আজ রবিবার, 14ই আষাঢ় 1948 শকাব্দ, 5ই জুলাই 2026 খ্রিস্টাব্দ, 20ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 4:59 হয়ে 10 সেকেন্ডে, সূর্যাস্ত 6:22 হয়ে 11 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 10 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবী বন্ধুদের আগামী 7 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আকাশবাণী কলকাতা, একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সুভাষিত অনুষ্ঠানে শুনবেন বাইবেল থেকে পাঠ।
1: হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক। যে খাবার আজ আমাদের দরকার তা আজ আমাদের দাও। আমরা যেমন অপরাধ ক্ষমা করেছি তেমনি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। যারা তোমাদের বিরুদ্ধে দোষ করে তোমরা যদি তাদের ক্ষমা করো, তবে স্বর্গে তোমাদের পিতা তোমাদের ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি লোকদের দোষ ক্ষমা না করো, তবে স্বর্গে তোমাদের পিতাও তোমাদের পাপ ক্ষমা করবেন না। ঈশ্বরের উদ্দেশ্যে বেদীর ওপর তোমার নৈবেদ্য উৎসর্গ করার সময় যদি মনে পড়ে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কিছু বলার আছে, তবে তোমার নৈবেদ্য সেই বেদীর সামনে রেখে চলে যাও। আগে তোমার ভাইয়ের সঙ্গে মিলিত হও, আর পরে এসে তোমার নৈবেদ্য উৎসর্গ করো। তোমরা যখন প্রার্থনা করো, তখন কারো বিরুদ্ধে যদি তোমাদের কোনো কথা থাকে, তবে তাকে ক্ষমা করো, যেন তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদেরও পাপ ক্ষমা করতে পারেন। তোমরা সাবধান হও, যদি তোমার ভাই তোমার বিরুদ্ধে অন্যায় করে তাকে তিরস্কার করো। যদি সে অনুতপ্ত হয়ে মন ফিরায়, তবে তাকে ক্ষমা করো। যদি দিনের মধ্যে সে 7 বার তোমার বিরুদ্ধে অন্যায় করে আর 7 বারই এসে বলে আমি অনুতপ্ত, এই অন্যায় আর করব না, তাহলে তাকে ক্ষমা করতেই হবে। সব রকম বিরক্তি প্রকাশ, মেজাজ দেখানো, রাগ, চিৎকার করে কথা বলা, ঝগড়াঝাঁটি, গালাগালি আর সব হিংসা তোমার কাছ থেকে দূর করো। তোমরা একে অপরের প্রতি দয়ালু হও, অন্যের দুঃখে দুঃখী হও। আর ঈশ্বর যেমন খ্রিস্টের মধ্য দিয়ে তোমাদের ক্ষমা করেছেন, তেমনি তোমরাও অপরকে ক্ষমা করো, একে অপরকে সহ্য করো। আর যদি কারো বিরুদ্ধে তোমাদের কোনো দোষ দেবার থাকে, তবে তাকে ক্ষমা করো। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন, তেমনি তোমাদেরও একজন অপরকে ক্ষমা করা উচিত। কেউ যদি আমাকে দুঃখ দিয়ে থাকে, তবে কথাটা কড়া করে না বলে শুধু এইটুকু বলি যে সে কেবল আমাকে দুঃখ দেয়নি, কিন্তু কিছু পরিমাণে তোমাদের সবাইকে দুঃখ দিয়েছে। তোমাদের বেশিরভাগ লোক মিলে তাকে যে শাস্তি দিয়েছ তাই তার পক্ষে যথেষ্ট। তোমরা বরং এখন তাকে ক্ষমা করো এবং সান্ত্বনা দাও, যেন অতিরিক্ত দুঃখে সে হতাশ না হয়ে পড়ে। তাই আমি বিশেষভাবে তোমাদের অনুরোধ করছি, তাকে যে তোমরা ভালোবাসো তা প্রমাণ করে দেখাও। আমি যাচাই করে দেখতে চেয়েছিলাম তোমরা সব বিষয়ে বাধ্য আছো কিনা, আর এই জন্যই আমি তোমাদের কাছে লিখেছিলাম। কোনো ব্যাপারে যদি কাউকে তোমরা ক্ষমা করো, আমিও তাকে ক্ষমা করি। আর সত্যি যদি আমি কোনো কিছু ক্ষমা করে থাকি তবে খ্রিস্টের সামনে তোমাদের জন্যই তা করেছি। যদি সে তোমার কোনো ক্ষতি করে থাকে বা তোমার কাছে কোনো বিষয়ে ঋণী থাকে তবে তা আমার ঋণ বলেই ধরো, আমি সেই ঋণ শোধ করে দেব। তোমরা তো পাপের দরুন মৃত ছিলে, কিন্তু ঈশ্বর তোমাদের খ্রিস্টের সঙ্গে জীবিত করেছেন। তিনি আমাদের সব পাপ ক্ষমা করেছেন, আর আমাদের বিরুদ্ধে যে দলিল ছিল তার সমস্ত দাবি দাওয়া শুদ্ধ বাতিল করে দিয়েছেন। সেই দলিল তিনি ক্রুশে পেরেক দিয়ে গেঁথে নাকচ করে দিয়েছেন। যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি বিশ্বস্ত, তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করবেন ও সমস্ত অধার্মিকতা থেকে আমাদের শুচি করবেন।
0: শেষ হলো সুভাষিত। আজ শুনলেন বাইবেল থেকে পাঠ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সঙ্গীতাঞ্জলি, প্রথম গানটির শিল্পী সুপ্রকাশ চাকী।

প্রথমে সুপ্রকাশ চাকি, পরে বিমল ভূষণের কণ্ঠে শুনলেন সঙ্গীতাঞ্জলি, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

এখন জানিয়ে দিই আজ সারাদিন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের চলতি অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস। কথিকা মশারির মধ্যে বেগুন গোত্রীয় ফসলের চাষ বলবেন সোমা গিরি। 6:40 আপনার স্বাস্থ্য। কথিকা কোন পাতা কোন রোগে বলবেন ডাক্তার সুবল মাইতি। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনা সুচিস্মিতা গুপ্ত ও অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। 8টায় বিজ্ঞান ধারাবাহিক ধুলো মুঠি সোনা মুঠি প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ শিল্পী সায়ক বড়ুয়া। 9টায় গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 বিচিত্র সংবাদ। 9:30 শিশুমহল উপস্থাপনা সুচিস্মিতা গুপ্ত। 10:30 গানের ভেলা উপস্থাপনা শ্রাবন্তী মৈত্র। 11টায় যুবাণীর অনুষ্ঠানে 21শে সাহিত্য উপস্থাপনা স্বাগত মুখোপাধ্যায় ও মৌলী সরকার। 12টায় সঙ্গীত শেখার আসর পরিচালনা অলোক চট্টোপাধ্যায়। 12:15 লোকগীতি শিল্পী দেবাশিস রায়। 12:33 গল্প দাদুর আসর উপস্থাপনা শান্তম চক্রবর্তী। 1:45 দ্বিজেন্দ্রগীতি অতুল প্রসাদের গান দুটোয় অনুরোধের আসর। 2:30 নাটক লাতুয়া ওঝার কাহিনী রচনা রমাপদ চৌধুরী প্রযোজনা জগন্নাথ বসু। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন উপস্থাপনা অঙ্কুর কুণ্ডু। 5:30 যৌবনের অনুষ্ঠান উপস্থাপনা তৃষিতা সাঁতরা। 6:05 সাঁওতালি অনুষ্ঠান। 6:38 যাত্রা জ্যোতির্ময়ী বিনোবা রচনা দিলীপ গঙ্গোপাধ্যায় পরিবেশনা শিবপুর সংস্কৃতি সঙ্গম। 7:30 সমীক্ষা রাত 8টায় সবিনয় নিবেদন উপস্থাপনা শর্মিষ্ঠা সরকার। 8:30 পত্রপাঠ রোগ বিদায় প্রযোজনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। 8:55 এ মাসের গান। 9টায় শিক্ষাঙ্গন থেকে ফুলিয়া শিক্ষানিকেতন থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। 9:30 শ্যামা সঙ্গীত শিল্পী সুদেব চট্টোপাধ্যায়। 9:50 গিটার শিল্পী গীতা দেব। 10টায় রবিবাসীর অখিল ভারতীয় সঙ্গীত সভা। 11টায় লোকগীতি শিল্পী দেবাশিস রায়। 11:10 বাংলা ছায়াছবির গান ও আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পর এবারে জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী বনানী চক্রবর্তী। 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস শুনবেন অনুষ্ঠানটির 162তম পর্ব। 6:45 ভক্তিগীতি শিল্পী সুদীপ চট্টোপাধ্যায়। 7:10 যুবাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা মল্লিকা চৌধুরী। 8:30 হিন্দি শিক্ষার আসর বাগধারা উপস্থাপনা দেবযানী রায় চৌধুরী। 9টায় নজরুলগীতি শিল্পী সুদক্ষিণা বসু। 9:10 লোকগীতি শিল্পী দেবাশিস রায়। 9:30 গিটার শিল্পী গীতা দেব। 9:40 রাস্তারা। 10:30 বৃন্দগান শিক্ষার আসর। 11টায় পোস্টবক্স 111। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা সায়নী চট্টোপাধ্যায়। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ শিল্পী সায়ক বড়ুয়া। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী বনানী চক্রবর্তী। 5:20 উর্বশী উপস্থাপনা প্রীতি মুরারকা। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা অভিষেক মণ্ডল। 6:30 আইসিসি মহিলাদের টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনালের ধারা বিবরণী শুনবেন। স্টুডিওর অনুষ্ঠান শোনা যাবে নিউজ অন এআইআর অ্যাপে। 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 7:10 নজরুলগীতি শিল্পী সুদক্ষিণা বসু। 7:30 দর্পণ উপস্থাপনা প্রীতি মুরারকা। 8টায় হিন্দি ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 9:30 হিন্দিতে জাতীয় রূপক অনুষ্ঠান। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজ সারাদিন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি সুব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সেমিকন্ডাক্টর মিশনের ব্যাপারে দেশ বিদেশে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি গতকাল গুজরাটের সানন্দে সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করেন। আগামী 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত কাতার, বাহরিন, কুয়েত ও ওমান সফর করছেন। যথাযথ মর্যাদায় রাজ্য জুড়ে আগামীকাল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালিত হবে। বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফিফা বিশ্বকাপ ফুটবল চলাকালীন গোটা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র তাপপ্রবাহ অনুভূত হচ্ছে। নিউ ইয়র্ক ও ওয়াশিংটন সহ বিভিন্ন বড় শহরে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড 32 পর্বে ফ্রান্স প্যারাগুয়েকে ও মরক্কো কানাডাকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গুজরাটের সানন্দে সিজি সেমির অত্যাধুনিক আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট প্ল্যান্টের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের পাশাপাশি বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এই উদ্যোগটি ভারতের বৈদ্যুতিন বিপ্লবের পরবর্তী ধাপ, যে বিপ্লব ইতোমধ্যেই ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশে পরিণত করেছে। সানন্দের এই কেন্দ্রটি দেশের অভ্যন্তরীণ চিপ উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করবে, প্রযুক্তিগত স্বনির্ভরতা বৃদ্ধি করবে এবং বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খলে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে। তিনি আশা করেন, এই যুগান্তকারী প্রকল্পের মাধ্যমে সানন্দ আন্তর্জাতিক ক্ষেত্রে একটি উদীয়মান সেমিকন্ডাক্টর ক্লাস্টার হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি আরও বলেন, ভারত গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছে। একে বিকশিত ভারতের রূপরেখা এবং মেক ইন ইন্ডিয়া কর্মসূচির দ্বিতীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেন তিনি।
2: 5 সাল পেলে ভারত নে সংকল্প লিয়া থা কি দেশ কো সেমি কন্ডাক্টর হব বনায়েঙ্গে। হম ডিজাইন ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া কে মন্ত্র কো লেকর আগে বড়ে ওর আজ দেশ কে তীসরে সেমি কন্ডাক্টর প্লান্ট মে ভি চিপ প্যাকেজিং কা কমার্শিয়াল প্রোডাকশন শুরু হো রাহা হ্যায়।
1: প্রধানমন্ত্রী গতকাল রাজস্থানে 1,05,000 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এর মাধ্যমে রাজস্থানের পরিকাঠামো, জ্বালানি, পরিবহন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সুবিধা হবে। প্রধানমন্ত্রী যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেন। এরপর তিনি বালোতারা জেলার পচপদ্রায় দেশের অত্যাধুনিক গ্রিনফিল্ড রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়া সংঘাতের ফলে 21শ শতাব্দীর সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হয়েছিল, তবে সময়োপযোগী সিদ্ধান্ত, যথাযথ কূটনীতি এবং জাতীয় সম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ভারত সফলভাবে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। যখন অনেক দেশ জ্বালানি সংকটে সমস্যার সম্মুখীন, তখন ভারত পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করে কার্যকর কৌশল গ্রহণ করেছে এবং নিজস্ব কূটনীতি প্রয়োগের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে।
2: হমনে সংকট শুরু হতে হি রিফাইনারি কে সামর্থ্য পর ফোকাস কিয়া, ঔদ্যোগিক কাম কে লিয়ে জো গ্যাস বনতি থি উসকি জগহ রিফাইনারি কো রসোই গ্যাস এলপিজি বানানে কে লিয়ে কাহা গয়া আর 7 দিনোঁ কে ভিতর ভিতর এলপিজি কে উৎপাদন মে বড়োতরি হুই। পহলে জো 35,000 মেট্রিক টন এলপিজি কা উৎপাদন দেশ মে হোতা থা, সংকট কে দৌরান ও 54,000 মেট্রিক টন বড় গয়া।
1: প্রধানমন্ত্রী ডিজিটাল সংস্কারের মাধ্যমে দেশের উপভোক্তা বিষয়ক বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেছেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর এক নিবন্ধ উদ্ধৃত করে শ্রী মোদী গতকাল বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনার পর ই জাগৃতি প্ল্যাটফর্মটিকে আরও পরিমার্জিত করা হয়েছে। ই জাগৃতি প্ল্যাটফর্মের ওপর লেখা এই নিবন্ধে মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, এর লক্ষ্য হল একজন উপভোক্তার অভিযোগের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটিকে ডিজিটাইজ করার মাধ্যমে ভারতের উপভোক্তা বিচার ব্যবস্থার আধুনিকীকরণ করা। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি

প্রাবু সুবিয়ান্তোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে 8 তারিখ পর্যন্ত ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয় সফর করবেন। এটি হবে ইন্দোনেশিয়ায় প্রধানমন্ত্রী মোদীর চতুর্থ সফর এবং 2018 সালের মে মাসে ভারত ইন্দোনেশিয়া সম্পর্ককে সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার পর প্রথম দ্বিপাক্ষিক সফর। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, আগামী 20 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত সংসদের বাদল অধিবেশনের সরকারি প্রস্তাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুমোদন দিয়েছেন। এই অধিবেশনে জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অর্থপূর্ণ বিতর্ক, আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত কাতার, বাহরাইন, কুয়েত ও ওমান সফরে থাকবেন। এই দেশগুলো সফরের সময় ডক্টর জয়শঙ্কর সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রী ও শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই সফরের মূল লক্ষ্য হল সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি করা। ওমান সফর শেষে 2028-29 মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যপদের জন্য ভারতের আনুষ্ঠানিক প্রচারের সূচনা করতে ডক্টর জয়শঙ্কর 13 জুলাই নিউ ইয়র্ক যাবেন। এরপর 14 ও 15 জুলাই ব্রাসেলসে তিনি তৃতীয় ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য ও প্রযুক্তি পরিষদের বৈঠকে যোগ দেবেন এবং ইউরোপীয় ইউনিয়ন ও বেলজিয়ামের সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মদিবস পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপূজন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেবার কথা। বাংলার ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পূর্বতন সব সরকার কোণঠাসা করে রাখার চেষ্টা করেছে বলে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মন্তব্য করেছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সার্ধশত জন্মবর্ষ উদযাপনের প্রাককালে গতকাল কলকাতায় ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে এক দেশ এক বিধান এক নিশান শীর্ষক আলোচনার আয়োজন করা হয়। সেখানে তিনি একথা বলেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী 4 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গুজরাতের আরও কিছু অংশে, হরিয়ানার বাকি অঞ্চলে, পাঞ্জাব এবং রাজস্থানের প্রকে প্রবেশ করবে। মধ্যপ্রদেশ, উপকূলীয় কর্ণাটক, পূর্ব রাজস্থান, তেলেঙ্গানা ও বিদর্ভে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় আজ প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত। মুম্বাই, থানে, পালঘর, রায়গড়, পুনে এবং নাসিকে প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে। বিধায়কদের কাজ শুধু আইন প্রণয়ন বা রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়া নয়, সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠাও তাঁদের অন্যতম প্রধান দায়িত্ব। একই সঙ্গে কোনো বিধায়ক জনস্বার্থে প্রশ্ন তুললে সরকারের তা ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মনে করেন। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের ওরিয়েন্টেশন কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লোকসভার অধ্যক্ষ বলেন, জনগণ বিপুল আস্থা ও বিশ্বাস নিয়ে বিধায়কদের নির্বাচিত করেন, তাই সে বিশ্বাসের মর্যাদা রক্ষা করা জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল জুড়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে, এর ফলে বিদ্যুৎ গ্রিডগুলির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে এবং ফিফা বিশ্বকাপ ম্যাচের প্রস্তুতির কাছে ব্যাঘাত ঘটাচ্ছে। হিট ইন্ডেক্স বা অনুভূত তাপমাত্রা 46 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর নিউ ইয়র্ক নজিরবিহীন তাপমাত্রার মোকাবিলার প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। একই সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ও মধ্য আটলান্টিক উপকূলীয় এলাকাগুলিতেও তাপপ্রবাহজনিত সতর্কতা জারি করা হয়েছে। এই চরম তাপমাত্রার মোকাবিলায় নিউ ইয়র্ক শত শত সরকারি ভবনকে কুলিং সেন্টার বা শীতলীকরণ কেন্দ্রে রূপান্তর করেছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর খোঁজখবর নেওয়ার জন্য স্বেচ্ছাসেবক মোতায়েন করা এবং শহরের সব পাবলিক সুইমিং পুলের কার্যক্রমের সময়সীমা বাড়ানো হয়েছে। বিশ্বকাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর মুখোমুখি হবে। গতরাতে প্রি কোয়ার্টার ফাইনালে ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে দেয়। খেলার 70 মিনিটে পেনাল্টি থেকে ফ্রান্সের পক্ষে একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপে। অন্য প্রি কোয়ার্টার ফাইনালে মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। এদিকে আজ রাতে প্রি কোয়ার্টার ফাইনালে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। লর্ডসে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:00।
ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল 5 ম্যাচে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড 4 উইকেটে ভারতকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে ভারত 7 উইকেটে করেছিল 190 রান, জবাবে জেকব বেথেলের অপরাজিত

0: রানের সুবাদে ইংল্যান্ড এক ওভার বাকি থাকতেই ছয় উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সেমিকন্ডাক্টর মিশনের ব্যাপারে দেশ বিদেশে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি গতকাল গুজরাটের সানন্দে সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করেন। আগামী 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে। খবর শেষ হলো, এরপরের খবর 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: শুরু হচ্ছে আজকের চাষবাস।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন মশারির মধ্যে বেগুন গোত্রীয় ফসলের চাষ। এই বিষয়ে বলছেন মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যানবিদ্যা বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ সোমা গেরি।
2: নমস্কার কৃষক বন্ধুদের। হ্যাঁ, আমরা আজকে একটা নতুন বিষয় নিয়ে এসেছি। এতদিন আমরা জানি যে আমরা নিজেদের বাড়িতে মশারি টাঙিয়ে ঘুমাই, সেটা হচ্ছে মশার কামড় থেকে বাঁচার জন্য এবং মশাবাহিত রোগগুলোকে আটকানোর জন্য। গাছের বেলাতেও তাই, গাছের যে পোকাগুলো তা না কামড়ায় বা রোগ অসুখ বিসুখগুলো না ছড়ায়, সেই ব্যবস্থা নিতেই কিন্তু আমরা এই প্রযুক্তিটার ব্যবহার করছি। গত 4-5 বছর ধরে আমরা যারা কৃষির সঙ্গে যুক্ত আছি, মাঠে যাই, ফার্মাররা কৃষকরা আমাদের সঙ্গে যোগাযোগ করেন, প্রত্যেকের কাছেই কিন্তু সব থেকে বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ভাইরাস মানে মাঠের পর মাঠ, এক একটা গ্রাম আমরা জানি যে পুরো হলুদ হয়ে বসে একটা গাছও কৃষক বন্ধুরা দাঁড় করাতে পারেননি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে যে এই পরিস্থিতিটাই কিন্তু আমাদের এই মশারির মধ্যে চাষ করতে বা এই প্রযুক্তিটাকে সবার কাছে তুলে ধরার জন্য আমাকে তো বাধ্য করেছে। এই মশারির মধ্যে চাষ করতে গেলে কিছু তথ্য আমি কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বারবার বলছি, আপনারা মাথায় রাখবেন। এটা কিন্তু কেবলমাত্র স্বপরাগযোগী ফসলগুলোর বেলাতেই লাগু হয়। ইতর পরাগযোগী মানে যাদের পরাগ মিলনের জন্য মৌমাছি বা ওই ধরনের কোনো পতঙ্গের দরকার হয়, তাদের বেলায় কিন্তু যদি আপনি মশারি টাঙিয়ে দেন একটা ফলও পাবেন না। যাদের কিনা একই ফুলের মধ্যে স্ত্রী এবং পুরুষ অঙ্গ রয়েছে, তাদের বেলাতেই কিন্তু এটা লাগু হবে। যেমন বেগুন গোত্রীয় ফসলগুলোর বেলায় কিন্তু এরা স্বপরাগযোগী ফসল, তাতে কি হবে, তাতে ওরা নিজেদের ফুলকে নিজেরাই নিষিক্ত করতে পারবে। এই পদ্ধতিটার জন্য আপনারা কিন্তু ভাববেন না যে আমি জাস্ট বাজার থেকে চারা কিনে এনে মশারির মধ্যে লাগিয়ে দিলাম আমি সুফল পেয়ে যাব, সেটা কিন্তু নয়। প্রথম থেকেই পুরো পদ্ধতিটাই কিন্তু আপনার তত্ত্বাবধানে হবে। আপনার তত্ত্বাবধানে মানে বীজ রাখা থেকে শুরু করে, বীজ কিন্তু যেখান সেখান থেকে নিলে হবে না, এবং ভাইরাস যদি বীজের মধ্যে থেকে যায় তখনও কিন্তু আপনি মশারি টাঙালে সুফল পাবেন না। বীজটা হতে হবে আপনার নিজস্ব রাখার, মানে সুস্থ মা গাছ যার মধ্যে কোনো ভাইরাস নেই, এবং বীজটাকে প্রথম থেকেই যদি আমি মনে করি এই গাছটার এই ফলগুলো বাদ দিয়ে এই মাঝখানের আগে একটা গাছ থেকে আমি ফল নেব, ফলটাকে বেঁধে রেখে সেই ফলটাকে আলাদা করে ছাড়িয়ে নিয়ে বীজটাকে বার করে নিয়ে তাকে শোধন করে এবং মাঝে মাঝে রোদ খাইয়ে ওটাকে এয়ারটাইট বা বায়ু নিরুদ্ধ কৌটোতে রেখে কিন্তু রাখতে হবে। এবং বীজতলায় লাগানোর সময় বীজতলা চারা সবগুলো শোধন পদ্ধতি কিন্তু আপনাকে অনুসরণ করতে হবে। বীজতলাটা বীজ বোনার পর থেকেই কিন্তু মশারি দিয়ে ঢাকতে হবে। আমি ভাবছি মূল জমি ঢেকে দেব হয়ে যাবে, তা নয়, বীজ তলাতেও কিন্তু ভাইরাস ঢুকে পড়তে পারে। প্রথমে দিকে গাছে কিন্তু বোঝাও যায় না যে ভাইরাস ঢুকেছে। ভাইরাস গাছের মধ্যে যখন ঢোকে, বাহক পোকার মাধ্যম দিয়ে যখন ঢোকে, তখন কিন্তু তার এক্সপ্রেশন বা তার রূপটা প্রকাশ পায় কিন্তু মূল জমিতে গিয়ে। মূলত কৃষক বন্ধুরা দেখতে পাবেন যখন গাছে মোটামুটি ফুলটুল আসা শুরু করেছে তখনই এই সমস্যাগুলো দেখা যায়। এবার এগুলো ছড়ায় কিভাবে, কেন আমরা মশারি লাগিয়ে চাষ করব, কেন কি এই যে সাদা মাছি বা বাহক পোকা, কিলবিলে পোকা, যারা কিনা মানে গাছে সুরটা ফুটিয়ে রসটাকে নিয়ে ওদের জীবনযাপন করে, যখনই ঢোকায় তখনই কিন্তু গাছের মধ্যে যে ভাইরাসগুলো থাকে ওদের সুরের মধ্যে চলে আসে। অসুস্থ গাছ থেকে ভাইরাসগুলো নিল, আবার ও গাছ যতগুলো গাছে বসবে তাতেই কিন্তু এই সুরে যে একটু করে ভাইরাসও যদি ওর মধ্যে সুস্থ গাছে ঢুকে যায়, ও তার গাছের মধ্যে গিয়ে এবারে একা একা বংশ বিস্তার করে নেবে। আমরা বলি ভাইরাস হচ্ছে জীব জড়ের মধ্যবর্তী অবস্থা, যখন জড়ের মধ্যে আছে তার কোনো প্রাণ নেই, কিন্তু যেই সজীব প্রাণ পাবে ও কিন্তু হু হু করে তার বংশ বিস্তার করিয়ে নেবে। এবং সেই জন্য আপনাদের কিন্তু সাবধান হতে হবে যে একটাও যেন

0: পোকা আমাদের না ঢুকতে পারে। সেই জন্য আমাকে মূল জমিতে বীজতলা থেকে চারা নিয়ে গিয়ে লাগানোর আগেই কিন্তু আর মূল জমির কাঠামো তৈরি হয়ে গিয়ে তার মধ্যেই কিন্তু আমাকে মশারিটা লাগিয়ে নিতে হবে। এই কাঠামো মোটামুটি দেখা গেছে এক বিঘা জমিতে আমি যদি কাঠামো তৈরি করি, সেই কাঠামোর বাঁশের ফ্রেম দিয়ে বানালে সেই বাঁশের ফ্রেম মোটামুটি দু তিন বছর থেকে যাবে এবং মশারিটাও দু তিন বছর থেকে যাবে। একটা বেগুন যদি আমি সবগুলো আধুনিক প্রযুক্তি যদি একসাথে আমরা ব্যবহার করি, আমরা এতদিন নিজেদের চারা ব্যবহার করছিলাম, তাতেও কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত ঢলে পড়া রোগ হওয়ার সমস্যা থাকে। সেই জন্য আমি একদম নতুন নতুন যে প্রযুক্তিগুলো আছে, যে গ্রাফটিং করা চারা যেটা কিনা আমার ব্যাকটেরিয়া ঘটিত রোগকে আটকাবে, এবং সেটা হচ্ছে যদিও খরচটা বেশি, আমি কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলি যে এক একটা চারা মোটর 15-17 টাকা মতো খরচ পড়বে, কিন্তু ওটা লাগালে আপনার মোটর ক্রপটা যে কোনো সময় একদম 30-100% পর্যন্ত লস হয়ে যায় যদি ব্যাকটেরিয়া ঘটিত রোগ লাগে। আমি যদি গ্রাফটিং করা চারা লাগাই এবং মশারির মধ্যে সবকিছু লাগাই, তাতে দেখা যাবে যে আমি একটা গাছ থেকে যেখানে মোটামুটি 8-10 মাস পর্যন্ত আমি ফলন পেতে পারবো, এবং সঠিক পরিচর্যা সঠিক যত্ন যদি ঠিকঠাক থাকে, মানে তাকে খেতে দিতে হবে, তাকে জল দিতে হবে, সবকিছু যদি ঠিকঠাক থাকে, একটা গ্রাফটিং করা চারা থেকে আমি 18-20 কেজি পর্যন্ত ফলন পেতে পারবো। সেখানে যদি দেখা যায় 20 থেকে 4 হয়, সেখানে 10-12 কেজি ফলন পাবো। সেখানে যদি আমি 100 টাকার জায়গায় যদি 17 টাকা প্রতি গাছের পেছনে খরচও করি, তাহলে কিন্তু আমাদের ফলনটা যথেষ্টই উঠে আসবে। এবারে হচ্ছে লাগানোর পরে আমাদের ধরুন যাতায়াতের পথে দরজা খোলা হবে, সব কিছু হবে, ফসল নিয়ে আসবো, আমরা দেখতে যাব, সব কিছু করে তখন যদি পোকা বাইচান্স ঢুকে পড়ে, তার জন্য আমাকে ওর মধ্যেই কিন্তু আমাকে এক বিঘা জমিতে আমার 5-6টা ফেরোমেন ট্র্যাপ লাগাতে হয়, যারা কিনা ফল এবং ডোগা ছিদ্রকারী পোকার পুরুষ পোকাগুলোকে আকৃষ্ট করে, তো ওখানে ধরা পড়ে যাবে। আর হলুদ আঠাকার লাগাবো যাতে ওই কিলবিলে পোকা বা সাদামাছি যখন যাতায়াত করবে তখন কিন্তু ওটাকে আটকে যাবে। আর একটা বলি যে ওর ভেতরে কিন্তু কিছু মৌমাছির বাক্স রাখতে হবে, যদিও স্বপরাগযোগী কিন্তু বাতাস মুভমেন্টটা তো লাগে, সেটা যদি না থাকে অনেক সময় ফলনটা কমে যেতে পারে, পরাগমিলন সঠিক না হতে পারে, দুটো মৌমাছির বাক্স রাখলেও কিন্তু কৃষক বন্ধুরা প্রভূত উপকার পেতে পারবে।
1: এতক্ষণ শুনলাম মশারির মধ্যে বেগুন গোত্রীয় ফসলের চাষ, এই বিষয়ে বললেন মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যানবিদ্যা বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ সোমা গিরি।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির প্রায় সব জায়গায় এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায়। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলার দু এক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলার দু এক জায়গায়। ঘন্টা 40-50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়া, কলকাতা জেলার দু এক জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, আর সেই সঙ্গে শেষ হলো আজকের চাষবাস অনুষ্ঠানটি।
3: রামধনু কলম, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে, যে শুধু ক্রিকেটটাই বোঝে, তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা, অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী, একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়, শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001।
4: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন তিন পর্বের ধারাবাহিক কথিকার তৃতীয় তথা শেষ পর্ব, কোন পাতা কোন রোগে, বলছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ চিকিৎসক সুবল মাইতি।
5: তৃতীয় শেষ পর্বে শুরু করা যাক তেজপাতা দিয়ে। বাজারে তেজপাতা শুকনো অবস্থায় পাওয়া যায়। একটা তেজপাতার গাছ লাগিয়ে রাখুন, বছরে একবার ডালপালা কেটে দিলে নতুন শাখাও পাতা গজাবে। সস্তা দামের একটা রান্নার মশলা, প্রায় বিশ্বব্যাপী ব্যবহার হয়ে থাকে। ডালে, ঘণ্টে, শুক্তোয়, মাছ মাংস ডিমের ঝোলে, পায়েসে, হালুয়ায়, খিচুড়ি প্রভৃতিতে তেজপাতা দেওয়া হয়। পরিবেশনের সময় ফেলে দেয়। সুস্বাদু ও সুগন্ধিত একটি মশলা, কিন্তু আমরা অনেকেই জানি না এটির ঔষধি গুণের গোপন কথা। শুনলে অবাক তো হবেনই, আবার কোনো কোনো ক্ষেত্রে ব্যবহারও করবেন। এক কাপ চা তৈরির জন্য দেড় কাপ জল নিন, তাতে দু থেকে তিনটি তেজপাতা কুচি কুচি করে কেটে দিয়ে ফুটিয়ে নিন। কাপখানিক থাকতে তাতে 2 গ্রাম পাতা বা গুঁড়ো চা দিয়ে মিনিট 2 ঢাকা দিয়ে রাখুন, তারপর ছেঁকে খান দিনে 2 বার। মূল কয়েকটি গুণের কথা বলি। এটি অরুচি, বদহজম, গলা বসা, মূত্রাল্পতা, তৃষ্ণা রোগ, চুলকানি, ঝিমুনি রোগ, ভুলে যাওয়া রোগ, লাবণ্যহানি, ক্লান্তি, স্মৃতিভ্রংশ, শ্বাসকষ্ট, কাশি, অনিয়মিত ঋতুস্রাব, প্রসবের পর সমস্যায় মোটা হয়ে যাওয়া, ডায়াবেটিস 2, হৃদরোগ, কোলেস্ট্রল বৃদ্ধি, বয়সজনিত ক্ষয়, গাঁটে গাঁটে ব্যথা ও প্রদাহ, শরীরের শিথিলতা প্রভৃতি ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। নিয়মিত দিনে 2 বার তেজপাতা চা খেলে এগুলো আসতে পারে না। পার্কিনসনের মতো স্নায়ুক্ষয়ী রোগের ঝুঁকি কমায়। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে মায়েরা ঔষধ হিসাবে বেশি তেজপাতা খাবেন না, রান্নায় ব্যবহার করতে পারবেন। এসব রোগের ক্ষেত্রে 20-25টি ছোটো বড় পাতা কাঁচা অথবা শুকনো 4 কাপ জলে ফুটিয়ে 2 কাপ থাকতে নামিয়ে ঠান্ডা হলে দুবেলা ভাত বা রুটি খাওয়ার পূর্বে 1 কাপ করে খাবেন। এছাড়া সকালে সন্ধ্যায় তেজপাতা দিয়ে চা খাবেন। রোগের উপশমের দিকে লক্ষ্য রাখবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন। স্বাভাবিক অবস্থায় চা ব্যবহার করে খেতে থাকুন সারা বছর। কারি পাতার গুণের শেষ নেই। দক্ষিণ ভারতীয়রা প্রচুর পরিমাণে খেয়ে থাকেন, সব রান্নায় ব্যবহার করেন। বাংলায় এখন ব্যবহার হচ্ছে তেজপাতা ও কারি পাতা। চানাচুরের স্বাদ বাড়ানোর জন্য কারি পাতা ভাজা মেশানো হয়। প্রত্যহ ব্যবহারে অজীর্ণ, পেট ব্যথা, আমাশা, অরুচি, বমিভাব, কোষ্ঠবদ্ধতা চলে যায়। এছাড়া পাতাটি রক্তের সুগার কমাতে পারে, এলডিএল কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে এইচডিএল কোলেস্ট্রলের মাত্রা বাড়াতে পারে, যার ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমায়। ধমনির স্থিতিস্থাপকতাকে অর্থাৎ ইলাস্টিসিটিকে প্রতিহত করে। আয়রন ও ফলিক অ্যাসিড থাকায় রক্তহীনতা কমায়। এটি শরীর থেকে টক্সিন বের করে দিতে পারে। এছাড়া প্যাঙ্ক্রিয়াসের কর্মক্ষমতা বৃদ্ধি করিয়ে রক্তে ইনসুলিনের মাত্রা বাড়ায়। লিভারকে সক্রিয় করে রাখতে পারে এই কারি পাতা। শুকনো কারি পাতা 5 গ্রাম অথবা কাঁচা হলে 10 গ্রাম 2 কাপ জলে ফুটিয়ে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে সকালে টিফিনের পর খান। রোগের প্রাদুর্ভাব বেশি হলে সন্ধ্যায় আরেকবার তৈরি করে খাবেন। শুকনো কারি পাতা সংগ্রহ করে রাখুন কাঁচের জারে। কিছুটা কিছুটা গুঁড়ো করে রাখবেন। সেই গুঁড়ো 1 চা চামচ নিয়ে তাতে 2 কাপ জলে ফুটিয়ে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে খেতে পারেন। এই জলে তালমিছরি গুলে খেলে সর্বপ্রকার কাশি চলে যায়। পাতাটি ক্যান্সার প্রতিষেধক ভেষজ। তাছাড়া কেমোথেরাপি ও রেডিওথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া নষ্ট করে। কারি পাতা সিদ্ধ জলটি খান, রান্নায় ব্যবহার করুন, তাতে রোগীর চিকিৎসার কাজটি সহজে সুসম্পন্ন হতে পারবে। ক্ষত সারাতে কারি পাতার বাটা লাগাতে পারেন, কাটা ছেঁড়া পোড়ায় ব্যবহার করতে পারেন। কারি পাতা 2 ভাগ ও হলুদ 1 ভাগ নিয়ে বেটে নারকেল তেল দিয়ে ফেটিয়ে গায়ে মাখুন 1 দিন ছাড়া ছাড়া। হালকা গরম জলে স্নান করুন। এর দ্বারা চামড়ায় অবাঞ্ছিত ফুসকুড়ি, চুলকানি, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের

0: আক্রমণ চলে যাবে। তবে দুটো গাছ লাগিয়ে রাখুন না, ঝোল বারান্দায় নিত্য খেতে পারবেন।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ তিন পর্বের ধারাবাহিক কথিকার তৃতীয় তথা শেষ পর্ব শুনলেন। কোন পাতা কোন রোগে বললেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ চিকিৎসক সুবল মাইতি।
2: প্রাত্যহিকী।

0: সুপ্রভাত বন্ধুরা, আষাঢ়ের সকাল, আকাশে মেঘ, বাতাসে বৃষ্টির গন্ধ, প্রকৃতির মতো মনের আকাশেও কখনো কখনো জমে ওঠে মেঘ। সেই মেঘ আবার সরেও যায় প্রিয় মানুষের আন্তরিক কথায় বা এক চিলতে হাসিতে কিংবা একটি ভালো গানে। সকলের মনের মেঘ কেটে যাক, এই প্রার্থনায় শুরু করছি আজকের প্রাত্যহিকী।
1: আজকের দিনের কথা দিয়ে শুরু করি। আজ 5ই জুলাই। নিউ থিয়েটার স্টুডিওর প্রতিষ্ঠাতা বীরেন্দ্রনাথ সরকার লন্ডন ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। কলকাতায় সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে মার্টিন কোম্পানির হয়ে সিনেমা হাউস তৈরি করার সময় নিজের একটি সিনেমা হাউস তৈরি করার ইচ্ছে জাগে। 1930 খ্রিস্টাব্দে নিজে চিত্রা হাউস ও কিছু পরে নিউ সিনেমা তৈরি করেন। 1931 খ্রিস্টাব্দে নিউ থিয়েটার স্টুডিও প্রতিষ্ঠা করেন। এই স্টুডিও থেকে তিনি প্রায় 150টি ছবি প্রযোজনা করেন, তার মধ্যে বাংলা ছাড়া কিছু হিন্দি ও তামিল ছবিও আছে। তার প্রযোজিত উল্লেখযোগ্য বাংলা ও হিন্দি ছবি দেবদাস, চণ্ডীদাস, মুক্তি, বিদ্যাপতি, ডাক্তার, উদয়ের পথে, মহাপ্রস্থানের পথে প্রভৃতি। বহু অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, কলাকুশলী, সঙ্গীত পরিচালক তাঁদের কর্মজীবন নিউ থিয়েটার্স থেকেই শুরু করেন। পরবর্তীকালে তাঁরা প্রতিষ্ঠা লাভ করেছেন। ভারতের চলচ্চিত্র শিল্পে তাঁর অবদানের জন্য 1972 খ্রিস্টাব্দে তাঁকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়। এই বছরই তিনি পদ্মভূষণ লাভ করেন। 1977 পশ্চিমবঙ্গ সরকার তাঁকে প্রমথেশ বড়ুয়া স্মৃতি পুরস্কার প্রদান করেন। 1901 খ্রিস্টাব্দের আজকেরই দিনে জন্মেছিলেন বীরেন্দ্রনাথ সরকার।
0: প্রতুলচন্দ্র গঙ্গোপাধ্যায় বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী। অনুশীলন সমিতির ছাত্রকর্মী হিসেবে তাঁর বিপ্লবী জীবন শুরু। 1914 খ্রিস্টাব্দে বরিশাল ষড়যন্ত্র মামলায় তাঁর দীপান্তর হয়। মুক্তিলাভের পর 1924 খ্রিস্টাব্দে পুনরায় গ্রেপ্তার হয়ে 1928 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজবন্দী রূপে থাকেন। 1930 খ্রিস্টাব্দে পুনরায় গ্রেপ্তার হয়ে 1938 খ্রিস্টাব্দ পর্যন্ত আটক থাকেন। 1940 খ্রিস্টাব্দে পুনর্বার গ্রেপ্তার হয়ে নিরাপত্তা আইনে বন্দী হন। এই সময় সুভাষচন্দ্রের সঙ্গে জেলে অনশন করে স্বাস্থ্যভঙ্গ হওয়ায় সুভাষচন্দ্রের সঙ্গে মুক্তি পান। এরপর সুভাষচন্দ্রের অন্তর্ধানের সঙ্গে সঙ্গে পুনরায় গ্রেপ্তার হয়ে 1946 খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন জেলে আটক থাকেন। 1957 খ্রিস্টাব্দে আজকের দিনে তিনি প্রয়াত হন।
1: বনবিহারী মুখোপাধ্যায়। বনবিহারী মুখোপাধ্যায় বিশিষ্ট চিকিৎসক, ব্যঙ্গ সাহিত্য স্রষ্টা ও ব্যঙ্গচিত্রী। বঙ্গবাণী, শনিবারের চিঠি, বেপরোয়া প্রভৃতি পত্রিকায় তিনি লিখতেন। তার গল্প, উপন্যাস, নাটকের যে ভাব তা বেশিরভাগই শ্লেষ ও ব্যঙ্গবিদ্রূপমূলক। তার ব্যঙ্গের আক্রমণ ছিল সমাজ ধর্মের অন্ধত্বের বিরুদ্ধে। তিনি বাংলাদেশে শক্তিশালী কার্টুনিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেন। নিজের রচনা তিনি হাসির ছবি দিয়ে নিজেই সাজাতেন। তার ব্যঙ্গ কবিতা ও কার্টুন ভারতবর্ষ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। তার উল্লেখযোগ্য উপন্যাস দশচক্র, যোগভ্রষ্ট,

প্রভৃতি। 1965 খ্রিস্টাব্দের আজকের দিনে তার প্রয়াণ ঘটে বনবিহারী মুখোপাধ্যায়। এখন শুনব সুতপা বসুর কণ্ঠে দেশবন্দনা।

0: মনের মেঘ সরানোর নানান রকম উপায় বাতলেছেন আপনারা। জুলাই মাসের এই পক্ষে লিখছেন, মন খারাপের মহৌষধ। সত্যি মন খারাপ তো বলে কয়ে আসে না, এক একজনের ক্ষেত্রে পরিস্থিতি বিশেষে তার কারণও আলাদা আলাদা, রূপও ভিন্ন। আবার কোনো কোনো মন খারাপ এমন বেয়াড়া যে তার নির্দিষ্ট কারণও বোঝা যায় না চাই। তবে মন খারাপ যেমন ব্যক্তিগত, তার থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়ও এক একজনের কাছে এক এক রকম। আপনার মন খারাপ কাটানোর মহৌষধ কি, লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি chitirjhapi.air@gmail.com। আর চিঠি লিখতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। মন খারাপের মহৌষধ।
1: চোখ রাখব আজকের প্রথম চিঠিতে। লিখেছেন সূর্যকান্ত চক্রবর্তী, গ্রাম কুরুম্বা, পোস্ট পূর্ব গোপালপুর, জেলা পূর্ব বর্ধমান থেকে। প্রিয় প্রাত্যহিকী, মন যখন ভেঙে যায় তখন পৃথিবীর সবচেয়ে দামি জিনিসও অর্থহীন মনে হয়। অথচ সেই ভাঙা মনকে জোড়া লাগানোর মহৌষধ একটু ভালোবাসা, একটু আন্তরিকতা আর বিশ্বাস যে এই সময়টাও কেটে যাবে। জীবনের প্রতিটি দুঃখ আমাদের আরও শক্ত হতে শেখায়, তাই কান্নাকে দুর্বলতা নয়, নতুন করে বাঁচার শক্তি হিসেবে গ্রহণ করতে হবে। ঝড়ের পরেই আকাশ সবচেয়ে নির্মল হয়ে ওঠে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নিজের কাছেই নিজেকে অপরিচিত মনে হয়, চারপাশে আলো থাকে অথচ ভেতরটা অন্ধকারে ডুবে থাকে। সেই সময় একজন মানুষের নিঃস্বার্থ ভালোবাসা, একটি সত্যিকারের সম্পর্ক হয়ে ওঠে সবচেয়ে বড় ঔষধ। যে মানুষটি কষ্টের মধ্যেও অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে, তার হৃদয়েই সবচেয়ে গভীর ক্ষত লুকিয়ে থাকে। তাই কারো হাসি দেখে কখনো ভেবো না সে খুব সুখে আছে। সময় সব ক্ষত মুছে দেয় না, কিন্তু বাঁচতে শেখায়। প্রতিটি ভাঙা হৃদয় একদিন আবার ভালোবাসতে শেখে। জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক মানুষকে পাই। কেউ কিছু সময়ের জন্য আসে, কেউ স্মৃতি হয়ে থাকে, আবার কেউ এমন ক্ষত দিয়ে যায় যা সময়ের সঙ্গেও পুরোপুরি মুছে যায় না। বিশ্বাস ভাঙে, সম্পর্ক বদলে যায়, প্রিয় মানুষ দূরে চলে যায়। তখন মনে হয় পৃথিবীতে বুঝি আর কোনো আলো নেই। অথচ ঠিক সেই অন্ধকারের মধ্যেও কোথাও না কোথাও একটা ছোট্ট আলো অপেক্ষা করে থাকে। মন খারাপের ঔষধ হলো সময়, কিন্তু সময় একা কখনো যথেষ্ট নয়। সময়ের সঙ্গে দরকার একটি আন্তরিক স্পর্শ, একটি নির্ভরতার কাঁধ, একটি মানুষের নিঃস্বার্থ উপস্থিতি। মানুষই আসলে মন খারাপের সবচেয়ে বড় মহৌষধ। লিখলেন সূর্যকান্ত চক্রবর্তী, কুরুম্বা গোপালপুর, পূর্ব বর্ধমান থেকে।

অরবিন্দনগর মেদিনীপুর থেকে সৌমেন রায় লিখছেন এবারে চিঠি। শিশুর মন খারাপ হলে সে খানিকটা কেঁদে কেটে আবার আনন্দ সাগরে ঝাঁপিয়ে পড়ে দ্রুত। যত বড় হয় সেই ক্ষমতা তার ধীরে ধীরে কমে, জাঁকিয়ে বসে মন খারাপগুলি। তাই নানাজন নানা পন্থা নেয়। অনিন্দিতা মন খারাপের কথা কাগজে লিখে হাওয়ায় ভাসিয়ে দেয়। চিত্রভানু সিনেমার পর সিনেমা দেখে। অনুজ চঞ্চল বহমান কাঁসাইয়ের তীরে বসে একের পর এক নুড়ি ছুঁড়ে ফেলে জলে, মন খারাপকে ডুবিয়ে দিয়ে ফেরে হাসি মুখে।

0: সুভাষিস প্রতিপক্ষকে দুমড়ে দিতে চায় টেবিল টেনিস বোর্ডে। পরম বন্ধু জীবন বলল সে নাকি মন খারাপ হলে চারপাশের গল্প শুনে মন দিয়ে পলাশ থেকে কৃষ্ণচূড়ার দিকে যাত্রাপথে আগাছার মধ্যে ফুটে থাকা লজ্জাবতীর ফুল তাকে শুধায়, কিসের মন খারাপ? বসন্ত সমাগমে মৌচুষির পাল্টে যাওয়া রঙের দিকে অবাক চোখে চেয়ে থাকে সে। কটা পোকা লেবু পাতা বা আকন্দ পাতা গোগ্রাসে খেয়ে বিশ্রামে গিয়েছিল গুটির অন্ধকারে। গায়ে অজস্র রং মেখে গুটি কেটে প্রজাপতি হয়ে উড়ে যেতে যেতে তারা নাকি জীবনকে শুনিয়ে যায়, তেমন করে খুঁজলে অন্ধকারেও রং পাবে গো। গত রাতের ঝড়ে বাসা ভেঙে গেছে যে শালিকের, সে আবার খড়কুটো জোগাড় করতে করতে বলে, আমার আবার মন খারাপের সময় কোথায় বাপু? জীবন অবাক চোখে দেখে কেমন করে বৃষ্টির জল পেয়ে পাথরের খাঁজে ইতি উতি মাথা তুলে ছোট ছোট নাম না জানা চারা গাছ, শরতের বাতাসে কেমন করে মাথা নাড়ে উলু ঘাসের দল, হেমন্তের পড়ন্ত রোদ গায়ে মেখে কেমন করে ফুলে ফুলে ভরে যায় পথের ধারের জার্মান লতা, অবাক হয়ে সেভাবে কেমন করে গন্ধ পায় কুরচি ফুল, কেমন করে সুর পায় দোয়েল কিংবা সিপাহী বুলবুল। জীবন কানে কানে বলে যায়, এসব অকিঞ্চিতকর ঘটনায় অবাক হতে পারাই নাকি তার মন খারাপের মহ ঔষধ। সৌমেন রায়, আপনি লিখলেন অরবিন্দনগর মেদিনীপুর থেকে।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগির বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: বিজ্ঞাপনের পর আবারও ফিরে এলাম আপনাদের চিঠিতে। পরের চিঠি লিখেছেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান থেকে। সুজন সাথী প্রাত্যহিকী, অনন্ত অবসরের এ জীবনে নানা কারণের মন খারাপের শেষ নেই। আজ আবহাওয়ার খামখালিপনায় মন খারাপ, বৃষ্টি নেই, ধান চাষের জন্য বীজ বপন হয়নি এখনো, গোমট গরমে যখন প্রাণ ওষ্ঠাগত, মুষলধারে বৃষ্টি এই মন খারাপের মহ ঔষধ। পুত্রেরা দূরে কর্মব্যস্ত, প্রতি মুহূর্তে চিন্তায় থাকি, মন খারাপ করলে ভিডিও কলে ওদের সঙ্গে কথা বলে শান্তি পাই, মন খারাপ হয় নির্বিচারে বৃক্ষছেদন দেখলে, আবর্জনা ফেলে পুকুর ভরাট, ড্রেনে ময়লা পলিথিন ফেলতে দেখলে, মন খারাপ হয় মানুষের প্রতি নৃশংস ব্যবহার দেখলে, ছাত্র শিক্ষক শিশু বৃদ্ধ বৃদ্ধা নারী নির্যাতন দেখলে, নেশাগ্রস্ত হয়ে প্রিয়জনদের খুন করতে দেখলে। এসব মন খারাপের মহৌষদ জনসচেতনতা, নিজে বাঁচা আর অপরকে বাঁচানো। বন্ধু, হাজারো মন খারাপ ভুলতেই মনের কথা লিখি, জেগে ঘুমানোদের জাগাতে চেষ্টা করি, মন খারাপ হলে গান গাই, গান শুনি, গান লিখি। আমার শখের বাগানের আম জাম লিচু পেয়ারা রজনীগন্ধা বেল জুঁই রঙ্গন নাগচম্পা বেগুন ঢ্যাঁড়স লঙ্কা করলা কলমিদের যত্ন করি।

নিজের পরিচর্যায় বেড়ে ওঠা গাছগুলোর ফল ফুল দেখে নয়ন জুড়োয় জুড়োয় প্রাণ মন। মন খারাপ হয় চাটুকারের তোষা মুদে, যখন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমার মন খারাপের মুহূর্ত পরিবেশ সুস্থ রাখতে গাছ লাগানো, সমাজকে শিক্ষিত করতে নিরক্ষরতা দূরীকরণে অংশ নেওয়া, রেডিওর অনুষ্ঠান শোনা, আকাশবাণীর বিভিন্ন পত্রপাঠের অনুষ্ঠানে মনের কথা লেখা, কখনো নির্জনে বসে ধ্যান প্রাণায়াম করি, সকাল সন্ধ্যা হাঁটি। দেহ সুস্থ থাকলে মন সুস্থ থাকে, মন সর্বদা চঞ্চল। শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া সেই গানটি মনে পড়ে, মন বলে আমি মনের কথা জানি না, তারায় তারায় উড়ে বেড়াই মাটিতে সে নামে না। লিখলেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান।

মন খারাপের মহৌষধ নিয়ে এবারের চিঠিতে নিতাই বিনোদ বাড়িয়া, ঠিকানা গ্রাম ডাকঘর বোড়াই, জেলা পশ্চিম মেদিনীপুর। মাঝে মধ্যেই কারণে অকারণে আমাকে মন খারাপে পেয়ে বসে, তুমুল বৃষ্টির মতো একতরফা সে মন খারাপ, নৌকোডুবির মতো এতল বেতল ছন্ন ছাড়া তার রং। মন খারাপের এই মুদ্রা দোষ নিয়ে আমি সেই কবে থেকে পথ হাঁটি, আবার কখনো কখনো আমি নিজে কুড়িয়ে বাড়িয়ে মন খারাপের আয়োজন করি, সেই সঙ্গে সযত্নে লালনও করি নিভৃতে। এটা আমার এক ধরনের শখ, বলা ভালো বিলাসিতা। কেউ হয়তো অকারণে ঠকে যাচ্ছে, অমনি বলা নেই কওয়া নেই তেজপাতা রঙের মন খারাপ এসে আমাকে আষ্টে পৃষ্ঠে ছেঁকে ধরে। হয়তো কেউ পাত্তাড়ি গুটিয়ে চিরদিনের জন্য চলে যাচ্ছে অন্য কোথা অন্য কোনোখানে, কেউ তুচ্ছ কারণে অন্যের খিস্তি খেউড়ের শিকার হচ্ছে ভরা হাটে, কেউ ফুটপাতে বসে দুহাত বাড়িয়ে সাহায্য চেয়ে পথ চলতি মানুষের থেকে প্রত্যাখ্যান পেয়েও দিব্যি নির্বিকার, অমনি মন খারাপের মেঘ ছায়া আমাকে আগাপাশতলা জাপটে ধরে। মনের এই অজানা গলিঘুঁজির সবটুকু কি আমি বুঝি? মনকে তখন খুব করে বোঝাই, মহৌষধ যে খোঁজে খুঁজুক, তুমি বাপু অন্তত অন্যের দুঃখে একটুখানি ভিজে ওঠো, পাশে দাঁড়াও সাধ্যমতো। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার থেকে পংক্তি ধার করে বলি, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে দাঁড়াও, এসে দাঁড়াও।

0: দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। আবার কখনো কিছু অবাঞ্ছিত মন খারাপ এসে কড়া নাড়ে মনের একেবারে গভীর গোপন কুঠুরিতে, আপন সখার মতো শিকড় চারিয়ে দেয় একেবারে অজান্তেই। তখনই গোলমাল বাঁধে, মনে হয় এই কুয়াশার দেওয়াল যেন কোনো দিন ঘুচবার নয়। বিশেষজ্ঞের কাছে তখন ছুটে যেতে হয়, পরামর্শ নিতে হয়, আর সবার উপরে গীতবিতান্ত রয়েছেই। প্রবাদ প্রতিম সুবিনয় রায়, সাগর সেন প্রমুখের উদাত্ত কণ্ঠের জাদুতে সূর্য ওঠে মনের দিগন্ত জুড়ে। স্পষ্ট বুঝতে পারি তরঙ্গ মিলায় যায়, তরঙ্গ ওঠে কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফোটে নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন্য লেশ। সেই পূর্ণতার পায়ে মন স্থান মাগে। নিতাই বিনোদ পারিয়া, আপনার চিঠি পড়লাম। চিঠি এসেছে গ্রাম ডাকঘর বোড়াই, পশ্চিম মেদিনীপুর থেকে।
1: পরে চিঠি লিখছেন শান্তিদেব জানা। আপনি থাকেন দক্ষিণ কাশিয়াবাদ, দক্ষিণ চব্বিশ পরগনায়। বন্ধু প্রাত্যহিকী, মন খারাপ কেন জানি না, কেন জানি না তাও জানি না। ভেবেছিলাম নিশ্চয়ই এর কোনো মহৌষধ আছে, তাই বেরিয়ে পড়লাম। প্রথমেই দেখা হলো রবি ঠাকুরের ছোট বন্ধু সুকুমার রায়ের সঙ্গে। তিনি হাসতে হাসতে রাজার গল্প শোনালেন। রাজ্যের কোনো অভাব নেই, তবুও রাজার মন ভালো নেই। অনেক খোঁজাখুঁজির পর উপায় বেরোল, সুখী মানুষের জামা এনে পরাতে হবে। শেষে সেই মানুষও মিলল, কিন্তু তার যে কোনো জামাই নেই। ফিরতে ফিরতে মনে হলো সুখ আর মন খারাপের মহৌষদ এক কথা নয়। সুখ কখনো আসে কখনো যায়, কিন্তু মন খারাপের মহৌষদ সে তো আবার পথে ফেরার শক্তি। এই বুঝেই সোজা চলে গেলাম রবি ঠাকুরের বারান্দায়। বললাম, গুরুদেব মন ভালো নেই। তিনি কারণ জিজ্ঞেস করলেন না, শুধু বললেন তাকে একটু আলো দাও, মনের কোণের সব দীনতা সব মলিনতা মুছে যাক, তাকে একটু কাজ দাও, পারুক নাই বা পারুক, জিতুক কিংবা হারুক, চলার মধ্যে মন তার ছন্দ খুঁজে নিক, তাকে একটু গান দাও, গানের সুরে সে ডানা মিলুক, তাকে মানুষের কাছে নিয়ে যাও, যেখানে সবার সাথে যোগ থাকে, যেখানে নিজের দুঃখ একা থাকতে লজ্জা পায়। তখন মনকে বললাম কেন খারাপ সে নাই বা জানলাম, আজকের সকালটা অন্তত জানালা খুলে রাখি, হয়তো হাওয়াই বাকিটা বুঝিয়ে দেবে। প্রভাতী শুভেচ্ছা সহ ডাক্তার শান্তিদেব জানা, গ্রাম ও ডাকঘর দক্ষিণ কাশিয়াবাদ, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখলেন এই চিঠি।

সরাই বাজার দাঁতন পশ্চিম মেদিনীপুর থেকে মনের সাথী প্রাত্যহিকীকে এবারে চিঠিটি সায়ন্তনী পালের। মন খারাপের কোনো নির্দিষ্ট ঋতু নেই, কারণে অকারণে শীতের কুয়াশা কিংবা রোদ ঝলমলে দুপুরে হঠাৎ এসে মনটাকে ভারী করে তোলে। সেদিনের বিকেলটাও ঠিক তেমনই ছিল। বাইরে চাঁপা গাছটার ডালগুলো বাতাসে দুলছিল, আকাশের রং বদলাচ্ছিল, নীল থেকে কমলা, কমলা থেকে ধূসর। প্রকৃতি তার নিজের তুলিতে একের পর এক রং মিশিয়ে চলেছিল, অথচ এই রং বদলের খেলা সেদিন আমার মন ছুঁতে পারছিল না। টেবিলের ওপর খোলা বই পড়ে আছে, পাশে এক কাপ চা, কখন যে ঠান্ডা হয়ে গেছে খেয়ালই করিনি। মন জুড়ে বেয়াড়া এক মন খারাপ জাঁকিয়ে বসে আছে। চোখ বন্ধ করলাম, মুহূর্তের মধ্যেই নিজেকে খুঁজে পেলাম এক পাহাড়ি আঁকা বাঁকা পথে। রাস্তার দুপাশে সারি সারি পাইন গাছ, তাদের গা বেয়ে নেমে আসছে কুয়াশা।

নিজের দুঃখগুলো হঠাৎ করে কত ক্ষুদ্র মনে হতে লাগলো। যে মন খারাপ এতক্ষণ আমাকে গ্রাস করেছিল, ধীরে ধীরে কোথাও দূরে সরে যাচ্ছিল। তা জানো তো, পাহাড়ের এক অদ্ভুত ক্ষমতা আছে, সে প্রশ্ন করে না, সান্ত্বনাও দেয় না, শুধু নিজের বিশাল নীরবতা দিয়ে বুঝিয়ে দেয় জীবন এই মুহূর্তের চেয়েও অনেক বড়, অনেক বিস্তৃত। মেঘ যতই ঘন কালো হোক, তার ওপারে কোথাও এক টুকরো রোদ ঠিক অপেক্ষা করে থাকে আমাদের জন্য। চোখ খুললাম, আবিষ্কার করলাম আমার মন খারাপের মহৌষধটিকে। সামনে সেই একই ঘর, টেবিল, ঠান্ডা হয়ে যাওয়া চায়ের কাপ, বাইরে চাঁপা গাছটা এখনো দুলছে, কিন্তু বুকের ভেতরকার ভারটা আর আগের মতো নেই।

যাব পরের চিঠিতে। পরের চিঠি লিখছেন দিব্যেন্দু পাত্র, কাদুয়া আমতা, হাওড়া থেকে। প্রিয় প্রাত্যহিকী, হে কি এ যে আবার ঝমঝমি বৃষ্টি নামল! বৃষ্টির দাপট দেখে বিষণ্ণভাবে মনে মনে বলে উঠলাম, আজ রবিবার, স্কুল ছুটি, প্রচণ্ড বৃষ্টির কারণে সকালে টিউশনে যেতে পারিনি, ফলে বন্ধুদের সঙ্গেও দেখা হয়নি, তাই আজ বেশ একা লাগছে। এদিকে আবার চারিদিকে কালো মেঘে ঢাকা, গত তিন দিন সূর্যি মামার টিকিটিরও দেখা নেই, মাঝে মাঝে মেঘের গুড়ুম গুড়ুম শব্দ, কখন টিপটিপ করে, কখনো আবার ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। বাড়িতে আমি বন্দির মতোই রইলাম, ফলে বেশ মন খারাপ। পড়ার বইয়ের পাশাপাশি লীলা মজুমদারের মজার মজার কয়েকটা গল্প পড়লাম, আমার ছোটবেলাকার নিজের আঁকা ছবিগুলো উল্টে পাল্টে দেখলাম, কিন্তু কোনোটাই আমার মন ভালো করতে পারল না, বরং মন আরও খারাপ হয়ে উঠল। প্রাইমারি স্কুলের দিনগুলো চোখের সামনে ভেসে উঠল, রতনবাবু, শ্যামলী ম্যাম, রাধুনী ঝিনুপিসি, প্রিয় বন্ধু বল্টু, আরও কত কি। দুপুরবেলা খোলা বারান্দায় বসে বিষণ্ণ মনে এসব ভাবছি, বাইরে অবিরাম টিপটিপ করে বৃষ্টি পড়ছে, পাশের পুকুরটাতে জল বেশ বেড়েছে, পুকুরে কয়েকটা হাঁস চড়ছে, পুকুরের ধারের ওই নারকেল গাছটায় মা বক লোম ফুলিয়ে বসে আছে, বাবা বকটা এ গাছ থেকে ও গাছে উড়ে গেল, কেমন যেন এক থমথমে ভাব। হঠাৎ চারিদিক ঘন মেঘে ছেয়ে গেল, হাঁসগুলো ডাকতে ডাকতে জল থেকে উঠে আসছে, ঝমঝমিয়ে বৃষ্টি নামল। আধ ঘন্টা খানেক প্রবল বৃষ্টি হলো, আমি ঘড়ি দেখছি 3:30 বাজে, বিকেলে টিউশনে যেতে পারবো কিনা সে বিষয়ে যথেষ্ট চিন্তা হচ্ছে। কিছুক্ষণ পর বৃষ্টি কিছুটা কমতে লাগল, বিষণ্ণ মনে পাশে রেডিওটা চালিয়েছি, অনুরোধের আসর হচ্ছে, বেশিরভাগই বৃষ্টি কেন্দ্রিক গান। আস্তে আস্তে বৃষ্টি ধরে এলো, কিছুক্ষণের মধ্যে দেখলাম মেঘ সরে গেছে, সূর্যি মামাও উঁকি দিচ্ছে, দেখতে দেখতে বিকেলের রোদে চারিদিক ঝলমল করে উঠল, জলের ফোঁটাতে সূর্যের আলো পড়ায় মনে হচ্ছে গাছ থেকে যেন হীরের টুকরো ঝরে পড়ছে, পুকুরের জলও ঝকঝক করছে, হাঁসগুলো আবার প্যাঁক প্যাঁক করে পুকুরে আসছে, আকাশ রাঙিয়ে রামধনু উঠেছে,

সব মিলিয়ে আমার মন একেবারে আহ্লাদে আটখানা, মন একেবারে ফুরফুরে হয়ে উঠেছে। রেডিওতে অনুরোধের আসরের শেষ গান বাজছে, মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। লিখলেন দিব্যেন্দু পাত্র, কাদুয়া আমতা।

0: মন এক অদ্ভুত ইন্দ্রিয়। লিখছেন গৌরাঙ্গবালা। গ্রাম খড়িডাঙর, পশ্চিমপল্লী, ডাক কাকগেছিয়া, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। মন এক অদ্ভুত ইন্দ্রিয়, তাকে দেখা যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু অনুভব করা যায়, বোঝা যায় মন আছে। মন আছে বলেই মন ভালো থাকে, মন খারাপ হয়, শরীর খারাপ হলে ওষুধ প্রয়োগ করা হয়, মন খারাপেরও ওষুধ আছে, মন খারাপের ওষুধ দোকানেও মেলে, আবার যার মন খারাপ হয় তার কাছের বা পারিপার্শ্বিক লোকের কাছেও মনের ওষুধ পাওয়া যায়। সে ওষুধ হলো ভালোবাসা। ভালোবাসার থেকে মন খারাপের অব্যর্থ ওষুধ আর হয় না, ভালোবাসাই হলো মন খারাপের মহৌষধ। শরীর খারাপের মতো জীবনে কখনো মন খারাপ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কার কিসে মন খারাপ হয় সে না বললে বোঝা যায় না। বেশিরভাগ মন খারাপের বীজ সূত্র থাকে মনের অনেক গভীরে, আর এই মন খারাপের বীজ কোনো নির্দিষ্ট একটি গাছে জন্মায় না, একটি নির্দিষ্ট কারণে হয় না। গাছ সহ বীজ কিংবা বীজ সহ গাছ মানুষ সঙ্গে নিয়েই ঘুরে বেড়ায়। মন খারাপের মূল কারণ একটা হতে পারে, তার সঙ্গে যখন পারিপার্শ্বিক আরও কিছু উপকরণ জুড়ে যায় তখন মন খারাপের বিষয়টি নড়ে চড়ে ওঠে, প্রকট হয়, মানুষের চোখে ধরা পড়ে। মন খারাপ যেমন একদিনে হয় না, মন খারাপের মতো রোগ একদিনে সারেও না। মন খারাপ সারানোর একমাত্র মহৌষধ ভালোবাসা, নিয়ম করে ভালোবাসা। বাইরে থেকে কৃত্রিম ওষুধ প্রয়োগ করে খারাপ মনকে ভালো করা তাৎক্ষণিকভাবে হয়তো যায়, কিন্তু দীর্ঘমেয়াদী সুফল পেতে গেলে মন মরা প্রাণে প্রেমের আলো জ্বালাতে হবে। পৃথিবীতে ভালোবাসায় কি না হয়, এই ভালোবাসার শক্তি বৃদ্ধি করতে অনুষঙ্গ হিসেবে থাকে সৎসঙ্গ, অর্থাৎ ভালো গান, গল্প, কবিতা, আড্ডা, খেলাধুলা। অতএব মন খারাপ মাঝে মধ্যে হওয়া ভালো, তাহলে ভালোবাসার মহৌষধি গুণ বোঝা যায়। নমস্কার জানিয়েছেন সকলকে গৌরাঙ্গবালা। চিঠি লিখলেন খড়িডাঙর, পশ্চিমপল্লী, কাকগেছিয়া, পূর্ব মেদিনীপুর থেকে।
1: সময় তো প্রায় শেষ, আকাশ বাতাসের খবর জানিয়ে দিই। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে সাধারণত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.4 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন 27.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.6 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 94% এবং সবচেয়ে কম 69%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.2 মিলিমিটার। পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলের সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তা জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা বেড়ে 60 কিলোমিটার হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবী বন্ধুদের আগামী 7 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া বিজ্ঞপ্তিটি শেষ হলো।
0: আজকের মতো প্রাত্যহিকীয় তাহলে শেষ, সময় তো আর একটুও নেই। খুব ভালো থাকুন সকলে, মন ভালো রাখুন, শরীর সুস্থ রাখুন, আমাদের সঙ্গে থাকুন। আপনাদের সঙ্গে আজ ছিলাম
1: আমি অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়,
0: সুচিস্মিতা গুপ্ত।
1: নমস্কার।
0: নমস্কার।

0: আকাশবাণী খবর পড়ছে সুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের সেমিকন্ডাক্টর মিশনের ব্যাপারে দেশ বিদেশে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি গতকাল গুজরাটের সানন্দে সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করেন। আগামী 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ কাতার, বাহরিন, কুয়েত ও ওমান সফরে যাচ্ছেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন সরকার জৈব জ্বালানি মিশ্রণ কর্মসূচি নিয়ে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। ফিফা বিশ্বকাপ ফুটবল চলাকালীন গোটা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র তাপপ্রবাহ অনুভূত হচ্ছে। নিউ ইয়র্ক ও ওয়াশিংটন সহ বিভিন্ন বড় শহরে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড 32 পর্বে ফ্রান্স প্যারাগুয়েকে ও মরক্কো কানাডাকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গুজরাটের সানন্দে সিজি সেমির অত্যাধুনিক আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট প্ল্যান্টের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের পাশাপাশি বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন এই উদ্যোগটি ভারতের বৈদ্যুতিন বিপ্লবের পরবর্তী ধাপ, যে বিপ্লব ইতোমধ্যেই ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশে পরিণত করেছে। তিনি আশা করেন যুগান্তকারী প্রকল্পের মাধ্যমে সানন্দ আন্তর্জাতিক ক্ষেত্রে একটি উদীয়মান সেমিকন্ডাক্টর ক্লাস্টার হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি আরও বলেন ভারত গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছে। একে বিকশিত ভারতের রূপরেখা এবং মেক ইন ইন্ডিয়া কর্মসূচির দ্বিতীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেন তিনি।
1: 5 সাল পহলে ভারত নে সংকল্প লিয়া থা কি দেশ কো সেমি কন্ডাক্টর হাব বানায়েঙ্গে হাম ডিজাইন ইন ইন্ডিয়া मेक इन इंडिया के मंत्र को लेकर आगे बढ़े और आज देश के तीसरे सेमीकंडक्टर प्लांट में भी चीप पैकेजिंग का कमर्शियल प्रोडक्शन शुरू हो रहा है।
0: প্রধানমন্ত্রী গতকাল রাজস্থানে 1,05,000 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন পশ্চিম এশিয়া সংঘাতের ফলে 21শ শতাব্দীর সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হয়েছিল, তবে সময়োপযোগী সিদ্ধান্ত, যথাযথ কূটনীতি এবং জাতীয় সম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ভারত সফলভাবে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। যখন অনেক দেশ জ্বালানি সংকটে সমস্যার সম্মুখীন, তখন ভারত পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করে কার্যকর কৌশল গ্রহণ করেছে এবং নিজস্ব কূটনীতি প্রয়োগের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে।
1: हमने संकट शुरू होते ही रिफाइनरीज के सामर्थ्य पर फोकस किया, औद्योगिक काम के लिए जो गैस बनती थी उसकी जगह रिफाइनरीज को रसोई गैस एलपीजी बनाने के लिए कहा गया और 7 दिनों के भीतर भीतर एलपीजी के उत्पादन में बढ़ोतरी हुई। पहले जो 35,000 मैट्रिक टन एलपीजी का उत्पादन देश में होता था, संकट के दौरान वो 54,000 मैट्रिक टन बढ़ गया।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফরের প্রাক্কালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ভারতকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে অভিহিত করেছেন। উল্লেখ্য, আগামী বুধবার থেকে 10 জুলাই পর্যন্ত শ্রী মোদী সেদেশ সফর করবেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে বিশ্বের 4র্থ বৃহত্তম এবং দ্রুত বৃদ্ধির অর্থনীতি হিসেবে ভারত অস্ট্রেলিয়ার কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হয়ে উঠেছে। অ্যালবানিজ বলেন দুদেশের সম্পর্ক সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং গভীর অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংযোগ দ্বারা তা সুদৃঢ় হয়েছে। তিনি বলেন বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা ও প্রযুক্তির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা উভয় দেশের জন্যই সুফল বয়ে আনছে। এই অংশীদারিত্ব ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই 3 দেশ সফরে রওনা হবেন। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন আগামী 20 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত সংসদের বাদল অধিবেশনের সরকারি প্রস্তাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুমোদন দিয়েছেন। এই অধিবেশনে জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অর্থপূর্ণ বিতর্ক, আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের উপর বিশেষ জোর দেওয়া হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত কাতার, বাহরিন, কুয়েত ও ওমান সফরে যাবেন। এই দেশগুলি সফরের সময় ডক্টর জয়শঙ্কর সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রী ও শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে এই সফরের মূল লক্ষ্য হল সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি করা। সরকার পেঁয়াজের সংগ্রহ মূল্য 13% বৃদ্ধি করেছে। এর ফলে প্রতি কুইন্টাল পেঁয়াজের ক্রয় মূল্য 1875 টাকা থেকে বেড়ে 2125 টাকা হয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে যে এই সংশোধিত ক্রয়মূল্য পেঁয়াজ চাষিদের জন্য ভালো আয়ের নিশ্চয়তা দেবে এবং একই সঙ্গে মজুদ গড়ে তোলার প্রক্রিয়াকে সহায়তা করবে। মূল্য স্থিতিশীল করার জন্য ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড ন্যাফেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড NCCF এর মাধ্যমে পেঁয়াজ সংগ্রহের কাজ চলছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ইথানল কোনো নতুন ধারণা নয় এবং 1 শতাব্দীরও বেশি সময় ধরে এর ব্যবহার চলে আসছে। রাজস্থানে এক জনসভায় শ্রী পুরী বলেন, সরকার তার জৈব জ্বালানি মিশ্রণ কর্মসূচি নিয়ে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। তিনি আশ্বাস দেন, সরকার প্রাপ্ত পরামর্শগুলি তাদের কার্যক্রমে অন্তর্ভুক্ত করবে ও প্রয়োজনীয় সংশোধন আনবে। শ্রী পুরী আরও উল্লেখ করেন, ভারতে ইথানল মিশ্রণের ধারণাটি প্রথম কংগ্রেস নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকারের আমলেই শুরু হয়েছিল। 2006 থেকে 2008 সাল পর্যন্ত ব্রাজিলে ভারতের রাষ্ট্রদূত হিসাবে তার কার্যকালের কথা স্মরণ করে তিনি বলেন, তখন 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 5% ইথানল মিশ্রণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু সে সময় মাত্র 1.4% মিশ্রণ অর্জন করা সম্ভব হয়েছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপূজন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেবার কথা। ভারী এবং অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মুম্বাই সহ মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলা। আজ মুম্বাইয়ে আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। শহর এবং শহরতলির বিস্তীর্ণ অঞ্চলে রাস্তাঘাট জলমগ্ন। শহরের কোনো কোনো জায়গায় রেললাইন ডুবে যাওয়ায় লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল জুড়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। এর ফলে বিদ্যুৎ গ্রিডগুলির ওপর ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে এবং ফিফা বিশ্বকাপ ম্যাচের প্রস্তুতির কাজে ব্যাঘাত ঘটছে। হিট ইন্ডেক্স বা অনুভূত তাপমাত্রা 46°C ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। চরম তাপমাত্রার মোকাবিলায় নিউ ইয়র্ক শত শত সরকারি ভবনকে কুলিং সেন্টার বা শীতলীকরণ কেন্দ্রে রূপান্তরিত করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে যে বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় হিট ইন্ডেক্স বোস্টনে 41°, ফিলাডেলফিয়ায় 44°, এবং ওয়াশিংটনে 45°C পর্যন্ত পৌঁছতে পারে। এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর মুখোমুখি হবে। গতরাতে প্রি কোয়ার্টার ফাইনালে ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে দেয়। খেলা 70 মিনিটে পেনাল্টি থেকে ফ্রান্সের পক্ষে একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপে। অন্য প্রি কোয়ার্টার ফাইনালে মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। এদিকে আজ রাতে প্রি কোয়ার্টার ফাইনালে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। লর্ডসে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:00। ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল 5 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড 4 উইকেটে ভারতকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে ভারত 7 উইকেটে করে 190 রান। জবাবে ইংল্যান্ড 1 ওভার বাকি থাকতেই 6 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এর ফলে সিরিজে ইংল্যান্ড 1-0 এগিয়ে গেল। উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসে দুটি বড় অঘটন। দ্বিতীয় বাছাই কাজাকস্তানের এলিনা রাইবাকিনাকে হারিয়ে শেষ 16-এ পৌঁছেছেন বেলজিয়ামের এলিস মের্টেন্স। অন্য ম্যাচে তৃতীয় বাছাই পোল্যান্ডের ইগা সুয়াটেক ফিলিপিন্সের আলেকজান্দ্রা ইয়ালার কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। মহিলাদের সিঙ্গলসে আজ শেষ 16-র ম্যাচে শীর্ষ বাছাই আরিয়ানা সাবালেঙ্কা মুখোমুখি হবেন জাপানের নাওমি ওসাকার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সেমিকন্ডাক্টর মিশনের ব্যাপারে দেশ বিদেশে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি গতকাল গুজরাটের সানন্দে সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করেন। আগামী 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত কাতার, বাহরিন, কুয়েত ও ওমান সফরে যাবেন। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড 32 পর্বে ফ্রান্স প্যারাগুয়েকে ও মরক্কো কানাডাকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, পশ্চিমবঙ্গের মানুষ যে আস্থা বিধায়কদের উপর দেখিয়েছেন তার উপযুক্ত মর্যাদা দিতে হবে। রাজ্য বিধানসভা দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ভাষণে তিনি গতকাল কথা বলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল কলকাতায় আসছেন। রাজ্যে আপাতত দুর্গাপুজো পর্যন্ত হকার উচ্ছেদ করা হবে না, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই আশ্বাস দিয়েছেন বলে হকার সংগঠনগুলি দাবি করেছে। অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় প্রকল্পে যে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে তার যথাযথ তদন্ত হবে বলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শরদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত সংবাদে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, শুধুমাত্র আইন প্রণয়ন বা রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়াই বিধায়কদের কাজ নয়, সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে হবে তাদের। গতকাল রাজ্য বিধানসভার নবনির্বাচিত সদস্যদের জন্য আয়োজিত দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি অধিবেশনে ভাষণে তিনি একথা বলেন। পশ্চিমবঙ্গের মানুষ যে আস্থা বিধায়কদের উপর দেখিয়েছেন তার উপযুক্ত মর্যাদা দেওয়ার জন্য লোকসভার অধ্যক্ষ আহ্বান জানিয়েছেন।
1: পশ্চিম বঙ্গাল কি জনতা নে বহুত বিশ্বাস কে সাথ ভরোসে কে সাথ আপকো চুনকর ভেজা হ্যায়। ইয়ে বিশ্বাস ইয়ে ভরোসা কায়েম রহে, হাম উনকে বিশ্বাস ভরোসে উনকে আকাঙ্ক্ষাওঁ কো ভি পুরা করেন ও ইস রাজ্য কে বিকাস কি নয়ী ইবাদত ভি লিখেন, ক্যোঁকি ইয়ে রাজ হমেশা বিচারোঁ কে আধ্যাত্মিক ধর্ম সংস্কৃতি ওর অলগ অলগ কালখণ্ড কে অন্দর এক নয়ে বদলাও কো রাষ্ট্র কো নয়ী দিশা দেনে কা রাজ্য রহা হ্যায়।
0: বিধানসভার মর্যাদা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইন প্রণয়নের প্রক্রিয়া সম্পর্কে বিধায়কদের আরও দক্ষ করে তুলতে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ প্রক্রিয়া চলবে বলে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস জানিয়েছেন। এদিকে রাজ্য বিধানসভা আগামী 100 দিনের মধ্যেই সম্পূর্ণ কাগজবিহীন বা পেপারলেস হয়ে উঠবে বলেও তিনি জানান।
2: পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার কিরণ রিজিজু তিনি এটা দেখছেন, উনি বলেছেন যে 100 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা পেপারলেস হবে। তার মৌ স্বাক্ষরিত হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে, টাকাও কেন্দ্র থেকে স্যাংশন হয়ে গেছে এবং আমরা সেই দিকে এগোচ্ছি।
0: রাজ্যপাল আর এন রবি বিধানসভার মর্যাদা বজায় রেখে জনগণের স্বার্থে বিধায়কদের কাজ করার আহ্বান জানান। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, দুপুরে কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেবার কথা। রাজ্য বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্য জুড়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে বিজেপি এই প্রথম সরকার গঠন করেছে, তাই এই জন্মদিন পালন নিঃসন্দেহ ঐতিহাসিক।
3: এটা প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কর্মীর কাছে অত্যন্ত আনন্দের বিষয়। যারা বিজেপি করেছেন, যারা আমাদের মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, তাদের কাছে উল্লেখযোগ্য দিন নিঃসন্দেহে। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এতদিন পর্যন্ত শ্যামাপ্রসাদকে পাঠ্যপুস্তক সহ বিভিন্ন জায়গায় প্রাপ্ত করে রাখা, আজকে শ্যামাপ্রসাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর শ্যামাপ্রসাদ চর্চিত হচ্ছেন, তার ভূমিকা পশ্চিমবঙ্গ তৈরির ক্ষেত্রে তার অবদান, এবং এই প্রজন্ম বুঝতে পারছে যে আজকে নিজেকে ভারতীয় বলে পরিচয় দিতে পারছেন তার একমাত্র কারণ ডক্টর শ্যামাপ্রসাদ।
0: সর্বভারতীয় সাংস্কৃতিক সংগঠন সংস্কার ভারতীর পশ্চিমবঙ্গ শাখা আগামীকাল সল্টলেকে ইজেডসিসিতে এই উপলক্ষে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। কলকাতার তারাতলায় দুর্ঘটনায় উদ্ধার অভিযানে অংশ নেওয়া বিভিন্ন বাহিনীদের কর্মীদের সম্মান জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আলিপুর বডিগার্ড লাইন্সে গতকাল আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্ধারকারী বাহিনীর সদস্যদের সাহস, পেশাদারিত্ব, মানবিকতার ভূয়সী প্রশংসা করেন।
4: हमारी जो बजट हुआ उसमें स्पेशल 200 करोड़ का प्रोविजन हम लोग किया, मॉडर्न इक्विपमेंट और एक 200 स्पेशल हमारी एक सर्विसमैन या तो अग्निवीर को लोग लेकर अच्छा ट्रेनिंग देकर एक टीम बना के हिल में, सागर आइलैंड में और कलकत्ता में सिविल डिफेंस डिजास्टर मैनेजमेंट SDRF का अच्छा टीम हम लोग बनाने का काम करूंगा।
0: এদিকে তারাতলা বিপর্যয় কাণ্ডে ধৃত 6 জনের ফের 8 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। এর মধ্যে রয়েছেন কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র ফিরাদ

0: সিকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে আগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিষয়গুলোর উপর অর্থবহ বিতর্ক হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিলও এবার অধিবেশনে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। দলের নিয়ন্ত্রণ নিয়ে টানাপোড়েনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সহ সব পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন শাখা সংগঠনের বিভিন্ন ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে তার সিগনেটারি দায়িত্ব থেকেও অব্যাহতি চেয়েছেন তিনি। এদিকে চন্দ্রিমা ভট্টাচার্য ইস্তফা দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির দায়িত্ব তিনি নিজেই সামলাবেন বলে মমতা ব্যানার্জি জানিয়েছেন। গতকাল সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি সাধারণ সম্পাদক হিসেবে মদন মিত্র এবং কুণাল ঘোষের নাম ঘোষণা করেন। রাজ্যে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে রাজ্য সরকার বরিষ্ঠ আইএএস আধিকারিক দুষ্মন্ত নারিয়ালাকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সোশ্যাল মিডিয়া বার্তায় বলেছেন, রাজ্য সরকার নিয়োগ কমিশনগুলিকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছিল এটি তারই অঙ্গ। এদিকে ইএসআই অধিকর্তা তন্ময় চক্রবর্তীকে গণশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের সচিব করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে আপাতত দুর্গাপুজো পর্যন্ত হকার উচ্ছেদ করা হবে না, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই আশ্বাস দিয়েছেন বলে হকার সংগঠনগুলি দাবি করেছে। হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি অসিত শাহের নেতৃত্বে 3 সদস্যের একটি দল গতকাল মুখ্যমন্ত্রীর জনতার দরবারে কর্মসূচিতে যান। হকারদের সমস্যাগুলি তারা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। সেখানেই মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে অসিতবাবু জানান।
1: উচ্ছেদের বিষয় এবং হকার আইন অ্যাক্ট, স্ট্রিট ভেন্ডার্স অ্যাক্ট 2014 নিয়ে আলোচনা হয়েছে। তাতে উচ্ছেদের বিষয়ে আমরা কিছু পয়েন্ট তুলে ধরেছিলাম, সেক্ষেত্রে উনি সেটাকে এগ্রি করেছেন এবং বলেছেন যে অক্টোবর পর্যন্ত আমরা এই মুহূর্তে কোনো উচ্ছেদ করব না, এই পুজো পর্যন্ত যাতে হকার ভাইরা যারা করে খাচ্ছে তারা যেন করে খেতে পারে।
0: তবে রেলে জমিতে হকার উচ্ছেদে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন। অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় প্রকল্পে যে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে তার যথাযথ তদন্ত হবে বলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শরদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। গতকাল খড়গপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, সেবাশ্রয় প্রকল্পে হাতুড়ে ডাক্তার এমনকি আয়ুষ চিকিৎসকদেরকেও বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে দেখানো হয়েছিল।
2: আমাদের সন্দেহ আছে সেবাশ্রয়ে যা যা মেশিন লেগেছিল, যে যে ডাক্তার এসেছিল কোনোটাই সঠিক নয়। আমাদের আশঙ্কা সঠিক ডাক্তার কেউ ছিল না, পুরোটাই আয়ুষের পড়ুয়ারা ছিল। তদন্ত শুরু হয়েছে, স্বাস্থ্য দপ্তর স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে, পুলিশ দপ্তর তার তদন্ত শুরু করেছে। যারা যারা অনাচার অবিচার করেছে, স্বাস্থ্য আধিকারিক হোক, রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, প্রশাসনিক আধিকারিক হোক, পুলিশ আধিকারিক হোক, সঠিক জায়গায় সঠিক বিচার হবে।
0: তোলাবাজি এবং দুর্নীতির মামলায় ধৃত বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ 4 কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে বিশেষ তদন্তকারী দল এসআইটি। সিটের সন্দেহ অন্তত 30 জন এই অসাধু চক্রের সঙ্গে জড়িত, আরও বেশ কয়েকজনকে তলব করা হতে পারে বলে তদন্তকারীদের সূত্রে খবর। ডিসি গ্লোবাল নামে একটি নির্মাণ সংস্থার কথাও জানা গেছে, এই সংস্থার মাধ্যমে কোটি টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা আবেদনপত্র অনলাইনে আপলোড না করায় অন্নপূর্ণা যোজনার টাকা তারা পাননি বলে অভিযোগ তুলে গতকাল পূর্ব মেদিনীপুরের তমলুক পৌরসভায় বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা। আয়ুষ্মান ভারতের আবেদন একইভাবে আটকে দেওয়া হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন। নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বেশ কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্রে চড়াই আটকে পড়া একটি ট্রলার থেকে 7 মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করেছে দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। গতকাল তাদের মৎস্য বন্দরে ফিরিয়ে আনা হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, পশ্চিমবঙ্গের মানুষ যে আস্থা বিধায়কদের উপর দেখিয়েছেন তার উপযুক্ত মর্যাদা দিতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল কলকাতায় আসছেন। রাজ্যে আপাতত দুর্গাপুজো পর্যন্ত হকার উচ্ছেদ করা হবে না, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন বলে হকার সংগঠনগুলির দাবি।

0: স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী, বন্যা।

জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন, লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ

0: দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন বিজ্ঞান ধারাবাহিক ধুলো মুঠি সোনা মুঠি, আজ পর্ব ১২।

0: আকাশবাণী ও বিজ্ঞান প্রসারের যৌথ উদ্যোগে ধারাবাহিক ধুলো মুঠি সোনা মুঠি, মাটির কাছাকাছি থাকা মানুষদের দুর্দান্ত উদ্ভাবন নিয়ে ১৩ পর্বের এই ধারাবাহিক। প্রত্যেক পর্বে দুটি করে উদ্ভাবনের কাহিনী, ধুলো মুঠি সোনা মুঠি।
1: নেপালের এক ছোট্ট রাজ্য অবন্তীপুর, এই রাজ্যের রাজা অবন্তী সেন দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে রাজত্ব করে চলেছেন। কিন্তু সম্প্রতি তার রাজত্বে ঘনিয়ে এসেছে প্রজাবিদ্রোহের কালো ছায়া। এইখানেই নাটকের আখ্যান আরম্ভ।
2: সাবধান, সাবধান, সাবধান! প্রবল পরাক্রমী মহাবলী শত্রুজিৎ প্রজানুরঞ্জন মহারাজ অবন্তী সেন রাজসভায় প্রবেশ করছে।
3: জয় মহারাজ অবন্তী সেনের জয়! জয় মহারাজ অবন্তী সেনের জয়!
4: শান্তি, শান্তি, আপনাদের মঙ্গল হোক। মন্ত্রী
5: আগে মহারাজ
4: বলো কি সংবাদ।
5: মহারাজের রাজত্বে কি আর খারাপ কিছু হবার জো আছে? মহারাজের যে সব দিকে এত নজর।
4: মন্ত্রী কি হচ্ছে কি? আমি কি আমার প্রশস্তি শুনতে চাইছি? তোমাকে যা জিজ্ঞেস করলাম সেটা বলো।
5: তা মহারাজ সব ভালোই আছে।
4: এবছর শীতে কোনো প্রজার মৃত্যু হয়নি তো?
5: না না মহারাজ না, এবার আপনার নির্দেশে আগে থেকে পর্যাপ্ত পরিমাণে লেপ কম্বল গরিব প্রজাদের মধ্যে বিলি করা হয়েছে, ফলে এবছর শীতে কেউ মারা যায়নি মহারাজ।
4: বেশ বেশ, মনে হচ্ছে তুমি অনেকটা দৌড়ে এসেছো, কিছু হয়েছে?
6: আগে মহারাজ, মহারাজ একটা একটা খারাপ খবর আছে মহারাজ।
5: খারাপ খবর? সেটা আবার কি
6: মহারাজ?
4: কোটাল, কোটাল তুমি আগে একটু সুস্থির হও তো। বসো বসো বসো, তোমার আসনে বসে একটু জিরিয়ে নাও, তারপর বলো তুমি কি খারাপ খবর নিয়ে এসেছো।
6: এখন এখন অনেকটা ঠিক আছে মহারাজ। আসলে খবরটা শুনেই আমি অনেকটা পথ দৌড়ে এসেছি আপনাকে জানাবার জন্য।
4: এবার তাহলে বলো কি সেই খবর।
6: কি বলবো মহারাজ, রাজ্যের উত্তর দিকে একটা প্রজা বিদ্রোহ শুরু হয়েছে, আমি সেখান থেকেই আসছি।
4: প্রজা বিদ্রোহ?
6: হ্যাঁ মহারাজ।
4: আমার রাজ্যে? কেন, কারণ কিছু জানতে পেরেছ?
6: কারণটা খুবই অদ্ভুত মহারাজ।
4: কিরকম?
6: আগে মহারাজ ওরা চাইছে ওদের এমন চাল বানিয়ে দিতে হবে যা বৃষ্টিতে নষ্ট হবে না।
4: চাল?
6: হ্যাঁ।
4: মানে কিসের চাল?
6: ঘরের চাল মহারাজ, ঘরের চাল।
4: কেন, ওদের চাল নেই বুঝি?
6: থাকবে না কেন মহারাজ, আমাদের এই পার্বত্য জায়গায় বেশিরভাগ বাড়িতেই কাঠের চাল, কিন্তু যাদের কাঠ কেনার পয়সা নেই তারা অনেকেই তো খড় ও টালি দিয়ে চাল তৈরি করে। গতবারের বর্ষায় প্রবল বৃষ্টিতে ওই সব খড়ের চাল নষ্ট হয়ে গেছিল, তাই ওরা এবার বিদ্রোহ শুরু করেছে।
5: সে তো বুঝলাম, কিন্তু ওরা চায়টা কি? এবছর বৃষ্টি হতে দেবে না?
4: মন্ত্রী তুমি বড় বাজে কথা বলো, কোটালকে বলতে দাও তো।
6: হ্যাঁ মহারাজ, ওদের দাবি ওদের সবার বাড়িতে শক্তপোক্ত চাল লাগিয়ে দিতে হবে।
4: তাহলে তো ওদের কাঠের চাল বানিয়ে দিতে হয়।
5: আগে মহারাজ সেটা সম্ভব নয়।
4: কেন মন্ত্রী এ কথা বলছো কেন?
5: মহারাজ অত কাঠের চাল বানাতে গেলে তো প্রচুর গাছ কাটতে হবে, বন নষ্ট হয়ে যাচ্ছে বলে আপনারই নির্দেশে রাজ্যে তো গাছ কাটা নিষিদ্ধ। তাই?
4: ঠিক ঠিক বলেছো মন্ত্রী, গাছ তো কাটা যাবে না, তবে উপায়
6: একটা আছে মহারাজ, ওদের লোহার চাল বানিয়ে দিন না।
5: হ্যাঁ, কোটালির কি মাথা খারাপ হয়ে গেল নাকি?
6: কেন,
5: লোহার চাল? লোহার চাল কেউ কখনো শুনেছে? বানাবে কি করে?
4: আমার কিন্তু ভাবনাটা মন্দ লাগেনি। মন্ত্রী দেখো তো লোহার চাল কি করে বানানো যায়।
5: ও বাবা, এই তো মুশকিলে ফেললেন মহারাজ, আমাদের রাজ্যে কি এই কারিগর পাওয়া যাবে? সবচেয়ে বড় কথা, লোহা কাটবো কি করে?
4: সেটাই তো তোমার কাজ হবে মন্ত্রী।
5: ও,
4: 7 দিনের মধ্যে তুমি এমন লোককে খুঁজে বের করবে।
5: ও বাবা।
4: আর কোটাল
6: মহারাজ,
4: তুমি ওই বিদ্রোহী প্রজাদের জানিয়ে দাও যে শিগগিরই ওদের লোহার চাল বানিয়ে দেওয়া হবে।
6: জি আজ্ঞা মহারাজ।
3: জয় মহারাজ অবন্তী সেনের, জয় জয় মহারাজ অবন্তী সেনের।

0: আহ, কি সুন্দর সকাল! আকাশ জুড়ে একটা নরম আলো ছড়িয়ে আছে।
1: হ্যাঁ সখি, সত্যি এই পরিবেশ অতি মনোরম।
0: জানিস সুনয়না, এত সুন্দর সকালে পাখির গান শুনতে শুনতে মন কেমন উদাস হয়ে যায়।
1: হ্যাঁ,
0: কিন্তু সখি, আজ তোর মুখ কেমন ভার ভার লাগছে কেন? কিছু হয়েছে?
1: না না সখি, আমার কিছু হয়নি তো। এই তো দেখো না কেমন হাসছি।
0: আমার কাছে গোপন করিস না, বল কি হয়েছে, দেখবি আমি তোর সব সমস্যার সমাধান করে দেব।
1: তা তুমি পারো, কারণ তুমি হলে রাজকন্যা, তোমার অনেক ক্ষমতা। কিন্তু তুমি যা পারো আমি কি তাই পারি?
0: কেন, তোর ক্ষমতাই বা কম কিসে? তুই হলি মন্ত্রী কন্যা, এটা কি কম হলো? বল না রে, কি হয়েছে?
1: মহারাজ বাবার উপর ভার দিয়েছেন, 7 দিনের মধ্যে এমন একজন মানুষকে খুঁজে আনতে যে প্রজাদের বাড়ির ওপর লোহার চাল বানাতে পারবে। বাবা ভীষণ দুশ্চিন্তায় পড়েছেন সখি, কি করে এমন মানুষ পাওয়া যাবে? বাবার নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেছে।
0: কাঁদিস না রে, কাঁদিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। সত্যি বাবা না কি যে করেন এক এক সময়। আচ্ছা, এমন মানুষ 7 দিনের মধ্যে কি জোগাড় করা সম্ভব? আরে ও ও কে ওখানে গাছের আড়ালে?
1: হ্যাঁ,
0: কে কে ওখানে? এই মুহূর্তে বেরিয়ে এসো, আমি অবন্তিপুরের রাজকন্যা মণিমালা আদেশ করছি। কে তুমি, বেরিয়ে এসো।
2: আগে আগে ক্ষমা করবেন রাজকন্যা, আমি ভিনদেশি পথিক, আমার নাম সৌম্য দত্ত।
0: ভিনদেশি? তা তুমি ওখানে গাছের আড়ালে কি করছিলে?
2: অনেকটা পথ হেঁটে এসে ক্লান্ত হয়ে এই সুন্দর উদ্যানে একটু বিশ্রাম নিচ্ছিলাম, এমন সময় আপনাদের কথোপকথন আমার কানে এলো। আড়াল থেকে আপনাদের কথা শুনেছি বলে অপরাধ নেবেন না।
0: ঠিক আছে যুবক, তোমার ব্যবহার আমাকে প্রীত করেছে।
2: আগে অনুমতি দেন তো একটা কথা বলি রাজকন্যা।
0: কি বলবে তাড়াতাড়ি বলো, আমরা আবার মহলে ফিরে যাব।
2: আপনাদের কথা আমি সবই শুনেছি, মনে হয় এই অধম আপনার সখীর দুঃখ দূর করতে পারবে।
1: তুমি তুমি পারবে আমার দুঃখ দূর করতে?
2: আগে
1: আমার বাবার চিন্তা দূর করতে পারবে তুমি?
2: নিশ্চয়ই পারবো ভদ্রে, আমি এমন এক নিপুণ যন্ত্র বানাতে পারি যার সাহায্যে বড় বড় লোহার পাত অনায়াসে কাটা যায়। সেই লোহার পাত দিয়েই চাল বানানো সম্ভব।
0: এও কি সম্ভব?
1: যুবক তাড়াতাড়ি চলো, আমার বাবা এই রাজ্যের মন্ত্রী, তার সঙ্গে তোমাকে এখনই দেখা করতে হবে। তিনি দুশ্চিন্তায় আহার নিদ্রা সব ত্যাগ করেছেন।
0: হ্যাঁ যুবক, তুমি যদি এই কাজে সফল হও আমাদের অবন্তিপুর রাজ্য চিরকাল তোমার কাছে ঋণী হয়ে থাকবে।
2: চলুন ভদ্রে, আপনার বাবার সঙ্গে আমি এখনই দেখা করতে প্রস্তুত।

0: সাবধান, প্রবল পরাক্রমী মহাবলী শত্রুজিৎ প্রজানুরঞ্জন মহারাজ অবন্তী সেন রাজসভায় প্রবেশ করছেন।
1: জয় মহারাজ অবন্তী সেনের জয়।

0: শান্তি শান্তি, আপনাদের মঙ্গল হোক। মন্ত্রী
1: আগে মহারাজ
0: বলো কি সংবাদ, তুমি কি কারিগরের সন্ধান পেয়েছ?
1: মহারাজ পেয়েছি পেয়েছি, শুধু কারিগর নয় তার যন্ত্রও তৈরি।
0: বলো কি, তা তোমার সঙ্গে এই সুন্দর যুবকটিকে, ওকে তো আগে কখনো দেখিনি।
1: এই ভিনদেশী যুবকের নাম মহারাজ সোমদত্ত।
2: মহারাজের চরণে সোমদত্তের প্রণাম।
1: মহারাজ, সোমদত্ত তার অভূতপূর্ব যন্ত্রের সাহায্যে আমাদের আমাদের সব সমস্যার সমাধান করেছেন। ভদ্র সোমদত্ত, তোমার যন্ত্র দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মহারাজকে যন্ত্রটির কৌশল ব্যাখ্যা করো।
2: হ্যাঁ, এই দেখাচ্ছি মহারাজ। এই এই আমি যন্ত্রটি লোহার পাতের উপর রাখলাম।

0: বাবা, অপূর্ব অপূর্ব! লোহার পাতের মতো কঠিন জিনিস কত সহজে কাটা যাচ্ছে। যুবক যুবক, তুমি এই যন্ত্রটি আবিষ্কার করেছ?
1: মহারাজ, এই অধম এক কারিগর মাত্র। এই অনবদ্য লোহার পাত কাটার যন্ত্রটি কাশ্মীরের আব্দুল রহমান শেখের আবিষ্কার।
0: কাশ্মীরের মানুষ? নিশ্চয়ই তিনি খুব বিদ্বান ও জ্ঞানী পুরুষ। এত সুন্দর যন্ত্রটি!
1: শেখ সাহেব এক রাজমিস্ত্রির ছেলে মহারাজ, প্রথাগত শিক্ষা তেমন পাননি, দারিদ্র ছিল তার আসল প্রতিদ্বন্দ্বী, তবে কোনো কিছুই তাকে বাধা দিতে পারেনি। দেখুন মহারাজ, এই যন্ত্রটি চালাতে কোনো পরিশ্রমই হয় না, অনায়াসেই একজন কর্মী অতি বড় মাপের লোহার পাতও কাটতে পারে।
2: আর দেখলেন মহারাজ, দেখলেন, ওপরে নিচে অথবা আগে পিছে সব দিকে সমানভাবে কাটা যায়।
0: সবই বুঝলাম, তবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটা যাবে কি? তোমরা তো সোজা কেটে চলেছ মন্ত্রী,
2: কাটা যাবে সোমদত্ত?
1: হ্যাঁ মহারাজ, যাবে। দেখুন, যন্ত্রটির অক্ষ বরাবর আমি এটিকে এই এই অবস্থানে আনছি। হ্যাঁ, এই কৌণিক অবস্থানে থেকে এবার 0 ডিগ্রি থেকে ক্রমশ 80 ডিগ্রি পর্যন্ত যে কোনো কোণে লোহার পাত কাটা যাবে। এই দেখুন, এই দেখুন না মহারাজ।
0: বাবা বাবা বাবা, ধন্য যুবক, ধন্য! অসাধারণ এই যন্ত্রের ক্ষমতা।
2: মহারাজ, আগেও এই ধরনের যন্ত্র ছিল, কিন্তু এক এক ধরনের কোণের জন্য আলাদা আলাদা যন্ত্র লাগত। আব্দুল শেখ সাহেবের এই যন্ত্র একসঙ্গে সব কোণে লোহা কাটতে পারে মহারাজ।
0: তা ঠিক, তবে আমার কিন্তু একটি ব্যাপারে সন্দেহ হচ্ছে মন্ত্রী।
2: কি ব্যাপারে মহারাজ?
0: মোটা লোহার পাত কি যন্ত্রে কাটা যাবে?
1: আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, এই যন্ত্র 1 ইঞ্চি পুরু লোহার পাতও অতি সহজেই কাটতে পারে।
0: তাই?
1: হ্যাঁ, দেখুন, আমি এই পুরু লোহার পাতটি কেটে দেখাচ্ছি আপনাকে। এই
0: বাহ বাহ বাহ বাহ বাহ, সত্যি অনবদ্য, অপূর্ব! সোমদত্ত, তোমার কাছে আমাদের অবন্তিপুর সত্যিই চিরঋণী হয়ে থাকবে।
1: মহারাজ, আমি নিমিত্ত মাত্র, সম্পূর্ণ কৃতিত্বের অধিকারী কিন্তু আব্দুল রহমান শেখ। হ্যাঁ, তাঁর এই আবিষ্কার লোহার জিনিস বানানোতে এক যুগান্তর এনে দিয়েছে।
0: মন্ত্রী,
2: আগে মহারাজ,
0: এখনই সারা রাজ্যে এই সংবাদ প্রচার করে দাও।
2: বেশ বেশ বেশ।
0: আর সমস্ত কারিগরদের একত্রিত করে লোহার চাল তৈরির ব্যবস্থা করো।
2: বেশ বেশ মহারাজ।
0: তারপর সোমদত্ত,
1: মহারাজ
0: বলো, তোমার কোনো বিশেষ নিবেদন আছে?
1: আগে আপনার এই সামান্য কাজটুকু করতে পেরেছি, এতেই আমি ধন্য।
0: তোমার ব্যবহারও খুব মধুর, সন্দেহ নেই। নাও নাও আমার এই স্বর্ণহার, তোমায় আমি পুরস্কার দিলাম।
1: রাজকণ্ঠের স্বর্ণহার? আমি আমি ধন্য মহারাজ।
3: জয় মহারাজ অবন্তী সেনের জয়! জয় মহারাজ অবন্তী সেনের জয়!

মাথাটা একটু টিপে দে তো। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কি রে এত চুপচাপ কেন রে? আমার মায়ের মুখটা এত গম্ভীর,

0: কোথায় তুই আর কোথায় সোমদত্ত? আমার মাটা সত্যি সেই ছোট্টটি রয়ে গেল।
1: না বাবা, আমার খুব খারাপ লেগেছে। কেন তুমি তোমার গলার ওই ওই স্বর্ণহারটা দিলে? ওই সরু হারটা আমার খুব পছন্দের ছিল। ছোটবেলায় আমি ওটা নিয়ে কত খেলেছি। ওটা কিনা সোমদত্তকে দিলে?
0: ও, তাতেই আবার মায়ের অভিমান হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে মা, শোন শোন, ঠিক ওই রকম একটা হার আমি তোকে উপহার দেবো। তাতে তুই খুশি হবি তো?
1: আমার ওটা এখনই চাই বাবা, এখনই, এই মুহূর্তে।
0: এখনই? কিন্তু মা, এখনই তো সম্ভব নয়। সোনার হার তৈরি করতে তো সময় লাগবে।
1: না বাবা, আমার ওটা এখনই চাই।
0: মা মা, এমন করে না মা, এমন করে না, তুমি না রাজকন্যা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোমায় কথা দিচ্ছি, ওই হার যত তাড়াতাড়ি সম্ভব তোমায় দেবার ব্যবস্থা আমি করব।
1: আরেকটা কথা বাবা, ওই হার সোমদত্তকেই বানিয়ে দিতে হবে।
0: সে কি, তুই কি আরম্ভ করলি বলতো? আরে সোমদত্ত হলো লোহার কারিগর, ও কি করে সোনার হার বানাবে? এ আমি রাজ স্বর্ণকারকে কালকেই ডেকে পাঠাচ্ছি।
1: না না না, ওই হার সোমদত্তকেই বানাতে হবে। ও তো অসাধ্য সাধন করতে পারে, একটা সরু সোনার হার বানাতে পারবে না?
0: মা মা, তুমি অন্যায় জেদ করছো মা। সোমদত্ত স্বর্ণকার নয়, আমি একজন রাজা হয়ে একজন ভিনদেশী যুবকের উপর তো অবিচার করতে পারি না।
1: তুমি তুমি আমাকে বকছো বাবা। সোমদত্ত তোমার এত প্রিয় হচ্ছে।
0: এই দেখো, এই দেখো, কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আগামী সাত দিনের মধ্যে অতি অবশ্যই সে তোমার কাছে হার এনে দেবে, ঠিক আছে? দাঁড়ি, বাইরের মহলে সোমদত্তকে নিয়ে এসো, আমি তার সঙ্গে দেখা করবো।

0: বাবা, সোমদত্ত তো আজও এলো না।
1: ঠিকই তো মন্ত্রী, 7 দিন তো অতিক্রান্ত প্রায়, আজ শেষ দিন। রাজদরবারের সময় শেষ হতে চলল, আর কিছুক্ষণ পরেই তো দরবার বন্ধ হয়ে যাবে। সোমদত্ত তো এখনো এলো না।
2: রাজবাক্য বিফলে যাবে মহারাজ, সোমদত্ত তো প্রতিজ্ঞাবদ্ধ, ওকে এই কাজ সম্পূর্ণ করতেই হবে।
0: মহারাজার কাছে প্রতিজ্ঞা করলে তা সফল করতেই হবে।
2: নিশ্চয়ই,
0: নয়তো আমাদের অবন্তীপুরের নিয়ম অনুযায়ী তার কারাবাস অনিবার্য।
1: সোমদত্ত প্রতিজ্ঞা পূর্ণ করল না। ভিনদেশী যুবক আমার রাজ্যে এসে শেষে কারাবাস করবে? না না না না, আমারই অন্যায় হয়েছে। মণিমালা, তোমার জেদের জন্য একটি নিরাপরাধ মানুষের জীবন নিয়ে আমি খেলা করলাম।
3: দাড়ি, দরবারের সময় অতিক্রান্ত হয়ে এসেছে, রাজদঙ্কা বাজানোর জন্য প্রস্তুত হও। অত্র সুন্দর তো না, আসুন আসুন ভদ্র, আসুন আসুন, খুব তাড়াতাড়ি হেঁটে এসেছেন মনে হচ্ছে।
1: সোমদত্ত, তুমি অবশেষে এসেছো। মন্ত্রী, দরবারের সময় শুধু আজকের দিনের জন্য কিছুক্ষণ বাড়ানো হলো।
2: আজকের দিনের জন্য দরবারের সময় কিছুক্ষণ বাড়ানো হলো।
4: মহারাজের জয় হোক। ক্ষমা করবেন মহারাজ, আপনাদের সকলকে দুশ্চিন্তায় রাখার অভিপ্রায় আমার ছিল না, কিন্তু পথিমধ্যে নানা বাধা বিঘ্নের কারণে আমার আসতে কিছু দেরি হয়ে গেল।
0: আপনি কি প্রতিজ্ঞা পালনে সক্ষম হয়েছেন? ভদ্র, আপনি নীরব কেন? আপনি কি স্বর্ণহার প্রস্তুত করতে পারেননি?
4: আগে অপরাধ নেবেন না রাজকন্যা, আমি 2টি স্বর্ণহার নিয়ে এসেছি।
1: 2টি কেন? আমি তো তোমাকে 1টা হারই করতে বলেছিলাম।
4: দ্বিতীয়টি আমার বঙ্গদেশের পক্ষ থেকে রাজকন্যাকে উপহার।
0: সোমদত্ত, তুমি 2টি স্বর্ণহার প্রস্তুত করেছ? এই অতি জটিল হার তুমি এত কম সময় করলে কি করে?
4: এ আমার কৃতিত্ব নয় রাজকন্যা, দিল্লি নিবাসী মদনমোহন ভার্মা তার অসাধারণ সৃষ্টি নৈপুণ্যে এক বৈদ্যুতিক স্বয়ংক্রিয় স্বর্ণহার বানানোর যন্ত্র আবিষ্কার করেছেন, তারই পরিণতি এই 2টি স্বর্ণহার।
1: তুমি কি দিল্লি

0: গিয়েছিলে সোমদত্ত, সেখানে গিয়ে তুমি এই স্বর্ণহার বানিয়ে এনেছ?
1: হ্যাঁ মহারাজ।
2: আগে মহারাজ, আগে এই সোনার হার হাত দিয়ে বানানো হতো, এতে সময় লাগতো, পরিশ্রম লাগতো, সব কিছুই বেশি বেশি লাগতো।
1: আপনি যথার্থই বলেছেন মন্ত্রীবর, মুচিতে সোনা দেওয়া, তাকে গরম করা, তারপর পিটিয়ে ঠিকঠাক আকার দেওয়া খুব সহজ ছিল না, বিশেষ করে এত কম সময়ে তো করার কথা ভাবাই যেত না।
3: ভার্মাজি এ যন্ত্র বানালেন কি করে?
1: আমি যতদূর শুনেছি তিনি দিল্লির এক আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রথমে এরকম একটি যন্ত্র দেখেন, কিন্তু সেটি খুবই দামি ছিল, তখনই তিনি একটি কম দামি স্বয়ংক্রিয় যন্ত্র বানানোর ভাবনা চিন্তা শুরু করেন।
3: তিনি কি নিজেও স্বর্ণকার ছিলেন?
1: অবশ্যই, তিনি অন্যান্য স্বর্ণকারদের কাজ খুব মন দিয়ে দেখতে লাগলেন। তাদের হাতের চলন দেখে দেখে সেই অনুকরণে এই যন্ত্রটি বানালেন। এতে 4-30 গ্রাম পর্যন্ত স্বর্ণহার খুব কম সময়ে বানানো সম্ভব হল।
0: বাহ বাহ বাহ বাহ, অপূর্ব অপূর্ব তাঁর সৃষ্টি নৈপুণ্য। আচ্ছা সোমদত্ত, ইনি নিশ্চয়ই এই কাজে বহু মানুষকে প্রেরণা যুগিয়েছেন।
1: আগে ঠিকই বলেছেন মহারাজ, ছোটবেলায় দারিদ্রের কারণে প্লাস্টিক কারখানায় চাকরি নিতে বাধ্য হন তিনি। নিজের বুদ্ধি ও সৃজনী শক্তির সাহায্যে রেলের এক বিশেষ সিগন্যাল সিস্টেম তৈরি করে সবাইকে অবাক করে দেন। তাঁর কর্মোদ্যোগ বহু মানুষকে প্রেরণা যুগিয়েছে।
0: সোমদত্ত, এই অবন্তিপুর রাজ্যের প্রতিটি মানুষ তোমার কাছে ঋণী। এই অভূতপূর্ব আবিষ্কারগুলোর কথা আমরা তোমার জন্যই জানতে পারলাম।
3: সোমদত্ত, সত্যি করে বলো তো, তোমার আসল পরিচয় কি? তোমার সুদর্শন চেহারা, মধুর ব্যবহার, পরিশীলিত ভাষা বিন্যাস দেখে আমার তোমাকে সামান্য লোহার কারিগর বলে তো মনে হয় না। সত্য গোপন করো না সোমদত্ত, প্রকাশ করো তোমার আসল পরিচয়।
0: সোমদত্ত নীরব কেন, রাজকন্যার প্রশ্নের উত্তর দাও।
1: মহারাজের কাছে আমার গোপন করবার কিছুই নেই। আমি বঙ্গদেশের রাজপুত্র মেঘবর্মা, বিদেশ ভ্রমণে বেরিয়েই অবন্তিপুরে আসি।
3: তুমি বঙ্গদেশের রাজপুত্র মেঘবর্মা? যুবক, এই কপটতার জন্য তুমি শাস্তি পাবে।
1: আপনার দেওয়া যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব রাজকন্যা।
0: শাস্তি তোমাকে পেতেই হবে, তুমি স্বর্ণহার উপহার দিয়েছ। আমি তোমাকে আরো কঠিন শৃঙ্খলে বাঁধব।
1: বলুন মহারাজ, আমি প্রস্তুত।
0: শোনো, তোমাকে আমার কন্যা মণিমালার পানি গ্রহণ করতে হবে। মন্ত্রী,
2: আগে মহারাজ,
0: আপনার কি মত?
2: ধন্য মহারাজ, ধন্য আপনার বিচার, এর থেকে ভালো আর কিছু হয় না। রাজকন্যা উপযুক্ত পাত্রেই সমর্পিতা হবেন।
0: তাহলে মন্ত্রী, প্রচার করে দাও যে রাজকন্যার বিবাহ হেতু সারা রাজ্যে আগামী 2 সপ্তাহ ধরে উৎসব পালন করা হবে।
2: বেশ বেশ বেশ বেশ
4: বেশ। মহারাজ অবন্তী সেনের জয়।
5: জয় মহারাজ অবন্তী সেনের জয়।

0: শুনলেন ধুলোমুঠি সোনামুঠি ধারাবাহিকের এই পর্ব। রচনা সায়েন্স কমিউনিকেটরস ফোরামের পক্ষে কৌস্তভ চৌধুরী, অভিনয়ে রামপ্রসাদ চক্রবর্তী, অনসুয়া মুখোপাধ্যায়, রূপন দাশগুপ্ত, স্বাতী বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দাশগুপ্ত এবং অনুপ ঘোষ। শব্দগ্রহণ মনোজ কর, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস।
1: বিজ্ঞান ধারাবাহিক শুনলেন, এখন আধুনিক গান অনুসুয়া চৌধুরী।

অনুসূয়া চৌধুরীর গাওয়া আধুনিক গান শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন শরদ রাগ কৌশিক ভৈরবী, শিল্পী শায়ক বড়ুয়া। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সুদীপ চক্রবর্তী। শরদে রাগ কৌশিক ভৈরবী, শিল্পী শায়ক বড়ুয়া।

শুনলেন শরদে রাগ কৌশিক ভৈরবী, বাজিয়েছেন সায়ক বড়ুয়া, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সুদীপ চক্রবর্তী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি শেষ হলো।

0: গানে গানে বিজ্ঞাপনের পর।
1: তিনটে কলেজেই
2: অত ভেব না,
1: ফিস তো দেখো।
3: কি খবর,
4: কি হলো কি?
2: ফিস নিয়ে টেনশন।
3: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে, ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি
5: আরবিআই একথা বলে,
6: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
0: গানে গানে আজ সুরের আকাশে ছবির গান, প্রথমে আশা ভোঁসলের গাওয়া গান।

0: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে, অবাক কাণ্ড।
1: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: সুরের আকাশে ছবির গান শুনছেন। এবারের গানটি গেয়েছেন রামানুজ দাশগুপ্ত।

0: এখন সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় তৃতীয় শ্রেণীর শহরগুলিতে বিমানযাত্রার সুবিধা সুনিশ্চিত করতে বিকশিত উড়ান প্রকল্পের সূচনা করেছেন। সরকার কৃষকদের আয় বৃদ্ধি এবং দাম নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজের ক্রয় মূল্য 13% বাড়িয়ে কুইন্টাল পিছু 2,125 টাকা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফরের আগে প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ভারতকে অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার বলে উল্লেখ করেছেন।

ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল কলকাতায় আসছেন। দেশের বেশিরভাগ অংশে আগামী কয়েকদিন বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ফ্রান্স এবং মরক্কো ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। দ্বিতীয় তৃতীয় শ্রেণী শহর এবং প্রত্যন্ত অঞ্চলে বিমান চলাচলের গতি বাড়াতে

0: আরও শক্তিশালী করার লক্ষ্যে গতকাল তিনি রাজস্থানের যোধপুর বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন,
1: উড়ান যোজনা কে নয় চরণ কি ভি শুরুয়াত হুই। ইসকে তহত ছোটে ছোটে শহরো আর দূর দরাজ কে ক্ষেত্র কো এয়ার কানেক্টিভিটি সে জোড়া যায়গা। সাথ হি আব জয়পুর মে মেট্রো কা বিস্তার ভি হোনে যা রাহা হ্যায়।
0: অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু উল্লেখ করেন যে বিকশিত উড়ান প্রকল্পের সূচনা ভারতের আঞ্চলিক সংযোগ ব্যবস্থায় যাত্রা এক নতুন অধ্যায় সূচনা করবে। প্রধানমন্ত্রী বলেছেন, পশ্চিম এশিয়ায় সংঘাতের ফলে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় জ্বালানি সংকট দেখা দিলেও ভারত সফলভাবে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করেছে। সময় উপযোগী সিদ্ধান্ত, উপযুক্ত কূটনীতি এবং জাতীয় সম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ভারত সেই চ্যালেঞ্জের মোকাবিলা করেছে।
1: हमने संकट शुरू होते ही रिफाइनरीज के सामर्थ्य पर फोकस किया। औद्योगिक काम के लिए जो गैस बनती थी उसकी जगह रिफाइनरीज को रसोई गैस एलपीजी बनाने के लिए कहा गया और 7 दिनों के भीतर भीतर एलपीजी के उत्पादन में बढ़ोतरी हुई। पहले जो 35,000 मैट्रिक टन एलपीजी का उत्पादन देश में होता था, সংকট কে দৌরান ও 54,000 মেট্রিক টন বড় গয়া।
0: গতকাল রাজস্থানে এক গুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পর তিনি একথা জানান। বালুতারা জেলায় দেশের অত্যাধুনিক গ্রিনফিল্ড রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ইথানল কোনো নতুন ধারণা নয়, বরং 100 শতাব্দীরও বেশি সময় ধরে এর ব্যবহার চলে আসছে। রাজস্থানে এক জনসভায় শ্রী পুরী জানান, সরকার তার জৈব জ্বালানি মিশ্রণ কর্মসূচি নিয়ে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাই।
2: एथेनॉल का काम ना हमने इन्वेंट किया, 100 साल से इस पे काम हो रहा है। भारत में अगर आ जाए तो इस पे पहली योजना बनाई थी कांग्रेस की सरकार ने, मैं बात कर रहा हूँ 2006 से लेकर 2008, और हमारा एक टारगेट था कि 5% हमें बायोफ्यूल ब्लेंडिंग करनी है 10 स्टेट्स और यूनियन टेरिटरी में, कर नहीं पाए, वो दूसरी बात है। 1.4% पे हमारी गाड़ी रुक गई।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফরের প্রাক্কালে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ভারতকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে অভিহিত করেছেন। উল্লেখ্য, আগামী বুধবার থেকে 10 জুলাই পর্যন্ত শ্রী মোদী সেদেশে সফর করবেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং দ্রুত বৃদ্ধির অর্থনীতি হিসেবে ভারত অস্ট্রেলিয়ার কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হয়ে উঠেছে। অ্যালবানিজ বলেন, দুদেশের সম্পর্ক সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। গভীর অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংযোগ দ্বারা তা সুদৃঢ় হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত কাতার, বাহরিন, কুয়েত ও ওমান সফরে থাকবেন। এই দেশগুলো সফরের সময় ডক্টর জয়শঙ্কর সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রী শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, সফরের মূল লক্ষ্য হল সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করা। ওমান সফর শেষে 2028-29 মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য পদের জন্য ভারতের আনুষ্ঠানিক প্রচারের সূচনা করতে ডক্টর জয়শঙ্কর 13 জুলাই নিউ ইয়র্ক যাবেন। সরকার পেঁয়াজ সংগ্রহের মূল্য 13% বৃদ্ধি করেছে। এর ফলে প্রতি কুইন্টাল পেঁয়াজের ক্রয় মূল্য 1,875 টাকা থেকে বেড়ে 2,125 টাকা হয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে যে এই সংশোধিত ক্রয়মূল্য পেঁয়াজ চাষীদের জন্য ভালো আয়ের নিশ্চয়তা দেবে এবং একই সঙ্গে মজুদ ভাণ্ডার গড়ে তোলার প্রক্রিয়াকে সহায়তা করবে। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে আগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিষয়গুলোর উপর অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিলও এবারের অধিবেশন আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, দুপুরে কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যোগ দেবার কথা। লোকসভার অধ্যক্ষ

0: ওম বিড়লা বলেছেন, শুধুমাত্র আইন প্রণয়ন বা রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়াই নয়, সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে হবে বিধায়কদের। গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের জন্য আয়োজিত দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি অধিবেশনে ভাষণে তিনি একথা বলেন। পশ্চিমবঙ্গের মানুষের আস্থা বিধায়কদের উপর দেখিয়েছেন, তার উপযুক্ত মর্যাদা দেওয়ার জন্য লোকসভার অধ্যক্ষ আহ্বান জানান।
1: বঙ্গাল কি জনতা নে বহুত বিশ্বাস কে সাথ ভরোসে কে সাথ আপকো চুনকর ভেজা হ্যায়। ইয়ে বিশ্বাস ইয়ে ভরোসা কায়েম রহে, হাম উনকে বিশ্বাস ভরোসে উনকে আকাঙ্ক্ষাও কো ভি পুরা করেন, উস রাজ্য কে বিকাশ কি নয় ইবাদত ভি লিখেন, ক্যোঁকি ইয়ে রাজ হমেশা বিচারো কে আধ্যাত্মিক ধর্ম সংস্কৃতি আর অলগ অলগ কালখণ্ড কে অন্দর এক নয় বদলাও কো রাষ্ট্র কো নয় দিশা দেনে কা রাজ্য রাহা হ্যায়।
0: পবিত্র অমরনাথ যাত্রার প্রথম দুদিনে পবিত্র গুহা মন্দিরে পুজো দিয়েছেন 32,313 জন পুণ্যার্থী। যাত্রার দ্বিতীয় দিনে 20,145 জন ভক্ত বাবা বারফানির দর্শন লাভ করেন, যা গত বছরের তুলনায় বেশি। গত বছর দ্বিতীয় দিনে 14,551 জন দর্শনার্থী এসেছিলেন। প্রশাসন সূত্রে জানা গেছে, দ্বিতীয় দিনের পুণ্যার্থীদের মধ্যে ছিলেন 14,611 জন পুরুষ, 4,488 জন মহিলা এবং 379 শিশু। ভারতের আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী কয়েকদিন ধরে দেশের বিস্তীর্ণ অঞ্চলে মৌসুমী বায়ুজনিত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। IMD-র মতে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট একটি সুস্পষ্ট নিম্নচাপ বলয়ের প্রভাবে আগামী 4-5 দিন মধ্য ভারত জুড়ে মৌসুমী বায়ু সক্রিয় থাকার সম্ভাবনা। আগামী 4 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হরিয়ানা, পাঞ্জাব ও রাজস্থানের অবশিষ্ট অংশ এবং গুজরাট ও উত্তর আরব সাগরের কিছু অংশে অগ্রসর হতে পারে। মহারাষ্ট্র, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং কেরলের কিছু অংশের জন্য রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। ভেনেজুয়েলা ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রড্রিগেজ জানিয়েছেন, পরপর কয়েকটি ভূমিকম্পের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 2,954 পৌঁছেছে, 16,000 বেশি মানুষ আহত হয়েছেন। তিনি আরও জানান, প্রায় 16,000 বেশি মানুষ গৃহহীন। এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ 7 দিনের শোক ঘোষণা করেছেন। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর মুখোমুখি হবে। গত রাতে প্রি কোয়ার্টার ফাইনালে ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে দেয়। খেলার 70 মিনিটে পেনাল্টি থেকে ফ্রান্সের পক্ষে একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপে। অন্য প্রি কোয়ার্টার ফাইনালে মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। আজ রাতে প্রি কোয়ার্টার ফাইনালে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউজার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। লর্ডসে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:00। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় তৃতীয় শ্রেণীর শহরগুলিতে বিমানযাত্রার সুবিধা সুনিশ্চিত করতে বিকশিত উড়ান প্রকল্পের সূচনা করেছেন। সরকার কৃষকদের আয় বৃদ্ধি এবং দাম নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজের ক্রয় মূল্য 13% বাড়িয়ে কুইন্টাল পিছু 2,125 টাকা করেছে। ফ্রান্স এবং মরক্কো ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে। খবর এখনকার মতো শেষ হলো। আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। চলছে ফিফা বিশ্বকাপ, আর সেই বিশ্বকাপ উপলক্ষে কানাডার ভ্যাঙ্কুভার শহরে দেখা মিলছে 17-তলা বাড়ির সমান উঁচু এক দানবীয় ফুটবলের। শহরের অন্যতম পরিচিত ল্যান্ডমার্ক সায়েন্স ওয়ার্ল্ড মিউজিয়ামের সুবিশাল জিওডেসিক ডোমটিকে ম্যাচ বলের আদলে মুড়ে দেওয়া হয়েছে, আর তাতেই তৈরি হয়ে গেছে 17-তলা ভবনের সমান উঁচু এই ফুটবল, যেটি এখন পুরো বিশ্বের ফুটবল প্রেমী ও সংবাদ মাধ্যমের নজর কাড়ছে। গম্বুজের নিখুঁত মাপ নিতে আকাশে ওড়ানো হয় লেজার প্রযুক্তির ড্রোন। বলের লোগো বিশ্বকাপের ট্রফির অংশটি এমনভাবে দক্ষিণ পূর্ব দিকে মুখ করে বসানো হয়েছে যাতে ক্যামেরার এক ফ্রেমে সায়েন্স ওয়ার্ল্ডের পাশাপাশি স্টেডিয়াম, শহরতলি, নীল জলরাশি আর পেছনের পাহাড়গুলো চমৎকারভাবে ধরা পড়ে। প্রাণ বাঁচাতে চোর নিজেই পুলিশ ডাকছে, এরকম ঘটনা আগে শুনেছেন? নিশ্চয়ই না। বন্ধুরা, ঠিক এমনটাই ঘটেছে ব্রিটেনের উইগান এলাকায়। ড্যানিয়েল ম্যানসিল নামের এক 26 বছর বয়সী চোর একটি বন্ধ থাকা বাণিজ্যিক ভবনে চুরির উদ্দেশ্যে হানা দেয়। বাড়িটির পেছনে

0: ডানিয়েলের একটি ছোট বাথরুমের জানালা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিল সে। ড্যানিয়েল যখন মাথা এবং বুক গলিয়ে ভেতরে ঢোকে, তখন জানলার ভারী ফ্রেমটি তার পিঠের উপর এসে আটকে যায়। প্রায় 3.5 ঘন্টাই কনকনে ঠান্ডার মধ্যে উল্টো হয়ে ঝুলেছিল চোর। তীব্র যন্ত্রণায় চিৎকার করলেও গভীর রাতে কেউ তার আওয়াজ শুনতে পায়নি। অবশেষে পকেট থেকে কোনো মতে ফোন বের করে সে জরুরি সেবা 999-এ কল করে। দমকল কর্মীরা এসে জানালার ফ্রেম কেটে তাকে উদ্ধার করে। আলাস্কার তালকিটনা নামক ছোট্ট শহরের জনসংখ্যা মাত্র 100। 1997 সালে সেখানে মেয়র নির্বাচনের সময় স্থানীয় মানুষজন প্রার্থীদের উপর এতটাই বিরক্ত ছিলেন যে রসিকতা করে তারা ব্যালট পেপারে স্টাবস নামের একটি সদ্য জন্মানো বিড়ালের নাম লিখে দেন। অবাক করা বিষয় হল, শহরের সিংহভাগ মানুষ এই বিড়ালটির নামেই ভোট দেয়। নির্বাচনের নিয়মানুযায়ী স্টাবস অফিসিয়াল মেয়র নির্বাচিত হয়। মেয়র হিসেবে স্টাবসের কোনো রাজনৈতিক ক্ষমতা না থাকলেও সে ছিল শহরের প্রধান আকর্ষণ। শহরের একটি দোকান ছিল তার অফিসিয়াল ঠিকানা। প্রতিদিন বিকেলে সে সেখানে যেত আর ক্রিস্টাল গ্লাসে করে জল এবং ক্যাটনিপ পান করত। এদিকে স্টাবসের কারণেই প্রত্যন্ত শহরে পর্যটকদের ভিড় উপচে পড়ত। 2013 সালে হিংস্র কুকুরের আক্রমণে স্টাবস যখন মারাত্মক জখম হয়েছিল, পুরো শহরের মানুষ চাঁদা তুলে তার চিকিৎসার ব্যবস্থা করে। বন্ধুরা, কখনো শুনেছেন যে মৃত মানুষের শ্রাদ্ধানুষ্ঠানে হাজির হয়েছেন স্বয়ং ওই ব্যক্তি? ব্রাজিলের আলগোইনহাস শহরের 59 বছর বয়সী গাড়ি ধোয়ার কর্মী গিলবার্তো অ্যারাউজো বেশ কিছুদিন ধরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিলেন না। এর মধ্যে স্থানীয় একটি মর্গে ঠিক তার মতোই দেখতে এক ব্যক্তি দেহ আসে, যাকে গুলি করে হত্যা করা হয়েছিল। গিলবার্তোর ভাই মর্গে গিয়ে দেহটি শনাক্ত করেন। পরদিন বাড়ির উঠোনে শেষকৃত্যের আচার চলাকালীন ভিড় ঠেলে ভেতরে ঢুকে পড়েন স্বয়ং গিলবার্তো। তাকে দেখে সে তো হুলস্থুল কাণ্ড। কয়েকজন ভয়ে মূর্ছা যান, বাকিরা চিৎকার করে এদিক ওদিক পালাতে শুরু করেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে ডাকতে হয় পুলিশ। আসলে মর্গের দেহটি ওই শহরেরই অন্য এক ব্যক্তির, যার চেহারা অলৌকিকভাবে গিলবার্তোর সঙ্গে মিলে গিয়েছিল। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মাঝে মাঝে বাড়ি থেকে বেরিয়ে পড়তে ইচ্ছে করে, কিন্তু তা বলে পায়ে হেঁটে 450 কিলোমিটার। ইতালির কোমো শহরের এক ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে কোনো একটি বিষয়ে প্রচণ্ড ঝগড়া করেন। ঝগড়ার পর মাথা গরম হয়ে যাওয়ায় তিনি ঘর থেকে বেরিয়ে হাঁটতে শুরু করেন। রাগ এতটাই বেশি ছিল যে তিনি আর থামেননি, হাইওয়ে ধরে সোজা দক্ষিণ দিকে হাঁটতে থাকেন। দিনে গড়ে প্রায় 60 কিলোমিটার করে হেঁটে তিনি টানা 7 দিন পর ইতালির ফানো নামের একটি উপকূলীয় শহরে পৌঁছন, যা তার বাড়ি থেকে প্রায় 450 কিলোমিটার দূরে অবস্থিত। এদিকে 1 সপ্তাহ আগে তাঁর স্ত্রী পুলিশে ডায়েরি করেছিলেন যে তার স্বামী নিখোঁজ। পুলিশ তাকে একটি হোটেলে থাকার ব্যবস্থা করে এবং তাঁর স্ত্রীকে খবর দেয়। তাঁর স্ত্রী ফানো শহরে এসে স্বামীকে গাড়ি করে বাড়ি ফিরিয়ে নিয়ে গেছেন। তবে পুলিশ লোকটিকে প্রায় 400 ইউরো জরিমানা করেছে। সেই টাকা তাঁর স্ত্রীকেই দিতে হয়েছে। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

সত্যি সত্যি মনে মনে আমরা কত কি করে ফেলি, কোথায় না পৌঁছে যাই, তাই না? আজকে শিশুমহলে স্টুডিওতে বন্ধুদের নিয়ে বসে পড়েছি আমি, তোমাদের সুচিস্মিতা পিসমণি। কাছে দূরে যে যেখানে আছে আমার সব ছোট্ট বন্ধুকে অনেক অনেক আদর ভালোবাসা আর শুভেচ্ছা। হ্যাঁ, স্টুডিওর বন্ধুদের কথা তো শুনবই, তার সঙ্গে দূরের বন্ধুদের কথাও শুনব। আর যেটা ভাবছিলাম, কত কত বন্ধু আমাদের শিশুমহলের ছড়িয়ে আছে বিভিন্ন জায়গায়। সবাই যে টেলিফোনে আসতে পারে, টেলিফোনের লাইন পায় এমনটাও তো নয়, কিন্তু তাদের কথাও তো শুনতে হয়, শুনতে ইচ্ছে করে, করে না বলো? তাদের কথা, তাদের মনের কথা, তাদের মন কি বলছে, কি চাইছে, সেই সব কথাও আজকে একটু শুনবো, তোমাদেরও শোনাবো। স্টুডিওতে বন্ধুরা রয়েছে, ওরা একটু পরেই ওদের অনুষ্ঠান নিয়ে তোমাদের কাছে চলে আসবে। যে বন্ধুরা টেলিফোনে আসতে চাইছো তারা ডায়াল করো 2213 1342। তার আগে অবশ্যই দিতে হবে 0330332131342, তোমাদের জন্য একদম খুলে দিয়েছি। আর ওই যে বলছিলাম, আরও আরও বন্ধুদের কথা, তাদের মনের কথা, তাদের মন কি চায়, কোথায় হারিয়ে যেতে চায়, শুরু সেই গানটার মতো নাকি? তাহলে শুনতেই হবে আমাদের এখনকার অনুষ্ঠান ছোটদের কল্পনার জগৎ। ছোট্ট বন্ধুদের মনের কথা তোমাদের কাছে নিয়ে আসছেন তোমাদের রিঙ্কুদি, রিঙ্কু নন্দী। শুনবে তো তোমাদের জন্য অনুষ্ঠান, তোমাদের মনের কথায় সাজানো ছোটদের কল্পনার জগৎ।

0: কথা বলবো আমাদের অনুষ্ঠানে প্রথম ছোট্ট বন্ধুর সঙ্গে। সবাই তো কল্পনা করতে ভালোবাসে, এবার ছোট্ট বন্ধুর কাছ থেকে জানবো ও কি কল্পনা করতে ভালোবাসে, ওর কল্পনাতে কি আসে চলো জেনে নিই। তোমার নাম বলো?
1: আরাধিকা নন্দী।
0: তুমি কোন ক্লাসে পড়ো?
1: ক্লাস 1।
0: তোর স্কুলের নাম কি?
1: দেবত্যাট মন্টেসরি মডেল ইনস্টিটিউশন।
0: তোমার বাড়ি কোথায়?
1: তমলুকে।
0: তোমার তমলুকে বাড়ি, বাহ। আচ্ছা, তোমার কল্পনা করতে ভালো লাগে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, তোমার কল্পনাতে কি আসে, তোমার কি নিয়ে কল্পনা করতে খুব ভালো লাগে?
1: আমি স্বপ্ন দেখি।

0: পাহাড়ের একটি ছোট্ট বাড়িতে সবার সঙ্গে থাকতো। সূর্য ওঠা দেখবো, সূর্য অস্ত যাওয়া দেখবো, চা বাগানে খেলবো, পাহাড়ি ঝর্ণার জলে পা ডোবাবো।
1: আচ্ছা, মানে তোমার পাহাড়েতে ছোট্ট বাড়ির মধ্যে সবাই মিলে থাকতে ভালো লাগে, তাই তো? বেশ, আর তুমি পাহাড়ে কোনোদিন গেছো?
0: হ্যাঁ,
1: কোথায় গেছিলে?
0: পুরুলিয়া।
1: পুরুলিয়ায়। আচ্ছা, তুমি পুরুলিয়ায় গিয়ে পাহাড় দেখেছো, তাই তো?
0: হ্যাঁ।
1: বা দার্জিলিং এ গেছিলে কোনোদিন?
0: না।
1: বাবাকে বলবে নিয়ে যেতে, দার্জিলিং ও পাহাড়ের মাথায় ছোট্ট ছোট্ট বাড়ি, তুমি যেরকম কল্পনা করেছো সেরকম বাড়ি আছে, তাই তো? ছোট্ট বন্ধুরা তো শুনলো তোমার কল্পনার কথা। আচ্ছা, আজকে তুমি আমাদের ছোট্ট বন্ধুদের কি শোনাতে চাইছো?
0: আমি ছোট্ট বন্ধুদের একটু গান শোনাতে চাই।
1: বেশ, তোমার গান ছোট্ট বন্ধুরা শুনুক, তুমি শুরু করো।
2: থেই থেই তাথেই তাথেই তাথেই থেই থেই তাথেই তাথেই তাথেই থেই থেই

Kelly.

0: ঠিক আছে আরাত্রিকা, তুমি সাবধানে থেকো, ভালো থেকো, ঠিক আছে? এবারে কথা বলবো আমাদের ছোট্ট বন্ধুর পাশে আর একজন, যে ছোট্ট বন্ধু বসে আছে তার সাথে। তোমার নামটা জেনে নি, তোমার নাম বলো।
1: ঐশানী হালদার।
0: ঐশানী, তাই তো?
1: হুম।
0: আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো?
1: আমি ক্লাস করে পড়ি।
0: তোমার স্কুলের নাম কি?
1: ব্যবতাহাট মন্তেশ্বরী মডেল ইনস্টিটিউশন।
0: তোমার বাড়ি কোথায়?
1: উত্তর চব্বিশ পরগনা।
0: আচ্ছা, তুমি উত্তর চব্বিশ পরগনা থেকে এসছো, বাহ। আচ্ছা ঐশানী, তোমার কি নিয়ে কল্পনা করতে খুব ভালো লাগে?
1: আমি সবসময় ভাবি আমি বড় আর্টিস্ট হয়েছি বড় হয়ে।
0: আচ্ছা,
1: আমি ড্রয়িং করতে প্রচুর ভালোবাসি, তখন সুযোগ পাই আমি খাতা কলমে ড্রয়িং করা শুরু করে দিই।
0: বাহ, তা তুমি বড় হয়ে আর্টিস্ট হতে চাও, তাই তো?
1: হ্যাঁ।
0: আচ্ছা, তোমার কি কি আঁকতে ভালো লাগে?
1: প্রকৃতি, পাহাড়।
0: প্রকৃতি, পাহাড়, মানে সিনারি টাইপের, তাই তো?
1: হ্যাঁ,
0: বাহ।
1: মানে একটা গ্রামের ছবি।

0: এঁকেছি।
1: গ্রামের ছবি এঁকেছো, সে গ্রামের ছবিটাকে রং করে কি ঘরে রেখে দিয়েছো?
0: হ্যাঁ।
1: বাবা খুব ভালো, আমরা সবাই চাই তুমি বড় হয়ে আর্টিস্ট হও, ভালো করে আঁকো, ঠিক আছে? তুমি আঁকা শেখো তো?
0: হ্যাঁ।
1: মন দিয়ে আঁকাটা শেখো, যাতে তুমি বড় হয়ে আর্টিস্ট হতে পারো। আচ্ছা, তোমার পড়াশোনা ছাড়া আর কি কি করতে ভালো লাগে?
0: ড্রয়িং করতে, কবিতা করতে।
1: ড্রয়িং আর কবিতা, বাবা খুব ভালো। কবিতাও শেখো নাকি?
0: হ্যাঁ।
1: বাবা আঁকা শেখো, কবিতা শেখো, বাহ খুব ভালো। তাহলে নিশ্চয়ই তুমি ছোট্ট বন্ধুদের আগে কবিতা শোনাচ্ছ?
0: হ্যাঁ।
1: বাহ,
0: আমি ছোট্ট বন্ধুদের জন্য কবিতা শোনাতে চাই।
1: বেশ, তোমার কবিতা ছোট্ট বন্ধুরা শুনে নিক তাহলে। তুমি শুরু করো।
2: কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা খোকার ইচ্ছে। উঠতে বসতে বাবা হাঁকেন, বলবো তোকে কি আর, হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার। মা তাই শুনে গন, খোকা তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক। জেঠু বলেন কি হবি তুই, আমি সেটা জানি, তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয়, এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয়। আমার ইচ্ছে ঘুড়ি ওড়াই, লাট্টু ঘোড়াই আর ক্রিকেট খেলি, সাঁতরে করি মস্ত দিঘি পার, কিন্তু সেসব করতে গেলেই সবাই আসেন তেরে, সবাই বলেন মন্দে পড়ায় এক্ষুনি সব ছেড়ে। কি আর বলবো, এখন আমার অবস্থাটাই এই, লেখাপড়ায় দিন কেটে যায়, কিচ্ছু খেলা নেই, এক একজনের এক এক ইচ্ছে, সবাই দিচ্ছে তারা, তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা।
1: ঠিক আছে ঐশানি, তুমি সাবধানে থেকো, ভালো থেকো। এবারে চলে যাই, আর একজন ছোট্ট মিষ্টি বন্ধু একটু দূরে বসে আছে, একটু কাছে ছড়ে এসো। তোমার নাম কি?
3: আমার নাম ঋতুরাজ্ঞি সিংহ।
1: তোমার স্কুলের নাম কি?
3: আমার স্কুলের নাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রম বিদ্যালয়।
1: তুমি কোন ক্লাসে পড়ো?
3: আমি ক্লাস ফোরে পড়ি।
1: আচ্ছা, তুমিও ফোরে পড়ো। তোমার পাশে যে বন্ধু বসেছিল ঐশানি, ও তো ফোরে পড়ে, শুনলে তো?
3: হ্যাঁ।
1: আচ্ছা, তোমার বাড়ি কোথায়?
3: আমার বাড়ি তমলুকে।
1: আচ্ছা, তুমিও তমলুক থেকে এসছো, আর একজন এসে তমলুক থেকে। তোমরা কি একই জায়গায় বাড়ি তোমাদের?
3: আমার ঘরের পাশেই বাড়ি।
1: ও আচ্ছা, তাহলে বন্ধু তো নাকি তোমরা?
3: না, ও আমার বোনু হবে, ক্লাস ফোরে পড়ে, ও ক্লাস ওয়ানে পড়ে।
1: আচ্ছা, আর আত্মিকা তোমার বোন?
3: বন্ধু।
1: বন্ধু, আচ্ছা। আচ্ছা ঋতুরাজ্ঞি, তোমার কি নিয়ে কল্পনা করতে খুব ভালো লাগে?
3: নাচ করতে প্রচুর ভালোবাসি আমি।
1: আচ্ছা, তুমি নাচ নিয়ে কল্পনা করো, মানে তুমি বড় হয়ে ডান্সার হতে চাও?
3: হ্যাঁ, আমার নাচ প্রচুর ভালো লাগে, এবং আমি স্বপ্ন দেখি যে আমি নাচ বড় একটা ড্যান্সার হয়েছি, এবং কোনো গান হলে আমার প্রচুর নাচতে ইচ্ছা করে, পড়ার ফাঁকে আমার নাচও ভালো লাগে।
1: আচ্ছা, বেশ বেশ, খুব ভালো। তাহলে তোমার নাচ করতে খুব ভালো লাগে, তাহলে তুমি বড় হয়ে নৃত্য শিল্পী হতে চাও, তাই তো? তাহলে তুমি কি এখন নাচ শেখো?
3: হ্যাঁ, এখনো শিখি।
1: বাহ খুব ভালো, আমরা সবাই চাই বড় হয়ে একজন নৃত্য শিল্পী হও, তোমার কল্পনা যেন সত্যি হয়, ঠিক আছে? তাহলে তোমার পড়াশোনা ছাড়া, তুমি বলেই দিলে, তুমি পড়াশোনা ছাড়া তোমার নাচ করতে খুব ভালো লাগে, তাই তো? আর কিছু শেখো নাকি নাচ ছাড়া?
3: আর কিছু শিখি না, সেগুলো ভালো লাগে না।
1: আচ্ছা, যেগুলো শেখো সেগুলো ভালো লাগে না? কি শেখো?
3: তবলা শিখি,
1: ছবি আঁকা শেখো, তবলা শেখো, দুটো ভালো লাগে, নাচটাই সবচেয়ে ভালো লাগে, তাই তো? বাবা খুব ভালো, তাহলে তোমার তো নাচ তো আমরা দেখতে তো পাবো না, না রেডিওতে তো দেখা যায় না, তাহলে তুমি কি আজকে আমাদের শোনাতে চাইছো?
3: আমি একটি তবলার তাল বাজিয়ে শোনাবো।
1: বেশ বেশ, খুব ভালো, তাহলে তোমার নাচ না হয় আমি পরে একদিন দেখে নেব, আজকে তবলার তালটাই শুনি, চলো তুমি শুরু করো।

0: ঠিক আছে ঋতুরাগ্গি, তুমি সাবধানে থেকো, ভালো থেকো। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, অনুষ্ঠানের শেষ বন্ধুর সাথে কথা বলে নি। তোমার নাম কি?
1: সঞ্জনা মণ্ডল।
0: আচ্ছা সঞ্জনা, তুমি কোন স্কুলে পড়ো?
1: ক্লাস টু।
0: ক্লাস টু তে। তোমার স্কুলের নাম কি?
1: সবুজ মেরুন মডেল স্কুল।
0: আর তোমার বাড়ি কোথায়?
1: নচিপুর।
0: আচ্ছা সঞ্জনা, তোমার পড়াশোনা ছাড়া কি করতে ভালো লাগে?
1: ছবি আঁকতে।
0: আর শুধু ছবি আঁকতে ভালো লাগে?
1: ঘুরতে।
0: আচ্ছা ঘুরতে যেতে ভালো লাগে। আচ্ছা তোমার কোথায় কোথায় ঘুরতে যেতে ভালো লাগে?
1: মাসিদর।
0: মাসির বাড়ি?
1: হ্যাঁ, খিরাই গিয়েছি।
0: খিরাই গেছো? আচ্ছা জায়গার নামগুলো তো বলতে হবে, ছোট্ট বন্ধুরা তো শুনবে তুমি কোথায় কোথায় ঘুরতে যেতে চাও, কোথায় গেছো ঘুরতে। আচ্ছা তোমার কি নিয়ে কল্পনা করতে খুব ভালো লাগে, মানে তোমার কল্পনাতে রোজ সেই জিনিসটা আসে?
1: আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি আমার বাপি বাইরে কাজ করে, আমার প্রচুর ঘুরতে ভালো লাগে।
0: আচ্ছা
1: উড়ে যাওয়াতে করে।
0: আচ্ছা প্লেনে করে ঘুরতে যেতে চাও তাই তো?
1: হ্যাঁ।
0: আচ্ছা মানে বাবা যেখানে কাজ করে তুমি সেখানে যেতে চাও বাবার কাছে তাই তো?
1: হ্যাঁ।
0: বাবা না না খুব ভালো, তুমি যাবে নিশ্চয়ই যাবে বাবার কাছে, বাবাকে বলবে নিয়ে যেতে তুমি বাবা যেখানে কাজ করে প্লেনে করে। তাহলে তুমি কি কল্পনা করো যে তুমি বাবার কাছে ঘুরতে যেতে চাও, এটাই কল্পনায় আছে তাই তো?
1: হ্যাঁ।
0: আর কিছু কল্পনা করো?
1: না
0: আর কিছু আসে না। বেশ খুব ভালো, তাহলে আজকে তুমি আমাদের বন্ধুদের কি শোনাতে চাইছো?
1: আমি বন্ধুদের একটি গান শোনাতে চাই।
0: বেশ তোমার গান ছোট্ট বন্ধুরা শুনুক, তুমি শুরু করো।

0: ঠিক আছে সঞ্জনা, তোমাকেও বলছি, সব ছোট্ট বন্ধুদেরও বলছি, তোমরা সকলেই সাবধানে থেকো, ভালো থেকো, ঠিক আছে? তাহলে আজকের মতো টাটা।
1: ঘুরে এলাম আমার বন্ধুদের কল্পনার জগৎ থেকে। ছোটদের কল্পনার জগৎ এই অনুষ্ঠান তোমাদের জন্য সাজিয়ে তুলেছিলেন তোমাদের রিঙ্কু নন্দী।

0: টেলিফোনে বন্ধু হাজির। হ্যালো, কে আছো টেলিফোনে? সঞ্চয়ন, কোন ক্লাসে পড়ো সঞ্চয়ন?
1: আমি ক্লাস 2 পড়ি।
0: আচ্ছা বেশ, কোথায় থাকো বললে?
1: বর্ধমান বাবুরবাড়ি।
0: বর্ধমান, তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি?
1: না।
0: আচ্ছা, মানে বেশ পরিষ্কার পরিষ্কার আকাশ।
1: হ্যাঁ।
0: আচ্ছা, তো কি শোনাবে আজকে ভেবেছো?
1: আজকে একটা গান শোনাবে।
0: গান শোনাবে? শোনো, কি গান?
1: আমার

ছোট বন্ধু গান শোনালো, ছড়ার গান, একটু জোরে জোরে হারমোনিয়াম বাজছে তো ওই জন্য কিন্তু গলাটা একটু চাপা পড়ে গেল। সুন্দর হয়েছে, পরের বার আরও আরও ভালো হবে গান।

0: স্টুডিওর বন্ধুদের নিয়ে বসে আবার স্টুডিওতে বেশ কিছু বন্ধু আছে আর সবাই আজকে কবিতা বলবে বলে তৈরি হয়ে এসেছে। তার মানে তো একটা আবৃত্তির আসর শুনবো আমরা। রেডি তোমরা? শুরু করি? কে শুরু করবে বলো? তুমি? আচ্ছা, মাইক্রোফোনের আরেকটু কাছে আসতে হবে। আগে তোমার নাম টাম সব বলো, তারপরে কবিতার নাম কবির নাম সব বলবে, কেমন? আচ্ছা চলো শুরু করি। শুরু করছি আমাদের আজকের আবৃত্তির আসর।
1: আমার নাম জয়িত্রী সেন। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা বিয়ে বাড়ির মজা। বিয়ে বাড়ি, বাজছে সানাই বাজছে নানান বাদ্য, একটি ধারে তৈরি হচ্ছে নানা রকম খাদ্য, হইচই আর চেঁচামেচি, আসছে লুচির গন্ধ, আলোয় আলোয় খুশি সবাই, কান্নাকাটি বন্ধ, বাসর ঘরে সাজছে কোণে, সকলে উৎফুল্ল, লোকজনকে আসতে দেখে কর্তার মুখ খুলল, আসুন আসুন বসুন সবাই, আজকে হলাম ধন্য, যত সামান্য এই আয়োজন আপনাদেরই জন্য, মাংস পোলাও চপ কাটলেট লুচি এবং মিষ্টি, খাবার সময় এদের প্রতি দেবেন একটু দৃষ্টি, বর আসেনি তাই সকলে ব্যস্ত এবং উৎসুক, আনন্দে আজ বুক সকলের নাচছে কেবল ধুক ধুক, হলুদিতে তৈরি সবাই, শাক হাতে সব প্রস্তুত, সময় চলে যাচ্ছে বলে মনটা করছে খুঁত খুঁত, ভাবছে সবাই কেমন করে বরকে করবে জব্দ, হঠাৎ পাওয়া গেল পথের মোড়ে গাড়ির শব্দ, হলুদ ধ্বনি উঠল মেতে, শাক বাজল জোরে, বরকে সবাই এগিয়ে নিতে গেল পথের মোড়ে, কোথায় বরের সাজসজ্জা, কোথায় ফুলের মালা, সবাই হঠাৎ চেঁচিয়ে উঠে পালা পালা পালা, বর নয় কো লাল পাগড়ি, পুলিশ আসছে নেমে, বিয়ে বাড়ির লোকগুলো সব হঠাৎ উঠল ঘেমে, বললে পুলিশ এই কি কর্তা, ক্ষুদ্র আয়োজন, 50 জন কোথায়, এ যে দেখছি হাজার জন, এমনি করে চাল নষ্ট দুর্ভিক্ষের কালে, থানায় চলো, কাজ কি এখন এইখানে গোলমালে। আমার নাম জয়িত্রী সেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ছোট বড়। এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে, দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে, দাদা তখন পড়তে যদি না চায় পাখির ছানা, পোষে কেবল খাঁচায়, তখন তারে এমনি বকে দেব, বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে, যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খাঁচা খানা, ভালো ভালো পুষব পাখির ছানা, 10:30 যখন যাবে বেজে নাবার জন্য করবো না তো তারা, ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসব পাড়া, গুরুমশাই দাওয়ায় এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে, তিনি যদি বলেন সিলেক্ট কোথা, দেরি হচ্ছে বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়, গুরুমশাই শুনি তখন কবে, বাবুমশাই আসি এখন তবে, খেলা করতে নিয়ে যেতে মাঠে, ভুলো যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব, কাজ করছি গোল করো না মেলা, রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব, করবো না তো ভয়, মামা যদি বলেন ছুটে এসে

0: বলবো আমি? দেখছো নাকি মামা, হয়েছে যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে, তাই তো। খোকা আমার, সেই খোকা আর নাই তো। আমি যেদিন প্রথম বড় হব, মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দূর দিয়ে, ভাববে কেন গোল শুনিনি ঘরে, তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে। মা দেখে তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন তারো? আমি বলবো, মাইনে দিচ্ছি আমি, হয়েছি যে বাবার মতো বড়। ফুরোয় যদি টাকা, ফুরোয় খাবার, যত চাই মা এনে দেব আবার। আশ্বিনীতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজন তলার হাটে, বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজাসুজি, খোকা তেমনি খোকাই আছে বুঝি, ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পরু। আমি বলবো, দাদা পরুক এসে, আমি এখন তোমার মতো বড়, দেখছো নাকি যে ছোট মাপ জামার পরতে গেলে আট হবে যে আমার।
1: জয়শ্রী সেন, জয়শ্রী সোনালো দুটি কবিতা পরপর শুনিয়ে দিয়েছে। প্রথমে আমরা শুনলাম সুকান্ত ভট্টাচার্যের কবিতা, আর তারপরে ও শোনালো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট বড়। খুব সুন্দর হয়েছে আবৃত্তি, খুব ভালো বলেছে, খুব সুন্দর।
2: হ্যালো,
1: বলো।
2: আমি অনুষ্কা জানে বলছি, দীঘা থেকে।
1: দীঘা থেকে অনুষ্কা বলছো? আচ্ছা বলো, কি খবর তোমার, কেমন আছো সেটা আগে বলো।
2: ভালো আছি, তুমি ভালো আছো?
1: আমিও খুব ভালো আছি। আজকে তো ছুটি, সারা দিন কি করবে?
2: বৃষ্টিতে ভিজবে।
1: বৃষ্টিতে ভিজবে? এ মা, মা বকবে তো, বকবে তো একটু একটু নাকি? একটুখানি বকবে। আচ্ছা ঠিক আছে, বলো কি শোনাবে?
2: একটি কবিতা শোনাবো।
1: শোনাও।
2: কবির নাম বেলুন বাড়ি শঙ্খ ঘোষ। তোমরা সবাই মাটির মানুষ, আমার আছে বেলুন বাড়ি, সেই বেলুনের সমস্ত দিক শূন্যে ভেসে দিচ্ছি পারি। তোমরা দেখো মাথার রূপ কেমন করে মেঘ চলে যায়, সেই মেঘকেই দেখছি আমি পায়ের উপর থেকে, সেই মেঘকে দেখছি আমি পায়ের তলায়। একটা দেশে তোমার বাজার, আমার দেশ তো হাজার হাজার, এমনি আমার বেলুন বাড়ি কোনো সীমা এই থাকে না যার। তোমরা কি চাও আমার মতো থাকার সঙ্গে জানার সাধু, নিজের নিজের বাড়ির ওপর মস্ত একটা বেলুন বাঁধো।
1: সুন্দর, খুব সুন্দর।

0: টেলিফোনে এসে গেছে আমাদের পরের বন্ধু। হ্যালো হ্যালো, কে আছে টেলিফোনে? লাইনটা তো ধরে আছো। হ্যালো, কে বলছো?
1: হ্যালো, শর্মিলি রায় বলছি।
0: ও, এই তো, কোথায় থাকো, কোথেকে বলছো বলো? আচ্ছা, তারপর কি খবর?
1: আমি একটা গান শোনাবো।
0: তুমি গান শোনাবে, এর চেয়ে ভালো খবর আর কি হতে পারে বলো?
1: তুমি ভালো আছো?
0: হ্যাঁ, আমি খুব ভালো আছি। আরো একটু আমার মন ভালো করে দাও গান শুনিয়ে।
1: বাংলা ভাষাতে হলো সবুজ লালে নীলে আলপনা আঁকা, এই জগতে সবার সেরা তোমারই পাকা, কি করে রঙিন হব রঙিন হব যদি শেখাতে।
0: হয়ে গেল প্রজাপতির গান, সুন্দর হয়েছে। প্রজাপতির গান, তোমরাই তো ছোট্ট ছোট্ট প্রজাপতি, খুব সুন্দর। এইখানেও হরেক প্রজাপতির মেলা আমার স্টুডিওতে। এইবারে তো রেডি হয়ে বসে আছে অভিপ্সা, তাই না? বলো অভিপ্সা, বলো আগে পুরো নাম বলো।
2: আমার নাম অভিপ্সা দাস, কবি সুকুমার রায়ের কবিতা বিষম চিন্তা। মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাবদার। সবাই বলে মিথ্যে বাজে বকিস নে আর খবরদার, অমন ধারা ধমক দিলে কেমন করে শিখবো সব। বলবে সবাই মূর্খ ছেলে, বলবে আমায় গো গর্ধব। কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর, বর্ষা হলেই ব্যাঙের গলায় কোত্থেকে হয় এমন জোর। গাধার কেন শিং থাকে না, হাতির কেন পালক নেই, গরম তেলে ফোড়ন দিলে লাফায় কেন তা ধেই ধেই, সোডার বোতল খুললে কেন ফসফসিয়ে রাগ গড়ে, কেমন করে রাখবে টিকে মাথায় যাদের টাক পড়ে। ভূত যদি না থাকবে তবে কোত্থেকে হয় ভূতের ভয়, মাথায় যাদের গোল বেঁধেছে তাদের কেন পাগল কয়। কতই ভাবি এসব কথা, জবাব দেবার মানুষ কই, বয়স হলে কেতাব খুলে জানতে পাবো সমস্তই। আমি আরেকটি কবিতা বলছি, কবি সুনির্মল বসুর কবিতা এমন কি আর খাই। তোমরা যাই বলো না ভাই, এমন কি আর খাই, আজ তো পাঁঠা হলেই পরে ছোট্ট আমার পেটটা ভরে, যদি তার সঙ্গে ফুলকো লুচি গন্ডাভিষেক পাই এমন কি আর খাই, চপ কাটলেট পড়লে পাতে আপত্তি আর নাই কোতাতে, আর কোপ্তা কাবাব কালিয়াতে অমত আমার নাই এমন কি আর খাই। হয় না হজম এখন দাদা, খাওয়া দাওয়ায় অনেক বাধা, এখন তাই তো অনেক বুঝে সুঝে খাবার খেতে চাই এমন কি আর খাই। শের পাঁচ ছয় রাবড়ি দধি তোমরা আমায় খাওয়াও যদি, কষ্ট করে এই বয়সেও খেতেও পারি তাই এমন কি আর খাই। সন্দেশ আর পান্তুয়াতে রুচি বিশেষ নাই কোতাতে, আপাতত দোষের হলেই ঠান্ডা হয়ে যাই এমন কি আর খাই। মাকে দে কয় এমন করে না খেয়ে তুই যাবি মোরে, শুকিয়ে শরীর আমসি হলো, কি আর করি ছাই, এমন কি আর খাই।
0: খুব সুন্দর বলেছে কিন্তু অভিপ্সা, দুটো কবিতাই চমৎকার হয়েছে। সুকুমার রায়ের কবিতা, সুনির্মল বসুর কবিতা, পরপর শুনিয়ে দিল অভিপ্সা, অভিপ্সা দাস। এরই মধ্যে পরের বন্ধু রেডি, কি নাম পরের বন্ধুর?
3: আমি সৌহার্দ্য জানো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবিবার।
0: বলো,
3: সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি, রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছো এসে সকল বারের পরে, আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে, সমঙ্গল বুধের খেয়াল থাকবারই জন্যেই, বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই, রবিবারকে কে যে এমন বিষম তাড়া করে, ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে, আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে, সমঙ্গল বুধের যেন মুখগুলো সব ভারী, ছোট ছেলের সঙ্গে তাদের বিষম আড়াআড়ি, কিন্তু শনি রাতের শেষে যেমনি উঠি জেগে, রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে, যাবার বেলায় যায় সে কেঁদে মোদের মুখে চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে।
0: সৌহার্দ্য, সৌহার্দ্য জানা রবিবার কবিতাটা আবৃত্তি করে শোনালো আমাদের, খুব ভালো বলেছে। হ্যালো, হ্যালো,
4: আমার নাম প্রিয়াম, আমি একটি ছড়া বলছি।
0: বলছো, বলো।
4: একদিন আছে মজার দিন, সব রকমের ভালো, রাতে এতে বেজায় দিনের প্যান্ডের আলো, আকাশ শেখা সবুজ বড় গাছের পাতা নীল, ডাকে জলের জলের মাছের চিল, মন্দা মিঠাই তো সেটা ওষুধ লাগে ভালো, অন্ধকারটা সদা দেখায় সাদা জিনিস কালো, ঘুড়ির হাতে বাঁশের লাতায় উঠতে থাকে ছেলে, বড়শি দিয়ে মারাত গাছে মাছেরা ছিপ ফেলে।

0: pero es el camote de pescar.
1: নমস্কার। বাপ রে বাপ, কি সাংঘাতিক সেই জায়গাটা! যাবে ওইখানে মজার দেশটা? ঠিক আছে।

0: হট্টমালার দেশ থেকে ঘুরে আবার চলে এসেছে আমার স্টুডিওতে বন্ধুদের মাঝখানে। সেখানে বসেছে আবৃত্তির আসর।
1: আমার নাম অকৃষ কুমার পণ্ডা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা বিচিত্রস্বাদ বলবো। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুড়ি চাই, চুড়ি চাই, সে হাঁকে। চিনের পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা হয় বা পাছে দেরি। ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি, ঘরে ফিরি 4:30 বাজে। কোদাল নিয়ে মাটি কোপায় মালি, বাবুদের ওই ফুল বাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পরে পায়ের পরে। গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে। মা তারে তো পরায় না সাপ জামা, ধুয়ে দিতে চায় না ধুলো বালি। ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়। জানলা দিয়ে দেখি চেয়ে পথে পাগড়ি পরে পাহাড়ওয়ালা যায়। আধার গলি লোক বেশি না চলে, গ্যাসের আলো মিট মিটিয়ে জলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা, 11টা,

0: কেউ তো কিছু বলে না তার লাগি, ইচ্ছে করে পাহাড় ওলা হয়ে গলির ধারে আপন মনে জাগি।
1: বাহ সুন্দর। আচ্ছা পরের বন্ধু এগিয়ে এসো।
2: আমার নাম অতীশ সামন্ত।
1: হুম।
2: আমার প্রথম নিবেদন হাস্যকবি সুকুমার রায়ের ঠিকানা। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি, খগেন কি তো চেনো? শ্যাম বাগচি খগেনেরই মামা শ্বশুর যেনো, শ্যামের জামাই কৃষ্ণমোহন তার যে বাড়িওয়ালা, কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা, তারই পিসের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো, আমড়াতলার মোড়ে তিন মুখো তিন রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর ডান দিকে চোখ রেখে, চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে, দেখবে সেথায় ডাইনে বাই পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো, তারপরে তুই হঠাৎ বেঁকে ডাইনে মোচর ফিরে ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটে গলি ছেড়ে, তবেই আবার পড়বে এসে আমড়াতলার মোড়ে, তারপরে যাও যে ছাই খুশি জ্বালিও না কো মোড়ে।
1: অতীশ শোনালো ঠিকানা, এবার সৌহার্দ্য।
3: আমার নাম সৌহার্দ্য জানো?
1: হুম বল।
3: সুকুমার রায়ের লেখা নারদ নারদ। হ্যাঁ রে হ্যাঁ রে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে, আর তোদের পোষা বিড়ালগুলো শুনছি নাকি বেজায় হলো, আর এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাঁড়িয়ে, কেন রে বেটা স্টুপিড, ঠেঙিয়ে তোরে করবো টিট, চোপড়াও তুম স্পেক্ট নট, মারবো রেগে পটা পট, ফের যদি টারাবি চোখ কিংবা আবার করবি রোগ, কিংবা যদি অমনি করে মিথ্যে মিথ্যে চেঁচাস জোরে, আই ডোন্ট কেয়ার কানা করি, জানিস আমি স্যান্ড করি, ফের লাফাচ্ছিস অল রাইট কমন ফাইট কমন ফাইট, ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি, টেলটা পাবে আজ এখনি, আজকে যদি থাকতো মামা পিটিয়ে তোমায় করতো ধামা, আরে আরে মারবি নাকি দাঁড়া একটা পুলিশ ডাকি, রাগ করো না করতে যাও কি তাই বলো না, হ্যাঁ হ্যাঁ তা তো সত্যি বটেই, আমি তো চটিনি মোটেই, মিথ্যে কেন লড়তে যাবি, ভেরি ভেরি সরি মশলা খাবি, শেক হ্যান্ড আর দাদা বল সব সুদবুধ ঘরে চল, ডোন্ট ফলো অল রাইট হাউ ডু ইউ ডু গুড নাইট।
1: সৌহার্দ্য আরো একটা কবিতা শোনালো আমাদের নারদ নারদ। আচ্ছা এবারে কে বলবে? অকৃষ তুমি আরেকটা বলো, আরেকটা কবিতা শোনাও।
0: আমার নাম অকৃষ কুমার পণ্ডা। এবারে আমি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা ঝিঙে ফুল বলবো। ঝিঙে ফুল ঝিঙে ফুল সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে কুল, ঝিঙে ফুল গুলমে পর্ণে লতিকার কর্ণে ঢলো ঢলো স্বর্ণে ঝলমল দোলে দুল, ঝিঙে ফুল পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোঁটাতে, গান তব শুনি সাজে তব ফোটে ওঠাতে, পৌষের বেলা শেষ পরিজাপ রানী বেশ, মরা মাচার নির্দেশ করে তুল মাসগুল ঝিঙে ফুল, শ্যামলি মায়ের কোলে সোনা মুখ খুকুরে আলো থালো ঘুমু যা রোদে গলা দুকুরে, প্রজাপতি ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আয় আসমানে তারা চায় চলে আয় এই অকুল ঝিঙে ফুল, তুমি বলো আমি হায় ভালোবাসি মাটি মায়, চায় নাই অলকায় ভালো এই পথ ভুল ঝিঙে ফুল।
1: অকৃষ দুটো কবিতা বলেছে, এবারে তাহলে অতৃষ তুমিও আরেকটা কিছু বলো। বলবে তো, বলো এবার কোন কবিতা বলবে।
2: আমার নাম অতৃষ সামন্ত, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সন্ধ্যা তারা। ঘোমটা পড়া কাদের ঘরের বউ তুমি ভাই সন্ধ্যা তারা, তোমার চোখের দৃষ্টি জাগে হারানো কোন মুখের পাড়া, সাঁঝের প্রদীপ আঁচল চেপে বধুর পথে চাইতে বিকে, চাউনিটি কার উঠছে কেঁপে রোসাচে ভাই এমনি ধারা, কার হারানো বধু তুমি অস্ত পথে মৌন মুখে ঘন সাঁচে ঘরের মায়া, গৃহহীনের শূন্য বুকে এই যে নিতুই আসা যাওয়া, এমন করুণ মলিন চাওয়া কার তরি হায় আকাশ বধু, তুমিও কি আজ প্রিয় হারা।

আবৃত্তির আসর শেষ করলো অদৃশ। আজকে আমাদের সঙ্গে যে বন্ধুরা ছিল ছিল জয়ত্রী সেন, অভিপ্সা দাস, সৌহার্দ্য জানা, অকৃষ কুমার পাণ্ডা। সৌহার্দ্য জানা তো ছিলই, আর ছিল অদৃশ সামন্ত। সবাই মিলে বসেছিল একটা আবৃত্তির আসর, দুটো করে কবিতা তো বলেইছে সকলে, আর খুব সুন্দর হয়েছে, ভারী চমৎকার বলেছে সকলে। আজকের মতো শিশুমহল তাহলে এই পর্যন্তই। সময় যে শেষ, বাকি কথা আবার আগামী সপ্তাহে। সবাই খুব ভালো থেকো, বৃষ্টিতে ভিজবে না কিন্তু কেউ, আজকে বলেছে টেলিফোনের বন্ধু অল্প অল্প ভিজবে। না না, শরীর খারাপ হলে বেজায় মুশকিল, স্কুল কামাই হবে, মন খারাপ হবে, কি দরকার। চলো সবাই সুস্থ থাকবে, আনন্দে থাকবে। অনেক অনেক আদর করে দিচ্ছি সকলকে, আজকে টাটা। সঙ্গে ছিলাম তোমাদের সুচিস্মিতা পিসুমণি।

শিশুমহল শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন গানের ভেলা, আপনাদের সঙ্গে শ্রাবন্তী মৈত্র।

নমস্কার, আজকের গানের ভেলায় সকলকে স্বাগত। প্রথমেই একটি সুন্দর নজরুলগীতি দিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন গানটি শুনলেন যার কণ্ঠে, ডক্টর অনুপ ঘোষাল। তাঁরই বিভিন্ন ধরনের

গানে সাজানো আজকের গানের ভেলা। বাঙালি গায়ক, সুরকার ও সঙ্গীত শিল্পী প্রখ্যাত অনুপ ঘোষাল, যদিও তার বিভিন্ন স্বাদের নজরুল গীতিতেই আমরা বেশি স্বচ্ছন্দ, তবুও নজরুল গীতি ছাড়াও বিভিন্ন ধরনের গানে, বিশেষ করে আধুনিক গানে, ছায়াছবির গানে, ভক্তিগীতিতে, এমনকি লোকগানেও তার অবাধ বিচরণ ছিল। নজরুল গীতি দিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। এবার একটি আধুনিক গান শুনি অনুপ ঘোষালের কণ্ঠে।

0: গান গান শুনলাম অনুপ ঘোষালের কণ্ঠে। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: সুপ্রভাত।
0: সুপ্রভাত,
1: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। শিল্পী ডক্টর অনুপ ঘোষালের গান ছোটবেলা থেকে শুনে আমরা বড় হয়েছি। তার যে আধুনিক গানগুলো ছিল, তার মধ্যে একটা গান অত্যন্ত জনপ্রিয় ছিল, হাই চিল সোনালি ডানার চিল। এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না গো, উড়ে উড়ে ধানসিঁড়ি নদীর পাশে। আর ছিল ওই গান, একটা ছিল ছায়াছবির গান ছিল, ছু ছু ছু ছু ক্যা শরম কি বাত, ভদ্র ঘর কা লড়কি ভাগে ড্রাইভার কা সাথ। এই সমস্ত গানের মাধ্যমে তিনি প্রত্যেক শ্রোতার মন জয় করেছিলেন। এবং পরবর্তীকালে যখন গ্রামোফোন রেকর্ড আমরা পেয়েছিলাম, এই গানগুলো আমরা বারবার শুনতাম। আপনারা যে অনুষ্ঠানটা শুনে সেগুলো মনে পড়ছে আমার। নমস্কার।
0: হ্যাঁ, নমস্কার। শ্রোতা বন্ধু যে গান বললেন, আমি পেয়েছি সে গানটি, আসুন সেই গানটি শুনে নিই।

প্রথম কাজ শুরু 19 বছর বয়সে। বহু চলচ্চিত্রে বাংলা ছাড়াও হিন্দি, ভোজপুরি, অসমি বিভিন্ন ভাষাতে তিনি জনপ্রিয় গান গেয়েছেন বহু ছায়াছবিতে। এবং 1983 সালের একাধিক বিভাগে পুরস্কারপ্রাপ্ত হিন্দি চলচ্চিত্রে গান গিয়ে প্রশংসিত হয়েছেন। আসুন আমরা এবারে শুনে নিই হারমোনিয়াম ছায়াছবি থেকে অনুপ ঘোষালের কণ্ঠে আরেকটি বিখ্যাত গান।

0: नमस्कार। नमस्कार
1: नमस्कार।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, আমি ভাগ্য আরবে মহাদেব পাপে করুন। আগে হাই কি শোনাই জানা ছিল, এটা এটা কি ব্রহ্মপুত্র জানেন অনন্ত প্রসাদ জি মহাশয় যেটা গাইলেন?
0: হ্যাঁ, এটা তিনি ওনার একটি আধুনিক গান। একজন এর আগে শ্রোতাবন্ধু কথাটা গানের কথাটা বললেন বলে আমি দেখলাম আছে আমার কাছে, তাই শোনালাম। ঠিক আছে,
1: আচ্ছা, খুব ভালো লাগলো। আচ্ছা।

0: ওই গানটির গীতিকার সুরকার নামটা যদি বলেন।
1: হ্যাঁ ঠিক আছে, আমি বলছি। আর কিছু?
0: হ্যাঁ না, আপনি খুব সুন্দরভাবে অনুষ্ঠান করেছেন।
1: আচ্ছা, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। অনুপ ঘোষালকে নিয়ে অনুষ্ঠান হবে, আর সত্যজিৎ রায় পরিচালিত ছায়াছবিতে তার গাওয়া গান আমরা শুনব না, তা কি হয়। তাই আসুন শুনে নিই আমাদের সকলের প্রিয় সেই গান, আহা কি আনন্দ।

এর আগে শ্রোতা বন্ধু জিজ্ঞাসা করছিলেন, হাই চিল সোনালি ডানা চিল, হ্যাঁ এটি জীবনানন্দ দাশের লেখা এবং সুর দিয়েছিলেন ডক্টর অনুপ ঘোষাল নিজে। অনুপ ঘোষালের কণ্ঠে বিভিন্ন ধরনের গান আমরা পেয়েছি, বিশেষ করে এক্ষেত্রে বলতে হয় শ্যামা সঙ্গীতের কথা, যেটিতে তাঁর বিশেষ বোধপত্তি ছিল। আসুন সেরকমই একটি গান শুনে নিই।

নজরুলের এরকম শ্যামা সঙ্গীতে কণ্ঠ দেওয়ার জন্য ডক্টর অনুপ ঘোষাল বিশেষ বিখ্যাত হয়েছিলেন। গান বহু শোনানো বাকি থেকে যায়, কেননা এরকম বড় মাপের শিল্পীদের এই স্বল্প সময়ে ধরা খুবই কঠিন হয়ে পড়ে। তবু চেষ্টা তো থাকেই, কিন্তু সময় প্রায় শেষ, তাই অনুপ ঘোষালের কণ্ঠে একটি অতি জনপ্রিয় আধুনিক গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নিই।

0: গানের ভেলা আজকে এই পর্যন্তই। আজ আপনাদের সঙ্গে ছিলাম শ্রাবন্তী মৈত্র, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান একুশে সাহিত্য। উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায় ও মৌলি সরকার।

0: জানো মৌলি, একটা কথা আমি প্রায় ভাবি, মানে আমরা অনেক সময় এরকম হয় না যে আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই, তখন আশ্চর্যভাবে আমাদের মাথায় কোনো না কোনো গল্প ছোটবেলায় পড়েছি, কোনো না কোনো উপন্যাসের চরিত্র, কোনো সংলাপ হঠাৎ করেই যেন মনে পড়ে যায়।
1: একদম
0: মনে হয়, আরে এই মানুষটাও তো এরকম কঠিন পরিস্থিতিতে পড়েছিল, সেই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিল, সে যদি শেষ পর্যন্ত হার না মানে তাহলে আমি কেন পারবো না।
1: একদম ঠিক তাই। আর এই কারণেই হয়তো সাহিত্যকে শুধু বিনোদন বলা যায় না। আর মানে এই যে যেরকম ধরো একটা সিনেমা দেখে আমরা এই 2 ঘন্টা বা 3 ঘন্টা আনন্দ পাই, বা একটা গান শুনে হয়তো কিছুক্ষণ ভালো লাগে, কিন্তু একটা একটা দুর্দান্ত ভালো উপন্যাস সেটা কিন্তু অনেক মানে অনেক অনেক দীর্ঘ সময় ধরে, দীর্ঘ বছরের পর বছর আমাদের সঙ্গে থেকে যায়। জীবনের বিভিন্ন আলাদা আলাদা সময়ে এই একটা বই বা যেটা তোমার পছন্দ বা যেটা তোমাকে ইন্সপায়ার করে, সেই একই বই পড়লে কিন্তু আবার সেটাকে নতুন করেই মনে হয় যে আরে এই কথাটা তো আগে বুঝিনি।
0: ঠিক ঠিক। কারণ দেখো, বই তো বদলায় না, আমরা বদলাই, আবার অনেক সময় আমরা যে বয়সটায় পড়ি সেই বয়সটা বদলে যায়, মানে আমাদের বয়স বাড়ে, অভিজ্ঞতা বাড়ে, এবং অবশ্যই জীবনকে দেখবার যে চোখটা সেটাও কিন্তু বদলে যায়।
1: আর
0: তাই একই গল্প, কখনো ছোটবেলায় অ্যাডভেঞ্চার মনে হয়, তো বড় হয়ে মনে হয় জীবন দর্শন।
1: একদম। আর যদি বাংলা সাহিত্যকে দেখি তাহলে কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট যে এখানে লেখকেরা কখনো বলেননি যে মানুষের জীবনে কষ্ট থাকবে না, কারণ সেটা হয় না।
0: সেই তো,
1: বরং তারা দেখিয়েছেন যে কষ্ট থাকবে, অভাব থাকবে, প্রিয় মানুষ হারিয়ে যাবে, স্বপ্ন ভেঙে যাবে, কিন্তু তারপরেও মানুষ আবার উঠে দাঁড়াতে শিখবে, আর সেই উঠে দাঁড়ানোটার মধ্যেই তো আছে এক রাশ আশা।
0: ঠিক, আশা আর আশার আলো। এই মাসেই কিন্তু ওয়ার্ল্ড অপটিমিজম ডে।
1: হ্যাঁ,
0: আর তাই আজকে এই 21শে সাহিত্য অনুষ্ঠানে আমরা কিন্তু কথা বলতেই পারি সেই সমস্ত সাহিত্যগুলোকে নিয়ে যেখানে সব পরাজয়ের শেষে, সব লড়াইয়ের শেষে একটা জয়ের গল্প আছে এবং একটা আশার আলো আমরা দেখতে পাই। আলোতে চল যে সাহিত্যগুলো আমাদের বলতে থাকে বারবার, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে 21শে সাহিত্য অনুষ্ঠানে তোমার সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা, আমার সঙ্গে
1: আমি মৌলি, আর আমাদের সঙ্গে রয়েছে অবশ্যই তোমরা। আর আমরা তোমাদের ফিডব্যাকও নেবো আজকে, তোমাকে কেমন লাগছে, আর তোমাদের আজকের প্রোগ্রামে জানিও আমাদের যে তোমাদের কোনো সাহিত্য এরকম ইন্সপায়ার করেছে কিনা, কোনো সাহিত্য এরকম আসার আলো নিয়ে এসেছে কিনা তোমাদের জীবনে। আমাদের ফোন নাম্বার 0332231342। আর তো রয়েছে আমাদের ফেসবুক পেজে একটা সুন্দর আলোতে চল এর পোস্টার, সেখানে এসে কমেন্ট করে জানাও তোমাদের প্রিয় আশার আলো সাহিত্যের কথা।
0: ঠিক। আর আজকে এই যে আলোতে চলের আড্ডা আমরা শুরু করলাম,
1: একদম
0: সেই আড্ডায় কিরকম যেন একটা গানের কথা মনে হচ্ছে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আলোতে চল শুন, মানে এতবার বলছি যে আলোতে চল গানটা যদি না শুনি তাহলে আক্ষেপ থেকে যাবে।
0: তাই দেবায়ন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা রইল তোমার জন্য, ফিরে আসছি গানের পর, শুনতে থাকো।

0: আলোর কাছে গেলে কিন্তু সত্যি কোনো সীমানা থাকে না।
1: ঠিক,
0: আর সেই সীমাহীন আলোর গল্প আজকে শোনাবো তোমাকে একুশে সাহিত্য অনুষ্ঠানে। আজকে সঙ্গে রয়েছি তোমার যৌবনের বন্ধু আমি স্বাগতা, আমার সঙ্গে রয়েছে মৌলি, কথা বলছি সেই সমস্ত সাহিত্য নিয়ে যেগুলো আমাদের শেখায় যে লড়াইয়ের পর কিন্তু একটা আশার আলো থাকে।
1: একদম একদম একদম। তাহলে বেশি কথা না বলে, মানে মাঝে কথা না বলে আমরা শুরু করব হচ্ছে একদম আমাদের প্রথম যে গল্পটা আমরা বেছে রেখেছি তোমাদের জন্য সেইটা দিয়ে। সেটা হচ্ছে অবশ্যই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু করবো আজকে, পথের পাঁচালী।
0: আর দেখবে ছোটবেলায় আমি না পথের পাঁচালী মানে সিনেমাটার কথাই বলো বা গল্পের কথাই বলো, আমি না শেষ দিকটা খুব এড়িয়ে যেতাম, মানে আমার ভীষণ মন খারাপ হয়ে যেত।
1: একদম একদম ঠিক।
0: তো সেইটা আমাদের বোধহয় অনেকের মধ্যেই আছে, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ, মানে আমরা ভাবি যে পথের পাঁচালী মানেই দুঃখের উপন্যাস, অভাবের উপন্যাস, কিন্তু যতবার পড়ি ততবার মনে হয় যে না, এটা আসলে জীবনে ভালোবাসার উপন্যাস, জীবনকে ভালোবাসার উপন্যাস।
0: ঠিক, কারণ দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যদি চাইতেন তাহলে শুধুই দারিদ্র্যের ছবি আঁকতে পারতেন, সেটা খুব কঠিনও ছিল না, কিন্তু তিনি তো সেটা করেননি। দেখিয়েছেন যে অভাবের মধ্যেও, দারিদ্র্যের মধ্যেও, কঠিন সময়ের মধ্যেও মানুষ কিভাবে জীবনকে ভালোবাসে, ছোট্ট ছোট্ট বিষয় তাকে হাসায়, স্বপ্ন দেখায় এবং আগামীকালকে ভালোবাসতে শেখায়, আশা করতে শেখায়।
1: একদম। ভাবো তো যে অপুদের বাড়িতে যে টাকার অভাব ছিল, কত টাকা কত পয়সার অভাব ছিল, সংসারে টানাটানি সর্বদা লেগেই আছে, সর্বজয়ের মুখে সারাক্ষণ চিন্তা। হরিহর সংসার চালানোর চেষ্টা করছেন কিন্তু সবসময় সফল হচ্ছেন না। বাইরে থেকে দেখলে মনে হবে এই পরিবারে আনন্দ বলে কিছু থাকারই কথা নয়।
0: ঠিক, কিন্তু সেই মুহূর্ততেই বিভূতিভূষণ আমাদেরকে চমকে দেন, কারণ তিনি দেখান যে আনন্দ মানে কিন্তু সবসময় ওই পার্থিব জিনিসপত্রের উপর সেটা নির্ভর করছে না। দুর্গা যখন ভাবো গাছ থেকে আম কুড়িয়ে আনছে, তার মুখের হাসিটা, সেটা কিন্তু অনেক দাম দিয়ে কোনো খেলনা পাওয়ার পরে যে শিশুর মুখের হাসি তার চেয়েও হয়তো দামি। মানে এইটা কিন্তু একটা অসাধারণ ব্যাপার। ও উপু যখন ওই দূরে ছুটে চলা ট্রেন দেখছে, যেটা এখন আইকনিক একটা চিত্রকল্প আমাদের কাছে, সেইটার সময় তার যে আনন্দ ওই ছুটে যাওয়া ট্রেন দেখতে, জীবনে ছড়িয়ে ছিটিয়ে তো থাকে এরকম মুহূর্তগুলো, আমরা যদি একটু মানে ওই অন্ধকার থেকে মুখ ফিরিয়ে আলোর দিকে তাকাই বোধহয় এই মুহূর্তগুলো আমরা আবিষ্কার করি।
1: ঠিক, এই যে ট্রেনের কথা বললে, এই দৃশ্যটা নিয়ে সাহিত্য সমালোচকদের কিন্তু আলোচনার শেষ নেই, কারণ ওই দৃশ্যটা শুধু একটা ট্রেন নয়, ওটা একটা প্রতীক। এই যে একটা জানা অজানার ভবিষ্যতের প্রতীক, একটা নতুন পৃথিবী আসছে তার প্রতীক। অপু আর দুর্গা তখনও জানে না যে তাদের জীবনে কি অপেক্ষা করছে, কিন্তু তারা ছুটছে, সেই ছুটে চলার মধ্যেই তো আশা।
0: এবং আমার কি মনে হয় জানো, যে লেখক এখানে একটা খুব বড় কথা বলছেন যে মানুষের যদি কৌতূহল হারিয়ে যায় তাহলে কিন্তু বাঁচার ইচ্ছেটাও সে হারিয়ে
1: যায়। একদম একদম।
0: অপু দেখো সবকিছু জানতে চায়, দেখতে চায়, পৃথিবীকে চিনতে চায়, এই জানার ইচ্ছেটাই, এই আলোর দিকে যাওয়ার ইচ্ছেটাই বোধহয় তাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে।
1: অবশ্যই। আর এই গল্পে আর একটা চরিত্রের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন ইন্দির ঠাকুর,
0: আমার খুব প্রিয় চরিত্র।
1: কি আশ্চর্য মানুষ একজন, যে নিজের জীবনে এত অভাব, এত অপমান, তবুও তিনি গল্প বলেন, হাসেন, গান গান, বাচ্চাদের সঙ্গে সময় কাটান। আজকের দিনে আমরা হয়তো একটু কষ্ট পেলেই বলি যে আমার দ্বারা আর কিছু হবে না, আমার আর কিছু ভালো লাগে না, কিন্তু ইন্দির ঠাকুরন আমাদের শেখান যে জীবনের শেষ প্রান্তেও মানুষ অন্যকে আনন্দ দিতে পারে।
0: আর দুর্গা তো এই উপন্যাসের প্রাণ, দুষ্টুমি করে, বকুনি খায়, আবার দেখো একটু পরেই সব ভুলে যায়। আর তার মধ্যে একটা অদ্ভুত শিশু সুলভ স্বাধীনতা রয়েছে, এই স্বাধীনতাটাই কিন্তু আমাদের শেখায় যে সুখ মানে টাকা পয়সা নয়, বড় কোনো অ্যাচিভমেন্ট নয়, কখনো একটা বিকেলের আকাশ, একটা কাশবন, একটা বৃষ্টির দিন আমাদের আশার আলো হতে পারে, আনন্দ হতে পারে।
1: কিন্তু এই যে একদম শুরুতে যেটা আমরা বললাম যে সব থেকে কঠিন যে জায়গাটা,
0: যেটা আমরা এড়িয়ে যেতে চাই,
1: অবশ্যই বড় হওয়ার পরে আরোই কেমন একটা এড়িয়ে যেতে, ছোটবেলায় তাও মোটামুটি অ্যাকসেপ্ট করে নিতে পেরেছিলাম বিষয়টা, কিন্তু ওই যে ছোটবেলায় যে গল্পটা একরকম মনে হয়, বড় হওয়ার পরে সেটার চিন্তাধারাই পাল্টে যায়। সেরকম একটা কঠিন জায়গা আসে দুর্গার মৃত্যুর পর, পাঠক হিসেবে তখন মনে হয় যে এবার আর কিছুই বাকি নেই, এত সুন্দর একটা প্রাণ এইভাবে চলে গেল, এখানেই তো গল্প শেষ হয়ে যেতে পারত।
0: কিন্তু দেখো বিভূতিভূষণ এখানে গল্প শেষ করছেন না, কারণ জীবনও তো সেখানেই শেষ হয়ে যাচ্ছে না, মানুষ শোক পায়, কাঁদে, ভেঙে পড়ে, কিন্তু তারপরেও একদিন সকালবেলায় উঠে তার মনে হয় যে বাঁচতে হবে, আবার পথ চলতে হবে। এই সত্যিটা যতটা সহজ ততটাই গভীর।
1: একদম। আমার তো মনে হয় যে পথের পাঁচালী আমাদের একটা খুব দরকারি শিক্ষা দেয় জীবনে, যে জীবনে সব ক্ষত কোনোদিন পুরোপুরি সেরে যায় না, কিছু ক্ষত থেকে যায়, সেই ক্ষত নিয়েও মানুষ নতুন করে স্বপ্ন দেখতে পারে, এই শক্তিটাই তো মানুষের সব থেকে বড় সম্পদ।
0: ঠিক।
1: ব্যাক
0: একদমই, এবং সেই কারণেই আজ এত বছর পরেও এই সমস্ত উপন্যাস মানে বাংলা সাহিত্যের মণিমাণিক্য আমাদের মানে প্রেরণার জায়গায় রয়েছে। এবং সত্যি এখানে দেখো কোনো অলৌকিক ঘটনা নেই, কেউ এসে সব সমস্যা মিটিয়ে দিচ্ছে না, তবুও আলো আছে, কারণ মানুষের ভেতরেই সেই আলো আছে।
1: আর পথের পাঁচালি পড়ে একটা বাক্য বা একটা কথা আমাদের সব থেকে মনে রাখতে হয় যে জীবন যতই কঠিন হোক তার সৌন্দর্য খুঁজে নেওয়াটাই কিন্তু আসল। আর যে মানুষ সৌন্দর্য দেখতে পারে সে কখনো পুরোপুরি হেরে যায় না।
0: আর সেই রকমই একজন বন্ধু আমাদের ফোন করছে, ফোন লাইনে রয়েছে, দেখি বন্ধু কি বলতে চায়। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, আর আজকে আমি একটা গল্পের কথা বলি, সেটা হচ্ছে মতিনন্দীর কণি। মতিনন্দীর কণি, আমি মতিনন্দীর কণিটা কেন বলছি যে ফাইট কণি ফাইট তো হয়। আর একটা সাম্প্রতিক গল্পের কথা বলি, সেটা হচ্ছে অভিক অর্জুন দত্তের লেখা অন্য কোনো খানে। অন্য কোনো খানে যে পেয়া আর যে নীলকান্ত চরিত্র, নীলকান্তর হাতটা কিন্তু নীলকান্ত দুঃসময় পেয়া কিন্তু ছেড়ে দেয়নি। এটাই তো শিক্ষণীয় যে কিছু মানুষটা বাসে থাকলে আমরা সব করে ফেলতে পারি।
0: একেবারেই তাই, একেবারেই। এবং বন্ধু আমাদের সত্যি বলেছে এরকম তার প্রিয় সাহিত্যের কথা, যা তাকে আশার আলো দেখায়। সত্যি ফাইট কোনি ফাইট আসলে জীবনের লড়াইয়ের গল্প,
1: লড়াইয়ের গল্প,
0: আলোর দিকে যাওয়ার গল্প। সেই কথা তো বলবোই। আর অপুকে নিয়ে আমরা কথা বলছিলাম, অপু দুর্গাকে নিয়ে, তাই একটা গানের কথা আপাতত মনে আসছে। তাই অরিজিৎ সিং এর কণ্ঠে এই গানটা তোমাকে শুনিয়ে ফিরছি আবার অনুষ্ঠানে, শুনতে থাকো।

0: অপুর পায়ের ছাপ সত্যি এক অপরাজিত মানুষের গল্প বলে যায়।
1: একদম একদম একদম। আর আমার মনে হয় সত্যজিৎ রায় নিজেও কোথাও না কোথাও এক অপরাজিত মানুষই ছিলেন, যে এত ভালো ভালো গল্প লিখেছিলেন, মানে গল্প নিয়ে সিনেমা বানিয়েছিলেন। এবং বারবার মনে পড়ে যে এই অপু অপু সংসার, অপরাজিত বা পথের পাঁচালি যাই বলো না কেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যতটা না আসে তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে সঙ্গে সত্যজিৎ রায়ও আসে
0: অবশ্যই।
1: আর এই যে অপরাজিতর কথা আমরা মানে পথের পাঁচালির কথা বলছিলাম, সেখান থেকে কিন্তু এক মানে রাশ টেনে ধরেই আমরা বলতে পারি অপরাজিতর কথা, কারণ অপুর কথাই তো কন্টিনিউ হয়েছে, তারপরে অপুই চরিত্রটাই থেকে গেছে। তারপরে আমার একটা প্রশ্ন খুব মনে হয় যে ধরো অপুকে যদি জীবনের সব সুখ একসঙ্গে আমরা দিয়ে দিতে পারতাম, তাহলে সে আজ কি এত বড় একটা চরিত্র হয়ে উঠত?
0: না, মানে এটা তো সত্যি যে কোনো মানুষই বোধ হয় জীবনে একেবারে একটা না সুখ পান না বা পেতে পারেন না, মানে তাকে তো ওই দুঃখের সম্মুখীন হতেই হয়, অপুকেও হয়েছিল। আর যতই জীবনে সে হোঁচট খেয়েছে ততই সে পোক্ত হয়েছে, ততই সে আসার কথা ভেবেছে, কারণ অন্ধকার না থাকলে তো আমরা আলোর দিকে যাবই না।
1: একদম অবশ্যই। আর এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে অসাধারণ একটা ব্যাপার, তিনি আমাদের শেখাননি যে জীবনে কষ্ট থাকবে না, এটা কখনোই বলেনি। তিনি বলেছেন যে কষ্টের মধ্যেও মানুষ তার স্বপ্ন, কৌতূহল আর মানবিকতাকে বাঁচিয়ে রাখতে পারে,
0: হাল না ছাড়া।
1: একদম একদম।
0: তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পর আমরা যার কথা বলবো, তিনি সত্যি মানুষের ভিতরে শক্তি, ভালোবাসা আর নতুন করে বাঁচার সাহসকে কিন্তু অন্যভাবে দেখিয়েছেন। তার চরিত্ররা ভুল করে, কাঁদে, আঘাত পায়, আবার ভালোবাসতেও শেখে। যার কথা বলবো, তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার কথা বললেই প্রথম যে উপন্যাসটার কথা মনে পড়ে সেটা শ্রীকান্ত।
1: হ্যাঁ, আমরা ভাবি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাম যখন শুনি তখন আমাদের প্রথমেই মাথায় আসে প্রেমের গল্প, ভালোবাসার গল্প, আর হয়তো কোথাও না কোথাও গিয়ে একটা দুঃখের গল্প, যেমন এই দেবদাস, পরিণীতা, বিরাজপুর, এমন কত কিছু আছে। কিন্তু শরৎচন্দ্রকে যদি শুধু প্রেমের লেখক ভাবি তাহলে তার প্রতি খুব অন্যায় করা হবে আমার মনে হয়, কারণ তিনি কিন্তু শুধু প্রেম লেখেননি, তিনি লিখেছেন মানুষের ভেতরের শক্তির কথা, মানুষের বদলে যাওয়ার ক্ষমতার কথা। আর সেই কারণেই আজকে আমরা দেবদাস নয়, আমরা কথা বলবো শ্রীকান্তকে নিয়ে। মানে তোমার সঙ্গে 100% সহমত এই যে শ্রীকান্তকে নিয়েই কিন্তু কথা বলা যায়, কারণ এমন একটা উপন্যাস একবার পড়লে মনে হয় যে হঠাৎ ভ্রমণের গল্প পড়লাম, দ্বিতীয়বার পড়লে মনে হয় যে মানুষকে চিনছি, তৃতীয়বার পড়লে মনে হয় যে আসলে নিজের জীবনটাকেই হয়তো একটু

0: বুঝতে পারলাম।
1: ঠিক ঠিক, আর একটা জিনিস খেয়াল করবে যে শরৎচন্দ্র কিন্তু শ্রীকান্তকে কখনো সুপার হিরো করে তৈরি করে
0: না, একদমই।
1: সে খুব সাধারণ একজন মানুষ, সে ভুল করে, দ্বিধায় পড়ে অনেক সময়, মানে সিদ্ধান্ত নিতে ভুল করে বা সিদ্ধান্তহীনতায় ভোগে, যেটা মানে আমার মনে হয় ভীষণ কানেক্ট করা যায়, সাধারণ মানুষ খুব কানেক্ট করতে পারে। এবং এই অসম্পূর্ণতাই ওই যে বলছি আমাদের ভীষণ একান্ত আপন করে তোলে বোধ হয় তাকে।
0: ঠিক, আর এই যে জীবনটাও তো ঠিক এরকমই, সব প্রশ্নের উত্তর আমরা জানি না, কোন পথে গেলে ঠিক হবে সেটাও জানি না, কিন্তু তবুও হাঁটতে হয়। শ্রীকান্তও তাই করে, আর সেই হাঁটতে হাঁটতেই সে মানুষকে চেনে, সমাজকে চেনে, নিজেকেও চেনে।
1: জানো এই উপন্যাসে আমার একটা বিষয় দারুণ লাগে, সেটা হচ্ছে শ্রীকান্ত জীবনের পথে যত মানুষকে পেয়েছে, মানে যত মানুষ, সেই তোমার তার দিদি থেকে শুরু করে আর প্রত্যেকে, মানে ইন্দ্রনাথ বলো, তার সেই শহর থেকে আসা দাদা বলো, প্রত্যেকেই কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়।
0: ঠিক,
1: তাই না?
0: আর যদি এই যে রাজলক্ষ্মীর কথায় যদি আমরা বলি, ছোটবেলায় একটা মেয়ে ছিল, মানে যে ভাগ্যের নির্মম খেলায় জীবনের পথ যার সম্পূর্ণ বদলে গেছে, সমাজ তাকে সম্মান দিল না, মানুষ তাকে নানা পরিচয় ডাকলো, কিন্তু শরৎচন্দ্র কি তাকে সেই পরিচয় আটকে রেখেছেন?
1: না, বরং তিনি দেখিয়েছেন যে একজন মানুষ তার পরিচয় তার পেশা নয়, তার অতীত নয়, তার ভিতরের মনটাকে দিয়ে নিজের সেই আইডেন্টিটিটা বজায় রাখে। রাজলক্ষ্মী কিন্তু ভালোবাসতে জানে, আত্মসম্মান রাখতে জানে, ত্যাগ করতে জানে, আর সেই জন্যেই বোধ হয় আজও সে বাংলা সাহিত্যের অন্যতম জীবন্ত চরিত্র। এবং তুমি ভাবো সেই অন্নদা দিদির কথা, তার সে যে কিরকম আমরা বোধ হয় শেষ মুহূর্ত পর্যন্ত কল্পনাই করতে পারি না, হঠাৎ তার চরিত্রটা যখন আমাদের সামনে পুরোপুরি স্পষ্ট হয়ে ওঠে, হঠাৎ আমরা যেন চমকে যাই, সেই চমকে দেন আমাদের
0: একদম। আর এই যে আজকের সমাজেও আমরা মানুষকে এত সহজে বিচার করে ফেলি, কেউ একটা ভুল করেছে ব্যাস, আমরা তাকে সেই ভুল দিয়েই সারা জীবনের জন্য চিনে নিতে চাই, কিন্তু শরৎচন্দ্র যেন বলেছেন যে একটু থামো, মানুষের গল্পটা পুরোটা শোনো, তারপর তো বিচার করবে।
1: সত্যি তাই, এবং এই শিক্ষা আজকের দিনেও কিন্তু ভীষণ রকম আমাদের দরকারি। দেখো আমরা সোশ্যাল মিডিয়া একটা পোস্ট দেখছি, সিদ্ধান্ত নিয়ে ফেলছি, একটা খবর শুনেই মানুষকে ভালো বা খারাপ বলে দিই, মানে তাকে কখনো আলোর দিকে এগিয়ে যে সবসময় আমরা দিচ্ছি তেমনটা কিন্তু নয়। মানে একটা জিনিস কিন্তু খুব ভালো লাগে আমার ভাবতে, যে সাহিত্য যেমন আমাদের নিজেদের আলোর দিকে এগিয়ে যেতে শেখায়, সেরকম এটাও শেখায় যে অন্য মানুষকেও সেই আশাটা দেখানো উচিত, তার কাঁধে একটা হাত রাখা উচিত।
0: ঠিক,
1: এই ব্যাপারটাও কিন্তু সাহিত্য আমাদেরকে শেখায়।
0: ঠিক, আর একটা চরিত্রের কথা না বললেই নয়, সে হচ্ছে অভয়া। আমার তো মনে হয় যে শরৎচন্দ্রের সবচেয়ে সাহসী নারী চরিত্রদের একজন ছিল হচ্ছে অভয়া, কারণ তিনি সমাজকে খুশি করার জন্য বাঁচেননি, তিনি নিজের বিবেককে গুরুত্ব দিয়েছেন। তার কাছে সত্যি কি, ন্যায় কি, সেই প্রশ্নটাই কিন্তু বড় ছিল।
1: এবং এখানেই শরৎচন্দ্র সময়ের থেকে অনেকটা এগিয়েছিলেন, ভাবো তিনি এমন একটা সময় লিখছেন যখন সমাজের নিয়মের বিরুদ্ধে দাঁড়ানোটা মানেই কিন্তু ছিল একটা অপমান, হাজারটা প্রশ্ন, তবুও তিনি এমন সব চরিত্র সৃষ্টি করছেন যারা একেবারেই মাথা নত করছেন না।
0: আমার মনে হয় যে অনুপ্রেরণা মানে তো শুধু যুদ্ধ যে তা নয়, অনেক সময় নিজের সত্যিটাকেও কিন্তু ধরে রাখাটাও অনুপ্রেরণা। সবাই যখন একটা পথে যাচ্ছে, তখন নিজের বিবেকের কথা শুনে, নিজের মনের কথা শুনে অন্য পথে হাঁটার যে সাহস, সেটা কিন্তু কম বড় ব্যাপার নয়। এই যে যখন শ্রীকান্ত পড়েছিলাম তখন কিন্তু গল্পটাই বেশি ভালো লেগেছিল, কিন্তু এখন পড়লে মনে হয় যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আসলে একটা বড় কথা বলতে চেয়েছেন, যে মানুষকে ভালোবাসতে শেখো।
1: এবং মানুষকে ভালোবাসতে না শিখলে বোধ হয় জীবনটা খানিকটা অসম্পূর্ণ হয়ে যায়, কারণ আমরা হয়তো পৃথিবীকে, মনে হয় পৃথিবীটা যদি এরকম হতো, কিন্তু আমরা পাশের মানুষটাকেই বোঝার চেষ্টা করি না। শরৎচন্দ্র কিন্তু বলছেন যে সমাজ বদলানোর শুরুটা হয় মানুষকেই সম্মান করার মধ্যে দিয়ে, এবং একরক্ষা বিচার নয়, সেখানে মানুষের সঙ্গে মিশে কথা বলে শুনে তাকে একটু আলো দেখানো, একটু আশার দিকে এগিয়ে যাওয়া। এবং এর জন্য আমার কি মনে হয় জানো মৌলি, যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিজেকে ভালোবাসা।
0: একদম, অবশ্যই।
1: মানে আলোতে চল এইটা যেমন কানে বাজতে থাকে, সেরকমই কিন্তু বাজতে থাকে যে নিজেকে ভালোবাসো। সোমলতা আচার্য চৌধুরীও বোধ হয় গানে গানে আমাদের সেই কথাই বলছেন, তাই সেই গানটা শুনে ফিরছি আবার অনুষ্ঠানে।

0: নিজেকে তো ভালোবাসতেই হবে,
1: একদম নিজেকে ভালো না বাসলে তো এগোনো যাবে না, আশার আলো দেখা যাবে না
0: একদম। আর আজকে একুশে সাহিত্যের অনুষ্ঠানে তোমার সঙ্গে রয়েছি তোমার যুবমানির বন্ধু আমি স্বাগতা, আমার সঙ্গে রয়েছে মৌলি, আমরা কথা বলছি সেই সাহিত্যগুলো নিয়ে যেগুলো আমাদের নিজেকে ভালোবাসতে শেখায়, অন্ধকার থেকে আলোর দিকে ঘুরে দাঁড়াতে শেখায়।
1: অবশ্যই।
0: আপাতত ফোন লাইনে রয়েছে বন্ধু, শুনে নেব বন্ধু কি বলছে। নমস্কার।
2: নমস্কার, আমি খড়গপুর বারবেটে থেকে আশিস কুইলা বলছিলাম।
0: হ্যাঁ বলুন।
2: আমরা দেবীর গল্প বলছিলাম, আমার শরৎচন্দ্রের দত্তা মানে বনমালী রাসবিহারী জগদীশ মুখী মানে দত্ত মানে একটা মানে সিনেমাটা প্রায় আমি বলতে পারবো না করতে গেছি, কিন্তু উপন্যাস প্রচুর পড়েছিল। তারপর লেগেছে একটা পণ্ডিত মশাই, যেটা বৃন্দাবন কৃষ্ণের মৃত্যুতে সরি চরণের মৃত্যুতে তার দুজনে মিলন রাখ। আর একটা দিয়ে শেষ করছি আমি অভাগীর স্বর্গ।
0: বেশ, বন্ধু বলেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেকগুলো উপন্যাসের কথা, তবে আজকে আমাদের আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে যে এমন সাহিত্য যেগুলো আমাদের আশার আলো দেখাচ্ছে,
1: একদম একদম
0: ঘুরে দাঁড়াতে শেখাচ্ছে পরাজয়ের মুখ থেকে, সেই গল্পগুলো নিয়ে আজকে কথা বলছি আমরা।
1: আর এই যে শ্রীকান্তকে নিয়ে কথা বললাম শরৎচন্দ্র, সেরকম শরৎচন্দ্রের আরও অনেক উপন্যাস আছে যেগুলো আমাদেরকে আশার আলো দেখায়, যেরকম আমরা পথের দাবির কথাও বলতে পারি, দুর্দান্ত একটা উপন্যাস। আর শুধু শরৎচন্দ্রতে কিন্তু পরিসীমাটা সীমাবদ্ধ নেই, এর পরে যে গল্প নিয়ে আমরা কথা বলবো যাকে নিয়ে কথা না বললেই নয়, তিনি হচ্ছেন আশাপূর্ণা দেবী।
0: আশাপূর্ণা দেবীর যে ট্রিলজি, মানে প্রথমে যদি প্রথম প্রতিশ্রুতির কথা আমরা ভাবি, জানো তো যে মানে একটা বিষয় আমি খুব অবাক হয়ে ভাবি যে আমরা যখন বলি যে কেউ আমাদের ইন্সপিরেশন হয়ে উঠেছেন, তখন আমরা হয়তো খুব বড় বড় মানুষদের কথাই ভাবি সাধারণত, মানে কোনো বিজ্ঞানী বিপ্লবী ইতিহাস বদলে দেওয়া মানুষ এরকম। কিন্তু বাংলা সাহিত্য আমাদের একটা জিনিস শেখায় যে সমস্ত পরিবর্তন আসলে শুরু হয় ঘরের বাড়ির ভিতর থেকেই।
1: অবশ্যই,
0: তাই না? মানে সেইটা কিন্তু বাইরে থেকে খুব একটা বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে সেই পরিবর্তন সেই বিপ্লব ঘটে যেতে থাকে
1: একদম। আর আশাপূর্ণা দেবী সেরকমই আমাদের কিছু চরিত্র উপহার দিয়েছেন যাদের হাতে কোনো অস্ত্র নেই, ক্ষমতা নেই, কোনো রাজনৈতিক পরিচয় নেই, তবু তারা সমাজকে প্রশ্ন করতে জানেন, আর প্রশ্ন করাটাই তো পরিবর্তনের প্রথম ধাপ।
0: ঠিক। এবং দেখো যে প্রথম প্রতিশ্রুতি কিন্তু শুধু একটা উপন্যাস নয়, সেটা ছিল একটা যুগের দলিল। মানে আজকের প্রজন্ম হয়তো ভাববে যে একটা মেয়ে পড়তে চাইছে, নিজের মতো করে বাঁচতে চাইছে, এতে নতুন কি আছে, আমরা হয়তো এরকম ভাববো মানে। কিন্তু সেই যুগে যদি আমরা পৌঁছে গিয়ে দেখি যে এই ভাবনাটা কতটা অসম্ভব ছিল,
1: একদম
0: কতটা কঠিন ছিল, মানে প্রায় কেউ আশাই করতো না যে এরকম ভাবে ভাবা যায়, সেই জায়গা থেকে সেই আশার আলোটা তুলে আনছেন সত্যবতী।
1: একদম। আর এই যে পরিবেশের মধ্যে, সেই পরিবেশের মধ্যে দাঁড়িয়ে সত্যবতী প্রশ্ন করে, এই প্রশ্নটাই আমাকে সব থেকে বেশি নাড়া দেয়, কারণ সে কোনো বিদ্রোহ করার জন্য কিন্তু বিদ্রোহ করে না, সে শুধু জানতে চেয়েছিল যে কেন। এই কেন শব্দটাই সমাজ সবসময় ভয় পায়, কারণ মানুষ যখন প্রশ্ন করতে শেখে তখন কিন্তু অন্ধকার বা অন্ধভাবে সব কিছু মেনে নেয় না।
0: ঠিক। আর প্রথম যখন এই উপন্যাসটা পড়ি তখন মনে হয়েছিল যে সত্যবতী বোধ হয় খুব রাগী, মানে ভীষণ কিরম গম্ভীর গম্ভীর একটা চরিত্র, সবসময় প্রতিবাদ করছে, কিন্তু পরে বুঝলাম যে সে কিন্তু অত্যন্ত সচেতন, সে নিজে খানিকটা অন্ধকার পেয়েছে বলেই সে পরের প্রজন্মকে অন্ধকারে রাখতে চায় না, বরং সে লড়াই করছে যে যাতে তার পরের প্রজন্মকে আলোর দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, বিশেষ করে মেয়েদের।
1: একদম,
0: তাই না?
1: এই যে যে

0: মানুষ আশা হারিয়ে ফেলে, যে মানুষ নিজেকে নিয়ে ভাবেই না, সে কিন্তু হেরে যেতে পারে। কিন্তু সত্যবতী জানে যে হয়তো সে জীবনে সব পরিবর্তন হয়তো দেখতে পাবে না, এই যে তুমি বললে যে পরবর্তী প্রজন্মের জন্য, সেটা তো সে দেখে যেতে পারবে না, কিন্তু ওই একটা বীজ বপন করে যেতে চায়,
1: বীজটা তৈরি করতে
0: একদম একদম, কারণ তার বিশ্বাস একদিন না একদিন সেই বীজ থেকে গাছ হবে।
1: ঠিক। আর আমার তো মনে হয় যে আশাপূর্ণা দেবী আমাদের খুব জরুরি একটা জিনিস শিখিয়েছেন, যে সমাজ একদিন একদিনে বদলে যায় না, তাই না? একটা চট করে কিছু একটা করলাম আর তাৎক্ষণিক ফল পেলাম, সেটা কিন্তু না, একটা দীর্ঘ লড়াই দরকার হয়, এবং সেই লড়াইটা তোমার মধ্যে আশা না থাকলে তুমি লড়তেই পারবে না।
0: অবশ্যই।
1: এক প্রকার প্রত্যেকটা বাধার কাছে এলেই তোমার মনে হবে, তুমি ভাবো গোটা উপন্যাসটা জুড়ে কতবার প্রত্যেকটা মুহূর্তে সত্যবতীর কাছে, সুবর্ণলতার কাছেও যদি আমরা বলি, বাধা উপস্থিত হয়েছে, তাই না? তার সংসারটাকে বাধা দিচ্ছে, সমাজ তাকে বাধা দিচ্ছে,
0: পরিবার পরিজন, কত কথা শুনতে হয়, কত খোটা শুনতে হয়, এক পড়াশোনা করার জন্য,
1: ঠিক,
0: বা বেশি কথা বলার, বেশি কথা তো তখনকার দিনের বেশি কথা,
1: মানে যুক্তির বেশি কথা বলার জন্য,
0: একদম একদম।
1: এবং তুমি দেখো, তা সত্ত্বেও সুবর্ণলতা ওই সকলের চোখ এড়িয়ে ঘরে হারিকেন জেলে অন্ধকারে পত্রিকা পড়ছে,
0: একদম একদম,
1: ওইটাই বোধহয় আমাদের আবারও বলে যায় ভেতরে কোথাও আলোতে চল। আপাতত শুনবো, বন্ধু ফোন লাইনে রয়েছে, কি বলছে বন্ধু? নমস্কার।
2: হ্যালো,
1: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি কলকাতা থেকে বলছি।
1: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
2: হ্যালো,
1: হ্যাঁ শুনতে পাচ্ছি। না, কোনো কারণে বন্ধুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু আড্ডা তো শেষ হয়নি, আড্ডা
0: তোমরাও চেষ্টা করতে থাকো, আমরাও তোমাদেরকে গল্প শোনাই আরো অনেক। তো যেটা বলছিলাম যে সুবর্ণলতার কথাই তুমি বললে, সেই একই, মানে ধরো হেরে যাওয়া একটা মেয়ে যার জীবনে বিয়ে হয়ে গেছে, যার পড়াশুনো করার সুযোগ নেই, সে হঠাৎ করে যখন সুযোগটা দেখতে পেল, তখন কিন্তু তার মধ্যে একটা অন্য রকম আশার আলোই আমরা দেখতে পেলাম।
1: মানে এই যে আশার আলোর কথা আমরা বলছি, কিন্তু ঘর থেকে কোথাও বাইরেও ছড়িয়ে পড়ে,
0: অবশ্যই অবশ্যই, এবং সেই বীজটাই তো এরাই বপন করে দিয়ে গেছে বাংলা সাহিত্যের মধ্যে দিয়ে। আর এই যে লড়াইটা শুধু কিন্তু একজন মানুষের নয়, এটা কিন্তু একটা গোটা সমাজের লড়াই। আর যেখানে একজন মানুষ অন্যায়ের সামনে মাথা নত না করে হাজার মানুষের ভেতরে সাহস জাগিয়ে তুলেছিল, এবার বলবো সেই গল্পের কথা।
1: এবার সেই আশার আলো আমরা অন্দর থেকে বাইরের দিকে নিয়ে যাব,
0: একদম একদম।
1: আমরা মহাশ্বেতা দেবীর কথা বলবো, তার অরণ্যের অধিকার নিয়ে কথা বলবো,
0: একদম।
1: মানে এই অরণ্যের অধিকার নিয়ে কথা বলতে গেলে আমার একটা কথা মনে হয়, আমরা তো প্রায় শুনি যে একজন মানুষ কি বা পারে, মানে পৃথিবী এত বড়, সমাজ এত জটিল এবং অন্যায় এত শক্তিশালী, তো আমরা প্রায় শুনি। তো সেখানে একজন মানুষের লড়াই সত্যি কি কোনো পরিবর্তন আনতে পারে? বিশেষত যার কথা বলবো, অরণ্যের অধিকার, মানে কতটা অসম তুমি ভাবো মৌলি, তার কাছে অস্ত্র শস্ত্র বলতে কিচ্ছু ছিল
0: না,
1: তো শুধু তীর ধনু।
0: হ্যাঁ,
1: আর উল্টো দিকে যারা দাঁড়িয়েছিল সেই ভীষণ প্রতাপশালী ইংরেজ, যাদের কাছে রয়েছে প্রচুর, হ্যাঁ, আগ্নেয়াস্ত্র,
0: শক্তিশালী আগ্নেয়াস্ত্র, হয়তো এক গুলিতেই শেষ হয়ে যেতে পারে পুরো গ্রামটা বা পুরো বন জঙ্গলটা, যাকে বাঁচানোর জন্য এত কষ্ট, এত লড়াই, এত কিছু। তো এইরকমই কিন্তু এই জায়গাতে দাঁড়িয়েও মানুষ কিন্তু আত্মবিশ্বাসটা হারে না,
1: ঠিক,
0: লড়াই করে যায়। আর বিরসা মুন্ডার সব থেকে বড় কাজটা কিন্তু এখানেই, তিনি শুধু লড়াই করেননি, তিনি মানুষের মন থেকে সেই ভয়টাকে সরিয়ে দিয়েছিলেন। তিনি তাদের বোঝাতে পেরেছিলেন যে তোমাদের জীবনও মূল্যবান, তোমাদের জমি শুধু মাটি নয়, এটা তোমাদের পরিচয়, তোমাদের বোন শুধু গাছ নয়, এটা তোমাদের অস্তিত্ব।
1: আর এই কথাগুলো বলা কিন্তু সহজ নয়, কে বলায় এই কথাগুলো? এই কথাগুলো কিন্তু বলায় ভেতরের সেই আলোটা, সেই আশাটা, কারণ আজকে এই কথাগুলো শুনতে অদ্ভুত লাগে, সেই সময় এগুলো বলা যে কত বড় সাহসের ছিল, স্পর্ধার ছিল, সেটা কিন্তু ভাবলে অবাক হতে হয়। চারিদিকে ব্রিটিশ শাসন, অত্যাচার, শোষণ, যারা প্রতিবাদ করবে তাদের জন্য কিন্তু অপেক্ষা করছে চূড়ান্ত শাস্তি। এই অবস্থায় দাঁড়িয়ে একজন যুবক যদি বলে যে আমরা মাথা নত করব না, সেটা শুধুই প্রতিবাদ নয়, সেটা হাজার মানুষের ভিতরে আশা বুনে দেওয়ার একটা কাজ এটা কিন্তু করেছিলেন বিরসা মুন্ডা। এই কারণেই আমার কিন্তু অরণ্যের অধিকার পড়তে ভীষণ ভালো লাগে। আর এই আগামীর স্বপ্ন যদি সত্যি দেখতে হয়, তাহলে কিন্তু আরো অনেকের কাছে আমাদের যেতে হয়, আমরা এত মানে সত্যি আবেগপ্রবণ হয়ে যাচ্ছি কখনো বলতে বলতে,
0: এতটাই বিস্তার এই আশার আলোর, এতটা বিস্তার যে সবটা হয়তো আমাদের পক্ষে মানে বলে হয়ে হওয়া ওঠে না একটা একটা সময় গিয়ে। অরণ্যের অধিকারের কথা বললাম।

0: পরে যেটা মনে পড়ে তা সেটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতার কথা। আর এই যে আগামীকালের স্বপ্ন নিয়ে বাংলা সাহিত্যে যে আরও একজন অসাধারণ লেখক তিনি হচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আর এই যে একটা ব্যাপার যে আমরা যখনই পড়ি তখনই আমরা ভাবি যে একজন নায়ককে খুঁজছি, মনে হয় যে এই মানুষটাই গল্পটাকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু বাংলা সাহিত্যে এই উপন্যাসটাও আছে, গণদেবতা উপন্যাসও আছে, যেখানে কিন্তু নায়ক কোনো একজন মানুষ নয়, নায়ক একটা গোটা গ্রাম, একটা গোটা সমাজ, অসংখ্য সাধারণ মানুষের জীবন। আর সেই কারণেই আমরা বারবার গণদেবতা উপন্যাসের কাছে ফিরে যাই।
1: একদম, আর এই জায়গাতেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অনবদ্য। তিনি আমাদের রাজা রাজার গল্প শোনাচ্ছেন না, তিনি একদম মানুষের গল্প লিখছেন যাদের নাম হয়তো ইতিহাসের পাতায় থাকে না, যারা প্রতিদিন ভোরবেলা মাঠে যাচ্ছে, সন্ধ্যেবেলা ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরছে, সংসারের চিন্তা করছে, এই মানুষগুলোর জীবন বারবার উঠে আসছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখনীতে।
0: ঠিক, আজকের দিনে দাঁড়িয়ে আমরা হয়তো ভাবি যে সাধারণ মানুষের জীবনে এমন কি বা আছে জানি এত বড় উপন্যাস লেখা যায়, কিন্তু গণদেবতা পড়লে আমরা বুঝি যে আসলে সবচেয়ে বড় গল্পগুলো লুকিয়ে থাকে কিন্তু এই সাধারণ মানুষের মধ্যেই, কারণ তাদের প্রতিটা দিনই একটা লড়াই, প্রতিটা সকালই একটা নতুন শুরু।
1: একদম, আর এই কথা বলতে বলতে আমার অরুণ মিত্রের সেই কবিতাটা মনে পড়ে যাচ্ছে। তিনি বলছেন যে ফুটিফাটা জমি পেরিয়ে এলে অনন্ত ভালোবাসার নাটমঞ্চ, মানে সেই ফুটিফাটা জমিটা তোমাকে পেরোতে হবে আলোর দিকে ফেরার জন্য, আশার কাছে ফেরার জন্য। সেই তারাশঙ্কর, বিভূতিভূষণ, রবীন্দ্রনাথ প্রত্যেকেই আমাদের সেটাই বুঝতে শিখিয়েছে।
0: অবশ্যই,
1: এবং এইটা কিন্তু অদ্ভুত, মানে আশার আলো আমরা যখনই হারিয়ে ফেলি নিজের মধ্যে থেকে, তখনই একবার বাংলা সাহিত্যের দিকে যদি আমরা ফিরে তাকাই তাহলে কিন্তু আমাদের দেখার দৃষ্টিটাই একেবারে বদলে যায়। বাংলা সাহিত্য হয়ে ওঠে আমাদের কথা, আমাদের গান। আপাতত লোভামুদ্রা মিত্র, শুভমিতা বন্দ্যোপাধ্যায়, জয়তী চক্রবর্তীর কণ্ঠে একটা গান রইল তোমার জন্য।

0: আমাদের গান শুনে তো আমরা ফিরলাম, আমরা আজকে আছি তো একুশে সাহিত্য নিয়েই। তোমাদের সঙ্গে এতক্ষণ অনেক গল্প নিয়ে আলোচনা করলাম, কিন্তু এইবার আমাদের প্রত্যেক দিনের যে আমাদের একটা রাউন্ড আপ চলছে ওয়ার্ল্ড কাপের, তোমরা নিশ্চয়ই জানো, তোমরা নিশ্চয়ই রোজই শুনছো, সেরকম আজকেও কিন্তু রয়েছে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। আর আজকে তোমাদের সঙ্গে রয়েছে তোমাদের যুববাণীর বন্ধু কিংসুক, আমরা শুনব কিংসুক কি নিয়ে আপডেট নিয়ে এসেছে তোমাদের জন্য।
1: শুনে ফিরছি আবার অনুষ্ঠানে, আপাতত ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 যা শুরু হয়েছিল 48টা দেশের মধ্যে, এখন কিন্তু আর বেঁচে আছে মাত্র 14টা দেশ। হ্যাঁ, 14টা, এই কারণেই, কারণ গতকাল রাত্রির থেকে শুরু হয়ে গেছে রাউন্ড অফ 16-এর খেলা, আর তাতেই কিন্তু ইতিমধ্যে দুটো টিম বাইরে চলে গেছে, সেই জন্যে আর বাকি রয়েছে মাত্র 14টা টিম। এবার চলে আসি খেলায়। গতকাল রাত্রির থেকে আজকে সকাল পর্যন্ত যে দুটো খেলা ছিল সেই খেলার ডিটেইল আপডেট নিয়ে আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের যুববাণীর বন্ধু কিংসুক। প্রথম ম্যাচ কানাডা ভার্সেস মরক্কো, স্কোরলাইন বলছে মরক্কো 3 কানাডা 0। তবে ম্যাচের শুরুটা মোটেও একতরফা ছিল না। প্রথম 30 মিনিটে কানাডাই ছিল বেশি আক্রমণাত্মক, দ্রুত প্রেসিং, দুই প্রান্ত দিয়ে আক্রমণ এবং একের পর এক সুযোগ তৈরি করেছিল তারা। ম্যাচের 11 মিনিটেই তানি ওলসওয়ানি এক জোরালো শট অসাধারণ দক্ষতার সঙ্গে বাঁচিয়ে দেন মরক্কোর নির্ভরযোগ্য গোলরক্ষক ইয়াসিনি বোনো। ফার্স্ট হাফে কানাডা বেশ কয়েকটি ভালো আক্রমণ গড়ে তুললেও শেষ পর্যন্ত গোল দেখতে পায়নি। অন্যদিকে মরক্কো কিন্তু ধৈর্য ধরে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে থাকে। এরপর শুরু হয় সেকেন্ড হাফ। সেকেন্ড হাফে যেন সম্পূর্ণ চিত্রটা বদলে যায়। 50 মিনিটে একটি চমৎকার সেট পিস থেকে অধিনায়ক হাকিমি নিচু পাস বাড়িয়ে দেন আজেদিন ওনাহির দিকে। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে বল জড়িয়ে যায় জলে, মরক্কো এগিয়ে যায় 1-0 ব্যবধানে। এরপর সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে কানাডা, কিন্তু সুযোগ কাজে লাগিয়ে পাল্টা আক্রমণে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে মরক্কো। 82 মিনিটে দ্রুত গতিতে এক কাউন্টার অ্যাটাকে ব্রামিন ডিয়াস অসাধারণ একটি থ্রো বল বাড়িয়ে দেন আজেদিন ওনাহিকে। দুর্দান্ত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি এবং স্কোরলাইন হয়ে দাঁড়ায় 2-0। খেলা শেষ হওয়ার ঠিক আগে, মানে 90 মিনিটের পরের এক্সট্রা টাইমে, কিন্তু ব্রাহিম ডিয়াজের বাড়ানো বল থেকে বদলি নেমে সৌফাইন রাহিমি ঠান্ডা মাথায় গোল করে ম্যাচের ফলাফল নিয়ে দাঁড় করায় 3-0। পুরো ম্যাচ প্রথমার্ধে কানাডার আক্রমণে কিছুটা এগিয়ে থাকলেও সেকেন্ড হাফে বলের দখল এবং ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় মরক্কো। খুব কম সুযোগ তৈরি করেও দুর্দান্ত ফিনিশিংয়ের জোরে 3টে গোল করে তারা নিশ্চিত করে তাদের কোয়ার্টার ফাইনালের টিকিট। অন্যদিকে ইয়াসিন বোনো গুরুত্বপূর্ণ সেভগুলো দিয়ে কানাডাকে কিন্তু ম্যাচে কখনোই ফিরতে দেয়নি। এবার চলে আসি দ্বিতীয় ম্যাচ ফ্রান্স বরাম প্যারাগুয়ের খেলায়। স্কোরলাইন মাত্র 1-0, কিন্তু এখানে কিন্তু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ম্যাচের অধিকাংশ সময় কিন্তু বলের নিয়ন্ত্রণ ছিল ফ্রান্সের কাছেই। ডিডিয়ার দেশচ্যাম্পসের দল শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্যারাগুয়ের যে সুসংগঠিত রক্ষণ বিভাগ, মানে যে ডিফেন্স, তাদের বরাবর আটকে দেয়, ফলে ফার্স্ট হাফ গোল শূন্যই রয়ে যায় দুটো টিমই 0-0। ম্যাচের মোড় ঘুরে যায় 70 মিনিটে, সাবস্টিটিউট হয়ে নামে ডিজায়ারডো বক্সের ভেতরে ফাউলের শিকার হন এবং প্রথমে খেলা চালিয়ে দিলেও পরে ভিএআরে দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক নিতে আসেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। ঠান্ডা মাথায় নিখুঁত শটে বল জালে জড়িয়ে ফ্রান্সকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন তিনি। এটি ছিল এই চলতি বিশ্বকাপের তাঁর সপ্তম গোল। গোল হজম করার পর প্যারাগুয়ে শেষ মুহূর্ত

0: পর্যন্ত সমতা ফেরানোর লড়াই চালিয়ে যায়। কিন্তু ফ্রান্সের গোলরক্ষক মাইক মাইগনান শেষ দিকে একটি গুরুত্বপূর্ণ সেভ করে দলের জয় নিশ্চিত করে। পুরো ম্যাচে ফ্রান্স বলের দখলে এগিয়েছিল এবং একের পর এক আক্রমণ তৈরি করলেও প্যারাগুয়ের যে ডিফেন্স সেটার প্রশংসা করতেই হয় এবং তারা কিন্তু প্রশংসার দাবিদার। শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপের পেনাল্টি একমাত্র গোলে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়ে গেল ফ্রান্স। এবার তো বলতেই হয় আজকের রাতের যে দুখানা ম্যাচ রয়েছে সেখানের কথায়। সেখানে কিন্তু নরওয়ের মানে আর্লিং হ্যালান্ডের নরওয়ে নামবে নেইমারের ব্রাজিলের অ্যাগেনস্টে। আমরা জানি না আজকেও নেইমার খেলবে কি না, কিন্তু নেইমার যদিও না খেলে তাহলেও কিন্তু আমাদের চোখ থাকবে ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো এবং তাদের তরুণ তারকা স্টাবোর দিকে। আর অন্যদিকে অবশ্যই একজনই নরওয়ের গোল মেশিন আর্লিং হ্যালান্ড। তারপর দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ড ভার্সেস মেক্সিকো। আর এখানে আমরা জানি যে মেক্সিকোর ডিফেন্স কিন্তু অসাধারণ। সেখানে কি পারবে হ্যারি কেন তাদের ডিফেন্সকে ভেঙে তাদের কোয়ার্টার ফাইনালের টিকিট কেটে ফেলতে, নাকি স্যান্টিয়াগো গিমেজ এবং উইঙ্গার হিরভিং লোজানো তাদের গোল করে মেক্সিকোর টিকিট কেটে ফেলবে কোয়ার্টার ফাইনালের দিকে। আজকের খেলাগুলো কিন্তু দেখতেই হবে, কারণ খেলা কিন্তু আরও বেশি রোমাঞ্চকর হয়ে উঠেছে। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি তোমাদের জীবনীর বন্ধু কিংসু।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: আজকের ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ শুনে ফিরে এলাম আবার অনুষ্ঠানে। আজকে যুববাণীর একুশে সাহিত্য অনুষ্ঠানে তোমার সঙ্গে রয়েছে আমি স্বাগত, আমার সঙ্গে রয়েছে মৌলি। কথা বলছি সেই সাহিত্যগুলো নিয়ে যেগুলো আমাদের বারবার হেরে যেতে চাইতো, আশার আলো দেখা।
3: সময় প্রায় শেষের দিকে, আশার আলোটা হয়তো ধীরে ধীরে নিভে যাচ্ছে এখান থেকে, জীবন থেকে নয়। তো আমরা শেষ যেটা বলছিলাম যে যে মানুষটাকে নিয়ে না বললেই নয়, তিনি হচ্ছেন আমাদের সবার গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। তার গল্প তো প্রতি মুহূর্তেই আমাদের অনুপ্রেরণা দেয়,
2: তার গল্প, গান, নাটক, সত্যকে যদি আমরা অ্যাকসেপ্ট করতে শিখি তাহলে আমাদের জীবনও সহজ হয়ে ওঠে, আলোর দিকে এগিয়ে যাই। তবে আপাতত ঘড়ির কাঁটা কিন্তু বলছে যে সময় খুব একটা বেশি বাকি নেই। যেতে যেতে এটুকুই বলার যে সাহিত্য আমাদের জীবনের কাছাকাছি নিয়ে যায়, আলোর কাছাকাছি নিয়ে যায়। অন্তত আজকের এই আড্ডায় আমরা এটা রিয়েলাইজ করলাম।
3: অবশ্যই অবশ্যই। আর এই আলোটাকে কখনো মন থেকে নিভতে দিও না, যুদ্ধটা চালিয়ে যেতে হবে যাই আসুক। ওই যে সত্যের লোক সহজে, একদম ওইভাবেই। আর আজকে আমাদের একুশ সাহিত্যের আড্ডা তখনই সার্থক হবে যদি তোমরা এই আলোটাকে জ্বালিয়ে রাখতে পারো। আর আজকের মতন তাহলে আড্ডা এখানেই শেষ। আজকে বলতে হচ্ছে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই শুনতে থেকো যুববাণী।
2: আপাতত বিদায় নেব অঞ্জন দত্তের কণ্ঠে এই গানটা তোমাকে শুনিয়ে।

0: শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান একুশে সাহিত্য, উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায় ও মৌলী সরকার, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে সঙ্গীত শিক্ষার আসর। আসর পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়।
2: আজ সঙ্গীত শিক্ষার আসরে আমার সমস্ত ছাত্রছাত্রীকে, যারা তোমরা আজকে শুনছ এই অনুষ্ঠানটা, তাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে সঙ্গীত শিক্ষার আসরে যে রাগটি আমি বেছে নিয়েছি তোমাদের শেখাবো বলে, সেই রাগটা হচ্ছে ভৈরব, বা এক কথায় ভৈরো বলে, ভৈরো। তোমরা 6 রাগ 36 রাগিনী কথাটা যারা গান বাজনা শেখো বা করো সবাই জানো যে সঙ্গীত শিক্ষার এই আসরে যে রাগটা বেছে নিয়েছি ভৈরো, এই 6 রাগ 36 রাগিনীর মধ্যে 6 রাগের একটি রাগ, 6 রাগ 36 রাগিনী, এই 6 রাগের মধ্যে একটি রাগ হচ্ছে ভৈরো বা ভৈরব। ভৈরব ভাতখণ্ডের মত অনুসারে ভৈরব হচ্ছে ঠাট। আবার ঠাট যখন রাগ হয়ে পরিবেশিত হয় তাকে বলা হয় আশ্রয় রাগ। আমি গান শেখাতে শেখাতে গানের থিওরিটিক্যাল বা কি বলবো শাস্ত্রের যে কথাবার্তা বলবো তোমরা সেগুলো নোট করো, নোট করবে, লিখবে। 10 ঠাট ভাতখণ্ডে সৃষ্টি করে গিয়েছিলেন, 10 ঠাটের একটি ঠাট হচ্ছে ভৈরব বা ভৈরব। ভৈরবে রে আর ধা হচ্ছে কোমল, বাকি স্বর শুদ্ধ। ভৈরব সকালে গাওয়া হয়। ভৈরবের বাদী হচ্ছে ধৈবত, সমবাদী হচ্ছে ঋষভ।

তোমরা ভৈরব যে বন্দিশটা শেখাবো তোমরা এই গানটা আস্তে আস্তে লিখে নাও। এবার বন্দিশটা বলছি, তোমরা লিখে নাও। প্রভু দাতা দয়াকার দয়াকার, প্রভু দাতা সবনকে, তু রটে রে মন ঘড়ি পল ছিনা,

বলে ছি না। এবার এটা হলো সাই। এবার অন্তরা বলি, যো তু চাহে দুধ পুত অন ধন লক্ষ্মী

ले रंग राता सबन के আবার অন্তরাটা বলছি, লিখে নাও, কারেকশন করে নাও। জো তু চা হে দুধ পুত অনধন লক্ষ্মী ইমান বাকো নাম লে বাকে রব কো নাম লে রঙ রাতা সবনকে। এই বন্দেশটা তিন তালে নিবদ্ধ, এই গানটা তিন তালে নিবদ্ধ। আমি শুরু করছি, ভৈরোর আরোহণ অবরোহণ বলছি, তোমরা আস্তে আস্তে লেখো, শেখো, দেখো।

প্রসঙ্গত একটা কথা বলে রাখি, এটা তোমরা সবাই শুনে নাও, মনে রাখবে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ছটা রাগ এবং প্রত্যেকটা রাগের প্রতিটা স্বরই বহুত্ব, অল্পত্ব নয়, মানে সব কটা স্বরই খুব ভালোভাবেই লাগবে। অনেক রাগে দেখেছ না, এই স্বরটা দুর্বল, অমুক স্বরটা একটু কম লাগে, এসব শুনেছ? ছয় রাগের কোনো রাগেতেই কোনো স্বরই দুর্বল নয়, বহুত্ব, মানে অনেকক্ষণ ধরে আমরা ব্যবহার করতে পারি। যেমন

করছি শেখাচ্ছি, তিন তালে নিবদ্ধ। প্রভু দাতা সাবনা কে কের উপর সোম পড়বে, সোমটা কের উপর পড়বে।

0: সবাইকে শুভেচ্ছা জানালাম।
1: সঙ্গীত শিক্ষার আসর এখানেই শেষ হলো। আসর পরিচালনায় অলোক চট্টোপাধ্যায়, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন প্রচলিত লোকগীতি, শিল্পী দেবাশিস রায়।

0: এতক্ষণ শুনছিলেন প্রচলিত লোকগীতি দেবাশিস রায়ের কণ্ঠে, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই শুনতে পাবেন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 চলতি মাসের 1 তারিখ থেকে সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। শ্রী চৌহান জানান, বিকশিত ভারতের লক্ষ্যকে ত্বরান্বিত করতে আগামী 5 বছরে এই আইনের আওতায় 2,86,000 পঞ্চায়েত এলাকায় 7,05,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হবে। সরকার পেঁয়াজ সংগ্রহের মূল্য 13% বৃদ্ধি করেছে। এর ফলে প্রতি কুইন্টাল পেঁয়াজের ক্রয়মূল্য 1,875 টাকা থেকে বেড়ে 2,125 টাকা হয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে যে এই সংশোধিত ক্রয়মূল্য পেঁয়াজ চাষীদের জন্য ভালো আয়ের নিশ্চয়তা দেবে এবং একই সঙ্গে মজুদ গড়ে তোলার প্রক্রিয়াকে সহায়তা করবে। মূল্য স্থিতিশীল করার জন্য ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড ন্যাফেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড NCCF মাধ্যমে পেঁয়াজ সংগ্রহের কাজ চলছে। ঝাড়খণ্ড থেকে অস্ত্র এনে সরবরাহের আগে মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশের হাতে পাচার চক্রের 2 সদস্য গ্রেফতার হয়েছে। লালগোলা থানার আমতলা মোড়ে গতকাল ভোররাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে 3.7 mm পিস্তল, 21টি কার্তুজ এবং 6টি ম্যাগাজিন পুলিশ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃত আশাদুল শেখের বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পূর্ব কাজীপাড়া গ্রামে এবং মুকসেদুল হাসান থাকে ইসলামপুর থানার ডাঙ্গাপাড়া ফিরোজপুর এলাকায়। লালবাগ মহকুমা আদালতে গতকাল তাদের তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন। মুর্শিদাবাদে ময়ূরাক্ষীর জলস্তর বেড়ে যাওয়ায় কান্দি মহকুমার বিভিন্ন এলাকায় সমস্যা দেখা দিয়েছে। ভরতপুর 1 নম্বর ব্লকের রুহা ফেরিঘাটের বাঁশের সেতু কার্যত জলের তলায়। বড়ইয়া ব্লকের সর্বশ্রী ঘাটের অস্থায়ী রাস্তার অবস্থা অত্যন্ত সঙ্গীন। বিজেপির বড়ইয়ার বিধায়ক সুখেন কুমার বাগদি 2 এলাকায় ভাসমান সেতুর জন্য জেলাশাসকের কাছে আবেদন করেছেন। তমসিপাল নামে 11শ শ্রেণীর স্কুল ছাত্রীর সর্পদংশনে মৃত্যুকে কেন্দ্র করে আজ উত্তপ্ত হয়ে ওঠে হুগলির আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল। আরামবাগ পুরসভার বাসিন্দা ওই ছাত্রীর আত্মীয়দের অভিযোগ, চিকিৎসা সংক্রান্ত অবহেলায় তার মৃত্যু হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জলপাইগুড়ির গরুবাথানের অম্বিয়ক সেতুর কাছে অম্বিয়ক নদীতে স্নান করতে নেমে গতকাল সিকিমের বাসিন্দা বছর 17-র অশ্বিন ছেত্রীর মৃত্যু হয়েছে। 3 সঙ্গীর সঙ্গে নদীতে নামার পর সেতু নির্মাণ কাজের জন্য তৈরি গভীর জলভর্তি গর্তে তলিয়ে যায় সে। গরুবাথান থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে আজ ময়নাতদন্তের জন্য কালিম্পং জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। নদিয়ার কৃষ্ণনগরের জগৎবিখ্যাত ঘূর্ণির মাটির ও পোড়ামাটির পুতুল পেয়েছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন GI স্বীকৃতি। এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত ঘূর্ণির মৃৎশিল্পীরা, তাদের আশা এর ফলে নকল পণ্যের দৌরাত্ম্য কমবে। আইনগত সুরক্ষা পাওয়ার ফলে এই ঐতিহ্যবাহী শিল্প দেশীয় বিদেশে রপ্তানি বৃদ্ধি পাবে। নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বেশ কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল। পরের খবর 12:50।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির অধিকাংশ জায়গায় এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির অনেক জায়গায়। আগামী 24 ঘণ্টার আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী থেকে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা আছে 7 থেকে 20 সেন্টিমিটার। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার 2-1টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে 7 থেকে 11 সেন্টিমিটার। গঙ্গা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলার 2-1টি জায়গায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়া ও কলকাতা জেলার 2-1টি অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় 40-50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

এবং সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলির দু একটি অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে আগামী 24 ঘণ্টায় এবং সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো নিশ্চয়ই। এখন তো বর্ষাকাল চলছে আমাদের রাজ্যে, তারপর আবার নিম্নচাপ, বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে স্কুলে যেতে হচ্ছে, তাই না? হ্যাঁ, ছোটবেলায় কিন্তু এই বর্ষাকালে স্কুলে যাওয়াটা ভারী মজার ছিল। তবে মজার সঙ্গে সাজাও আছে, অর্থাৎ বৃষ্টিতে ভিজলে তারপর সর্দি জ্বর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। না, সেই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখতে হবে। বৃষ্টি হচ্ছে তো, সেই জন্য সঙ্গে অবশ্যই ছাতা বা রেনকোট রেখো, কেমন? আর জুতোটা ভিজে গেলেই তো মুশকিল, তাই না? সে যাই হোক, আজকে তো রবিবার, নিশ্চয়ই বাড়িতে আছো এখন। আজ গল্পদাদুর সঙ্গে একটু গল্প করার দিন। আজও তোমাদের বন্ধুরা অনেক কিছু শোনাবে বলে তৈরি হচ্ছে এই মেঘলা আকাশের মধ্যেও। স্টুডিওতে এসে গিয়েছে তারা। তার আগে কয়েকটা বিশেষ কথা তোমাদের একটু জানিয়ে দিই, মন দিয়ে শোনো, কেমন? ছোট বন্ধুরা, আমরা তো আমাদের এই পৃথিবীকে খুব ভালোবাসি, তাই না? আর সেই বসুন্ধরার ভালো থাকার জন্য অনেক কিছু করব বলে ভাবিও, বড় বড় প্রচেষ্টাগুলো, বড় বড় কাজগুলো বড়দের জন্য রেখে দাও। আমরা একটা ছোট্ট কাজ করতে পারি, একটা নিয়ম মেনে চলতে পারি রোজ, সেটা হলো সিঙ্গল ইউজ প্লাস্টিক আর ব্যবহার করব না। এই ধরো, সিঙ্গল ইউজ প্লাস্টিক কাকে বলে? বাজারে দোকানে গেলে নিজেদের চট বা কাপড়ের ব্যাগ নিয়ে যাব আমরা, কেন বলছি বলো তো? আসলে ওই যে ছোট বড় সাদা কালো স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেটে সবজি বা অন্যান্য জিনিস আমরা কিনে আনি এবং তারপর সেই প্যাকেটগুলো ফেলে দিই, তাই না? তো সেগুলো পৃথিবীর মাটিতে জলে গিয়ে ভয়ানক দূষণ সৃষ্টি করছে। সেগুলো বায়োডিগ্রেডেবল নয়, অর্থাৎ জমির সাথে মাটির সাথে মিশে যাওয়াটা তাদের কিন্তু ধর্ম নয়। আর সেগুলো মাটির সাথে, জমির সাথে, জলের সাথে মিশে গেলে কি হয়? মাইক্রোপ্লাস্টিকের জন্ম হয়, যেগুলো আমাদের শরীরে তো বটেই, সেই সঙ্গে জীব জন্তু, পৃথিবীতে যত প্রাণী আছে, উদ্ভিদ আছে, সব কিছুর মধ্যে সেই প্লাস্টিক মাইক্রোপ্লাস্টিক আকারে ঢুকে পড়ে। এগুলো জানি আমরা, তাই না? এগুলো জেনেও আমরা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে চলেছি, কি লজ্জার কথা বলো তো। সম্প্রতি 3রা জুলাই, অর্থাৎ গত পরশু, ছিল ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে। হ্যাঁ, প্লাস্টিকের ব্যাগ আমরা আর ব্যবহার করব না, তার জন্য একটা আন্তর্জাতিক দিবস।

তোমাদের কথাগুলো বললাম আর কি। এবার তোমরা যদি সচেতন হও আমাদের ভবিষ্যতের নাগরিক হিসেবে, জাতির ভবিষ্যৎ হিসেবে, তাহলেই গল্পদাদুর কাজ অনেকটাই এগিয়ে যাবে, তাই না? আমি বারবারই তোমাদের এই কথাগুলো বলি, যাই হোক আরও গুরুত্বপূর্ণ কথা আছে বলছি। দেখো ছোট বন্ধুরা, সারা পৃথিবীতে বহু মানুষ সারা জীবন শিক্ষার আলো থেকে দূরেই থাকেন। বহু শিশু আজও প্রাথমিক শিক্ষাটুকুও পায় না, কিন্তু সেটা তো তাদের অধিকার, তাই না? তো সেই ভাবনা থেকে 1948 সালে জাতিসংঘের ইউনেস্কো শুরু করেছিল এডুকেশন ফর অল, অর্থাৎ সবার জন্য শিক্ষা। কেউ দারিদ্র্যের কারণে, কেউ বা শারীরিক অক্ষমতার জন্য, অথবা শুধুমাত্র মেয়ে হওয়ার জন্যই শিক্ষার আলো থেকে দূরেই থেকে যায় অনেক শিশু। হ্যাঁ, শুনে অবাক হচ্ছে তো, এরকমটাই ঘটে গোটা দুনিয়া জুড়ে। তো সেই অসমতাকে দূর করার জন্য আমাদের দেশ ভারতেও 2001 শুরু হয়েছিল সর্বশিক্ষা অভিযান। 2018 তা মিশে যায় বৃহত্তর সমগ্র শিক্ষা অভিযানের সঙ্গে। তার মধ্যে অনেক কিছু ছিল, শুধুমাত্র শিক্ষাটুকুই নয়, তার সঙ্গে আরও অনেক বিষয় জুড়ে তৈরি হয় 2018 সমগ্র শিক্ষা অভিযান। পুষ্টিকর খাবার, সাফসুতরো জামা কাপড়, মাথার উপর ছাদ আর শিক্ষার সুযোগ, এটা তো দুনিয়ার সব শিশুরই পাওয়া উচিত, তাই না? আমরা পাচ্ছি, তোমরা পাচ্ছ, কিন্তু অনেকেই তো পাচ্ছে না, তাদের পাওয়াটা দরকার। সেই কারণেই তোমাদের একটু জানিয়ে রাখলাম যে এটা কিন্তু অধিকারের মধ্যে পড়ে। তোমার আশেপাশেও যদি এরকম কোনো ছোট্ট মানুষকে দেখতে পাও, ছোট্ট বন্ধুকে দেখতে পাও, যে কিনা শিক্ষার আলো থেকে দূরে রয়েছে, অর্থাৎ সে প্রাথমিক শিক্ষাটুকুও পাচ্ছে না, স্কুলে ভর্তি হতে পারছে না, তাহলে তাকে স্কুলে নিয়ে আসাটা তোমারও কিন্তু একটা দায়িত্ব। বাড়ির বড়দের বলে, স্যার ম্যাডামদের বলে, শিক্ষক শিক্ষিকাদের বলে তার ব্যবস্থা করো, কেমন? তোমাদের গল্প দাদু তো সব জায়গায় যেতে পারে না, তাই তোমাদের উপর এই গুরু দায়িত্ব চাপিয়ে দিল। ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের দেশকে বড় ভালোবাসি, তাই না? হ্যাঁ, এই দেশের মাটি, জল, হাওয়া, ফুল, ফল, মানুষ সব এক হয়েই তো আমাদের দেশ ভারত, ভারতবর্ষ। আজ থেকে 78 বছরেরও আগে এই দেশকে পরাধীনতার নাগপাশ থেকে মুক্তি দিয়েছিলেন স্বাধীনতা সেনানীরা। যুগের সঙ্গে তাল মিলিয়ে ভারত বিভিন্ন ক্ষেত্রে এখন এই মুহূর্তে অনেক এগিয়ে গিয়েছে অন্য অনেক দেশের থেকে, কিন্তু কোথাও কোথাও এখনও বিভেদ তৈরির চেষ্টা করে চলেছে কেউ কেউ। আমরা তাদের রুখতে পারি। ভারতের যে মূল ভাবনা, এক জাতি এক প্রাণ একতা, তাকে রক্ষা করাই তো আমাদের কর্তব্য, তাই না? সব ধর্ম সম্প্রদায় নির্বিশেষে আমরা যে এক ভূখণ্ডের বাসিন্দা, যে ভূখণ্ডের নাম ভারত, আমাদের মা, আর সেই ভারতেরই বাসিন্দা আমরা, তাই আমরা সকলেই তো ভারতীয়, তাই না? সব বিভেদকে মুছে ফেলাটাই আমাদের কর্তব্য। তোমরাও সেই ভাবনাকে নিজেদের অন্তরে জাগিয়ে রেখো, এইটুকুই শুধু চাওয়া তোমাদের গল্প দাদুর পক্ষ থেকে, কেমন?

একটু আগে বলছিলাম যে আমাদের বন্ধুরা কিন্তু আজকে মেঘলা আকাশে, কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও স্টুডিওতে এসে হাজির। আর স্টুডিওতে এসে হাজির হয়ে তারা আমাদের নানান রকম জিনিস শোনাবে। আজকে শুধুমাত্র গান কবিতাই যে থাকবে তা নয়, আজকে নাটকও আছে তোমাদের জন্য। এটা কিন্তু একটা উপরি পাওয়া জুলাই মাসের প্রথম রবিবারে, তাই না? বেশ, তাহলে শোনা যাক আমাদের ছোট্ট বন্ধুরা কি নাটক উপহার দেয়। হ্যাঁ, নাটকের নামটা তো অসাধারণ, আনন্দ নাড়ু। পরিচালনায় কারা আছেন, নামটা কি বলতো, আত্মজাগরূপ। আচ্ছা, আত্মজাগরূপের

0: পরিবেশনায় শুনব আমরা নাটক আনন্দ নাড়ু। শোনা যাক তাহলে আজকে এই নাটক, ছোট্ট বন্ধুদের নাটক।
1: নাটক আনন্দ নাড়ু, রচনা সুনির্মল বসু, সংকলন ও পরিচালনায় নিবেদিতা নাগ তহবিলদার, উপস্থাপনায় আত্মজার পক্ষ থেকে অহনা মজুমদার, তানিরিকা নাগ, শ্রীনিধি চ্যাটার্জি, আবহ বজ্রমাণিক দাস।

0: অনেকক্ষণ একা একা ঘুরে বেড়াচ্ছি, এখনো পর্যন্ত কোনো সঙ্গী জুটো না আমার। কেমন করেই বা জুটবে? আমার সঙ্গী হওয়া তো আর সহজ কথা নয়। আমি তো আর যেমন তেমন হেজিবেজি মেয়ে নই। নাম আমার শ্রীমতী হিংসুটি সুন্দরী, ঈর্ষা নদীর তীরে আমার বাস। ওই যে কে যেন এগিয়ে আসছে, টকটকে লাল শাড়ি পরে, বড়ই অদ্ভুত দেখাচ্ছে ওকে। মুখখানা দেখে মনে হচ্ছে ও আমার সঙ্গী হতে পারে, ওর সঙ্গে আমার মনের মিল হতে পারে। চেহারাটা ওর মন্দ নয়, তবে আমার মতো এত ভালোও নয়। ওর শাড়িটা পাহাড়ি বটে, তবে আমার মতো এত চটকদারি নয়। চলনটা ভালো বটে, কিন্তু ঠিক আমার মতো এত কায়দা দুরুস্ত নয়। ওই তো এসে গেছে, একটু কথা বলি তো। কে ভাই তুমি? কি নাম তোমার? বাড়ি কোথায়?
1: আমার নাম শ্রীমতী ঝগড়াটি সুন্দরী, কোদলপুরে আমার বাড়ি। তোমার নাম কি ভাই? কোথায় তোমার বাস?
0: আমার নাম শ্রীমতী হিংসুটি সুন্দরী। ওই যে দেখতে পাচ্ছ নদী বয়ে যাচ্ছে তত্তর করে, ওই ঈর্ষা নদীর কূলে আমার বাসা।
1: বাহ বাহ, চমৎকার নামটি তোমার। তুমি আমার সঙ্গী হবে ভাই?
0: হ্যাঁ হ্যাঁ, আমিও একজন মনের মতো সঙ্গী খুঁজে বেড়াচ্ছি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার উপযুক্ত সঙ্গী হবে। আমাদের আর কখনো আড়ি হবে না, ছাড়াছাড়ি হবে না।
1: আমিও ভাই একজন সঙ্গী খুঁজছি। কত জায়গায় ঘুরলাম, কতজনের সঙ্গে মিশলাম, ঠিক বন্ধু বলে কারোকে মনে করতে পারলাম না। মনের সঙ্গে যেন কেউ খাপ খায় না। তোমাকে দেখে আমার প্রথম থেকেই ভারী ভালো লেগেছে। কিন্তু এতদিনে একজন মনের মতো সঙ্গী পেলাম, ও বাঁচা গেল।
0: তোমার এই শাড়িটা কি সুন্দর! কিন্তু আমার এই শাড়িটা তোমার শাড়ির চেয়ে অনেক ভালো। তোমার মুখখানা সুন্দর বটে, তবে আমার মুখের দিকে চেয়ে দেখো, যেন ঢলঢলে পূর্ণিমার চাঁদ। পাড়ার সবাই বলে এমন সুন্দর মুখ আর চোখে পড়ে না। আমার নিন্দে পিসি বলে চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমাদের হিংসুটির মুখে কোনো কলঙ্ক নেই। কেমন পটল চেরা চোখ, কেমন বাঁশির মতো নাক, কেমন হাঁসের মতো গলা, কেমন চওড়া কপাল।
1: তা ভাই, আপনজনকে কে আর ভালো না দেখে? ময়রা কি আর নিজের দইকে টক বলে? কিন্তু ভাই, তুমি যাই বলো, তোমার অনেক খুঁত। চোখ দুটো পটল চেরা নয়, যেন ঢেঁড়স চেরা। বাঁশির মতো নাক নয়, যেন বাঁশের মতো নাক। হাঁসের মতো গলা নয়, যেন হাড়গিলের মতো গলা। কপাল তো নয়, যেন ধাপার মাঠ।
0: ইশ, তাই নাকি? আর তোমার তোমার চেহারাখানা যেন অবিকল রাম হুতুরে ভুতুম পেঁচার মতো। ইশ, মেয়ের দেমাগ দেখো না, কালো রঙের উপর লাল শাড়ি, যেন আবলুশ গাছে রাঙা জবা।
1: ইশ, আর তোর ওই কালচিটে কালো শাড়িটার দিকে চাইলে মনে হয় যেন এক আলকাতরা দিঘি সাঁতরে এসেছিস। এ মা, ওই তো ক্যাকলাসের মতো চেহারা, তার উপর রংখানা যেন পোড়া কাঠ।

0: যেমনি রং তেমনি ঢং, কালো রঙের সঙ্গে কালো কাপড়, কি মানানোই মানিয়েছে, যেন গাব গাছের পেতনি।
1: দেখ লক্ষ্মী ছাড়ি মুখ পড়ি, আমি যদি গাব গাছের পেতনি হই তবে তুই শেওড়া গাছের শাকচুন্নি।
0: চুপ কর বেতনি মিটমিটে,
1: তুই চুপ কর ডাইনি মিটমিটে,
0: তুই খ্যাক শিয়ালি খ্যাক খ্যাক খ্যাক,
1: তুই কাঠ বিড়ালি ক্যাট ক্যাট ক্যাট।
0: খবরদার বেশি ফচফচ করবি তো আঁচড়ে দেবো,
1: তুই বেশি কচকচ করবি তো কামড়ে দেবো,
0: ঝেঁটি আপদ বিদে করবো, কি এত বড় আস্পর্ধা।
2: তোমরা কি ভাই এমন ভাবে মারামারি করছো, ঝগড়া করছো?
0: ঝগড়া করছি তো বেশ করছি, তুমি আবার কে হে ডালে ফোড়ন দিতে এসেছো?
1: আ মোলো যা, এ আবার কে ফ্যাচ ফ্যাচ করে মোড়লি করতে এলো, শিগগিরই সরে পড়ো, ভালো চাও তো।
2: মোড়লি করতে আসিনি ভাই, তোমাদের ঝগড়া থামাতে এসেছি। আমার নাম মিতালি সুন্দরী, আনন্দপুরে আমার বাসা। তা ভাই তোমরা এমন ভাবে চুল ধরে টানাটানি করছিলে কেন?
1: বেশ করব, তোমারটা দেখি।
0: মারামারি করব, কামড়া কামড়ি করব, 100 বার করব, 1000 বার করব, হিংসুটি হিংসে করবে আর আমি ছেড়ে দেব,
1: ঝগড়াটি ঝগড়া করবে আর আমি ছেড়ে দেব,
0: তবে রে হিংসুটি হিল হিলে,
1: তবে রে হুতম পেছি ঝগড়াটি কিলবিলে।
2: আগে আমার কথা শোনো, তারপর কোমর বেঁধে ঝগড়া করো।
1: কি বলবে, তাড়াতাড়ি বলো, সময় নষ্ট করো না, এক্ষুনি ঝগড়াটি দফা শেষ করব, থোঁতা মুখ ভোঁতা করে দেব।
0: তুই আমার ঘেঁচু পোড়া করবি?
2: আমি বেশ বুঝতে পারছি, তোমাদের একজন হিংসুটি আরেকজন ঝগড়াটি।
0: হ্যাঁ আমাদের তাই নাম, তাতে তোমার কি?
2: আচ্ছা ভাই, তোমরা যে এইভাবে একজনের সঙ্গে আরেকজন ঝগড়া করছো, হিংসা করছো, এতে তোমাদের কিছু লাভ হচ্ছে?
0: লাভ? লাভ আবার কি? ও আমার সঙ্গে হিংসা করবে আর আমি চুপ করে থাকবো?
1: বারে মজা, ও আমার সঙ্গে ঝগড়া করবে আর আমি চুপ করে বসে থাকবো,
0: ও আমার থোঁতা মুখ ভোঁতা করে দেবে আর আমি চুপ করে থাকবো, দাঁড়া মজা দেখাচ্ছি।
1: রসো মজা দেখাচ্ছি।
2: তোমরা যে হিংসা আর ঝগড়া করছো, এতে তোমরা কিছু আনন্দ পাচ্ছ কি?
0: হিংসুটির পিঠের উপর আচ্ছা করে দমাদম কিল মারতে পারলে খুবই আনন্দ হয়,
1: ঝগড়াটির গালের উপর পটাপট চাটিমা লাগাতে পারলে আনন্দে ধেই ধেই করে নাচি।
2: আরে সে আনন্দ নয়, অন্য রকম আনন্দের কথা আমি বলছি।
0: না অন্য কোন রকম আনন্দের কথা আমরা জানি না,
2: আমি বলছি ভালোবাসার আনন্দের কথা, বন্ধুত্বের আনন্দের কথা।
1: ভালোবাসার আনন্দ, বন্ধুত্বের আনন্দ? কই, আমাকে তো কেউ ভালোবাসে না। ওই ঝগড়াটিটা মিছি মিছি কেবল আমার সঙ্গে ঝগড়া করছে,
0: ওই হিংসুটিটা খালি খালি আমাকে হিংসে করছে, ওকে আমি ভালোবাসবো না ঘেঁচু। মিতালি সুন্দরী, তুমি বেশিক্ষণ এখানে থাকলে ও তোমাকেও হিংসে করতে আরম্ভ করবে, এমনিও স্বভাব।
1: মিতালি সুন্দরী, ঝগড়াটির ভারী বিদখুটে স্বভাব, দুনিয়ায় ওর কেউ বন্ধু নেই।
0: আর দুনিয়া শুদ্ধ বুঝি তোর বন্ধু?
2: শুরু করলে কেন? আগে আমার কথা শুনো, তারপর না হয় আবার ঝগড়া করো।
0: কি বলবে, তাড়াতাড়ি বলো, সময় নষ্ট করো না।
2: তোমরা ভালোবাসতে চাও না, কারো বন্ধুত্ব চাও না?
1: ভালোবাসা চাই বইকি, কিন্তু ঝগড়াটির সঙ্গে আড়ি।
0: বন্ধুত্ব আমিও চাই, তবে হিংসুটির ছায়া মারাতে রাজি নই।
2: যদি ভালোবাসা পেতে চাও, বন্ধুত্ব পেতে চাও, তবে তোমাদের কিছু কিছু ত্যাগ করতে হবে। হিংসুটির ত্যাগ করতে হবে হিংসুটে স্বভাব, আর ঝগড়াটির ত্যাগ করতে হবে ঝগড়াটে স্বভাব।
1: এ আবার ত্যাগ করা যায় নাকি?
2: নিশ্চয় যায়, একটু চেষ্টা করলেই যায়। তোমরা ভাই জানো না, এই জীবনের প্রধান উদ্দেশ্য হবে আনন্দ লাভ করা, কিন্তু সেই আনন্দ পেতে হলে সবার আগে দরকার স্বার্থ ত্যাগ করা, সংকীর্ণতা ত্যাগ করা। তোমরা জীবনে কখনো আনন্দ লাভ করনি, আনন্দেই আমার জীবন।

0: গড়া। আনন্দ ছাড়া আমি আর কিছুই জানি না ভাই। এই পৃথিবীতে সবাই আমার বন্ধু, সবাই আপনজন।
1: এ তুমি একই কথা বলছো, আমাদেরও তুমি বন্ধু?
0: নিশ্চয়ই, তোমরা আমার পরম বন্ধু, একান্ত আপনজন। এসো আর তোমাদের এই আনন্দহীন জীবনে আনন্দের পথ দেখিয়ে দিই।
1: ভাই, সে আনন্দের পথ আমাদের দেখিয়ে দাও না, একা একা থেকে যেন হাঁপিয়ে উঠেছি।
2: তোমার কথায় এক যেন আমার চোখ খুলে যাচ্ছে। আচ্ছা, তোমার হাতে ওই ভাঁড়ের মধ্যে কি আছে ভাই?
0: আমি তোমাদের জন্য এনেছি এই আনন্দ নাড়ু। এই নাও, আগে একটু খেয়ে নাও। তোমরা এই নাড়ু দুজনে দুজনকে খাইয়ে দাও।
1: আমি কখনো ওই ঝগড়াটিকে নাড়ু খাওয়াতে পারবো না।
2: আমারও বয়ে গেছে তোর মুখে নাড়ু দিতে।
0: না না, তোমরা একবার আমার কথা শোনো, দুজনে দুজনকে নাড়ু খাইয়ে দাও।
1: এই কাজ কি করে করব?
2: আমারও তো চোখ খুলে আছে বলে একটা জিনিস আছে।
0: আচ্ছা, তোমাদের যদি এতই চক্ষু লজ্জা থেকে থাকে, তবে দুজনের চোখ বুঝে দুজনকে নাড়ু খাইয়ে দাও, কেউ আর লজ্জা পাবে না।
1: চোখ বোঝ ঝগড়াটি,
2: তুইও চোখ বোঝ হিংসুটি।
1: কি চমৎকার!
2: ওরে হিংসুটি, তোকে আমার এখন কি যে ভালো লাগছে তার কি বলবো। তোর ওই কালো শাড়িটা কি চমৎকার!
1: তুই যে কি বলিস ভাই, ডকটকে তোর এই লাল শাড়ির কাছে আমার এই বেশি কালো শাড়ি, আর তোর চেহারাটাই বা কি সুন্দর!
2: যা ভাই, আর লজ্জা দিস না, তোর মুখখানা কত সুন্দর, আমার যে ঢের ভালো।
0: আজ থেকে তোমাদের নতুন জীবন আরম্ভ হলো, তোমরা আজ থেকে নতুন আনন্দের পথ ধরলে।
1: মিতালি ভাই, তুমি নিশ্চয়ই জাদু মন্ত্র জানো। তোমার আনন্দ নাড়ুর মধ্যে এমন কি জিনিস ছিল ভাই, যাতে সমস্ত প্রাণ নতুন আলোয় ভরে উঠল?
0: নাড়ুর মধ্যে কিছুই ছিল না ভাই, ছিল তোমাদের মনের মধ্যে। তোমাদের মধ্যে এতদিন অন্ধকারে চাপা ছিল স্বর্গীয় আনন্দের উজ্জ্বল আলো। আজ থেকে সারা বিশ্ব তোমাদের কাছে আলোয় আলোময় হয়ে উঠেছে। এবার থেকে জীবনে তোমরা পাবে পরম তৃপ্তি, চরম শান্তি।
1: ভাই ঝগড়াটি!
2: কি ভাই হিংসুটি!
0: না, আজ থেকে তোমরা আর হিংসুটি ঝগড়াটি নয়, তোমাদের নতুন নামকরণ করলাম শান্তি আর তৃপ্তি। তোমরা এখন থেকে হলে আমার প্রিয় সঙ্গী। এবার চলো একসঙ্গে আমরা জগতে নতুন বাণী প্রচার করতে চলি।
1: সে বাণী কি ভাই?
0: সে বাণী হচ্ছে বিশ্ব প্রেমের বাণী, অহিংসার বাণী আর অনন্ত শান্তির বাণী।

0: শেষ হলো নাটক আনন্দনাড়ু। রচনা সুনির্মল বসু, সংকলন ও পরিচালনায় নিবেদিতা নাগ তহবিলদার। উপস্থাপনায় ছিলাম আত্মজার পক্ষ থেকে অহনা মজুমদার, তানিরিকা নাগ, শ্রীনিধি চ্যাটার্জি, আবহ বজ্রমাণিক দাস।
1: বাহ, খুব সুন্দর হয়েছে। অনেক দিন বাদে এই নাটকটা শুনলাম, অনেক ছোটবেলায় পড়েছিলাম সুনির্মল বসুর এই নাটকটা।

0: খুব ভালো করেছো, আমাদের বন্ধুরা খুব ভালো করেছে, তাই না? হ্যাঁ, আর এবার তোমরাও চলে আসতে পারো গল্প দাদুর কাছে। কিভাবে চলে আসবে? হ্যাঁ, ফোন লাইন খোলা রয়েছে, সেই ফোন লাইনে চলে আসতে পারো। 2213-1342 এই নম্বরে তোমাদের ফোন করতে হয়, তোমরা তো জানো। আর মোবাইল ফোন থেকে যদি ফোন করো তাহলে সামনে 033, তাহলে পুরো নম্বরটা কত হলো? 033-2213-1342, তাই তো? বাংলায় বলে দিই একবার, 033-2213-1342 এই নম্বরে চটপট ফোন করে ফেলো। আর যেখানেই থাকো না কেন, গল্প দাদুর সঙ্গে একবার একটু কথা বলে নাও, চট করে, চটপট। হ্যাঁ, সময় বেশি নেই। তারপরে আমাদের আরও বন্ধুরা রয়েছে, তারা গান, কবিতা, অনেক কিছু শোনাবে, বাজনাও শোনাবে আজকে। তার জন্য তৈরি হয়ে রয়েছে, দেখতে পাচ্ছি, একজন ছোট্ট বন্ধু। চলে এসো টেলিফোনে। এক ছোট্ট বন্ধু চলে এসছে, তার নাম কি, সে কোথা থেকে ফোন করছে? হ্যালো, কে বলছো?
1: ও হ্যালো,
0: বলো। বেলডাঙ্গা মানে মুর্শিদাবাদ, তাই তো? মুর্শিদাবাদ বেলডাঙ্গা? মুর্শিদাবাদ বেলডাঙ্গা থেকে। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো গো? তুমি কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে? কোন ক্লাসে, কোন স্কুলে, সবটাই বলো। তোমার নামটা আর একবার বলো। শুনতে একটু অসুবিধা হচ্ছে, আসলে তুমি রেডিওটা পাশেই রেখেছো, যার ফলে সেটা শুনতে পাওয়া যাচ্ছে মাইক দিয়ে। হ্যাঁ, তুমি ফোন করছো তো, ফোনের মাইক্রোফোন দিয়ে সেই আওয়াজটা ঢুকে আসছে। সুতরাং তুমি তোমার ফোনটা নিয়ে একটুখানি বাইরের দিকে একটু দূরে চলে যাও রেডিওর থেকে, তাহলে তোমার কথা স্পষ্ট শুনতে পাবো। বলো, তুমি কিছু শোনাবে? আচ্ছা, কিছু শোনাবে তুমি আমাদের? আমাদের আজকে কিছু শোনাবে? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা?
1: হ্যাঁ শুনতে পাচ্ছি।
0: হ্যাঁ বলছি যে আমাদের আজকে কিছু শোনাবে? ও না, আমার মনে হয় শুনতে বোধহয় কিছুটা অসুবিধা হচ্ছে, এটা হয় অনেক সময় নেটওয়ার্কের জন্য। আসলে আমরা তো বিভিন্ন জায়গায় বসবাস করি, সেই সব এলাকায় হয়তো এই মুহূর্তে, এই দুপুরবেলা 1:02:35 হয়তো নেটওয়ার্কটা ঠিকঠাক ছিল না, আর সেই কারণে আমাদের ছোট্ট বন্ধুর কথা আমরা স্পষ্ট শুনতে পেলাম না, বা গল্প দাদুর কথা আমাদের বন্ধু শুনতে পেল না। দেখি আরেকজনকে এসেছে টেলিফোনে, তার কথা শোনা যাক। কে বলছো?
2: দেখি আরেকজন কে এসেছে।
0: হ্যালো, হ্যাঁ
2: কে বলছো?
3: আমি আনন্দ করব।
0: আস্তে আস্তে আস্তে, উত্তেজিত হয়ে না, ধীরে ধীরে বলো, নামটা বলো। হ্যাঁ বলো।
3: আমার নাম আনন্দ কৈবর্ত, আমি পুরুলিয়া থেকে বলছি।
0: আচ্ছা, পুরুলিয়া থেকে। তুমি কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো একটু বলো।
3: আমি ক্লাস 6 এ পড়তাম, এখন বহুদিন পরে।
0: হ্যালো, কোন ক্লাসে পড়ো শুনতে পেলাম না।
3: আমি 6 এ পড়ি।
0: 6-এ, ষষ্ঠ শ্রেণীতে। বেশ, তুমি আমাদের কিছু শোনাবে গো?
3: আমি একটি বাউল লোকগীত করে শোনাতে চাই।
0: ছোট্ট করে শোনো।
3: শোনাচ্ছি?
0: হ্যাঁ শোনাও শোনাও।
3: বহু সাধনা পেয়েছি, চরণ তো দাও, চরণ তো।
0: বেশ, শুনতে বেশ খানিকটা অসুবিধা হচ্ছে, ওই একই রকম সমস্যা, নেটওয়ার্কের সমস্যা, কেটে কেটে যাচ্ছে অনেকটা। পুরুলিয়া থেকে তো, অনেক দূর থেকে, তবে এখন কিন্তু কোনোটাই আর দূর নয়, সবটাই হাতের কাছে চলে এসেছে।

0: আমাদের ছোট্ট বন্ধুরা অপেক্ষা করে রয়েছে, তারা তৈরিও হয়ে গিয়েছে ইতিমধ্যেই গান কবিতার আসরে। আমরা এবার একটু ঢুকে পড়ি আমাদের গান কবিতার আসরে। আজকে গান আছে, আবৃত্তি আছে, এবং সেই সঙ্গে সঙ্গে বাজনাও আছে। কী কী আছে সেটা তো শুনতে শুরু করলেই বুঝতে পারবে। তাহলে আমরা আমাদের বন্ধুদের কাছে চলে যাই, কেমন? শুরুতেই কে আসছো, প্রথমে কে আসছো আজকের গান কবিতার আসরে?
1: আমার নাম আরাত্রিকা মণ্ডল, আমি আজকে একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি।
0: শোনো।

0: বেশ।
1: আমার নাম অর্ণেশা সাহা, আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সম

0: বেশ, এবারে কে আসছো?
1: আমার নাম শাকনিক চ্যাটার্জি।
0: আচ্ছা,
1: আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আশার কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি।
0: আবৃত্তি করে শোনো।
1: নীল নব ঘনে আশারও গগনে তিল ঠাঁইয়ার নাহি রে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝড়ো ঝড়ো আউশের ক্ষেত জলে ভরো।

বড়, কালি মাখা মেঘে ওপারে আঁধার ঘনিয়েছে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে, ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনো গোহালে, এখনই আঁধার হবে বেলাটুকু পোহালে, দুয়ারে

0: সারা দিন আজি খোয়ালে, এখনই আধার হবে বেলাটুকু পোহালে। শোনো শোনো, ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে, খেয়া পাড়া পাড় বন্ধ হয়েছে আজিরে। পূবে হাওয়া বয়, কুলে নেই কেউ, দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ, দড় দড় বেগে জলে পড়ি জল, ছল ছল উঠে বাজিরে, খেয়া পাড়া পাড় বন্ধ হয়েছে আজিরে। ওগো আজ তোরা যাস নে গো, তোরা যাস নে ঘরের বাহিরে, আকাশ আঁধার, বেলা বেশি আর নাহি রে। ঝড়ো ঝড়ো ধারে ভিজিবে নিচল, ঘাটে যেতে পথ হয়েছে পিছল। ওই বেনু বন দুলে ঘন ঘন, পথ পাশে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে।
1: বাহ, একদম শেষে কি শুনবো?
2: আমার নাম বিন্দিয়া দাস।
1: আচ্ছা,
2: আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাত সমুদ্র পারে কবিতাটি আবৃত্তি করে শোনাবো।
1: শোনো।
2: দেখছো না কি নীল মেঘে আজ আকাশ অন্ধকার, সাত সমুদ্র তেরো নদী আজকে হব পার, নাই গোবিন্দ নাই মুকুন্দ নাই কো হরিশ খোঁড়া, তাই ভাবি যে কাকে আমি করব আমার ঘোড়া। কাগজ ছিঁড়ে এনেছি বাবার খাতা থেকে, নৌকো দে না বানিয়ে অমনি দিশমা ছবি একে, রাগ করবেন বাবা বুঝি দিল্লি থেকে ফিরে, ততক্ষণ যে চলে যাব সাত সমুদ্র তীরে। এমনি কি তোর কাজ আছে মা, কাজ তো রোজই থাকে, বাবা চিঠি এক্ষুনি কি দিতেই হবে ডাকে, নাই বা চিঠি ডাকে দিলে আমার কথা রাখো, আজকে না হয় বাবার চিঠি মাসি লিখুন না কো, আমারে যে দরকারি কাজ বুঝতে পারো নাকি, দেরি হলে একেবারে সবচেয়ে হবে ফাঁকি, মেঘ কেটে যেই রোদ উঠবে বৃষ্টি বন্ধ হলে, সাত সমুদ্র তেরো নদী কোথায় যাবে চলে।
1: বাহ, আমাদের ছোট ছোট বন্ধুরা কবিতা শোনালো, মানে আবৃত্তি করে শোনালো, আর গান শোনালো, কিন্তু যার মাউথর গান বাজানোর কথা ছিল সে বাজালো না, কিছু একটা সমস্যা হয়েছে মনে হয়। দেখি তোমাদের সঙ্গে গল্প টল্প করে তারপর তার খোঁজ নেব কি হলো। কিন্তু তোমরা এই সুযোগে, এই ধরো মিনিট তিন চার সময় বাকি আছে, তার মধ্যে ঝটপট টেলিফোনে চলে আসবে কি? দেখো ফোনটা একটুখানি গোলমাল করেছে কিন্তু শুরুতে, কিন্তু মানে মাঝে আর কি, শুরুতে তো তোমাদের সঙ্গে ফোনে কথা বলতে পারি না, কত কথা বলার থাকে, কিন্তু এবারে একদম শেষে একটু চলে আসতেই পারো গল্প করতে গল্প দাদুর সঙ্গে। 03322131342 এইটা হচ্ছে নম্বর। কেউ কি এসেছো? হ্যাঁ মনে হচ্ছে এসেছো, দেখা যাক। কে বলছো, কোথা থেকে বলছো?
3: নমস্কার।
1: নমস্কার, বলো কে বলছো?
3: আমি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে বলছি, শুভদীপ মোদক।
1: আচ্ছা, তুমি যেন কোন ক্লাসে পড়ো ভুলে গিয়েছি, বুড়ো হয়েছি তো?
3: আমি ফাইভে পড়ি।
1: ক্লাস ফাইভে পড়ো, ঠিক ঠিক। তুমি কি আজকে কিছু শোনাবে আমাদের? বেশ মোদক বাবু, একটি কবিতা শোনান ছোট্ট করে, বলুন।
3: গল্প বুড়ো সুনীল মল বসু, বইছে হাওয়া উত্তরে, গল্প বুড়ো উত্তরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ঘরে সত্তরে, চিঠিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা, ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, বলছে ডেকে হাত ছেড়ে, ঘুম ছেড়ে আজ ওর তোরা, আইরে ছুটে ছোট্টরা, তুই আছে মোর চলতি চাই, দেখবি যদি চলতি আয়, কাঁধের ওপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা, দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তর পক্ষীরাজ, মন পবনের দ্বারখানা, আজ গুবি সব কারখানা, ভর্তি আমার চলতি চাই, দেখবি যদি জলদি আয়।
1: বাহ খুব ভালো হয়েছে,

0: ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, একটা হাততালি তোমার জন্য। আর আমার মনে হয় যে আমাদের বন্ধুরা যারা শুনছে তারাও কিন্তু হাততালি দিচ্ছে আমাদের ছোট্ট বন্ধুর জন্য। আরও যদি কেউ চলে আসতে পারো, একজনের সাথেই বোধ হয় আর কথা বলতে পারবো, কারণ সময় তো শেষ হয়ে আসছে হুড়মুড় করে। সময় কারোর জন্য কিন্তু বসে থাকে না, জানো তো, সময়ের জন্য আমরা বসে থাকি, আমরা সময়ের পিছনে পিছনে দৌড়ই, কিন্তু সময় সবার আগে, তাই না? হ্যাঁ, ঘড়ির কথা বলছি না, সময়ের কথা বলছি। দাঁড়াও, টেলিফোনে কে যেন রয়েছে। হ্যাঁ, কে বলছো গো?
1: নমস্কার,
0: আমি ক্লাস ফাইভে। তন্ময়, তুমি পাথর প্রতিমায় থাকো, পাথর প্রতিমার কোন স্কুলে পড়ো?
1: আমি সুধানগর প্রাথমিক বিদ্যালয়ে পড়ি।
0: আচ্ছা, তুমি কি আমাদের কিছু শোনাবে?
1: হ্যাঁ, আমি শোনাবো।
0: কি শোনাবে?
1: আমি একটি কবিতা শোনাবো।
0: শোনো, ছোট্ট করে শুনিয়ে দাও।
1: দারোগা বাবু এবং হাবু, ভবানী প্রসাদ মজুমদার।
0: আচ্ছা।
1: থানায় গিয়ে সেদিন ভরে বললে কেঁদে হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু, চার চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি, দুয়ের দুঃখে আমার সারাদিন ভগবানকেই ডাকু, বড়দা ভরে সাতটা বেড়াল, পোষেন ছোট বড় মেজদা, পোষেন আটটা কুকুর, যতই বারণ করো। নমস্কার।
0: বাহ, বেশ, এরকম বাড়িতে থাকাটাই বড় মুশকিল, তাই না? হ্যাঁ, যাই হোক, ভালো হয়েছে, খুব সুন্দর তুমি আমাদের কবিতাটি শুনিয়েছ। কিন্তু আজকের মতন সময় কিন্তু শেষের দিকে এগোচ্ছে। হ্যাঁ, একটু আগে যেটা বলছিলাম যে সময় কারোর জন্য থেমে থাকে না কখনো। এই দেখো, এই কিছুক্ষণ আগে গল্প করতে শুরু করেছিলাম, আমাদের ছোট্ট বন্ধুরা গান করলো, আবৃত্তি করলো, আমাদের শোনালো, মাওতর গান আমাদের শোনালো না, কেন যে রাগ করলো কিংবা কোনো অসুবিধা হলো কিনা সেটা বুঝতে পারলাম না, কিন্তু যেটা হলো সময়টা কিন্তু শেষ হয়ে গেল, তাই না? এরকমভাবেই প্রত্যেক দিন সকাল থেকে রাত সময় শেষ হয়ে যায়, তারপর আমরা ঘুমিয়ে পড়ি, ঘুমের মধ্যেই আবার সকাল হয়ে যায়, আবার সকাল থেকে রাত কাজ কাজ আর কাজ, তার মধ্যে একটু এত খেলাধুলো আছে, ছুটোছুটি আছে, দুষ্টুমিও তো আছে, তাই না? হ্যাঁ, এইসব চলতেই থাকবে। আর আজকের মতন সময় তো প্রায় শেষ, তাই না ছোট্ট বন্ধুরা? আজকের মতন সময় শেষ, আর এবার বিদায় দিতে হবে তোমাদের গল্প দাদুকে। তোমরা খুব ভালো থাকো, পড়াশুনো, খেলাধুলো, গান, আবৃত্তি, আঁকা সবই করো, আর মা বাবার কথা শুনে চলো, কেমন? ওটা কিন্তু শুনে চলতেই হবে। আবার তোমাদের সঙ্গে কথা হবে সামনের রবিবার। তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের গল্প দাদু।

গল্প দাদুর আসর আজকের মতো এখানেই শেষ হল। আসর পরিচালনায় শান্তম চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই শুনতে পাবেন বাংলা খবর।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। দুদেশের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ পূর্তিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন চলেছে বলে জানালেন সেদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী। প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সরকার। ভারতের পৌরোহিত্যে ব্রিক্স ওয়েমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক আগামীকাল কোচিতে শুরু হচ্ছে। আগামী 20 জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। দেশের বেশিরভাগ অংশে আগামীকাল কয়েকদিন ভারী বর্ষণের পূর্বাভাস। ফুটবল বিশ্বকাপে আজ ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে, শেষ 8 পৌঁছল মরক্কো ফ্রান্স। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। জাকার্তায় আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেন, 6 থেকে 8 জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর এই সফরে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতার বেশ কিছু নতুন ক্ষেত্র তৈরি হবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে। এই সফরের ফলে দুই দেশের প্রতিরক্ষা, নিরাপত্তা, বিনিয়োগ, অর্থনৈতিক সম্পৃক্ততা, পরিকাঠামো উন্নয়ন, বন্দর, উন্নত যোগাযোগ ব্যবস্থা, ওষুধ শিল্প, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা বিষয়ক আদান প্রদানের ক্ষেত্রে নিশ্চিতভাবেই ইতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত। তিনি আরও জানান, এই সফরকালে সামুদ্রিক নিরাপত্তা থেকে শুরু করে মহাকাশ সহযোগিতা এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে চুক্তি ও সমঝোতা স্মারক মূল স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাস ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাকার্তায় আকাশবাণীর সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী এ বিষয়ে জানান,
1: যখন প্রাইম মিনিস্টার আসবেন আমরা রবীন্দ্রনাথ ঠাকুর দেবান্তারা ইয়ার অফ এডুকেশনাল এক্সচেঞ্জেস ইনগ্রেট করব। 1927 সালে রবীন্দ্রনাথ ইন্দোনেশিয়া সফরে এসেছিলেন আর উনি খুব প্রভাবিত হয়েছিলেন। ইন্দোনেশিয়া থেকে অনেক ইনফ্লুয়েন্স শান্তিনিকেতনে নিয়ে গেছিলেন। আর্ট, আর্কিটেকচার, জাভানিজ বালিনিজ ডান্সটা, মণিপুরি ডান্স যেটা ডেভেলপ হয়েছিল শান্তিনিকেতনটাকে ইনফ্লুয়েন্স করে থাকে। উনি বাটিক নিয়ে যান এখান থেকে। এই উপলক্ষে 2026 থেকে 2027 আমরা বিভিন্ন মাধ্যমে।
0: কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। পশ্চিম এশিয়া যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহন পুনরায় শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ন্যাচারাল গ্যাস সাপ্লাই রেগুলেশন অর্ডার 2026 সংশোধন করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে হরমুজ প্রণালী দিয়ে এলএনজি পরিবহনে বিঘ্ন ঘটায় এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্ট বা অত্যাবশ্যকীয় পণ্য আইনের অধীনে এই জরুরি আদেশ জারি করা হয়েছিল। ভুটান ভারত থেকে E20 পেট্রোল আমদানির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। তারা স্পষ্ট জানিয়েছে, এই খবরগুলি সম্পূর্ণ ভুল এবং তেল বিপণনকারী কোম্পানিগুলির পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব দেওয়াই হয়নি। বর্তমানে ভুটানে E20 পেট্রোল রপ্তানি করার কোনো পরিকল্পনা বা প্রস্তাব এই মুহূর্তে নেই। ভারতের পৌরোহিত্যে আগামীকাল কেরালার কোচিতে দুদিনব্যাপী ব্রিক্স ওয়েমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। নারী ও শিশু বিকাশ মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সদস্য দেশগুলির প্রবীণ সরকারি আধিকারিকরা এই বৈঠকে অংশ নেবেন। তারা বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন ও তাদের নেতৃত্বে উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। মূলত 4টি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। সেগুলি হল প্রশাসন ও নেতৃত্বে মহিলাদের অংশগ্রহণ, মহিলাদের ডিজিটাল ও অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ, দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের নিরাপত্তা ও পুষ্টির ক্ষেত্রে মহিলাদের ভূমিকা। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে অগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিষয়গুলির ওপর অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সমাজ মাধ্যম ইনস্টাগ্রামে শিশুদের যৌন শোষণ ও নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তু থাকা সব ধরনের বিজ্ঞাপন অবিলম্বে বন্ধের বিষয়ে সরকার মেটাকে কঠোর নির্দেশ দিয়েছে। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক মেটার কাছে 7 দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তলব করেছে। প্ল্যাটফর্মটি ভারতের ইন্টারমিডিয়ারি সেফটি গাইডলাইন্স বা মধ্যস্থতাকারী সংক্রান্ত নিরাপত্তা নির্দেশিকা মেনে চলছে কিনা সরকার তা খতিয়ে দেখছে। ভারতের ডিজিটাল আইন অনুযায়ী পর্নোগ্রাফি বা শিশু যৌন নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তু ছড়িয়ে দেওয়া একটি ফৌজদারি অপরাধ। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ VVG রামজি আইন 2025 চলতি মাসের 1 জুলাই সফলভাবে কার্যকর হয়েছে বলে

কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআই নিউজ কলকাতাতে। ভারতের আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী কয়েকদিন ধরে দেশের বিস্তীর্ণ অঞ্চলে মৌসুমী বায়ুজনিত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। IMD-র মতে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট একটি সুস্পষ্ট নিম্নচাপ বলয়ের প্রভাবে আগামী 4 থেকে 5 দিন মধ্য ভারত জুড়ে মৌসুমী বায়ু সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্রের মুম্বাই ও সংলগ্ন এলাকায় অবিরাম বৃষ্টির ফলে জলমগ্ন পরিস্থিতি, যানজট এবং লোকাল ট্রেন পরিষেবায় বিঘ্ন ঘটেছে। IMD রেড অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কবার্তা জারি করার পর বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন BMC স্কুল ও কলেজগুলিতে ছুটি ঘোষণা করেছে। মহারাষ্ট্র, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং কেরালার কিছু অংশের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে ব্যাপক ভারী বৃষ্টিপাত ও উত্তাল সমুদ্র পরিস্থিতি তৈরি করতে পারে, এই আশঙ্কায় ওড়িশা ও পশ্চিমবঙ্গকে সতর্ক করা হয়েছে। সরকার পেঁয়াজ সংগ্রহের মূল্য 13% বৃদ্ধি করেছে। এর ফলে প্রতি কুইন্টাল পেঁয়াজের ক্রয়মূল্য 1,875 টাকা থেকে বেড়ে 2,125 টাকা হয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, এই সংশোধিত ক্রয়মূল্য পেঁয়াজ চাষিদের জন্য ভালো আয়ের নিশ্চয়তা দেবে এবং একই সঙ্গে মজুত গড়ে তোলার প্রক্রিয়াকে সহায়তা করবে। মূল্য স্থিতিশীল করার জন্য ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড ন্যাফেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড NCCF-এর মাধ্যমে পেঁয়াজ সংগ্রহের কাজ চলেছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, দুপুরে কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। ছত্তিশগড়ের প্রখ্যাত পাণ্ডবাণী শিল্পী ও পদ্মবিভূষণ তিজনবাই প্রয়াত। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় এইমস রায়পুরে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোর 3:15 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন শোক প্রকাশ করেছেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউজার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। ম্যাচে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার খেলবেন কিনা নিশ্চিত নয়। এর পাশাপাশি লুকাস বাকেতা ও রাফিনহার চোট রয়েছে এবং ক্যাসিমেরোর খেলার সম্ভাবনা কম বলে জানা গেছে। নরওয়ে 1998 সালের পরই প্রথম রাউন্ড অফ 16-এ উঠেছে। অন্যদিকে গতরাতের খেলায় ফ্রান্স ও মরক্কো কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16-এর খেলায় গতরাতে ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে দেয়। অন্য ম্যাচে মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে দেয়। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। লর্ডসে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:00। দুই দলই টুর্নামেন্টে অপরাজিত। অস্ট্রেলিয়া সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে এবং ইংল্যান্ড সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 40 রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত গ্র্যান্ড চেস ট্যুর ব্লিজ পর্বের শুরুতেই ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ চতুর্থ স্থানে পিছিয়ে গেছেন। তিনি প্রথম 9টি ব্লিজ রাউন্ড থেকে 3.5 পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হন, যার ফলে তার মোট পয়েন্ট দাঁড়িয়েছে 15.5। অন্যদিকে ফ্রান্সের আলিরেজা ফিরোজা 9টি খেলায় 8 পয়েন্ট অর্জন করে মোট 20 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন। উজবেকিস্তানের নরিরবেক আব্দুশাত্রভ এবং ফ্রান্সের ম্যাক্সিম ভাসিয়েল আভরাভ 17 পয়েন্ট করে পেয়ে যৌথভাবে রয়েছেন দ্বিতীয় স্থানে। উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসের শেষ 16-এ আজ সার্বিয়ার নোভাক জোকোভিচ মুখোমুখি হবেন রোমান সাফিউলিনের। এছাড়া ইতালির শীর্ষ বাছাই ইয়ানিক সিনার লড়বেন জাপানের সিনতারো মোচি দুচোকির বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। দুদেশের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ পূর্তিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন চলেছে বলে জানালেন সেদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী। প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সরকার। এই খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 চলতি মাসের 1 তারিখ থেকে সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। ভারত কিশোরী শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, দুপুরে কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেবার কথা। রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য জানিয়েছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে বিজেপি এই প্রথম সরকার গঠন করেছে, তাই এই জন্মদিন পালন নিঃসন্দেহে ঐতিহাসিক। রাজ্যে পুনরায় প্রধানমন্ত্রী জনবিকাশ কর্মসূচি চালু হতে চলেছে। কেন্দ্র সম্প্রতি এই প্রকল্পের বকেয়া 65 কোটি টাকা মিটিয়ে দেওয়ায় এই কর্মসূচি রূপায়ণে আর কোনো প্রতিবন্ধকতা রইল না। উল্লেখ্য, এই কর্মসূচির মাধ্যমে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় স্বাস্থ্যকেন্দ্র, চিকিৎসা পরিকাঠামো, দক্ষতা উন্নয়ন কেন্দ্র, বিদ্যালয়, পানীয় জল, বিভিন্ন মহিলা কেন্দ্রিক প্রকল্পের মতো অন্যান্য জনপরিকাঠামো গড়ে তোলা হয়। এই কর্মসূচিতে আগামী দিনে রাজ্যে কী ধরনের কাজ করা যেতে পারে কেন্দ্র তার বিস্তারিত তথ্য সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের কাছে চেয়ে পাঠিয়েছে। রাজ্যপাল আর এন রবি বলেছেন, একটা দেশের ও জাতির সামগ্রিক উন্নতিতে মানুষের কাছে সঠিক তথ্য পরিবেশন করা সাংবাদিকদের প্রধান শর্ত। সাংবাদিকতায় বিশেষ কৃতিত্বের জন্য নারদ সম্মান প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্যপাল আজ বলেন, প্রাচীন ভারতে দেবর্ষি নারদ জনসংযোগের যে সূচনা করেছিলেন সেটিই ছিল প্রথম পথ।
1: You can say absolute. I mean, absolutely spiritual. When you're talking about truth is Sanatana Satya, that's not that. When you are reporting something, you are not talking about Sanatana Satya. You are reporting about certain development which might not have happened or which could have happened in a manner that is not being reported. Litmus test or acid test, I think, should be whether what I am reporting, is it in the interest of my nation or not.
0: বিশ্ব সংবাদ কেন্দ্র দক্ষিণবঙ্গের তরফে 5 জন বরিষ্ঠ সাংবাদিক রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়, বিজয় আঢ্য, ভজনলাল গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রনাথ দত্ত এবং রঞ্জিত রায়কে জীবনকৃতি পুরস্কারে সম্মানিত করা হয়। এছাড়াও আরও 12 জন সাংবাদিককে নারদ সম্মান 2026 সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কল্যাণ চক্রবর্তী। E20 ইথানল ব্যবহারে গাড়ির ইঞ্জিনে কোনো প্রতিকূল প্রভাব পড়ে না বলে ইন্ডিয়ান অয়েল ডিলার্স ফোরাম দাবি করেছে। গতকাল কলকাতায় পেট্রোলে E20 ইথানলের ব্যবহার এবং যানবাহনের ওপর এর প্রভাব সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে একটি সাংবাদিক বৈঠকে ফোরামের রাজ্য সচিব কুশল বাজোরিয়া একথা জানান। তিনি বলেন, এই জ্বালানি অত্যন্ত নিরাপদ এবং অনেক পরীক্ষা নিরীক্ষার পর বাজারে আনা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে ধবধবী 2 গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় 12 বছরের এক নাবালিকার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। খাবার কেনার কথা বলে গতকাল বিকেলে বাড়ি থেকে বেরিয়ে সে নিখোঁজ হয়ে যায়। একটি পুকুর থেকে আজ সকালে তার দেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, 4 ব্যক্তি ওই নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের পর খুন করেছে। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবারের সদস্যরা দেহ আটকে রেখে রাস্তা অবরোধ করেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঝাড়খণ্ড থেকে অস্ত্র এনে সরবরাহের আগে মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশের হাতে পাচার চক্রের 2 সদস্য গ্রেপ্তার হয়েছে। লালগোনা থানার আমতলা মোড়ে গতকাল ভোররাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে 3টি 7 mm পিস্তল, 21টি কার্তুজ এবং 6টি ম্যাগাজিন পুলিশ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃত আসাদুল শেখের বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পূর্ব কাজীপাড়া গ্রামে এবং মুর্শিদুল হাসান থাকে ইসলামপুর থানার ডাঙ্গাপাড়া ফিরোজপুর এলাকায়। লালবাগ মহকুমা আদালতে গতকাল তাদের তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। নদিয়ার কৃষ্ণনগরে জগৎ বিখ্যাত ঘূর্ণির মাটির ও পোড়ামাটির পুতুল পেয়েছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন জিআই স্বীকৃতি। এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত ঘূর্ণির মৃৎশিল্পীরা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী সুবীর পাল জানান, জিআই স্বীকৃতি ব্যবসার নতুন দিগন্ত খুলে দেবে এবং নতুন প্রজন্মকে এই ঐতিহ্যবাহী শিল্পে আকৃষ্ট করবে। নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বেশ কয়েক মশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামীকাল থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্রের চড়ায় আটকে পড়া একটি ট্রলার

0: থেকে সাত মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করেছে দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। গতকাল তাদের মৎস্যবন্দরে ফিরিয়ে আনা হয়। জানা গেছে এফবি মা কালী নামে ট্রলারটি ফ্রেজারগঞ্জের লাটিমের চরের কাছে চড়াতে আটকে পড়ে। খবর পেয়ে সেখানে পৌঁছয় কোস্টাল থানার পুলিশ। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি। প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে।
2: বড় বৌমা, এটা তোমার জন্য।
3: এত তারা কি ছিল মা?
2: আরে আর ছোট বৌমা, এইটা তোমার, আর এটা আমার দিদি ভাইয়ের জন্য।
4: কিন্তু ঠাম্মি,
2: হ্যাঁ,
4: তোমার কোনটা?
5: সবকিছু, আমি ব্যাংক, লকার, ফিক্সড ডিপোজিট সবেতে ওকেই তো নমিনি করে দিয়েছি। কাল যখন থাকবো না, তখন টাকা পয়সা পেতে ওর সুবিধা হবে।
2: ও সব কি বলছো?
6: আরবিআই এই কথা বলে,
7: জেনে রাখুন, সতর্ক থাকুন।
8: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
9: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন দ্বিজেন্দ্র গীতি এবং অতুলপ্রসাদ ও রজনীকান্তের গানের অনুষ্ঠান। শুরুতে অতুলপ্রসাদের গানে সুচিন সিংহ।

শুনলেন দ্বিজেন্দ্র গীতি এবং অতুলপ্রসাদ ও রজনীকান্তের গানের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে যে শুধু ক্রিকেটটাই বোঝে? তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়। শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানো সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.edu.cetion.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী।

প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 পশ্চিমবঙ্গ ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে আধুনিক গানের অনুরোধের আসর। আজকের প্রথম গানটি শিপ্রা বসুর কণ্ঠে, ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে। গানটির জন্য অনুরোধ জানিয়েছেন ধীরেন বসাক, অখিল বসাক, সনৎ বসাক এবং কৃষ্ণ প্রামাণিক। শিল্পী শিপ্রা বসু।

ধান্দলসা গ্রাম পোস্ট অফিস নিরোল জেলা পূর্ব বর্ধমান থেকে শ্যামল মিত্রের কণ্ঠে এবারের গানটির জন্য অনুরোধ জানিয়েছেন গয়াচরণ রানো, নবনীতা রানো এবং প্রিয়ব্রত রানো। শিল্পী শ্যামল মিত্র।

এবারের গান মান্নাদের কণ্ঠে। মানিকবাঁধ সেলামপুর হুগলি থেকে গানটির জন্য অনুরোধ জানিয়েছেন সুদীপ, রীতা, দেবু ও সৌনক। শিল্পী মান্না দে।

মণ্ডলহাট কাটোয়া পূর্ব বর্ধমান থেকে ডাক্তার বিবেকানন্দ চৌধুরীর অনুরোধে এবারের গান উৎপলা সেনের কণ্ঠে।

আধুনিক গানের অনুরোধের আসর আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: gusty winds were recorded at one or two places over Orissa, Jharkhand, Andaman and Nicobar Islands and Kolkata district of Gangetic, West Bengal. The chief amount of rainfall received in the last 24 hours in centimetres, Andaman and Nicobar Islands, Long Island 7, Mahabandar 5, Gangetic, West Bengal, Canning 4, Durgachak, Kalaikunda, MFU, Kharagpur 3 each, Diamond Harbour, Midnapur 2 each, Hargram, Digha, Bankura 1 each, Sabimalayan, West Bengal and Sikkim, Yuksum 7, Gyalsing 4, Sevok and Lava 3 each, Damthang, Tadong 2 each, Pedong, Dentam, Kalimpong, Gangtok, Darjeeling 1 each, Jharkhand, Majgaon 3, Chaibasa 2, Ranchi Aero 1, Bihar, Purnia, Dhengraghat 1 each, Orissa, Khajuripada 28, Turekela 26, Fulbani 22, Firingia 22, Chakapar 21, Bhapur 19, Nuagaon 16, Borigoma 14, Akwapara 14, Koraput 13, Bhubaneswar 12, Deogaon 11, Pipli of Puri 10. The weather forecast for the next 48 hours says light to moderate rain and thundershower very likely to occur at most places over entire West Bengal, Jharkhand, Orissa, Sikkim, Andaman and Nicobar Islands and Bihar. The weather warning for the next 48 hours says heavy to very heavy rainfall of 7 to 20 centimetres very likely to occur at one or two places over Orissa. Heavy rainfall of 7 to 11 centimetres very likely to occur at one or two places over Bihar, Jharkhand, Darjeeling, Jalpaiguri districts of Sabimalayan, West Bengal and Purulia, West Burdwan, Birbhum districts of Gangetic, West Bengal. Thunderstorm with gusty wind of 50 to 60 kilometres per hour and lightning very likely to occur at one or two places over Andaman and Nicobar Islands. Thunderstorm with gusty wind of 40 to 50 kilometres and lightning very likely to occur at one or two places over Bihar, Jharkhand, Orissa, North and South, 24 Perganas, East and West Midnapur and Jharkhand districts of Gangetic, West Bengal. Thunderstorm with gusty wind of 30 to 40 kilometers per hour and lightning very likely to occur at one or two places over the districts of Sabimalayan, West Bengal and the rest of the districts of Gangetic, West Bengal. Thunderstorm and lightning very likely to occur at one or two places over Sikkim. The forecast for Kolkata and its neighborhood for the next 48 hours says generally cloudy sky with one or two spells of rain or thunder shower. The maximum temperature to be around 30 to 31 degrees Celsius and minimum temperature to be around 25 to 26 degrees Celsius. The weather warning for the fishermen of West Bengal coast says squally wind with speed reaching 40 to 55 kilometers per hour, occasionally gusting 65 kilometers per hour is likely to prevail along and off West Bengal and North Orissa coast from 5th to 6th of July, and squally wind with speed reaching 35 to 45 kilometers per hour, occasionally gusting 55 kilometers per hour is likely to prevail along and off West Bengal coast and West Bengal and North Orissa coast on 7th of July. Fishermen are advised not to venture into the sea along and off West Bengal coast and North Orissa coast from 5th to 7th of July 2026. The warning for the fishermen of Andaman and Nicobar coast says squally wind with speed reaching 35 to 45 kilometers per hour, occasionally gusting 55 kilometers per hour is likely to prevail along and off Andaman and Nicobar coast from 5th to 6th July 2026. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast from 5th to 6th July 2026. That was all for now. You were listening to the Midday Weather Bulletin on Akashvani Kolkata. Thank you.
1: পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে উড়িষ্যার উপর। সিকিম ও উড়িষ্যার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হয়েছে দু একটি জায়গায়। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। উড়িষ্যা, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতার দু একটি জায়গায় ঝোড়ো হাওয়া বয়ে গেছে। বৃষ্টি হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে লং আইল্যান্ডে 7 সেন্টিমিটার, মায়াবন্দর 5 সেন্টিমিটার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্যানিং, দক্ষিণ চব্বিশ পরগনায় 4 সেন্টিমিটার, দুর্গাচক 3 সেন্টিমিটার, কলাইকুণ্ডা 3 সেন্টিমিটার, মেদিনীপুর 2 সেন্টিমিটার, ডায়মন্ড হারবার 2 সেন্টিমিটার করে, ঝাড়গ্রাম 1 সেন্টিমিটার, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সেবকে 3 সেন্টিমিটার, লাভা 3 সেন্টিমিটার, দামথাং 2 সেন্টিমিটার, তাডং 2 সেন্টিমিটার, পেডং 1 সেন্টিমিটার, উড়িষ্যার খাজুরিপাড়ায় 28 সেন্টিমিটার, তুরেকেলা 26 সেন্টিমিটার, ফুলবনি 22 সেন্টিমিটার,

0: टिकावली 22 सेंटीमीटर, बालीगुड़ा 21 सेंटीमीटर, टिटलागढ़ 20 सेंटीमीटर, बेलगांव 14 सेंटीमीटर, नुआगांव 13 सेंटीमीटर, झारबांद 10 सेंटीमीटर करे। आगामी 48 घंटार आबहावार पूर्वाभासे जानानो होयेछे बज्रविद्युत सह हालका थेके माझारी बृष्टिर सम्भावना रयेछे। गांगेय पश्चिमबंग, हिमालय सन्निहित पश्चिमबंग, झारखण्ड, उड़ीषा, सिक्किम एवं आंदामान ओ निकोबर द्वीपपुंजेर बेशिरभाग जायगाय बज्रविद्युत सह हालका बृष्टिर सम्भावना रयेछे। बिहारेर दुई एकटी जायगाय आगामी 48 घंटार आबहावा सतर्क बार्ताय जानानो होयेछे। उड़ीषार दुई एकटी जायगाय अति भारी बृष्टिर सम्भावना रयेछे। খুব ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সিকিম, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার দু একটি জায়গায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার দু একটি জায়গায় ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিহার, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সিকিমের দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা থাকছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে প্রধানত মেঘলা আকাশ, দু এক পশলা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের জন্য আগামী 48 ঘন্টার আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় 45-65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মৎস্যজীবীদের জন্য আগামী 48 ঘন্টা সতর্ক বার্তায় জানানো হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় 35-55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। জানিয়ে দিই আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 2:30 নাটক লাতুয়া ওঝার কাহিনী, রচনা রমা পদচৌধুরী, অনুবাদক শঙ্কর দাশগুপ্ত, প্রযোজনা জগন্নাথ বসু। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। তৃষিতা সাঁতরার উপস্থাপনায় শুনবেন যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে 5:30। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে থাকছে লোকগীতি, পরিবেশনায় মালতী টুডু ও সহশিল্পী বৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন শিক্ষা হল উন্নতির আলো, এই বিষয়ে একটি সাক্ষাৎকার। এরপর থাকছে সাঁওতালি লোকগীতি, শিল্পী এমিলি হেমব্রম, সহশিল্পী বৃন্দ। 6:40 যাত্রানুষ্ঠান জ্যোতির্ময়ী বিনোবা, রচনা দিলীপ গঙ্গোপাধ্যায়, পরিবেশনায় শিবপুর সংস্কৃতি সঙ্গম। সমীক্ষা 7:30, রাত 8:00 সবিনয় নিবেদন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 8:30 পত্রপাঠ রোগ বিদায়, প্রযোজনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। 9:30 শ্যামা সঙ্গীত, সুদেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 11:10 শুনবেন বাংলা ছায়াছবির গান ও আধুনিক গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নাটক,
1: আজকের নাটক লাটুয়া ওঝার কাহিনী, কাহিনী রমাপদ চৌধুরী, বেতার নাট্যরূপ শঙ্কর দাশগুপ্ত, প্রযোজনা জগন্নাথ বসু। নাটক লাটুয়া ওঝার কাহিনী।

0: ট্রেনটাকে কখন আসে মিশেছে?
1: পতা লাগালাম বাবুজি, ট্রেন 20 মিনিট লেট রান করছে আজ। তা ধরেন শিডিউল টাইম 6:18 পর, 6:30 তক আপনার ট্রেন ইন করবে মালুম হচ্ছে।
0: সত্যি আপনাদের এই জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি শান্ত, মানুষরাও এখানকার এত ভালো, এত সরল, পরোপকারী। যে কদিন কাটিয়ে গেলাম বড় সুন্দর কাটলো সময়টা।
1: আপলোক রাইটার মানুষ আছেন, কাহানি লিখেন, আপনাদের দিল বি বহুত উঁচা, ইমানদার হয়ে বাবুজি, তাই সব মানুষকে আপনাদের বি ভালো লাগে। সিফ একটা দুর্ঘটনা ঘটে গেল আপনার ইসলিয়ে।
0: দুর্ঘটনা?
1: হ্যাঁ,
0: ওই কুকুরে কামড়ানো?
1: হ্যাঁ বাবু।
0: আরে না না, ওতে কিচ্ছু মনে করবে না আপনারা, পোষা কুকুর, ও কিচ্ছু হবে না আমার। তাছাড়া লাটুয়া ওচার ওষুধ। হ্যাঁ হ্যাঁ, একটা কথা মিশেছি, সুখনের সঙ্গে দেখা হলে একটু বলে দেবেন, আমি আমার বন্ধু জয়ন্তকে বলে এসেছি জংলার একটা কাজের ব্যবস্থা করে দিতে।
1: জংলা?
0: আপনি জংলাকে চেনেন না?
1: ও, ওই সুরমণির সাথে?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও যেন ঠিক জয়ন্তর সঙ্গে দেখা করে, একটা ব্যবস্থাও করে দেবে।
1: বহুত বহুত শুক্রিয়া বাবুজি, বহুত বহুত শুক্রিয়া। ওর একটা নৌকরি না হলে ওরা বাঁচবে না বাবুজি। লটুয়া ওঝা ও লড়কি বুড়ি কেউ বাঁচবে না বাবুজি।
0: মিশেছি, লাটুয়া ওঝা কি সত্যি বেঁচে আছে সবই তো জানেন আপনারা, ওকে কি বেঁচে থাকা বলে?
1: ওই আপনার গাড়ি আসছে বাবুজি।
0: হ্যাঁ হ্যাঁ, ঠিক সময় এলো তো প্রায়। আপনি তাহলে সুখানকে বলবেন কিন্তু?
1: হ্যাঁ জরুর জরুর, আপ ফিকর মত কিজিয়ে বাবুজি, আপ ফিকর মত কিজিয়ে।
0: আচ্ছা মিসিজি আসি, আবার দেখা হবে, সকলকে আমার নমস্কার জানাবেন।
1: নমস্কার বাবুজি, কলকাতায় গেলে মিলবো আপনার সাথে, পাতা তো রইলো আমার কাছে।
0: হ্যাঁ নিশ্চয়ই আসবেন, খুব খুশি হব আমি।
1: ফির আসবেন বাবুজি, আমাদের ভুলবেন না বাবুজি।
0: নিশ্চয়ই আসবো মিসিজি, নিশ্চয়ই।
1: হ্যাঁ বাবুজি।

0: আরে দেবাঞ্জন বাবু না, কি সৌভাগ্য! আপনি চিনতে পারছেন তো?
1: আপনি?
0: আমি মাধব বসু, ওই বাঙুর অ্যাভিনিউতে আমাদের ক্লাবের সাহিত্য সভায় একবার আপনাকে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। তা আপনি
0: ওই তিন স্টেশন আগে আমার এক বন্ধুর বিয়েতে বরযাত্রী গিয়েছিলাম।
1: ও আচ্ছা।
0: অফিসে ছুটি পাইনি তাই তাড়াতাড়ি একাই ফিরতে হচ্ছে। তা আপনি এদিকে মানে কোনো সভাটাও ছিল না?
1: আরে না না, আমি গিয়েছিলাম আমার এক বন্ধুর কাছে বেড়াতে। ও কলিয়ারির ম্যানেজার, অনেকদিন আসবাস খুব ভাবছিলাম তো হঠাৎ সময় পেয়ে গেলাম।
0: আপনার গত পুজোর উপন্যাসটা আমার দারুণ লেগেছে, ফ্যান্টাস্টিক, ওই সূর্যোদয় রাত।
1: আচ্ছা
0: আচ্ছা, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন জিজ্ঞেস করবো।
1: আরে না না, মনে করবো কেন, বলুন না কি প্রশ্ন।
0: আচ্ছা, ওই উপন্যাসটাতে যে ছোট্ট একটা মেয়ের চরিত্র আছে না, রূপকথা নামে, আচ্ছা সে মেয়েটি কি?
1: আমার নিজের মেয়ে।
0: আর যার নাম সোনা, মানে লেখককে যে ভালোবাসে, অবশ্য যদি কিছু মনে না করে।
1: না না, সেও আমার চেনা, খুবই চেনা, খুব কাছের একজন, কোনো কাল্পনিক চরিত্র নয়। আসলে কি জানেন মাধববাবু, আমি বিশ্বাস করি নিজের দেখা জানা বিশ্বাসের ঘটনা চরিত্র নিয়ে গল্প উপন্যাসের কাহিনী গড়ে উঠলে তা সব রকমের পাঠককে স্পর্শ করে। কাল্পনিক কাহিনী চমক বড় মেকি, তা দিয়ে চিরন্তন কোনো সাহিত্য হয় না, টেকে না সে সাহিত্য।
0: আচ্ছা এই যে কদিন বেরিয়ে গেলেন এখানে, আচ্ছা এখানে কি এমন কোনো ঘটনা ঘটেছে বা ধরুন কোনো চরিত্রের সন্ধান পেয়েছেন যে ঘটনা বা চরিত্র আপনার আপনার আগামী সৃষ্টির কোনো কাহিনী হয়ে উঠতে পারে? আসলে কি জানেন, আপনাদের ব্যস্ততার জন্য সঙ্গ পাওয়া তো দুর্লভ, তাই আজ হঠাৎ এখানে সে সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।
1: মাধববাবু, কয়েকদিনের জন্য এখানে বেড়াতে এসেছিলাম, আমার বন্ধু জয়ন্ত, জয়ন্ত সেন এখানকার কলিয়ারিং ম্যানেজার, অনেকের সঙ্গে পরিচয় হয় আমার ধীরে ধীরে। কলিয়ারি ডাক্তার ডক্টর সেনের চেম্বারে রোজ সন্ধ্যায় আটটা জন্ত, নানা রকম লোকের ভিড় সেখানে, মিশেরজি, সুখান, লালুয়া, উপাধ্যায়জি, আরও অনেকে। তা একদিন জানেন একটা মজার ঘটনা ঘটল, জয়ন্তর বাড়িতে একদিন ওর পোষা কুকুর আমাকে কামড়ায়, তো ডক্টর সেনের কাছে এলাম। ওরা সকলে ব্যস্ত হয়ে ওঠে, নানাজনের চিকিৎসা নানা উপদেশ দেন। মিশেরজি বলেন,
2: কোথায় কেটেছে? ও কিছু নয় বাবুজি, লাটুয়া ও ঝার কাছে ঝাড়িয়ে আসুন বাবুজি, কিছু করতে হবে না।
1: লাটুয়া ও লাটুয়া ওঝা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোকটার নাম শুনেছি বটে।
3: এই তো লাটে নাকি অমন ওঝা।

0: सुनो नाय, मुर्दा के प्राण बचाते पारे से।
1: अच्छा?
0: सांप के मंत्र दिए एमन बस करे जे चुंबक दिए लीजर बीस लीजर टेने लय।
2: हाँ।
0: की ललवा बोल ना।
2: हाँ बाबूजी।
3: हाँ हाँ हाँ ठीक बोलछे बटे, ठीक बोलछे बाबूजी। अपंगेर मुले फूद दिए अपनार हाते दिया दिबे। हाँ उ ककड़ा विचार करते हाथ दिले कि छुट्टी होबे ना अपनार।
2: हाँ बाबूजी।
1: छुट्टी?
0: सत्ती बाबू सत्ती। लटुआ उझर मंत्र पड़ा पाता दिए मारंग गराय मझिनरा मास धरे जले पाता बिछाई दिले सब माच मरार मुत पैरे थाके तार ऊपर।
3: हाँ हाँ ठीक ठीक ठीक कथा बच्चे। ठीक
1: डॉक्टर सेन, ये सब सत्ती ना कि?
2: सब बोगास मोशाय, सब बोगास।
1: बोगास?
2: ताला होले लटुआ उझर जदि एतो विद्ये थाकतो ताहले आर हासपाताले एसे भीड़ करतो ना ओरा मुंडा खरिया आर ओई भुंपीरा।
4: দেখুন একবার পরখ করে, সব লোক এত বিশ্বাস করে সুমি তো আর পালিয়ে যাচ্ছে না। ডাক্তার সেন থাকলে ইনজেকশন ভি থাকবে, ও লটুয়াকে আগে দেখানোই যাক না। আপনি কি বলেন ডাক্তার সাহেব?
2: আরে দেখাবেন কি মশাই, চোখ আছে নাকি লাটুয়ার?
1: লাটুয়া ওটা অন্ধ নাকি?
2: ইয়েস হি ইজ ব্লাইন্ড।
1: সেই অন্ধ লোকটাকে নিয়ে লোকের এত বিশ্বাস?
2: বিশ্বাস নয় মশাই, অন্ধবিশ্বাস।
1: ঠিক আছে, সকলেই যখন বলছে একবার যাওয়াই যাক, সুখান আমার সঙ্গে যাবে। মিসেস জি জায়গাটা কোথায়?
0: লটুয়া, আরে লটুয়া, লটুয়া ওঝা আছে নাকি? হ্যাঁ
5: আপুন আছে বটে। আপুনারা?
0: এ বাবু টারে কুকুরে কাটছে।
5: ভিতরে আসেন বাবু।
0: লটুয়া ওঝা, আমি সুখান বটে। খাদানের ম্যানেজার সাহেবের কুঠিতে আজ সন্ধ্যে বেলায় বাবু তরে।
5: আপন বাংলা জানে গো বটে।
6: শ্রীরামনি বসেন বসেন বাবু সাহেব বসেন। সুরামনি সুরামনি কোথায় কাটলো রে? কোন জায়গা তো?
5: এই যে তোমার হাতটা দাও গো, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা।
6: বিশ নখুনে বিশ, আঠারো নখুনে পানি, বিশ নখুনে বিশ, আঠারো নখুনে পানি, বিশ নখুনে বিশ, আঠারো নখুনে পানি।
5: যদি বিশটা নখ থাকে তাহলে বিশ আছে, আর আঠারোটা হইলে পানি, বিশ আর নাই।
1: কিন্তু কটা নৌক আছে তা তো জানি না।
6: জুডাং নিখার, জুডাং নিখার।
5: এই যে এই এই যে আপু আপু, এই জুডাং নিখার,
6: এইটা এইটা জুডাং গাছের মূল। চন্দন আর জুডাং হইছে তিন দিন লাগাবি বাবু।
1: আচ্ছা,
6: বিষ এখন বুকে উঠছে, লাগালি মাটিতে ঝরবে।
5: আমি দেখাই কি করে লাগাবি, আমি দেখাই দেখাই।
6: আমার মাইয়াটাও বড় ঝা বাবু, সব ঝাড়পুক শিখে লিয়েছে।
1: আর কি কি ওষুধ আছে তোমার কাছে?
6: আমার নাম লাটুয়া ওঝা, সকল রোগের দাওয়া আছে আমার ঘরে।
7: ডাক্তার সাহেবের কথাটো কইয়ে দাও দে।
6: ডাক্তার সাহেবের কথাটো, ডাক্তার সাহেব, সুরমণি কুঠি পাঠাচ্ছ দে, কুঠি পাঠাচ্ছ। নাগ বংশী পূজা কইরে পাইছিলাম, শুনো তবে কথা তো, ডাক্তার সাহেবের সাপে কাটলো সিবার, খবর পাইয়া ছুটলি, কুণ্ঠি পাথর তো গোরাক জলে ধুয়ে লাগাই দিলি সাহেবের গোড়ে, সাপে কাটছিল যেখানে, মন্তর পড়লি পাথর তো লেগে রইল বাবু, ফের মন্তর পড়লি পাথর তো তবু ঝরল না, তেজি মন্তর পড়লি পরে পাথরটা ঝরল, সব বিষ মাটিতে ঝরিয়া পড়ল।
7: আর আপাংটা?
6: ওই আপাংটা সুরমণি, এ সুরমণি।

0: আপাংচ
1: কি
0: আপাংচ দে
1: ইতো ইতো পাং
0: হে আপাংচ হলো কাকরা বিছার বটে মুন্সি বাবুর বাচ্চারে কাটছিল বিছায় আপাং লাগায়ে মন্তর পড়লি মাথার বিষ চক্ষুর পানি হয়ে ঝরে পড়ল
2: আর মাংরি মুরমুর উদুরি
0: উদুরি তো শয়তান রোগ কর্তা পট্টিতে ও শয়তান ঝুঁকল তো পট্টি সাফ হয়ে যাবে তো শিবার মাংরি মুরমুর বাপ তো ছুটে এলো বুড়া কান্দে তো বুড়ার মায়া কান্দে তো দিলম ইয়ে কুকরাইনে চক্ষু আর উদ্রি গাছের ঘাম ঘা ছাইরে ভাগলো শয়তান বাবু বাবু দেখো দেখো ই হাড়িটা রয়েছে অশুদ্ধ সুরমণি
1: দেখো ই হাড়ি ই হাড়িটা
3: ওঝা আজ চলি ফিরতে রাত হয়ে যাবে আবার একদিন শুনবো এসে
0: দু ডাংটা তিনবার করে লাগাবি কথা আর তিন দিন পরে আবার আসবি
3: আসবো
0: যা শ্রীরামন যা কর্তারে পথ তো দেখাই দে
1: তুই আরে আগেই দেখাচ্ছি আমি
3: আমাকে দেখেছিস কোথায়
1: নেম চাইবে সাথে মারাঙ্গড়ায় বসে ছিল যেই দিন
3: ও আর তোর সঙ্গে কে ছিল
1: ও আমার ঠিগিয়া পুরুষ বটে
3: ঠিকই
1: বাপলা হবে উয়ার সাথে
3: বাপলা বাপলা মানে শাদি হবে ও আচ্ছা এই নে দু টাকা দুডাং শিকড়ের দাম ঠিক আছে তো
1: ঠিক আছে
3: সব ওষুধই দেখলাম তোর মুখস্থ তাই না সুরমণি
1: হ্যাঁ গো বাবু ও আপুঙ্গের কাছ থেকে সব শিখে লিছি আমি
3: কিন্তু একটা ভুল কিন্তু তুই করেছিস
1: ভুল কখন গো কিসের ভুল
3: কি একটা শিকড় মানে লাটুয়া তোকে দিতে বললো কিন্তু যে কৌটোটা থেকে তোকে ওই শিকড়টা দিতে বললো কিন্তু সেটা থেকে তুই দিসনি অন্য একটা থেকে দিবি
1: ওটাতে ওই একে শিকড় আছে গো বাবু আমি দেখে লইছি সব মিলাই লইছি দুইটা একই গাছের শিকড় বটে হ্যাঁ ও একই তো দুইটা না না না না ভুল করি নাই আমি ভুল করি নাই
3: তা হবে হয়তো
1: কি ভুল করি নাই
3: ওষুধ তো তুই দিস সকলকে আমি হয়তো ভুল বলেছি

0: সব বুজরুকি মশাই, সব বুজরুকি, ওরাও মুন্ডা সাঁওতালরা একদিন এই ডাক্তারের নাম শুনলে মারতে আসতো, আর আজ হাসপাতালে ভিড় দেখবেন চলুন। লাটুয়ার ওষুধে কাজ হলে ওরা আর আমার কাছে আসতো না। কে কম্পাউন্ডার বাবু?
1: ও তো কথা ছেড়ে দিন স্যার, রাঁচিতে ফোন করে 12টা ইঞ্জেকশন আনিয়ে নি।
2: নেই বাবুজি, বিলকুল উল্টা একশান হতে পারে ওই সুই নিতে গেলে। ও সুই মানে দেখা বাবুজি, আধ হাত লম্বা সুই পেটে ঘুষাতে হয়। নেই বাবুজি, ইসে বেহতর হ্যায় কি পহলে দেখ লিজিয়ে বাবুজি, ও কুত্তা সহি পাগল হ্যায় কি নেই।
3: হ্যাঁ হ্যাঁ, আর সাঁওতালে ওষুধে এমন সব কাজ হয় যে ভাবাই যায় না। ওই তো লালুয়া আসছে, কি হলো জানা যাবে। কি জেনেছো লালুয়া? কটা নখ কুকুরটা?
4: হ্যাঁ হ্যাঁ বাবুজি, জানছি জানছি। ও 20 ভি নেই, 18 ভি নেই।
2: তো কিতনা নাখুন আছে?
4: 19। আর 19 তো নখ আছে কুত্তা তো।
0: ওলো তো মশাই, আমি বলছি ও সব ছেড়ে দিন মশাই, ও সব ছেড়ে দিন। পাগলা কুকুরের কামড় বড় ভীষণ জিনিস, নিজের চোখে আমি দেখেছি। জ্বর হবে, ভয়ে চিৎকার করে উঠবে অনবরত, জল দুধ তেল যা দেখবেন মনে হবে কুকুর তাড়া করে আসছে। জলাতঙ্ক রোগ বড় ভীষণ রোগ মশাই, 6 মাস পরে হয়তো জানা যাবে, তখন আর উপায় থাকবে না, ওই 10 দিনের মধ্যেই সব শেষ।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ে বাত তো ঠিক হ্যায়, লেকিন 10 রোজ তক ও কুত্তা আগর গুজর যাবে তব না?
0: হ্যাঁ তা ঠিক অবশ্য।
3: ঠিক আছে, দেখাই যাক না। 3 দিন পর তো লাটু আলসা যেতে বলেছে, গিয়েই দেখি না কি হয়।
0: দেখুন দেখুন।
5: সুরমণি, সুরমণি, অ সুরমণি, সুরমণি।

0: চমকাই গেলি তো বাবু, জল আনতে গেছিলাম দূর থেকে দেখি যে খাদানের বাবু বটে, ছোট আসছি বাবু রে দেখা, আইস ঘরে আইস গো বাবু, ঘরে আইস কুত্তার কাটা বাবু আইসে গো আপু।
1: আইসেন কুত্তা, কয়ঠ ন কুকুর তোর?
2: ওছা বিশ নয়, আঠেরো নয়, উনিশ নখের কুকুর।
1: এ পম্পি কুকুর বটে, চুমু গিয়া শয়তান আছে উহার বিষে। আর সুরমণি সুরমণি, কাটকি গাছের মূল বটে, তিন দিন লাগালি সুমুগিয়া বীজ খায়ে নিয়ে ভাগবে শেতান তো। এইটা তৈয়ার কর সুরমণি, কোলে কাটে দে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি।
3: নাগবংশী পূজা দিয়ে জোরি পাইলে আমি, খাদানে সাপ উঠল, শিবার কাম বন্ধ করে দিল কুলিরা।
1: সুরমণি, আরে জুরির মোড়কটা দে না।
0: এইতো এই জুরির মোড়কটো, এইতো,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বটে এটা বটে এটা বটে, কুলিদের হাতে বন্ধে দিলাম এ জুরিটো।
2: কি হলো তাতে?
3: খাদান থেকে সাপ পলায় গেল।
2: পলায় গেল?
3: হ্যাঁ।
4: আর ম্যানেজার?
1: ম্যানেজার সাহেব 10 রুপিয়া দিলি বক্সিস।
4: খাদান অফিস হার মাসে 2 রুপিয়া বক্সিস দেয় ঝারে। মাঝিনদের কথা তো,
1: মারাঙ্গারায় শিবার মাছ মিলল না, সন্তানলা ভাবলো বটে পাপ হয়েছে তাই মাছ মিলছে না, তো আমি বললাম।
0: কি যে সহ্য তোমার বাবু,
2: দাও আজ উঠি রাত হয়ে যাচ্ছে, আবার আসো।
1: তিন দিন বাদে নূতন মূল দিব কর্তা।
2: আচ্ছা এই যে টাকাটা শুরু মনে, আচ্ছা 2 টাকা দিয়ে কম হয় না তো, আচ্ছা এবার 4 টাকাই রাখ। আরে একটা কথা জিজ্ঞেস করবো তোকে।
0: কি কি কথা?
2: আচ্ছা এই ওষুধের পয়সাতেই তোদের তিনজনে চলে?
0: না বাবু।
2: তবে
0: আধা বিঘান খেতে আছে, আমি আর জংলা চাষ করে চালাই বাবু।
2: জংলাকে?
0: যে মরদটার সাথে আমার ঠিকিয়া হয়েছে বাবু, বাবু বাবু তোমার সঙ্গে মোর একটু কথা ছিল গো বাবু, তোমাকে কুত্তায় কাটছে তো বাবু, তো
2: আজ মায়ের সুরমণি, রাত হয়ে যাচ্ছে, তিন দিন পর তো আসছি, তখন শুনবো কেমন
0: কথাটো। আজই বলবার দরকার ছিল গো বাবু, আজই বলবার দরকার ছিল।
2: দেখ আরো কয়েকটা টাকা দেবো তো?
0: না না না না,
2: যা দিচ্ছি ওষুধের দাম বোধ হয়।
0: না না না না না, টাকার কথা নয় বাবু, টাকা তুই যা দিতেছিস, তোর শরীরে তোর শরীরে কোনো কষ্ট কোনো জ্বালা হইলে তুই ডাক্তার সাহেবকে দেরি করবি না বাবু, দেরি করবি না।
2: কেন রে, লাটুয়ার ওষুধে তো আমি ভালোই আছি, কোনো কষ্ট নেই তো। ডক্টর সেনের কাছে আমি কত প্রশংসা করলাম তোদের ওষুধের।
0: প্রশংসা?
2: হ্যাঁ,
0: সেসব ফুরাইছে গো বাবু, সেসব ফুরাইছে, আমি তো সে কথা
2: দেই তো। আজ দেরি হয়ে যাচ্ছে রে, ওরা আমার বন্ধুর বাড়িতে আবার চিন্তা করবে, আজ আসি।
0: আইসো গো বাবু আইসো। হে গো নাগবংশী দেবতা, হে গো নাগবংশী দেবতা, বাবুটারে দেখো তুমি, বাবুটারে তুমি দেখো, হে নাগবংশী তুমি বাবুটারে দেখো।

0: কি মশাই, পাঁচটা দিন তো কেটে গেল, কিছু উপকার বুঝছেন?
1: অপকার তো কিছু হয়েছে বলে মনে হচ্ছে না ডক্টর সেন।
2: সে কি আর এখন বুঝবেন স্যার, যখন বুঝবেন তখন
0: ইট ইজ টু লেট।
1: ডক্টর সেন, তবে এখনো বিশ্বাস করে লোকে যায় কেন লাটু বাবুর কাছে?
0: ভেরি ফিউ, ভেরি ফিউ। ওর দিন শেষ হয়ে এসেছে দেবাঞ্জন বাবু। আর তাছাড়া শুনেছি ওর কাছে

0: অন্য একটা কারণও রোগী যায়।
1: অন্য কারণ সেটা কি?
0: সে কি মশাই, একে আপনি লেখক মানুষ, তাতে আবার ব্যাচিলার, অন্য কারণ এখনো বোঝেননি?
1: না তো।
0: সুরমণি নাকি নামে একটা মেয়ে আছে না লাটুয়া ওঝার, শুনেছি মেয়েটি নাকি খুবই মানে একটা ওই বন্য আকর্ষণ এই আর কি। তা আপনাদের চোখ তো আবার
1: ডাক্তার সেন, আমার চোখের সামনে এখন সর্বদা অন্য একটা জিনিস ভাসছে।
0: কি বলুন তো, গল্পের প্লট লাটুয়াকে নিয়ে না সুরমণি?
1: না না না, লাটুয়াও নয় সুরমণিও নয়।
0: তবে
1: ইয়া বড় বড় সূচের 12টা ইঞ্জেকশন, তাই বোধ হয় আমার কপালে নাচছে।
0: কপালে নয় স্যার, আপনার পেটে।
1: ঠিক বলেছেন, ঠিক বলেছেন, পেটে।

0: ই তো ভালো কাম হয়েছে বটে। হ্যাঁ, কাটকি গাছের মূল সে কি মিথ্যা হইবার পারে? বিষ নামাইছে দেখ, তাপ নাই আর শরীরে, ঘাও তো শুকাই আসছে।
1: শিবার মাস্টার মানুষ তোরে বিছায় কাটলে?
0: ও শিবার বিছায় কাটলো খাদান স্কুলের মাস্টার তোরে, তেতলি বিছা, হাতের পাতার চাইয়া বড় বিছা আনলো মাস্টার তোরে আমার কাছে। কাটা কবুতরের মতন ঝাপটা মারছে মাস্টার তো, কাটকি গাছের মূল শীতল করলো সে জ্বালা। লাটুয়া ওঝার জরি বটে মিথ্যা হইবার লয়।
2: আবার কি আসতে হবে আমাকে?
0: হ্যাঁ
2: ওঝা, কাল রাতে হঠাৎ কিন্তু জ্বর হয়েছিল, বেশ জ্বর, মাথায় খুব যন্ত্রণা।
0: মাথার যন্ত্রণা, জ্বর?
2: হ্যাঁ,
0: 20 টাকা দিয়া যাবি আজ, পূজা দিব কাল জঙ্গলি কালীর মন্দিরে, 7 দিন পর ফের।
2: ঠিক আছে, আচ্ছা আজ তবে আসি।
0: আচ্ছা, হ্যাঁ।
2: সুরমণি, এই যে 20টা টাকা, তোকে একটা কথা জিজ্ঞেস করবো।
3: কি?
2: আচ্ছা আর কাউকে তো এখানে আসতে দেখি না।
3: কেউ আসে নাই বাবু।
2: কেউ আসে না কেন? লাটুয়া এত বড় ওঝা, কি হলো রে সুরমণি, কাঁদছিস কেন? এই কিছু বলবি? আচ্ছা কি যেন বলবি বলেছিলি তুই সেদিন?
3: তুই তুই ডাক্তারের কাছে যা বাবু, তুই ডাক্তারের কাছে যা।
2: কেন? লাটুয়া তো ওষুধ দিচ্ছে
3: না, এই দাওয়াত কাম হবে নাই তোর, এই টাকাটা তো ফিরায় লে বাবু, ফিরায়।
2: কি বলছিস সুরমণি, কেন কাজ হবে না? সকলেই তো
3: না না কাম হবে না তোমার, এই দাওয়াই মিথ্যা বটে, মিথ্যা
2: মিথ্যা মিথ্যে। মানে মানে তুই কি বলছিস, মিথ্যে কেন? সুরমণি আয় এখানটা বস, এই চাতারটায় বল আমার কাছে কি হয়েছে, বল কেন কাজ হবে না লাটুয়া ওঝার ওষুধে, আমি শুনবো, আমি কাউকে বলবো না, কোনো ভয় নেই তোর। সুরমণি আমি তোকে কথা দিচ্ছি, বল বল।
3: সব ছিল, সব ছিল আপুঙ্গের, সব রোগের ওষুধ, জড়ি বুটি সব জানা ছিল, ডাইনি যুগিন তাড়াইতে পারত, সাপের বিষ ঝাড়তে পারত, সব পাইত, নাগ বংশী পূজা দিয়ে সব শিখেছিল লাটুয়া ওঝা। হ্যাঁ আমার আপু।
2: তারপর?
3: তারপর বুড়া বয়সে জঙ্গলে মূল খুঁজতে খুঁজতে রাত হয়ে গেল একদিন, পাগলের মতো তখনও একা একা একটু গাছের মূল খুঁজছে আপু। এমন সময় পিছন থেকে হঠাৎ
2: হঠাৎ কি
3: একটা ভালুক জপটাইয়া ধরলো আপুংরে।
2: তারপর?
3: জান বেঁচে গেল আপুংয়ের, কিন্তু ভালুকের থাবায় চোখ দুটো অন্ধ হয়ে গেল লাটুয়া ওঝার, অন্ধ। তখন থেকে আর ঝুপড়ির বাইরে যায় না।

0: আপু, গাছের মূল ফুরাইল একদিন, শেষ হইয়ে গেল ঘরের সব ওষুধ, সব জড়ি বুটি, সেসব জঙ্গলা গাছের নাম জানা নাই কারো। তাই আমি
1: কি সুরমণি
0: বুড়া বাপ দুঃখ পাবে বুঝলে, যা পাই মিছা ঘাস পাতা শিকড় এনে কৌটা গুলো নে ভৈরা রাখি, সাজায় রাখি বাবু, সাজায় রাখি। রুগী না এলো বাপটো একা একা বুঝে গপ্প শুনায় আমারে, কোন ওষুধে কোন কাজ কোনটো কাখে দেছিল সব শুনায় আমারে শুনায়। আর বুড়া বাপটো ভাবে অন্ধ চোখে স্বপন দেখে, বাপের মুখে শুনে শুনে সুরমণিও মস্ত বড় এক উঝানি হয়ে উঠবে একদিন। কিন্তু কিন্তু বাপটো তো জানে নাই বাবু, এসব মূল শেষ হয়ে গেছে কবে জানে নাই বাবু, জানে নাই। চোখ ফিরে পেয়ে চিনায় না দিলে সুরমণি কোনদিন কোনদিন তার স্বপনের সেই উঁচানি হইতে পারবে নাই কোনদিন।
1: সুরমণি সুরমণি
0: মিথ্যা ওষুধ মিথ্যা ওষুধ, এটাই কাজ হয় না বাবু, কাজ হয় না। লাটুয়া ওঝার কাছে আর কেউ আসে নাই বাবু, কেউ আমার আমার পাপ হবে গো বাবু, পাপ হবে। এই বিষ্ট টাকা তুই ফিরাইলে ফিরাইলে ডাক্তারের কাছে যে ওষুধ লে তুই, এ মিছা মূল লাগায় তোর কোনো কাজ হবে নাই, কোনো কাজ হবে নাই বাবু। এই বিষ্ট টাকা তুই ফিরাইলে বাবু, নিয়ে যা নিয়ে যা বাবু, নিয়ে যা। আমার আর তুই পাপের ভাগিদার করিস নাই, লাগ বংশে সাপ লাগবে আমাক, তুই নিয়ে যা বাবু, লাগ বংশে সাপ আমার।

0: তারপর আর আমার জানা নেই। বন্ধু জয়ন্তকে বলে জঙ্গলের একটা কাজের ব্যবস্থা করে দিয়ে এসেছি, হয়তো ওর চাকরিটা হয়ে যাবে। আর লাটুয়া, তাকে নিয়ে লোকের যেমন বিশ্বাস, লাটুয়ারও তেমনি বিশ্বাস তার মেয়ে সুরমণির ওপর। সেই বিশ্বাস নিয়ে সে একদিন চোখ বুঝবে, চিরদিনের মতো শান্তিতে ঘুমিয়ে পড়বে লাটুয়া ওঝা। আর আমি কতটুকুই বা সাধ্য আমার, কোনোদিনও এই কাহিনী লিখতে পারবো না আমি।
1: কেন পারবেন না দেবাঞ্জনবাবু? এত কাছ থেকে এত গভীরভাবে জেনেছেন যে সত্য, আপনার কলমে কেন আপনি তাকে?
0: মাধববাবু, সুরমণিকে আমি যে কথা দিয়েছি কাউকে জানাবো না, কাউকে বলবো না, কোনোদিনও কেউ জানবে না। অন্ধ চোখে মিথ্যে এক স্বপ্ন দেখা মানুষের কথা লাটুয়া ওঝার কাহিনী।

0: লাটুয়া ওঝার কাহিনী নাটকটি এখানেই শেষ হল। কাহিনী রমাপদ চৌধুরী, বেতার নাট্যরূপ শঙ্কর দাশগুপ্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জ্ঞানীশ মুখোপাধ্যায়, জীবন কুমার ঘোষ, মমতা চট্টোপাধ্যায়, অমরনাথ মুখোপাধ্যায়, রজত রঞ্জন চক্রবর্তী, ভূদেব চক্রবর্তী, জগৎ মিত্র ও নির্মল কুমার। সম্পাদনা রামজীবন মিত্র। নাটকটি প্রযোজনা করেছেন জগন্নাথ বসু।
1: আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে বেজে 22 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:12। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া ফারাকা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু।

0: নমস্কার, শুনছেন গীতাঞ্জলি ক্রীড়াঙ্গন, সঙ্গে অঙ্কুর কুণ্ডু। আর প্রথমেই শুনে নেব আজকের এক নজরে।
1: নজরে

0: এক নজরে বলে দিতে হবে না যে কি থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই ফিফা ফুটবল বিশ্বকাপ। ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর ম্যাচে সহ আয়োজক কানাডার বিরুদ্ধে 3-0 গোলে জয় পেয়ে মরক্কো 2022-এর পরে আবারও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করল। আর অপরদিকে আরেকটি ম্যাচ ছিল যেখানে পেনাল্টি থেকে এমবাপ্পের গোলে কষ্টার্জিত জয় পেল ফ্রান্স। রাউন্ড অফ 16-এ প্রতিপক্ষ প্যারাগুয়ের বিরুদ্ধে 1-0 গোলে জয়ী হয়ে পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। নকআউটের পর্যায়ে দুই ম্যাচে ফ্রান্সের পারফরমেন্স চিন্তায় রাখবে দিদিয়ের দেশকে, কারণ কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ মরক্কো 10 জুলাই রাত 1:30। রাত 1:30, যা পড়ে যাচ্ছে আগামীকাল, এই সময়ে কোয়ার্টার ফাইনালের লক্ষ্যে মুখোমুখি হবে হল্যান্ডের নরওয়ে, বিপক্ষে ভিনিসিয়াস নেইমারদের ব্রাজিল। অপর রাউন্ড অফ 16-এর ম্যাচে ইংল্যান্ড বনাম মেক্সিকো খেলবে আগামীকাল ভোর 5:30। সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের সদস্য লেফটব্যাক রবিলাল মান্ডিকে আসন্ন কলকাতা লীগের জন্য সই করাল মোহনবাগান দল। অপরদিকে ক্যালকাটা ফুটবল লীগ 2026-27 থার্ড ডিভিশন ম্যাচে গতকাল জয় পেয়েছে জ্যোতির্ময় অ্যাথলেটিক ক্লাব, গ্রিয়ার স্পোর্টিং ক্লাব, তালতলা ইনস্টিটিউট, বরানগর এবং তার সঙ্গে গড়ালগাছা স্পোর্টিং ক্লাব। আজ রাত 8:00 আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়া প্রতিদ্বন্দ্বিতা করবে ইংল্যান্ডের সঙ্গে। আয়ারল্যান্ডের কাছে প্রথমবার টি টোয়েন্টি সিরিজে পরাজয়ের পর ভারতীয় পুরুষ ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও পরাজিত হল। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে অমীমাংসিত ছিল। বিশ্ব প্যারা আর্চারি সিরিজে শনিবার ভারতের ভাওনা মহিলাদের রিকার্ভে শিরোপা জিতে নিয়েছিলেন। অন্যদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন শীতল দেবী কম্পাউন্ড মিশ্র দলের সোনা এবং মহিলাদের দলগত ইভেন্টে ব্রোঞ্জের সাথে ব্যক্তিগত রূপও জিতলেন। উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসে আজ রাউন্ড অফ 16-এ জোকোভিচ খেলবেন সাফিউলিনের বিরুদ্ধে, সিনারের প্রতিপক্ষ মোচিচুক। মহিলাদের সিঙ্গলসে রাউন্ড অফ 16-এ খেলতে নামবেন সাবালেঙ্কা ওসাকার বিরুদ্ধে এবং কোকো গফ খেলবেন বেলিন্ডার বিরুদ্ধে। সরাসরি এবার চলে আসব আতশ কাঁচের তলায়। আর আতশ কাঁচের তলায় আজকে অবশ্যই নজর থাকবে গতকালের ম্যাচের দিকে। গতকাল একটি ম্যাচ ছিল যে ম্যাচের পর দুটি দল সরাসরি চলে গেছে কোয়ার্টার ফাইনালে। ফিফা ফুটবল বিশ্বকাপ নিয়ে আজকের এই কথা।
1: ফুটবলের মহাযজ্ঞ,
0: প্রথম ম্যাচ, যে ম্যাচে কিন্তু খুব সহজ জয় পেয়েছে বলা চলে, কারণ দলটার নাম ছিল মরক্কো। আর মরক্কো যেদিন খেলে সেদিন কিন্তু প্রতিপক্ষকে বেশ বিপদেই ফেলে। আজাদিন উনাহি জোড়া গোলের ওপর ভর করে বিশ্বকাপের শেষ 16 ম্যাচে কানাডাকে 3-0 ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল মরক্কো। এর মাধ্যমে অ্যাটলাস লায়ন্সরা প্রথম আফ্রিকান দেশ হিসেবে একাধিকবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার ইতিহাস গড়ল। 2022 সালে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে ওঠার পর এটি শেষ 8-এ মরক্কোর টানা দ্বিতীয়বারের মতো উপস্থিতি। প্রত্যেকটা ম্যাচেই মরক্কো যেন উন্নতির পর উন্নতি করছে, আর সেই উন্নতি কিন্তু এবারেও দেখা গেল গতকালের ম্যাচে। যে ম্যাচে 50তম মিনিটে মরক্কো গোল করার আগে কিন্তু কোনো ডেডলকই খুলতে পারেনি, তারপরে 82তম মিনিটে আবারও গোল করে উনাহি। ম্যাচের মাত্র 22 মিনিটে আহত ফরওয়ার্ড ইসমাইল সাইবারির পরিবর্তে মাঠে আসা সুফিয়ান রাহিমি ইঞ্জুরি টাইমের শেষ মিনিটে দলের তৃতীয় গোলটি করে দলকে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেয়।

0: ফুটবলের মহাযজ্ঞ।
1: আর অপর একটি ম্যাচে কস্টার জিত জয় এমবাপের ফ্রান্সের। কস্টার জিত এই জন্যই বলছি কারণ গোল একটাই যে হয়েছে সেটার জন্য নয়, ম্যাচের যে হাল হকিকত সেটা দেখেই কিন্তু বলা যায়। বিকল্প খেলোয়াড় ডেজিরে দুয়ে বক্সের ভেতরে ব্রাইটনের দিয়েগো গোমেজের ফাউলের শিকার হওয়া পর্যন্ত প্যারাগুয়ে দুইবারের চ্যাম্পিয়নদের খুব কম সুযোগেই সীমাবদ্ধ রেখেছিল। এই ঘটনার পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির হস্তক্ষেপে রেফারি ইলগিজ তান্তাসেভ পেনাল্টির নির্দেশ দেন। এমবাপে পেনাল্টির শট নেন এবং ওরলান্দো গিলকে ভুল দিকে চালিত করে ফ্রান্সের পরবর্তী রাউন্ডে যাওয়া নিশ্চিত করেন। এর মাধ্যমে টুর্নামেন্টের গোল্ডেন বুটে দৌড়ে তিনি আর্জেন্টিনার মহান ফুটবলার লিওনেল মেসির সমান 7টি গোল করার কৃতিত্ব অর্জন করেন। প্যারাগুয়ের রক্ষণভাগ ভাঙা কঠিন প্রমাণিত হয়েছিল এবং সেই হতাশা 36তম মিনিটে স্পষ্ট হয়ে ওঠে যখন আন্দ্রেস কুভাসের ফাউলের শিকার হয়ে এমবাপে ক্ষোভ প্রকাশ করেন। গুস্তাভো আলফারোর দল যারা শেষ 32-এর লড়াইয়ে পেনাল্টিতে জার্মানিকে হারিয়ে চমকে দিয়েছিল তারা একটা সতর্ক প্রথমার্ধে বেশ দৃঢ়তার সাথে রক্ষণভাগ সামাল দেয়। প্রথমার্ধটি গোলশূন্যভাবে শেষ হয় এবং কোনো দলই অন টার্গেট শট নিতেই পারেনি। বিরতির পর ফ্রান্স আরও বেশি আক্রমণাত্মক মনোভাব দেখায় এবং অবশেষে 54তম মিনিটে ম্যানু কোনে দূরপাল্লার শটের মাধ্যমে তারা গিলকে একটি সেভ করতে বাধ্য করে যা ছিল ম্যাচে তাদের প্রথম অন টার্গেট শট। এবং পরের দিকে 21 বছর বয়সী ফরওয়ার্ড মাঠে নামার 4 মিনিট পরে বক্সের ভেতরে ঢুকে পড়েন এবং প্যারাগুয়ের এক ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে যাওয়ার সময় গোমেজ পা বাড়িয়ে দিলে তাকে ফেলে দেন। আর এর ফলেই এমবাপে শেষ 8-এ ফ্রান্সের জায়গা নিশ্চিত করার সুযোগ পান।
0: ফুটবলের মহাযজ্ঞ।
1: আর যারা ক্রীড়াঙ্গন শোনেন তারা জানেন যে একটা নতুন কিন্তু পালক জুড়েছে ক্রীড়াঙ্গনে, যার নাম বিশ্বকাপ রঙ্গমঞ্চে। এই বিশ্বকাপ রঙ্গমঞ্চে আজকে যেটা থাকবে তা অবশ্যই বলবো, কিন্তু তার আগে আজকে যে ম্যাচগুলো আছে, আজকে এবং আগামীকাল যে ম্যাচের কথা বললাম, একদিকে ব্রাজিল আর অপরদিকে খেলতে নামবে ইংল্যান্ড, তাদের ম্যাচ কেমন হবে সেদিকে তো চোখ থাকবে এবং সেই নিয়ে আলোচনাও হবে।
0: ফুটবলের মহাযজ্ঞ।
1: এবার সরাসরি চলে যাব বিশ্বকাপ রঙ্গমঞ্চে।
0: ফুটবলের মহাযজ্ঞ।
1: আজকে যেটা নিয়ে আলোচনা হবে, আমরা অনেকেই জানি যে কতগুলো দল এই মুহূর্তে এইবারে ডেবিউ করেছে, যেমন কাবো ভার্দের কথা আমরা জানি, কিউরোসাওয়ের কথা জানি, জর্ডানের কথা জানি, আবার উজবেকিস্তানের কথা জানি। কিন্তু আজকে বিশ্বকাপ রঙ্গমঞ্চে এমন কয়েকটি দলের কথা বলবো যারা কিন্তু আর ফিরতে পারেনি কখনোই বিশ্বকাপের মঞ্চে, তবে তারা একবার কোনো একবার বিশ্বকাপ খেলেছিল। সেই দলগুলোর নামই এখন আমি বলবো। সবার আগে বলবো কিউবা দলের কথা, 1938 সালে প্রথম খেলা এবং সেটাই বিশ্বকাপের শেষ খেলা। এরপর ইন্দোনেশিয়া, ইসরায়েল, পূর্ব জার্মানি, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহী, জামাইকা, চীন, অ্যাঙ্গোলা, টোগো, ত্রিনিদাদ এবং টোব্যাগো, আর তার সঙ্গে অবশ্যই ইউক্রেন ও আইসল্যান্ড। এরা সকলেই কোনো না কোনো কারণে দ্বিতীয়বার বিশ্বকাপ খেলার সুযোগ পায়নি। হতে পারে রাজনৈতিক কারণ, হতে পারে অন্য কোনো কারণ, হতে পারে প্রতিভা সেভাবে উঠতে পারেনি, আবার কখনো কিন্তু এটাও হয়েছে যে সেই দেশে ফুটবলের থেকে অন্য খেলার প্রতি প্রেম অনেক বেশি ছিল সেখানকার মানুষদের। এই দলগুলোর সঙ্গে সঙ্গে আরও কয়েকটা দলের নাম বলি, যে দলগুলো এই 2026-এ যখন খেলছে তখন এই নিয়ে দ্বিতীয়বার, অতএব এভাবেও ফিরে আসা যায় সেটা কিন্তু এই দলগুলো দেখিয়েছে। এই দলগুলোর মধ্যে অবশ্যই ডিআর কঙ্গো, কাতার, হাইতি, বসনিয়া, পানামা, ইরাক, এই দলগুলো ফিরে এসেছে 2026-এ। অতএব একটা দিকে এভাবেও ফিরে আসা যায় দেখালাম, আর একটা দিকে কখনোই ফিরতে পারল না তারা, সেই দুঃখটাও রয়ে গেল।

0: এবার সরাসরি একটি কথিকাতে চলে যাব, তবে তার জন্য আর একটু অপেক্ষা করতেই হবে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এবার শুনবেন উইম্বলডনের 150 বছরের ইতিহাস নিয়ে একটি কথিকা। লিখেছেন সুমনা পাল, গ্রন্থনা অঙ্কুর কুণ্ডু, সম্পাদনা অভিরূপ পাল। ফুটবল থেকে এবার সরাসরি পৌঁছে যাব উইম্বলডনে, আর সেই উইম্বলডনে কি হয়েছিল 150 বছরের ইতিহাসে সেটাই কিন্তু আমরা এবার শুনে নেব।
2: টেনিসের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে এক অন্যরকম ছবি। সবুজ ঘাসের কার্পেট, নিখুঁত সাদা পোশাকে বিশ্বের সেরা খেলোয়াড়েরা, গ্যালারিতে পিন পতন নীরবতা, আর ঠিক পরের মুহূর্তেই বজ্রধ্বনির মতো করতালি। কারো কারো হাতে স্ট্রবেরি আর ক্রিমের বাটি, চারদিকে রাজকীয় আবহ। এ যেন শুধু একটা টেনিস প্রতিযোগিতা নয়, যেন জীবন্ত ইতিহাস, আর সেই ইতিহাসের নাম উইম্বলডন। বিশ্বের চারটি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে উইম্বলডনই সবচেয়ে পুরনো, আর অনেকের মতে সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। 1877 সালে লন্ডনের অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকেট ক্লাবে শুরু হয়েছিল এর পথ চলা। তবে শুরুতে এই ক্লাবে শুধু ক্রোকেটই খেলা হতো, পরে লন টেনিস জনপ্রিয় হয়ে ওঠায় ক্লাবের নামেও আসে পরিবর্তন। প্রথম আসরে অংশ নিয়েছিলেন মাত্র 22 জন খেলোয়াড়, সবাই পুরুষ, কারণ মেয়েদের খেলার অনুমতি ছিল না, দর্শকও ছিল হাতে গোনা। সেই প্রতিযোগিতার প্রথম চ্যাম্পিয়ন ছিলেন স্পেন্সার কোর। সেদিন হয়তো কেউ ভাবতেও পারেনি একদিন এই টুর্নামেন্টটি কোটি কোটি মানুষের আবেগ হয়ে উঠবে। মেয়েদের খেলা শুরু হয় 1884 সালে। 13 জন প্রতিযোগীর মধ্যে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিলেন 19 বছর বয়সী মড ওয়াটসন। আজও চারটি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে একমাত্র উইম্বলডনই হয় প্রাকৃতিক ঘাসের কোর্টে, আর এই ঘাসের পরিচর্যাতেও থাকে নিখুঁত যত্ন। প্রতিদিন ঘাস ছেটে ঠিক 8 মিলিমিটার উচ্চতায় রাখা হয়, যাতে বলের গতি আর বাউন্স ঠিক থাকে। তাই ঘাসের কোর্টে সফল হতে খেলোয়াড়দের প্রয়োজন হয় বাড়তি দক্ষতা দেখানো। উইম্বলডনের আর একটা বড় পরিচয় তার নির্দিষ্ট পোশাক বিধি। এখানে খেলতে হলে প্রায় পুরোপুরি সাদা পোশাক পরতেই হয়, শুধু জার্সি নয়, মোজা, জুতো, এমনকি পোশাকের নকশাতেও রঙের ব্যবহার অত্যন্ত সীমিত। একসময় সাদা পোশাক ছিল ব্রিটিশ অভিজাত সমাজের প্রতীক। সময় বদলেছে, ফ্যাশন বদলেছে, খেলোয়াড় বদলেছেন, কিন্তু এই ঐতিহ্য আজও অটুট। তবে উইম্বলডনের ইতিহাস শুধু গৌরবের নয়, লড়াইয়েরও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1940 সালের 11ই অক্টোবর ভয়াবহ বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয় অল ইংল্যান্ড ক্লাব। 5টি বোমার একটা সরাসরি একদম আঘাত হানে সেন্টার কোর্টে, ধ্বংস হয়ে যায় প্রায় 1200 দর্শক আসন। যুদ্ধের সময় এই ক্লাবটাই দুর্গতদের আশ্রয় কেন্দ্র এবং সেনাবাহিনীর বিভিন্ন কাজে ব্যবহৃত হয়েছিল। এরপর অর্থের অভাবে দীর্ঘদিন সেন্টার কোর্ট আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তবু যুদ্ধ শেষ হতেই টেনিসকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।

1945 সালে আয়োজন করা হয় একটা ছোটখাটো প্রতিযোগিতা, আর 1946 সালে আবার শুরু হয় আনুষ্ঠানিকভাবে উইম্বলডন। ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর এই গল্প আজও উইম্বলডনের অন্যতম বড় উদাহরণ। উইম্বলডনকে ঘিরে রয়েছে অনেক মজার তথ্য। প্রতি বছর এখানে ব্যবহার করা হয় প্রায় 55,000 টেনিস বল। প্রথম 7 গেমের পর বল বদলানো হয়, তারপর প্রতি 9 গেম অন্তর আনা হয় নতুন বল। প্রায় 250 বল বয় ও বল গার্ল কয়েক মাসের কঠোর প্রশিক্ষণ নিয়ে কোর্টে এই দায়িত্ব পালন করেন। প্রাকৃতিক ঘাসের কোর্টে পাখির উৎপাতও কিন্তু কম নয়, আর সেই সমস্যার সমাধানে রয়েছে এক অভিনব ব্যবস্থা। রুফাস নামে একটি হ্যারিস বাজ পাখি প্রতিদিন সকালে কোর্টের উপর চক্কর দিয়ে পায়রাদের দূরে সরিয়ে দেয়, ফলে খেলার সময় আর কোনো বিঘ্নই ঘটে না। তাই রুফাসকে উইম্বলডনের অঘোষিত নিরাপত্তারক্ষী বললেও ভুল হয় না। উইম্বলডন মানে স্ট্রবেরি আর ক্রিম। প্রতি বছর দর্শকদের জন্য পরিবেশন করা হয় প্রায় 2,000,000 স্ট্রবেরি আর প্রায় 7,000 লিটার ক্রিম। এই খাবার এখন উইম্বলডনের অন্যতম পরিচয়। আবার সেন্টার কোর্টে রয়েছে 74টি বিশেষ আসন, যা সংরক্ষিত থাকে ব্রিটিশ রাজপরিবার, বিশিষ্ট অতিথি এবং বিশ্বের খ্যাতনামা ব্যক্তিদের জন্য। অন্যদিকে বিশ্বের বড় বড় ক্রীড়া প্রতিযোগিতায় যেখানে বিজ্ঞাপনের ছড়াছড়ি, সেখানে উইম্বলডনের কোর্ট আজও প্রায় বিজ্ঞাপন মুক্ত। ঐতিহ্য বজায় রাখতেই এই নিয়ম বছরের পর বছর মেনে চলা হচ্ছে। তবে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে 2009 সালে সেন্টার কোর্টে বসানো হয় অত্যাধুনিক ভাঁজ করা ছাদ, যাতে বৃষ্টির জন্য আর খেলা বন্ধ রাখতে না হয়। উইম্বলডনের কোর্টেই লেখা হয়েছিল টেনিস ইতিহাসের দীর্ঘতম ম্যাচের কাহিনী। 2010 সালে জন ইসনার এবং নিকোলা মাহুতের প্রথম রাউন্ডের ম্যাচ চলেছিল টানা 3 দিন, মোট সময় ছিল 11:05, যার শেষ সেটেই খেলা হয়েছিল 8:11। শেষ সেটের স্কোর দাঁড়িয়েছিল অবিশ্বাস্য 70-68। সেই ম্যাচ আজও বিশ্ব টেনিসের সবচেয়ে বিস্ময়কর অধ্যায়গুলোর একটা। আসলে উইম্বলডনের ইতিহাস মানেই কিংবদন্তিদের ইতিহাস। পুরুষদের সিঙ্গলসে সবচেয়ে বেশি 8 বার খেতাব জিতেছেন রজার ফেডারার। তার অনবদ্য খেলা যেন ঘাসের কোর্টকে শিল্পে পরিণত করেছিল। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে 9 বারের চ্যাম্পিয়ন মার্টিনা নাভ্রাতিলোভা আজও সর্বকালের সবচেয়ে সফল খেলোয়াড়। পিট সাম্পাস, বিয়র্ন বর্গ, স্টেফি ক্রফ, সেরেনা উইলিয়ামস, ভেনাস উইলিয়ামস কিংবা নোভাক জোকোভিচ, প্রত্যেকেই নিজেদের সাফল্যে একাধিকবার উইম্বলডনের ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছেন। উইম্বলডনের ট্রফির ইতিহাসও কম আকর্ষণীয় নয়। পুরুষদের ট্রফি চালু হয় 1887 সালে। তার মাথায় রয়েছে একটি আনারসের অলঙ্করণ। কেন আনারস? তার নির্দিষ্ট উত্তর আজও অবশ্য মেলেনি। তবে ভিক্টোরিয়ান যুগে আনারস ছিল ঐশ্বর্য, মর্যাদা এবং আতিথেয়তার প্রতীক। আর মহিলাদের সিঙ্গলস চ্যাম্পিয়নরা পান বিখ্যাত ভেনাস রোজ ওয়াটার ডিশ, অসাধারণ কারুকাজে তৈরি একটি রূপোর থালা। তবে আসল ট্রফি কেউ বাড়িতে নিয়ে যেতে পারেন না, চ্যাম্পিয়নদের হাতে তুলে দেওয়া হয় তার নিখুঁত প্রতিরূপ। আসল ট্রফি থেকে যায় অল ইংল্যান্ড ক্লাবের সংগ্রহশালাতে। সময় বদলেছে, প্রযুক্তি এগিয়েছে, নিয়মেও এসেছে বেশ কিছু পরিবর্তন, কিন্তু উইম্বলডনের মাহাত্ম্য আজও একই রয়ে গেছে। সবুজ ঘাস, সাদা পোশাক, নিখুঁত শৃঙ্খলা, রাজকীয় পরিবেশ আর ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, এই সব কিছুর মিলেই উইম্বলডন অন্য সব টুর্নামেন্ট থেকে আলাদা। প্রতি বছর বিশ্বের সেরা খেলোয়াড়েরা যখন সেই সবুজ কোর্টে নামেন, তখন তাঁরা শুধু একটা ট্রফির জন্য খেলেন না, তাঁরা লড়াই করেন ইতিহাসের অংশ হয়ে ওঠার জন্য। আর সেই কারণেই 150 বছরেরও বেশি সময় পেরিয়েও উইম্বলডন আজও টেনিসের রাজমুকুট হিসেবে বিশ্বজুড়ে একই মর্যাদা আর সম্মান ধরে রেখেছে, লড়াই জারি রেখেছেন বিশ্বের সেরা টেনিস।

0: スタロから。
1: এতক্ষণ শুনলেন উইম্বলডনের 150 বছরের ইতিহাস নিয়ে একটি কথিকা। লিখেছেন সুমনা পাল, গ্রন্থনা অঙ্কুর কুণ্ডু, সম্পাদনা অভিরূপ পাল। এবার সরাসরি চলে আসব এ সপ্তাহের খেলোয়াড়। এ সপ্তাহের খেলোয়াড় আমার মনে হয় আজকে যার নাম বলবো

একজন কাবুভার্দিয়ান পেশাদার ফুটবলার এবং জাতীয় দলের গোলরক্ষক হিসেবে খেলেন। আশা করছি সকলেই বুঝে গেছেন। ভোজিনহা, যার হাতেই কিন্তু কাবুভার্দের স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবারের বিশ্বকাপের ইতিহাস। ভোজিনহার ক্লাব ক্যারিয়ার গড়ে উঠেছিল কাবুভার্দে, অ্যাঙ্গোলা, মলদোভা, পর্তুগাল, সাইপ্রাস এবং স্লোভাকিয়ার বিভিন্ন ক্লাবে খেলার মধ্যে দিয়ে। 2012 সাল থেকে জাতীয় দলের নিয়মিত মুখ তিনি। 2013, 15, 21 এবং 23 সালের আফ্রিকা কাপ অফ নেশনস এবং 2026 সালের ফিফা বিশ্বকাপ, তারই কিন্তু হাতে কাবুভার্দে তৈরি হচ্ছে যেন। বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল স্পেনের সঙ্গে তাঁর দলের 0-0 ড্রয়ের পর কেঁদে ফেলেছিলেন। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল সেই চোখের জলের কারণ, অবশ্যই জয়, কিন্তু তার সঙ্গে তার মায়ের এবারের বিশ্বকাপে না আসতে পারা একটা কারণ, যেখানে ভিসা হয়তো আয়োজন, যেটা ভিসার ক্ষেত্রে লাগে টাকা, সেটা আনতে পারেননি, এবং ঠিক সেই কারণে মায়েরও আসা হয়নি খেলা দেখার। এছাড়া তিনি বড় হয়েছিলেন যে দাদু দিদার কাছে, তারাও তাকে ছেড়ে বহু বছর আগে চলে গেছেন। এই সব নিয়েই তিনি কেঁদে ফেলেছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে তার দল একত্রিত হয়ে খেলতে ভালোবাসে, কোনো বিশেষ একজনের জন্য তার দল জেতে না। এবং সেই দলে যেমন 10 বা 15 বছর ধরে খেলছে এরকমও খেলোয়াড় আছে এবং নতুন খেলোয়াড়েরও আছে, তারা সকলেই পরিবারের মতো হয়ে থাকে। এই 40 বছর 12 দিন বয়সে তিনি যে কোনো দেশের হয়ে নিজেদের অভিষেক বিশ্বকাপ ম্যাচে অংশ নেওয়া সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন। ভোজিনহার নামের সঙ্গে জড়িয়ে আছে ফুটবল ইতিহাসের এক টুকরো গল্প। তার বাবা আর্জেন্টিনা এবং রিয়াল মাদ্রিদের কিংবদন্তি হোর্হে ভালদানোর নামানুসারে তার নাম ভালদানো রাখতে চেয়েছিলেন, কিন্তু কাবুভার্দের কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে। পরিবর্তে 1986 বিশ্বকাপে আলোড়ন সৃষ্টি করা ব্রাজিলের ডিফেন্ডার জোসিমারের নামানুসারে তার নাম রাখা হয় জোসিমার। কয়েক দশক পর আরেকটি বিশ্বকাপের মঞ্চে ভোজিনহা এবার নিজের ইতিহাস নিজেই রচনা করলেন। আর্জেন্টাইন আক্রমণ ভাগের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে 8টি দুর্দান্ত সেভ করে গোলরক্ষক ভোজিনহা তাঁর দলকে লড়াইয়ে টিকিয়ে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। স্বয়ং মেসিকে যিনি ড্রিবল করেছিলেন। ম্যাচের শেষ বাঁশি বাজার পর মেসি এবং ভোজিনহা যখন একসঙ্গে হলেন, তখন এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছিল, যা ভোজিনহা পরে বলেছিলেন যে সেটা সারা জীবন তার মনে থাকবে, কারণ মেসির প্রশংসা যে তিনি পেয়েছিলেন। কাবুভার্দের এই ঐতিহাসিক বিশ্বকাপ যাত্রা থেমে গিয়েছিল আর্জেন্টিনার বিরুদ্ধে পরাজয়ের সঙ্গে সঙ্গে, কিন্তু দলটার এই নির্ভীক পারফরম্যান্স গোটা ফুটবল বিশ্বের মন জয় করে নিয়েছিল। এই ছোট্ট একটা দ্বীপরাষ্ট্র গোটা ফুটবল বিশ্বের কল্পনাকে এভাবে নাড়া দিয়ে যে জয় ছিনিয়ে আনবে, এই জয় শুধু ম্যাচের জয় নয়, এই জয় ভোজিনহার জয়, এই জয় ছোট্ট একটা জায়গা থেকে উঠে আসা এক রূপকথার গল্পের জয়। ভোজিনহা, কাবুভার্দে ছাপ এইবারে বিশ্বকাপে, যার জন্য এই সকলে দেখতে পেল এবং সকলে এই বিশ্বকাপে একটা ছোট দলের জন্য আনন্দ করেছে, তাই এই সপ্তাহের খেলোয়াড় অবশ্যই ভোজিনহা। আজ ঘড়ির কাঁটা বলছে সময় একদম শেষের দিকে, বিদায় নিচ্ছি আজকের ক্রীড়াঙ্গন থেকে। কেমন লাগছে জানাতে ভুলবেন না, জানাতে পারেন air@kolkatasports.com এ ইমেল করে। আজ ক্রীড়াঙ্গন এখানেই শেষ করছি।

0: ক্রীড়াঙ্গন শেষ হল। উপস্থাপনায় ছিলেন অঙ্কুর কুণ্ডু। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা, শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে, যে শুধু ক্রিকেটটাই বোঝে? তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক

বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়, শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানো সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.edu.cetion.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় তৃষিতা সাঁতরা।

বন্ধু, রবিবারের বিকেল, সঙ্গে বাইরে বৃষ্টি আর এক কাপ চা, তার মানে ব্যাপারটা তো পুরো একেবারে জমে জমজমাট। আর তোমার এই মুহূর্তটাকে আরও একটু ভালো করে দিতে আমি তোমার বন্ধু তৃষিতা আজকে চলে এসেছি তোমাদের জন্য গান নিয়ে। গল্প হবে, গানে গানে আড্ডা হবে, আর থাকবে যুববাণীর শিল্পী সায়নী ব্যানার্জি ও সুরভি ব্যানার্জির কণ্ঠে সুন্দর সুন্দর গান। তাহলে চলো প্রথমেই, প্রথম দেখার মতো ওনের মধ্যে যে মিষ্টি একটা গান বেজে ওঠে, সেই রকমই একটা গান সুরভি ব্যানার্জির কণ্ঠে এখন রইলো।

প্রথম দেখা সবসময় বিশেষ, তারপর বৈশাখীর দমকা হওয়ার মতো কোনো কারণবশত বা কাজের জন্য যখন দূরে দূরে থাকতে হয় তখন মনটা একটু খারাপ হয়েই যায়। তখন সেই মানুষটাকে বলতে ইচ্ছে করে, তুমি কি এমনি করেই দূরে থাকবে?

বন্ধু, ফিরলাম সায়নী ব্যানার্জির কণ্ঠে সুন্দর একটা গান শুনে। শুনছো যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাস। সঙ্গে আছি আমি তোমার বন্ধু তৃষিতা। আজকে তোমাদের জন্য অনেক গান নিয়ে এসেছি, এখনও কিছুটা সময় সঙ্গে থাকব, তোমাদের গানও শোনাব। তাই রইল সায়নী ব্যানার্জির কণ্ঠে আরও একটা গান।

তবে বন্ধু, আমি তো না বলে আসিনি, বলছি কারণ গতকাল রাতেই আমাদের যুববাণী কলকাতার যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে জানিয়ে দিয়েছি। আজকের অনুষ্ঠান কেমন লাগছে সেটা জানাতে পারো কমেন্ট করে। কোথায় কমেন্ট করবে বলছি, আমাদের যে অফিসিয়াল পেজ আছে সেখানে সুরের ক্যানভাসের নামে একটা পোস্টার আছে, আর সেখানে গিয়েই কমেন্ট করে আসতে পারো। তবে এখন রইল বন্ধু সুরভির কণ্ঠে আরও একটা গান।

সত্যি মনের দুয়ার খুলে কখন যে কে আসে বলা যায় না। ফিরে এলাম গানের পর, শুনছো যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে। আজকের আড্ডায় তোমাদের সঙ্গে আছি আমি, তোমার বন্ধু তৃষিতা, আর সঙ্গে আছে যুববাণীর শিল্পী সুরভি ব্যানার্জি ও সায়নী ব্যানার্জির কণ্ঠে গান। রইল আরও একটা গান তোমাদের জন্যে।

বন্ধু শুনলে সায়নী ব্যানার্জির কণ্ঠে একটা গান। বন্ধু আরেকটু সময় তো থাকতে ইচ্ছে করছে, তবে স্টুডিওর ঘড়ি বলছে এবার টাটা বলতে হবে। শুনছো যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে, সঙ্গে আছি আমি তোমার বন্ধু তৃষিতা। আর শুনলে যুববাণীর শিল্পী সায়নী ব্যানার্জি ও সুরভি ব্যানার্জির কণ্ঠে সুন্দর গানগুলো। বন্ধু কথা হবে আবার অন্য দিনে, ততদিনে সবাই খুব খুব ভালো থেকো, ভালোই রেখো। আর তোমাদের জন্য শুকনো তো বিদায় দিলে চলে না, তাই যেতে যেতে রেখে গেলাম সুরভি ব্যানার্জির কণ্ঠে এই গানটা।

যুববাণীর অনুষ্ঠান এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলেন তৃষিতা সাঁতরা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন আবহাওয়ার সান্ধ্য বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘণ্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে। দু এক পশলা থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.5 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 27.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে 95% এবং 82%। বৃষ্টি হয়েছে 6.7 মিলিমিটার। শুনলেন আবহাওয়ার সান্ধ্য বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠান শুনবেন লোকগীতি পরিবেশনায় মালতী টুডু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শিক্ষা হল উন্নতির আলো এ বিষয়ে একটি সাক্ষাৎকার শুনবেন। এরপর থাকছে সাঁওতালি লোকগীতি পরিবেশনায় এমএলই হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। যাত্রানুষ্ঠান জ্যোতির্ময়ী বিনোবা 6:40 রচনা দিলীপ গঙ্গোপাধ্যায় পরিবেশনায় শিবপুর সংস্কৃতি সঙ্গম। সমীক্ষা 7:30 রাত 8 সবিনয় নিবেদন উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 8:30 পত্রপাঠ রোগ

বিদায়। প্রযোজনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। এ মাসের গান 8:55, শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, কথা ও সুর আর্য চৌধুরী। রাত 9:00 শিক্ষাঙ্গন থেকে, ফুলিয়া শিক্ষানিকেতন থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। সুদেব চট্টোপাধ্যায়ের পরিবেশনায় শ্যামা সঙ্গীত 9:30। গিটার, শিল্পী গীতা দেব। রাত 10:00 রবি বাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা, শুনবেন বাঁশি, শিল্পী পণ্ডিত কৈলাশ চন্দ্র শর্মা। এটি আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিবেদন। রাত 11:00 লোকগীতে শিল্পী দেবাশিস রায়, বাংলা ছায়াছবির গান ও আধুনিক গান 11:10। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সন্ধ্যে 6:30 আইসিসি মহিলাদের টি-20 ক্রিকেট ওয়ার্ল্ডকাপের ফাইনালে সরাসরি ধারাবিবরণী শুনবেন। স্টুডিওর অনুষ্ঠান শোনা যাবে নিউজ অন এআইআর অ্যাপে। অ্যাপে 6:30 থাকছে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। সুদক্ষিণা বসুর কণ্ঠে নজরুল গীতি শুনবেন 7:10। 7:30 দর্পণ উপস্থাপনায় প্রীতি মুরারকা। হিন্দি ছায়াছবির গান রাত 8:00। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। হিন্দিতে জাতীয় রূপক অনুষ্ঠান 9:30। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উইশ আ সং। হিন্দি ছায়াছবির গান 11:10। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী কলকাতা পনসায় মরে গেল তুরুই কাটুডে তুরুই মিটে রিয়ার গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন এহবে না তেহিয়া সান্তাড়ি আখড়া তেহিন্দ সিঙ্গে মাহা আষাঢ় বঙা রেয়ার বারগেল মাহিত তেহিয়া আখড়া দো এতব কানা পরব সেরিংতে মালতী টুডু আর সাঁওতেন কোয়া সেরিং রেদ মালতী টুডু আর রূপ সরেন

0: atfelele do khoborio kwa marang kami kana khoborio re numana kardhani lage narod mun emo akhra re seret kate rajyapal do tehin emen kira je sedai ma jugre bharat disom re deborsi narod disho janopor re okai eto hoble tahena ona ge pehil dahar do tahe kana ponotrito dohrate marang mantri bishwa utmo kamihura chalua केंद्र दो हाले के नोआ पांथा रिया बोकिया तुरुई गे मोरे करोड़ टाका एमपुरो रे नोआ कमी हुरा पुरो रे आरजहान बाधक दो बनुआ मेंतुरे गनुआ नोआ कमी हुरा तलाते लेखा कम गाता क्रेन हर्मो सौहार केंद्र चिकित्सा परिकठाम स्कूल मुईदा इने छड़ा जुदे जुदे तिरले हपन को पांथा लेकना एटा परिकठाम हो बेनाव रकाबोआ সরকার দো পেঁয়াজ তুমল রিয়া দাম গেলপে সাই হিসে বাড়তি একাদা নোয়াখাতের মিমিট কুইন্টাল পেঁয়াজ রিয়া কেরিং দাম মিল হাজার ইরল সাই এআই গে মরে টাকা খন বাড়তি কাতেন বার হাজার মি সাই বা গে মরে টাকা হয়ে কেনা উপভোক্তা বিষয় তেনা জমা আর দিশু হাপাটিং দপ্তরে মেনকাদা যে নোয়া রুফেরাওয়াকান কিনিং দাম পেঁয়াজ চাষিকু লগে নাপায় আয় রিয়া গ্যারান্টি इमाको कना आर उन साथे मौजूद दहरिया कमरे गोरवाना हुआ ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়া মিশায় বাগে মরেয়া জানাম বছরী মানাও আখড়ারে সেলেদ লিগিতে তালান স্বরাষ্ট্রমন্ত্রী মানতান অমিত শাহ গাপা পনতে হিজুকানা সরকারি অনরে বাড়াই নামাকানা মানতান শাহ দ তিকিন কলকাতাতে সেটেরকানা ইনে তায়ম ভবানীপুর রে মেনা শ্যামাপ্রসাদ বাপতি ওয়ারে উনিরে মানতে সদরায়া ইনতায়ম দ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়া মিশায় বাগে মরে ফুট মুঠেন বেনাও লগিতে মিটেন সাপনা আখড়ারে সেলেদোয়া বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আপাসুল মিশন আততারি মেলেন ভিজি রামজি এন বার হাজার বাগে মরে টঙ্গে চান্দরিয়া মিত তারিখন নাপায় অকৈতে কমিরে লঘু কানা মেনতে তালান উত্ন মন্ত্রী মানতান শিবরাজ সিং চৌহানে মেন কাদা ভিডিও কনফারেন্স তালাতে তেহিং মানতান সিং দো পান্থা আওতারে জুদে জুদে পনতরেন কুলগে বাগে মরে হাজার কারোড় টাকারিয়া গড়ায় অনুমোদন কাদা তেহিয়া খবর পড়াও দো নডেগি মুচিদিনা
1: আকটা তো উচ্ছেন আকাশবাণী কলকাতা রিয়ার গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন।

0: বাবা, মিটটান কথা কুলুনিয়া
1: চেত কথা বিটি
0: ইয়া অল সেনা ইদি কাতে আমা উন ভাবিত তো চিদা
1: অকয় আপাত গিদ্রা অল লাগি তো বাই ভাবিত আমাই
0: কড়া গিদ্রা খান যথাত গিয়া মেন খান কুড়ি গিদ্রা মা হড়ড়া লাগি
1: হড়দু কড়া গিদ্রা কুড়ি গিদ্রা ভেগার মেতে কো নেল কোয়া নোয়া দো সারি কথা মানখান কুড়ি গিদ্রা হো সানাম সেতে সানাম লেখানা ঐদর নিয়াম রেনা হক মেনা তাকোয়া ইনাতে ইনছেন ভেগার হাটিং বানু
2: হই কুড়ি গিদ্রা হো সেবা যতন এম অলক সেনা রেনা দাও এমায় মে সানাম লেখানা হক এমায় মে

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বাগিচা শ্রমিকদের কল্যাণে রাজ্য সরকার প্রধানমন্ত্রী চা শ্রম উৎসাহ প্রকল্প চালু করতে চলেছে। মুখ্য সচিব মনোজ আগরওয়ালের সভাপতিত্বে গতকাল বাগিচা শ্রমিকদের উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, এই প্রকল্পে 313 কোটি 30 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে শ্রমিকদের শিক্ষা খাতে 177 কোটি, স্বাস্থ্য সুরক্ষায় 72 কোটি এবং শ্রমিকদের আশ্রয় যোজনায় 63 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর অন্যান্য দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সৌর বিদ্যুৎ, বিশুদ্ধ পানীয় জল, শৌচাগার সহ পাহাড়ি এলাকায় 88টি প্রকল্প এবং সমতলে 233টি বিশ্রামাগার তৈরি করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রাজ্যে পুনরায় প্রধানমন্ত্রী জনবিকাশ কর্মসূচি চালু হতে চলেছে। কেন্দ্র সম্প্রতি এই প্রকল্পের বকেয়া 65 কোটি টাকা মিটিয়ে দেওয়ায় এই কর্মসূচি রূপায়নে আর কোনো প্রতিবন্ধকতা রইল না। উল্লেখ্য, এই কর্মসূচির মাধ্যমে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় স্বাস্থ্যকেন্দ্র, চিকিৎসা পরিকাঠামো, দক্ষতা উন্নয়ন কেন্দ্র, বিদ্যালয়, পানীয় জল, বিভিন্ন মহিলাকেন্দ্রিক প্রকল্পের মতো অন্যান্য জনপরিকাঠামো গড়ে তোলা হয়। এই কর্মসূচিতে আগামী দিনে রাজ্যে কী ধরনের কাজ করা যেতে পারে কেন্দ্র তার বিস্তারিত তথ্য সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের কাছে চেয়ে পাঠিয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, দুপুরে কলকাতায় পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তার প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেওয়ার কথা। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ধপধপি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় বছর 12 এক নাবালিকার মৃত্যুর ঘটনায় স্থানীয়দের বিক্ষোভের জেরে গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গেছে, গতকাল বিকেলে খাবার কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায়। একটি পুকুর থেকে আজ সকালে তার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, 4 ব্যক্তি ওই নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের পর খুন করেছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 24 ঘন্টায় এটি ওড়িশার বালাসোরের কাছে এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এবং পশ্চিম, উত্তর পশ্চিম দিকে, উত্তর ওড়িশা, উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর ফলে রাজ্যের উপকূলীয় এবং পশ্চিমের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। মৎস্যজীবীদের 7 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর শুনবেন সন্ধে 7:35।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী 48 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার 2 একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার 2 একটি জায়গায় এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার 2 একটি জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার 2 একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে যাত্রানুষ্ঠান।
2: যাত্রা অভিনয় জ্যোতির্ময় বিনোবা, রচনা নির্দেশনা দিলীপ গঙ্গোপাধ্যায়, পরিবেশনায় শিবপুর সংস্কৃতি সঙ্গম।

0: কোন স্টেশন এলো রে রঘুনাথ?
1: সুরাট।
0: আমাকে তো তাহলে এইখানেই নেমে পড়তে হয়।
1: তার মানে তুই বোম্বে যাবি না?
0: না, এফএ পরীক্ষা আমি বসবো না।
1: কেন?
0: খুদ্দ বোম্বে ইউনিভার্সিটি থেকে এফএস সার্টিফিকেট নিয়ে আমি কি করব? আমি চাই ব্রহ্মাণ্ডপতির সার্টিফিকেট।
1: ব্রহ্মাণ্ডপতির সার্টিফিকেট?
0: হ্যাঁ, রামদাস স্বামী দাসবোধ করে ব্রহ্মচর্যের প্রতি আমি আকৃষ্ট হয়েছি 10 বছর বয়সী ভাই। আমি আজীবন ব্রহ্মচারী থাকার প্রতিজ্ঞা করেছি। অর্থকরী বিদ্যায় আমার কি প্রয়োজন?
1: কিন্তু গৃহস্থ আশ্রম ধর্ম ঠিক মতো পালন করতে হলে,
0: আমার গর্ভধারিণী মা বলেন গৃহস্থ আশ্রম ধর্ম ঠিক মতো পালন করতে পারলে এক পুরুষ উদ্ধার হয়, আর উত্তম ব্রহ্মচর্য পালন করলে 7 পুরুষ।
1: বিছানাতে থেকে তোষক সরিয়ে কম্বলে শয়ন করো, পায়ে জুতো পরা ছেড়েছ, মিষ্টি জিনিস খাওয়া পর্যন্ত বন্ধ করেছো, ব্রহ্মচর্য পালনে তোমার আর বাকি কি আছে বিন্দা?
0: আছি ভাই রঘুনাথ, আছি। মা বলেন ঈশ্বর যদি তাকে পুরুষ করে পাঠাতেন তাহলে তিনি এর চেয়েও কঠোর জীবন যাপন করতেন।
1: বেশ তো, সেই রকম কঠোর জীবনই যাপন করিস, কিন্তু এত তাড়াতাড়ি করবার কি আছে? আর তো মাত্র 2 বছর, বিয়ে পরীক্ষাটা পাশ করে নে।
0: না ভাই না, একটার পর একটা পরীক্ষায় পাশ করে কেবল যদি সার্টিফিকেট জমা করতে থাকি তাহলে সেই আসক্তির সূত্র ধরে কোনো না কোনো দিন সংসারের মায়া এসে চেপে ধরবেই।
1: ম্যাট্রিক পর্যন্ত সার্টিফিকেট তুই তো মায়ের চোখের সামনে রান্নাঘরে উনুনের মধ্যে পুড়িয়ে দিয়েছিস।
0: হ্যাঁ ভাই, আমার বিচার আর কাজের ধারাটা তোদের থেকে একটু আলাদা। আমি যে রশি কেটে দিয়েছি।
1: রশি কেটে দিয়েছিস?
0: সিংহগড় দুর্গ জয় করবার সময় সেনাপতি তানাজির মৃত্যুর সঙ্গে সঙ্গে সৈন্যরা হতাশ হয়ে পালাবার পথ খুঁজছিল। শঙ্কিত সূর্যজি তখন যে রশি বেয়ে সৈন্যরা দুর্গে উঠেছিল তাড়াতাড়ি সেটি কেটে দিলেন।
1: হ্যাঁ, সৈন্যরা তখন পালাবার কোনো উপায় নেই দেখে মরিয়া হয়ে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ল, আর যুদ্ধ তাদের জয় হলো।
0: এই রশিকাটার নীতিটি আমি গ্রহণ করতে মনস্থ করেছি।
1: ও,
0: ছিরি যখন করেছি অন্ন বস্ত্রের তাগিদে চাকরিও করব না কিংবা ব্যবসাও করব না, অর্থাৎ যে রাস্তায় আমি যাব না বলে স্থির করেছি সে রাস্তাটাই বা খুলে রাখবো কেন?
1: ধীরে ধীরে সে পথ থেকে সরে আসাটাই কি বুদ্ধিমানের কাজ নয়?
0: না ভাই না, মূলে কুটরাঘাত করবো বলে যেদিন সংসারের দেওয়া সার্টিফিকেট পুড়িয়ে দিয়েছি সেদিনই সাংসারিক জীবনের প্রতিষ্ঠা লাভের সূক্ষ্মতম বাসনাটাও আমার পুড়ে ছাই হয়ে গেছে। গাড়ি ছাড়ছে, আমি নামলাম।
1: তোর বাবাকে মাকে ফিরে গিয়ে কি বলবো?
0: বলবি মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে তোমাদের বিন্যা ঝাঁপ দিয়েছে অনন্তের সন্ধানে। ক্ষুদ্র সংসারের গণ্ডিতে নিঃশ্বাস তার বন্ধ হয়ে আসছিল, উন্মুক্ত আকাশের নিচে মুক্তির প্রশ্বাস নিতে সে ছুটে চলেছে ব্রহ্মের অন্বেষণে, ব্রহ্মাণ্ডপতির অন্বেষণে।

0: ব্রহ্মাণ্ড প্রতিরণ্যে ঈশ্বরে। একুশ বছরের ছেলে চললেন ব্রহ্মের সন্তানে, অঙ্কে মেধা দেখে ফ্রেঞ্চ পড়ালাম, গ্রাজুয়েট করে বিলেতে পাঠাবো তা নয়, এফে পরীক্ষা দিতে বোম্বাই না গিয়ে বাবু মাঝপথে নেমে চিঠি লিখে জানালেন যে তিনি চললেন ব্রহ্মাণ্ড প্রতিরণ্যে ঈশ্বরে।
1: সংস্কৃত ছাড়িয়ে ফ্রেঞ্চ ধরানোটাই বোধ হয় তোমার ভুলই হয়েছিল। সংস্কৃত ভাষাটা বিন্দার বরাবরই খুব প্রিয়। কত শক্ত শক্ত সংস্কৃত বই, কি আগ্রহেই না সে আমাকে পড়ে শুনিয়েছে।
0: তোমার তোমার আশকারাতেই বিন্না এমন একঘেয়ে স্বভাবের হয়েছে।
1: আমার আশকারাতে?
0: তা নয় তো কি, শান্তার বিয়েতে কত ধুমধাম, বাড়িতে কত আনন্দ উৎসব, বিন্না কিছুতেই ডোক দিল না, একটা মন না মেটাই পর্যন্ত মুখে তুললো না, আলাদা খেতে বসলেন।
1: তুমি তো জানো এই বরদায় তোমার কাছে আসার আগেই বিন্দা আজীবন ব্রহ্মচর্য পালনের ব্রত নিয়েছিল।
0: কঠিন সচ্চায় স্বয়ং, মাথায় বালিশের ব্যবহার বর্জন, সবই মানলাম, কিন্তু একদিনের জন্য কি বিন্না জুতো পরতে পারতো না, কুটুম্বিতার সম্মানে পরমান্ন গ্রহণ করতে পারতো না?
1: হয়তো পারত, কিন্তু এক দশক ধরে নিষ্ঠার সঙ্গে পালন করা ব্রত একদিনের জন্য ভাঙতে চাইনি, তাই সে ব্রহ্মচর্য ভঙ্গ করেনি গো।
0: এইবার করবে, করতে বাধ্য হবে।
1: না গো না, দেখনি সে চিঠিতে লিখেছে, মা দত্তা শিবাজি বালকৃষ্ণ ভাইয়েরা রইল, ওরা যেন বাবার আশা পূরণ করে, আমাকে ক্ষমা করো তোমরা, আশা করি আমার উপর তোমাদের এটুকু বিশ্বাস অবশ্যই আছে, আমি যেখানেই থাকি না কেন আমার দ্বারায় কোনো অনৈতিক কাজ হবে না। ছেলেটা যে কোথায় গেল কে জানে।
0: কোথায় আর যাবে, দু চার দিন এদিক সেদিক ঘুরে চারদিকে ঠোক্কর খেয়ে ঘরে ফিরে আসবে।
1: অমন কথা বলো না গো, অমন কথা বলো না, বিন্দা আমার কোনো রঙ্গ তামাশা করতে যায়নি, সে গেছে ঈশ্বরের সন্ধানে, মানুষের কল্যাণে আত্মাহুতি দিতে, এ কথা ভাবলেই আনন্দে গর্বে আমার বুকটা ভরে ওঠে গো।
0: নাও ছেলে চিঠিখানা কবচ কুণ্ডল করে গলায় ঝুলিয়ে রাখো।
1: ও কথা বলছো কেন তুমি, আমাদের আশীর্বাদই হবে ওর কবচ কুণ্ডল। ঈশ্বরের কাছে কামনা করি বিন্দা আমার যেখানেই থাক সে যেন সাধনায় সিদ্ধি লাভ করে, সাধনায় সিদ্ধি লাভ করে সে যেন দশের সেবায় নিজেকে নিয়োজিত করে, বিন্দা যেন নিজেকে পূর্ণাহুতি দেয় দশেরই সেবায়, দেশেরই সেবায়।

0: দেশের সেবা আর সেই সঙ্গে আধ্যাত্মিক সাধনা, এই দুয়ের সার্থক সমন্বয়ে একদিন আমাদের পরম আরাধ্যা ভারত মাতা পরাধীনতা শৃঙ্খল মুক্ত হয়ে আবার সুজলা সুফলা শস্য শ্যামলা জগন্মাতা রূপে আত্মপ্রকাশ করবেই করবে বিনোবা।
1: হ্যাঁ বাপুজি, লোকমান্য তিলকের কেশরী পত্রিকা পড়ে শোনাবার পর মাও বলেছিলেন দেশভক্তি ঈশ্বর ভক্তি, তবু তার সঙ্গে ঈশ্বর ভজনও থাকা চাই।
0: হ্যাঁ বিনোবা, দরিদ্র নারায়ণের দারিদ্র মুক্তির উপাসনা।

0: না করাই হবে সত্যিকারের সাধন ভজন। এই দেশ প্রেমের মধ্যে বিপ্লব সার্থক হবে, নির্ভীক বিপ্লবী বৃন্দ হবে চির অমর।
1: সশস্ত্র বিপ্লবী অভ্যুত্থানের পীঠভূমি বাংলা থেকে ঘুরে আসবার বাসনাও আছে আমার মনের গভীরে।
0: সশস্ত্র বিপ্লবে আতঙ্কের সৃষ্টি হয়, তা দিয়ে ভারতের বিশেষ লাভ হবে না।
1: কিন্তু বিজেতার উপর বিজয় লাভ করতে হলে নির্ভীকতার পথই তো বেছে নিতে হয় বাপুজি।
0: নিশ্চয়ই, আমরা যদি ঈশ্বরের প্রতি জ্বলন্ত বিশ্বাস রাখতে পারি তাহলে কাউকে ভয় করব না। রাজা মহারাজকে নয়, ভাইসরয়কে নয়, গুপ্ত পুলিশকে নয়, এমনকি স্বয়ং পঞ্চম জর্জকেও নয়। সেক্ষেত্রে হত্যা গুপ্ত হত্যার কোনো প্রশ্নই ওঠে না।
1: আপনি বলছেন?
0: হ্যাঁ, দেশ হিংসা নয়, জ্বলন্ত ঈশ্বর বিশ্বাস। জীবন্ত ঈশ্বর জ্ঞানে প্রেম মৈত্রী বন্ধনে মানুষকে ঐক্যবদ্ধ করে অহিংস আন্দোলনে সকলকে সামিল করাই হবে আমাদের ব্রত।
1: কিন্তু সশস্ত্র বিপ্লব ভিন্ন কি বিদেশি শাসক গোষ্ঠীকে?
0: শাসক গোষ্ঠী, তার পরিচয় স্বদেশী কিংবা বিদেশী এই বিচারে নয়, শোষণের মাপকাঠিতে। হিংসার দ্বারা তাকে নির্মূল করা যাবে না, বরং নিজেরা স্বনির্ভর হয়ে ওই শাসক গোষ্ঠীর শোষণ যন্ত্রগুলিকেই বিকল করে দিতে হবে।
1: কিন্তু ওদের বেয়নেটির মুখে দাঁড়িয়ে?
0: বেয়নেট ধরে এ পুরুষে আমরা জয়ী হলেও হতে পারি, কিন্তু আগামী পুরুষ ভারতীয় ঐতিহ্যের ধারাটিকে হারিয়ে ফেলবে। বন্দুক পিস্তলি হয়ে উঠবে শিশুরের হাতের খেলনা। মানুষকে পশু জ্ঞানে বধ করবার যে মানসিকতাটা গড়ে উঠবে তার ফলেই দেশটা যাবে অধঃপাতে। অদূর ভবিষ্যতে বিদেশি শাসক গোষ্ঠীর এই দুরভিসন্ধিটি হবে চরিতার্থ।
1: সেক্ষেত্রেই সবরমতী আশ্রমের আসল উদ্দেশ্যটি হবে ব্যর্থ?
0: হ্যাঁ বিনোবা, শয়তানের নিধন যজ্ঞে দেবপম মানুষকে মাতিয়ে তুলে শয়তানকে নির্মূল করা যায় না, তাদের সংখ্যা বৃদ্ধি ঘটে। বিদেশিরা চলে গেলেও দেশটা তখন ভরে যাবে দেশি শয়তানে, খুন জখম লুঠতরাজি ছেয়ে যাবে।
1: বাপুজি,
0: রাবণ যাবে, কংস আসবে, দেবতার পায়ে পুষ্পার্ঘ দিতে শয়তানকে যতদিন পর্যন্ত না প্রভাবিত করা যাবে ততদিন ভারত মাতাকে পরাধীনতার নাগপাশ থেকে কিছুতেই মুক্ত করা যাবে না।
1: সেক্ষেত্রে
0: কামানের মুখে দাঁড় করিয়ে যারা আমাদের বোমা ছুটতে বাধ্য করতে চাইছে তাদের ওই বেয়নেটের মুখগুলিকে শুধু নিজেদের দিকে ঘুরিয়ে দিতে পারলেই পশু প্রবৃত্তিটি তাদের প্রশমিত হবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে তাদেরই বিস্তার করা সন্ত্রাসবাদের মায়া জাল।
1: আপনি বলছেন?
0: ভারতে শতকরা 75 জনই কৃষক, তাদের পরিশ্রমের ফল যদি তারাই ভোগ করতে না পায় তবে কৃষির উৎপাদন কিছুতেই বাড়তে পারবে না, অন্নাভাব দূর হতে পারে না। জোনা কয়েক আমির, ওমরাহ, ডাক্তার, উকিল, ব্যবসায়ী কিংবা সমাজ প্রতিবৃন্দের ওপর নয়, জাতি ধর্ম নির্বিশেষে কোটি কোটি কৃষকের মুক্তির উপরই নির্ভরশীল ভারতের মুক্তি।
1: হ্যাঁ বাপুজি, দারিদ্রের বেদিমূলে ধনীর প্রতিষ্ঠাই আধুনিক সভ্যতার প্রধান সংকট।
0: আর এই সংকট সৃষ্টির প্রধান হাতিয়ার হল ধর্মান্ধতা বসে জাতপথের ছুতমার্গ।
1: কিন্তু বেদ, কোরআন, বাইবেল, শ্রীমদ্ ভগবদ গীতা সমস্ত ধর্মগ্রন্থেই তো
0: জাতপাতের ঊর্ধ্বে মানুষকে মানুষ পরিচয় স্বীকৃতি দেয়া হয়েছে।
1: তাহলে মানুষ কেন মানুষের ছোঁয়া বাঁচাতে এমন উঠে পড়ে লেগেছে?
0: যাদের শ্রমে আমরা সম্পদ সৃষ্টি করি তাদেরই অচ্ছুত করে দূরে সরিয়ে রাখতে না পারলে সিংহভাগটা যে ভোগ করাই যায় না
1: বাপুজি।
0: হ্যাঁ বিনোবা, প্রায় তো হরিজনদের মন্দিরে প্রবেশ আমরা নিষিদ্ধ করে রেখেছি, আমরা সমাজে ওদের অচ্ছুত করে রাখতে চাইছি, অথচ আসলে ওরা হরিজন নয়, ওরাও হরির জন, ওরা আমাদেরই আপন জন, আত্মার আত্মীয়। ওদের কল্যাণে সর্বাগ্রে আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে।
1: বুঝেছি বাপুজি, বুঝেছি। হিমালয় নয়, সবরমতীর তীরেই গড়ে তুলতে হবে মুক্তি সাধক বৃন্দের সাধন পীঠ।

0: বন্ধুগণ, সন্ত্রাসবাদের ঘূর্ণিবার্তা বয়ে এনে ব্রিটিশ সরকার আমাদের হিংসার পথে ঠেলে দিতে চাইছে। তাদের এই হীন চক্রান্তের প্রতিবাদে আমরা যখন মহাত্মা গান্ধীজির নির্দেশে অহিংস পথে দেশ পুনর্গঠনের কাজে অগ্রসর হচ্ছি, তখনই ঠিক তখনই তাদেরই সৃষ্টি করা ত্রাসের অজুহাতে ওই ব্রিটিশ সরকার আমাদের সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে কোনো কারণ না দেখে কেবলমাত্র সন্দেহবশে বিনা বিচারে আমাদের কারারুদ্ধ করে রাখতে চাইছে। জাতীয়তাবাদী নেতাকেও তারা সন্ত্রাসবাদী আখ্যা দেবার চেষ্টা করছে। এই রাওলাট অ্যাক্ট অনুসারে যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে শুধু যে তারা গ্রেপ্তার করতে পারে কিংবা বিনা বিচারে যত দিন খুশি আটক রাখতে পারে তাই নয়, সন্ত্রাসবাদ আইনের ফাঁকে আটকবন্দির বিচার হবে বিশেষ আদালতে এবং তার বিরুদ্ধে আপিল করার সুযোগও আমাদের থাকবে না। এরই প্রতিবাদে বাপুজি সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিয়েছেন, সারা ভারতের বিরুদ্ধে জনমত সৃষ্টি করেছেন। 6 থেকে 13 এপ্রিল সারা দেশে যে প্রতিবাদ সপ্তাহ পালন চলছে তারই শেষ দিন আজ 1919 খ্রিস্টাব্দের 13 এপ্রিল পূর্ণ সন্ধ্যায় অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে সমবেত হয়েছি আমরা প্রায় 25,000 নিরস্ত্র সাধারণ মানুষ, পাঞ্জাবের অধিবাসী। আমাদের পরিচয় স্বাধীনতা কামী আমরা ভারতবাসী মাত্র।
1: বাপুজির অহিংস মন্ত্রে দীক্ষিত আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি।
2: ব্যক্তিটা বন্ধ করে হাত দুটি মাথার উপর তুলিয়া ধীরে ধীরে জালিয়ানওয়ালা বাগ চড়িয়া চলিয়া যাও।
0: বন্ধুগণ, রমণীয় জালিয়ানওয়ালা বাগের সুন্দর এই পুষ্পোদ্যানটিকে বেষ্টন করে ব্রিগেডিয়ার জেনারেল ডয়ার, পাঞ্জাবের গভর্নর মাইকেল ও ডয়ারের নির্দেশে ডেপুটি কমিশনার আরফিং সহ 90 জন রাইফেলধারী সেপাই নিয়ে আমাদের এই মুহূর্তে ঘিরে ফেলেছেন।
2: সাটেওয়ালা মার্কেটের এই ন্যারো গলিটিতে গাড়ি ঢুকিল না, তাহলে মেশিন গান লইয়া চলিয়া আসিত। লেকিন এই জালিয়ানওয়ালা বাগের গ্রাউন্ড হইতে বাহির হইবার একটি মাত্র পথই হইল এই সাটেওয়ালা গলির মুখের গেটটি। আমাদের ফৌজ ওই গলিটি ঘিরিয়া ফেলিয়াছে, পালাইবার তোমাদের আর কোনো পথ নাই। সেক্ষেত্রে
0: লাল মুখ গোরা সেপাই, তোমাদের রক্ত চক্ষুকে আমরা ভয় করি না। নির্লজ্জ ভীরু কাপুরুষ জেনারেল ডয়ার, নিরস্ত্র ভারতবাসীর ওপর গুলি চালিয়ে ব্রিটিশ সরকারের বীরত্বের বড়াই করতে তোমার লজ্জা করে না?
2: ব্রিটিশ সরকারের আইন অনুসারে আমি জেনারেল ডয়ার আর একবার তোমাদের সতর্ক করিয়া দিতাছে, তোমারা প্রাণ ভয়ে পালাও নাচেত আমি ফায়ারিং অর্ডার দিবে।
0: বন্ধুগণ, নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়িয়ে আমি আর একবার মহাত্মা গান্ধীজির শেষ নির্দেশ তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই। সর্বস্ব বিসর্জন দিতে প্রস্তুত হইয়া আপনারা অগ্রসর হন। চরম দমন নীতি, বোমা বর্ষণ, গুলি চালনা প্রভৃতি কোনো কিছুতেই বিচলিত হইলে চলিবে না। স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন সকলের মায়া ত্যাগ করিয়া স্বাধীনতা লাভের জন্য প্রয়োজন হইলে মৃত্যুবরণ করিতেও দৃঢ় প্রতিজ্ঞ হন। সাহস অবলম্বন করুন, ভগবান আপনাদের সহায়। হয় সাফল্য নয় মৃত্যু কালেঙ্গে।
3: জেনারেল, ওরা নিরস্ত্র খুলি চালিয়া ওয়ার্ডের,
2: ওরা একটা মাইল সার্ভিং এই 25,000 কালার মেয়ে একসাথে আমাদের উপর ঝাঁপাইয়া পড়িলে আমাদের গুঁড়া গুঁড়া হইয়া ধুলায় মিশিয়া যাইতে হইবে। ফায়ার, আই সে ফায়ার। কোথায় পালাইবে, চারিধারে উঁচা।

প্রাণ বাঁচাইতে শিশু বুকে লইয়া যাহারা মাটিতে শুইয়া পড়িয়াছে ওই নারী পুরুষ সকলকে এম করিয়া গুলি চালাও।

চালাও, যত পারো গুলি চালাও, একজন মরবে, দশ জন বুক পেতে দাঁড়াবে, রাইফেলে তোমাদের বুলেটগুলো একদিন না একদিন নিঃশেষ হয়ে যাবে, ফাঁকা বন্দুক নিয়ে অসহায়ের মতো পালাতে তোমরা পথ পাবে না। টায়ার, ও টায়ার, লর্ড জেমস ফোর্ড।

0: লর্ড জেমসফোর্ড পারেনি। লাঠি গুলি বন্দুক তুলে নিরস্ত ভারতবাসীকে নির্বিচারে হত্যা করেও রাওলাট অ্যাক্ট বলবৎ করতে পারেনি রঘুনাথ।
1: লর্ড রেডিং এসে কুখ্যাত এই আইনটি বাতিল করতে বাধ্য হয়েছে।
0: আর আজ বাবুজির অনুগামী সত্যাগ্রহীরা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত শান্তিপূর্ণ অসহযোগ আর আইন অমান্যে সামিল হয়েছে। ব্রিটিশ সরকারের তৈরি আইনের কোনো মূল্যই আজ নেই আমাদের কাছে।
1: হ্যাঁ, আইন করে গ্রেপ্তার করতে চেয়েছিল যে ব্রিটিশ সরকার, স্বেচ্ছাসেবীদের দলে দলে কারাবরণে বিপর্যস্ত হয়ে সেই সরকারই আজ প্রমাদ গুনতে বাধ্য হয়েছে। জেলখানায় জায়গা হচ্ছে না দেখে এখানে ওখানে তাঁবু ফেলে পরিস্থিতি সামাল দিতে পারছে না।
0: স্বেচ্ছাসেবকদের মুক্তি দিতে চেয়েও তারা নিস্তার পাচ্ছে না।
1: হ্যাঁ, ওরা তো জেলখানা

0: করতেই চাইছে না।
1: এটিও জানবে আইন অমান্যের অন্যতম একটি কর্মসূচি। বাপুজি বলেন, আদর্শের প্রতি অচলা ভক্তি, সংকল্পের দৃঢ়তা, মানসিক বল আর নৈতিক শক্তি হল সত্যাগ্রহীর বৈশিষ্ট্য।
0: হ্যাঁ, উনি বলেন শান্ত নিরস্ত্রভাবে সত্যের উপর ভিত্তি করে অন্যায়ের প্রতিবাদী সত্যাগ্রহ।
1: অসহযোগ আর আইন অমান্যই হল সত্যাগ্রহীর অমোঘ অস্ত্র, প্রতিপক্ষের অন্তরে নীতিবোধকে জাগিয়ে তুলে তার মনটিকে জয় করতে হবে, তার কর্মপন্থার পরিবর্তন সাধন করাই হবে সত্যাগ্রহীর মূল লক্ষ্য।
0: শওকত আলী মোহাম্মদ আলীও আজ বাপুজির পাশে এসে দাঁড়িয়েছেন।
1: হ্যাঁ, সত্যাগ্রহের সঙ্গে খিলাফত আন্দোলনের এই মেলবন্ধন রাম রহিমকে যেভাবে ঐক্যবদ্ধ করেছে,
0: তার ফলে আমাদের এই সম্মিলিত অসহযোগে ভারতে অত্যাচারী ব্রিটিশ শাসনের ভিত্তিভূমিটি একদিন না একদিন সমূলে উৎপাটিত হবেই হবে, আমাদের দেশের শাসন ক্ষমতাটি আমাদের হাতে আসবে।
1: কিন্তু তার আগে আমাদেরও বেশ কিছু আত্মশুদ্ধির প্রয়োজন আছে ভাই রঘুনাথ। ভাবছি একবার কেরল যাব।
0: কেরল, যার আন্তরিক আগ্রহে আমরা সবরমতী আশ্রমের শাখা প্রতিষ্ঠা করে আগামী পুরুষ নারী সমাজের পুনর্গঠনে হাত দিয়েছি, স্বেচ্ছাসেবী সেই যমুনালালজি কারারুদ্ধ, এই ওয়ার্ধা আশ্রমে তুমি কর্ণধার, জাতীয় পতাকা আন্দোলনে যোগ দিয়ে জেল খেটে সবেমাত্র ফিরেছ, আবার যদি কেরলের পথে এখন রওনা হও,
1: সেটা জানবে বাপুজি প্রতিষ্ঠিত সবরমতী তথা এই ওয়ার্ধা আশ্রমের সার্থক রূপায়ণের স্বার্থে রঘুনাথ।
0: বিনোবা ভাই।
1: হ্যাঁ রঘুনাথ, কেরল প্রদেশে ভাইগম গ্রামটি হল দক্ষিণ ভারতের প্রসিদ্ধ তীর্থ। সনাতনী ব্রাহ্মণদের দৌরাত্মে সেখানকার শিব মন্দিরে হরিজনদের প্রবেশ তো দূরের কথা, সর্বসাধারণের রাস্তা দিয়ে পর্যন্ত তাদের চলতে দেওয়া হয় না, কুয়োর জল পর্যন্ত তারা ছুঁতে পারে না। এই ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলায় শুরু হয়েছে সত্যাগ্রহ। এর নেতৃত্ব দেবার ভার আমার উপর দিয়েছেন স্বয়ং বাপুজি।
0: মহাত্মাজির সত্যাগ্রহ শক্তি মৃতের মধ্যে জাগায় প্রাণের স্পন্দন, দুর্বলকে করে তোলে বলিয়ান।
1: হ্যাঁ, সত্যাগ্রহ ভারতের নবজাগরণের বিদ্যুৎ পরশ, হাজার বছরের অত্যাচার অবিচার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক মহাশক্তি। ভারতের আকাশে বাতাসে তাই এখন শুনতে পাচ্ছি শুধু সত্যাগ্রহেরই গুঞ্জন, দেশ দেশান্তরে কেবল সত্যাগ্রহেরই গুঞ্জন।

0: না ভাই না, আমার জয়ধ্বনি নয়, জয়ধ্বনি দাও সেই মহাত্মাজির নামে যিনি বরাবরই বলে আসছেন আমাদের দেশে বিদেশি মাল বিক্রি বন্ধ হোক, দেশের লোক স্বদেশি জিনিস কিনুক, আমাদের দেশের সমুদ্র তট থেকে লবণ আহরণ করবার অধিকার ব্রিটিশ সরকার যে আইন বলে আমাদেরই কাছ থেকে হরণ করে রেখেছে, সেই আইন অমান্য করার নেতৃত্ব যিনি দিচ্ছেন সেই মহাত্মা গান্ধীজির নামেই তোমরা জয়ধ্বনি দাও।
1: জয় মহাত্মা গান্ধীজি, জয়।
0: এই ধুলিয়া জেলা আজ রাজবন্দিতে ভরে গেছে। আমরা সবাই একসঙ্গে শুধু গমই পিসছি না, সুতোও কাটছি, সেই সঙ্গে কত বিষয়ের উপর আলোচনাও না করতে পাচ্ছি। এক কথায় এই জেলখানাটি যেমন আশ্রমে পরিণত হয়েছে সে সবই বাপুজির প্রভাবান্বিত আন্দোলনের ফলশ্রুতি।
2: নিশ্চয়ই
0: লোকে আজকাল রামায়ণের প্রসঙ্গ অবতারণা করতে ভালোবাসেন। এমন কথাও শুনি ব্রিটিশ রাজ রাবণ, মহাত্মাজি রামচন্দ্র, আর তখনই ভাবি অহল্যাই বোধহয় হবে আমার যোগ্য ভূমিকা।
2: শ্রীমৎ ভাগবত গীতার মতে কিন্তু
0: গীতা হল উপনিষদের উপনিষদ, সমস্ত উপনিষদ দহন করে গীতারূপী দুগ্ধ অর্জুনকে উপলক্ষ করে ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র জগৎকে পান করিয়েছিলেন। এটি হল ধর্মজ্ঞানের অভিধান। আমার দেহ মার দুধে যতটা পুষ্টি লাভ করেছে, আমার হৃদয় ও বুদ্ধি গীতার দুধে অনেক বেশি পুষ্ট হয়েছে। গীতা আমার মাতার মাতা।
2: গীতার মারাঠি অনুবাদটি তো আপনি গীতাই নামেই অভিহিত করেছেন। গীতা মাতাকে তো আপনি সংস্কৃতের বেড়াজাল থেকে মুক্ত করে সরল মারাঠি ভাষায় গ্রামগঞ্জের মানুষের কাছে সহজবোধ্য করে দিয়েছেন।
0: ভারতবর্ষ গ্রামের সমষ্টি, মহাত্মাজি অনুগামী শিষ্য।

0: হিসেবে আমি একথা হলফ করে বলতে পারি যে দেশের উন্নতি করতে হলে সদ্ভাগ্যে গ্রামীণ জীবনের উন্নতি সাধন করতে হবে। এই ধুলিয়া জেল থেকে মুক্তি পাবার পর আমার প্রথম কাজই হবে গ্রামের সেবায় আমার আত্মনিয়োগ।
1: বিনোবাজি,
0: বাপুজির অনুমতি নিয়ে ইচ্ছে আছে হরিজন বসতি নলওয়াড়ি গ্রামে গ্রাম সেবা মণ্ডল গড়ে তুলব। গ্রামের স্বয়ম্ভু জনতা মহাদেব, যদি আমরা তার পূজা করতে চাই তাহলে সেই গ্রামে গিয়ে তার কাছেই আমাদের বসতে হবে, ঘুরতে হবে গ্রাম থেকে গ্রামান্তরে। কলি সায়ান ভবতি, কৃতযুগে ভ্রমণই ধর্ম।
1: বটেই তো, ভগবানের স্বরূপটি যথাযথভাবে অনুভূত হলে তবেই বোঝা যায় তাঁকে ভক্তি করার পথ কি, আর পূজার সামগ্রীটি বা কি হওয়া উচিত।
0: নিশ্চয়ই, পরিচয় ছাড়া পুজো হতে পারে না। দেবতার চেহারা কেমন, মনের অবস্থা কি, কিসে তার রুচি আর কিসেই বা অরুচি, সেই কথা জেনে তবেই না নৈবেদ্য সাজাতে হবে। জানতে হবে কোন ফুল কার পূজায় লাগে, নচেত শিবের মাথায় পড়বে তুলসী পাতা আর বিষ্ণুর মাথায় বেলপাতা।
1: মন্দিরের দরজা কুয়োর জলটি শুধু হরিজনদের কাছে উন্মুক্ত করেই ক্ষান্ত হলে চলবে না, গ্রামের সার্বিক পুনর্গঠন।
0: হ্যাঁ, বাপুজি বলেন স্বাধীনতা আন্দোলনে একই সঙ্গে ভাঙা আর গড়া এই দ্বিধারা কর্মপদ্ধতির প্রবর্তন করতে হবে। রাজনৈতিক আন্দোলন করে ইংরেজ রাজত্ব ভাঙার চেষ্টা আর সেই সঙ্গে গঠনমূলক কাজের সাহায্যে স্বরাজ গড়ে তোলা।
2: সমান্তরে চলুক আমাদের একদিকে ভাঙা আর অন্যদিকে গড়ার কাজ, একদিকে ভাঙা আর অন্যদিকে গড়ার কাজ, একদিকে ভাঙা আর অন্যদিকে গড়ার কাজ।

0: एक डिके बांगा और उन्नु डिके गोरा।
1: उन्नु डिके गोरा।
0: टुडे सीधा बारोटे हमारे शासन व्यवस्था टी बंगिया दिया छे। हम ही लोग बारोट के कोनो मटे गड़िया उठी ते दीबे ना, माटा ऊंचू करिया ढड़ाई ते दीबे ना।
1: लॉर्ड माउंटबेटन।
0: हाँ हाँ, लेडी माउंटबेटन, वरा हमारे बारोट छोड़ी ते बद्ध करिया छे। हमरा वाडेर किचु टे खोमा करिते परिबे ना, वाडेर शेष करिया दीबे, तार पर ब्रिटिश राज बारोट छोड़ी बे।
1: But how? কেমন করিয়া তুমি এই কাজে সফল কাম হইবে লর্ড মাউন্টব্যাটেন?
0: ভেরি সিম্পল লেডি মাউন্টব্যাটেন, ভেরি সিম্পল। ওয়াডের নিজেদের মধ্যে ডাঙ্গা বানাইয়া দিবে।
1: ইজ ইট?
0: হ্যাঁ হ্যাঁ, মকমোহনীটি মধ্যেই বারো চায়না মৈত্রী বন্ধনটি ছিন্ন করিবার বীজ বোপন করিয়া দিয়াছে। আমি এখন রাম রহিমে ডাঙ্গা বানাইয়া বারোট পাকিস্তান বাগ করিয়া ভারত কে টুকরা টুকরা করিয়া দিবে। ওরা বাইয়ে বাইয়ে লড়াই করিতে থাকিবে, আর আমরা বিলাইতে বসিয়া মজা লুটিবে।
1: রাইট, ইউ আর রাইট লর্ড। এক ডাল আমাদের মিত্র শক্তি শরণাপন্ন হইবে, অন্য ডাল আমাদের শত্রু বলিয়া চিহ্নিত হইবে। আমি লোক কুহাডের গৃহ বিবাদের সুযোগ লইয়া ব্যবসা চালাইয়া যাইবে।
0: রাইট, ব্যবসা চালাইয়া যাইবে। দেশ শাসনটি তো আমাদের উপলক্ষ মাত্র, ব্যবসাই আমাদের মূল লক্ষ্য।
1: লেকিন উহারা আপন দেশ গঠনে মহান দাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে যে পদ্ধতি গ্রহণ করিয়াছে,
0: সেটিকে টুকরা টুকরা করিয়া দিতে লর্ড ওয়েবল যে পদ্ধতি গ্রহণ করিয়াছিলেন তা ডাইরেক্ট উনি স্বদেশীদের চোখে ধরা পড়িয়া গিয়াছিলেন। আর আমি
1: ডাইরেক্ট পলেশিতে উহাই কার্যকর করিতে চাও?
0: হ্যাঁ
1: হ্যাঁ। কেমন করিয়া তুমি সেই অসমাপ্ত কাজ সম্পন্ন করিতে পারিবে লর্ড মাউন্টব্যাটেন?
0: মোহাম্মদ আলী জিন্না আর মহাত্মা গান্ধীজি উভয় কোটাই আমি রাখিবে। ভারত পাকিস্তান উভয় দেশকেই আমরা স্বাধীন করিয়া দিবে।
1: রাইট, ইউ আর লর্ড মাউন্টব্যাটেন, রাইট।

0: উহাদের গাঠন পদ্ধতি গুলিও ভিন্ন ভিন্ন হইবে।
1: হ্যাঁ ভিন্ন ভিন্ন হইবে,
0: নিজেদের মধ্যে ডাঙ্গা মাড়াইবে।
1: হ্যাঁ মাড়াইবে,
0: গঠন কাজ কিছু হইবে না,
1: কিছু হইবে না।
0: উহারা নিজেদের মধ্যে ডাঙ্গা
1: মাড়াইবে, নিজেদের মধ্যে ডাঙ্গা মাড়াইবে। উহাদের মহানায়ক মহাদাস করমচাঁদ গান্ধী
0: সেই ডাঙ্গা টামাইতে ছুটিবে।
1: ডাঙ্গা টামাইতে ছুটিবে, দেশ গোলাম মাথায় উঠিবে, বাইয়ে বাইয়ে ডাঙ্গা বন্ধ করিতে
0: ব্যস্ত হইয়া পড়িবে।
1: বাইয়ে বাইয়ে ডাঙ্গা, বাইয়ে বাইয়ে ডাঙ্গা।

0: দাঙ্গা বন্ধ হলো ঠিকই, কিন্তু আর একবার ক্রুশবিদ্ধ হলেন যীশু খ্রিস্ট।
1: হ্যাঁ, ধর্মান্ধ আততায়ীগুলিতে মহান মানব পূজারীর জীবনদীপ্তি যে নির্বাপিত হবে এ ঘটনাটি কল্পনাতেও আনতে পারেনি কেউ।
0: দাঙ্গারোধে আমরণ অনশনরত মহাত্মা গান্ধীজির বুকে কেউ যে অমন নৃশংসভাবে গুলি চালাতে পারে এ সন্দেহ ঘুণাক্ষরেও কারো মনে উদয় হয়নি।
1: মহান সাধকের এই মহানীর বাণটি যেন মহাপ্রলয়ের স্তব্ধতা এনে দিয়েছে সর্বত্র।
2: সীমিত শোকে লোকে কাঁদে, কিন্তু যে শোক সীমার বন্ধন কেউ ভেঙে গুঁড়িয়ে দেয় সেই শোক কান্নার অনুভূতিকে অসার করে ফেলে।
0: প্রবল ঝড়ে বিশাল বটবৃক্ষ উপড়ে পড়লে আশ্রিত পক্ষীকুলের যে দশা হয় আজ ভারতবাসীর অবস্থাটিও বোধ হয় তার চেয়ে বেশি সংকটাপন্ন। বাপুজির আরব্ধ কর্মকাণ্ডের পরিচালন ভার বহন করবে কে? কে দেবে সেই নেতৃত্ব?
1: বিনোবাজি, আপনি, একমাত্র আপনি মহাত্মা গান্ধীর আরব্ধ গঠনমূলক কাজগুলি সম্পাদন করতে পারেন। পাওনার পরমধাম আশ্রমে আচার্যই হন আমাদের নেতা। জয় আমাদের নেতা আচার্য বিনোবা ভাবেজি! জয়!
3: জয় আমাদের নেতা আচার্য বিনোবা ভাবেজি! জয়!
2: নেতা হতে আমি চাই না, আমি সেবক, সর্বোদয় সমাজের সেবক।
3: সর্বোদয় সমাজ?
2: হ্যাঁ, এই সর্বোদয় শব্দের স্রষ্টাই ছিলেন গান্ধীজি। পশ্চিমী দুনিয়া সর্বাধিক লোকের সর্বাধিক কল্যাণের কথা বলে। অল্প আর বহুর প্রশ্ন যেখানে আছে বিরোধের বীজটি যে সেখানে থেকে যায়। ভারতের কথা, সর্বেই না সুখী না সন্ত, সর্বেই সন্ত নিরাময়া। সমস্ত লোকই সুখী হোক, সকলেই হোক সুস্থ দেহ মনের অধিকারী।
0: ছোট বড় ধনী নির্ধন বুদ্ধিমান অবোধ?
1: হ্যাঁ, ছোট বড় ধনী নির্ধন বুদ্ধিমান অবোধ
0: সকলেই হয় চাই।
1: এই বিরাট ভাবধারাটাই সর্বোদয়ের মধ্যে অন্তর্নিহিত।
2: দাঙ্গা থেমেছে, কিন্তু হিন্দুস্থান পাকিস্তানের সাংবিধানিক বিভেদের যে বীজটি ব্রিটিশ সরকার বপন করে গেলেন সেটিকে কোনো কালে মহিরুয়ের আকার ধারণ করতে দিলেই আমাদের সর্বনাশ। শরণার্থীদের দূরে ঠেলে দিলে চলবে না, তাদের বুকে টেনে নিতে হবে। চরকা জাঁতা তাঁত তাদের হাতেও তুলে দিয়ে সকলকে এক সূত্রে গেঁথে

নিতে হবে, শিবিরে শিবিরে গিয়ে তাদের অনুভব করাতে হবে যে তারাও আজ আমাদেরই একজন। গুরুজির মহানির্বাণ ক্ষেত্র দিল্লি থেকেই শুরু করব আমার কাজ, সেখান থেকে বিকানির, আজমির শরীফ, পরিশেষে হায়দ্রাবাদ। সকলকে বোঝাবো আজ যে দাঙ্গা হাঙ্গামা চলছে এটা কোনো বিশেষ স্থানের সমস্যা নয়, সমগ্র ভারতের সমস্যা। এ হলো ধনী দরিদ্রের বৈষম্য জাত সমস্যা, কাঞ্চন মুক্তির সাধনা ভিন্ন এর কোনো সমাধান নেই। এর একমাত্র সমাধানই হলো কাঞ্চন মুক্তির সাধনা।

0: কাঞ্চন মুক্তির সাধনা, অদ্ভুত কথা গিন্নি, অদ্ভুত কথা।
1: অদ্ভুত বলে অদ্ভুত, কশ্চিন কালে এমন কথা কোনোদিন শুনেছো পণ্ডিত মশাই?
0: যা বলেছো, জনসভা ডেকে ভূস্বামী জমিদার রাজা মহারাজাদের সবাইকে জমিদান করতে আবেদন জানাবেন বিনোবাজি।
1: আর সেই আবেদনে সাড়া দিয়ে তারা যে সমস্ত জমি তাকে দান করবেন সেগুলিকে তিনি হায়দ্রাবাদের এই পচম মানে হরিজন পল্লীতে ভূমিহীনদের মধ্যে বিতরণ করবেন।
0: অসম্ভব গিন্নি, অসম্ভব।
1: বিনোবাজির যুক্তি, জমি চেয়ে আমাদের স্বদেশী সরকারের কাছেও দরখাস্ত করে নাকি বিশেষ কোনো লাভ হবে না।
0: উনি বলছেন সরকার তো আর দিল্লি থেকে জমি নিয়ে এসে হায়দ্রাবাদে বিলি করতে পারবেন না, স্থানীয় জমির বিলি বন্দোবস্তেরই চেষ্টা করবেন। সেক্ষেত্রে উনি নিজেই যদি একবার সকলকে
1: বোঝাবার চেষ্টা করেন যে জলবায়ু আকাশ যেমন বিধাতার দান, জমিও তেমনি দেবদত্তই ভূসম্পত্তি। দেশের জলবায়ু আকাশে যদি সকলের অধিকার থাকে, জমিতেই বা সকলের সমান অধিকার থাকবে না কেন?
0: আরে বাপু, ভারতের ভূসম্পত্তিটি যে এখন পলাতক ব্রিটিশরাজ প্রহ্লাদের ক্ষেত্রজ পৌত্র জমিদার জোরদার সব বলিরাজের কুক্ষিগত। ভগবান বিষ্ণুর শরণাপন্ন হওয়া ভিন্ন, আজকে আমাদের কোনো গত্যন্তর আছে?
1: তোমাদের পণ্ডিতি শাস্ত্র মতে শ্রী বিষ্ণুর পঞ্চমাবতার বামনের ভূমিকাটি বোধহয় পালন করতে বিনোবাজি আমাদের দেশে অবতীর্ণ হয়েছেন।
0: বুঝলাম, কিন্তু ভৃঙ্গার বিবরে চিরদিনই লুকিয়ে থাকে দৈত্যগুরু শুক্রাচার্য, ত্রিপাদ ভূমি প্রদানে বাধা দেয় বলিরাজকে।
1: দেখো তেমন দৃঢ় সংকল্প বলিরাজকে উনি সন্ধান করতে পারেন কিনা।
0: সেক্ষেত্রে অবশ্য বামনের তীক্ষ্ণধার নির্দেশে অবরুদ্ধ ভৃঙ্গার বিবরটি কুশের আঘাতে উন্মুক্ত হতে পারে।
1: সেই সঙ্গে কুশবিদ্ধ হয়ে শুক্রাচার্যের চক্ষুটি বিনষ্ট হলেও হতে পারে,
0: জানি না। বাস্তব জীবনের পটভূমিতে বিনোবাজির এটি আশা না দুরাশা?
1: আশা না, দুরাশা মাত্র।

0: বহু আশা নিয়ে আজ আপনাদের পরিবারের পঞ্চম পুত্র হিসাবে আমি আপনাদের সামনে বিনীত যে প্রার্থনাটি জানাব সেটি হলো, এই মহতী সভায় এমন কোনো সহৃদয় ভূস্বামী কি নেই যিনি এই পল্লীর হরিজন চাষি ভাইদের সামান্য খেয়ে পরে বাঁচবার সুযোগটুকু করে দিতে যথাসাধ্য জমি স্বেচ্ছায় দান করতে পারেন?
1: দান গ্রহণের পদ্ধতি আর শর্তগুলি কি?
0: বিশ্বাস করে জমিটি দান করতে হবে সর্বোদয় সমাজের সেবক বিনোবা ভাবের নামে, আর শর্ত, এই সমাজের আচার্য হিসাবে আমি সেই জমিগুলি ভূমিহীন চাষি ভাইদের হাতে তুলে দেব।
1: জমিগুলি সদ্ব্যবহারের শর্ত কি হবে?
2: আমরা সকলে মিলেমিশে সেখানে চাষাবাদ করব, যাতা চরকা তাদের ব্যবহার শিখে খেয়ে পরে বাঁচবার জন্য প্রাণপণ লড়াই করব।
3: বন্ধুগণ, আচার্য বিনোবা ভাবিজি সাধু উদ্দেশ্য নিয়ে আজকের সভায় যে আবেদন রাখলেন আর তোমরা তাকে যে শ্রদ্ধা জ্ঞাপন করলে তার প্রতি আমি জানাই আমার পূর্ণ সমর্থন।
2: সাধু সাধু।
3: হায়দ্রাবাদ নিবাসী আমি রামচন্দ্র রেড্ডি সর্বসমক্ষে আজ ঘোষণা করছি, আচার্য বিনোবাজির সম্মানার্থে 100 একর জমি ভূমিহীন চাষি ভাইদের মধ্যে সুষম বন্টনের জন্য তার হাতে তুলে দিচ্ছি।
2: জয় রামচন্দ্র রেড্ডিজির জয়।
0: সার্থক রেড্ডিজি, পিতামাতা প্রদত্ত নাম আপনার রামচন্দ্র, যথার্থই আপনি ভগবান শ্রীরামচন্দ্রজির কৃপাধন্য। আমার এই ভূদান যজ্ঞের প্রথম ঋত্বিক হিসাবেই চিরচিহ্নিত থাকবেন আপনি, আর আপনার

0: প্রেরণা বলি বলিয়ান হয়ে আমি আশান্বিত হচ্ছি। এই তেলেঙ্গানা অঞ্চল থেকেই 10-12 হাজার একর জমি অক্লেশেই সংগ্রহ করতে পারবো।
1: আপনার এই ভূধান যজ্ঞের পরিসীমাটিকে আপনি দক্ষিণ ভারতে সীমাবদ্ধ রাখতে চান বিনোবাজি?
0: না ভাই না, সারা ভারতে আমাদের লক্ষ্যমাত্রা 5 কোটি একর ভূমি সংগ্রহ। ভূধান যজ্ঞের এই হোমাগ্নিটি পশ্চিমে পূবে উত্তরে সর্বত্র পরিব্যাপ্ত করে দেবার অদম্য

0: ছিলেন বাপুজি। শুদ্ধ হৃদয়বত্তাই জাতির সম্পদ, হৃদয় পরিবর্তনের পথেই আসবে আমাদের সার্বিক উন্নতি।
1: কিন্তু লুটতরাজের পিঠভূমি মধ্য ভারত?
0: হ্যাঁ, সেখানেও আমি যাব। ডাকাত অধ্যুষিত চম্বলের পথেও যেতে হবে আমাকে। তবে তার আগে দিল্লি, মথুরা, সমগ্র উত্তরপ্রদেশ, ভারতের আধ্যাত্মিক প্রাণকেন্দ্র বারাণসী ধাম, বিহার, বিশেষ করে চান্ডিল বুদ্ধগয়ায় চলবে আমার অবিরাম পদযাত্রা।
2: জয় যুক্ত হোক আপনার পদযাত্রা।
0: শাসন আর শোষণ মুক্ত সমাজটি যে দণ্ডশক্তি আর হিংসা শক্তির ঊর্ধ্বে তৃতীয় এক শক্তি লোকশক্তির ওপরই সম্পূর্ণ নির্ভরশীল, বাপুজির কৃপায় সেটি আমি হৃদয়ঙ্গম করতে পেরেছি। সেই লোকশক্তিটির উদ্বোধনই হবে আমার ভূদান যজ্ঞের তন্ত্রসার। তাই বিপ্লবী আন্দোলনের পীঠভূমি বাংলা পরিক্রমান্তে আমি প্রবেশ করব চম্বলে।
2: বিনোবাজি!
0: হ্যাঁ ভাই, শুধুমাত্র ভূদানই নয়, কেবলমাত্র সম্পত্তিদানই নয়, সেই সঙ্গে সমদান, বুদ্ধিদান, সাধন দান, এক কথায় গ্রামোদ্যোগে অহিংস ক্রান্তির জন্য জীবন সমর্পণে সকলকে উদ্বুদ্ধ করাতেই হবে আমার আপন জীবন উৎসর্গের যথার্থ সার্থকতা।
1: হৃদয় পরিবর্তনের এই জাতীয় চেতনাটি আমাদের
0: আন্তর্জাতিক সচেতনতায় একদিন না একদিন রূপান্তরিত হবেই। সেদিন ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, জার্মান, জাপান থেকে শুরু করে সমগ্র বিশ্বের প্রতিনিধিবৃন্দকেই আমাদের এই পদযাত্রার সামিল হতেই হবে। এক ছত্রতলে সেদিন সকলকে সামিল হতেই হবে।
3: আমাদের

0: যাত্রা অভিনয় জ্যোতির্ময় বিনোবা এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন আচার্য বিনোবা ভাবে, দীপক কুমার পাল, মহাত্মা গান্ধী, সমরেশ মুখোপাধ্যায়, রঘুনাথ শ্রীধর ধোত্রে, বাসুদেব মিত্র, নরহরি ভাবে, দ্বারিকনাথ পাল, বক্তা ও রামচন্দ্র রেড্ডি, জনৈক সত্যাগ্রহী, দেবাঞ্জন ঘোষ, গ্রাম সেবক ও মাইলস আরভিং এর ভূমিকায় কল্যাণ মুখোপাধ্যায়, পণ্ডিত মশায়, এসপি পূর্ণপাত্র, জেনারেল ডায়ার, সমীর পাত্র। স্ত্রী চরিত্রে রূপদান করলেন রুক্মিণী দেবী, শ্রীমতী গীতা নাগ, পণ্ডিত পত্নী, ছবি পাল, লেডি মাউন্টব্যাটেন, মন্দিরা ঘোষ। সঙ্গীত ও আবহ পরিচালনায় অশোক বন্দ্যোপাধ্যায়, বাদ্যযন্ত্রের সহযোগিতায় মনোজ বন্দ্যোপাধ্যায় ও নিতাই মিত্র। কণ্ঠসঙ্গীতে অংশগ্রহণ করছেন মায়া বন্দ্যোপাধ্যায়, মৌসুমী ঘোষ, ছবি পাল, স্বপন বন্দ্যোপাধ্যায় ও অমলেন্দু বোস। রচনা নির্দেশনা এবং লর্ড মাউন্টব্যাটেনের ভূমিকায় দিলীপ গঙ্গোপাধ্যায়, ব্যবস্থাপনায় বাসবী গঙ্গোপাধ্যায়, অঞ্জলি পাল, শান্তিময় বন্দ্যোপাধ্যায়। পরিবেশনায় শিবপুর সংস্কৃতি সঙ্গম, সম্পাদনা অমর বিশ্বাস।
1: যাত্রানুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি

কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ পদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম: এক দায়বদ্ধ অভিনয়শিল্পী। লিখেছেন শান্তনু চক্রবর্তী। পুরনো সাইকেলটা ছিল প্রিয়নাথের বড্ড প্রিয়। ওই সাইকেলটাই তো লোকাল ট্রেনে শ্রীমতী তরল আলতা সিঁদুর ফেরি করে বেড়ানো প্রিয়নাথকে স্টেশন অবধি পৌঁছে দিত, আবার ঘরে ফিরিয়ে আনত। বাকি দুনিয়া, এমনকি ঘরে তরুণী স্ত্রীও যখন সরবে বা নীরবে সব সময় তার বেড়ে যাওয়া বয়সটা মনে করিয়ে দিত, তখন ওই সাইকেলটাতে সওয়ার হয়েই সে কোথাও যৌবনের সঙ্গে পাল্লা দেওয়ার স্বাদ মেটাত। হ্যাঁ, যৌবন তবুও তার পাশ কাটিয়ে হুশ করে বেরিয়ে যেত, কিন্তু সাইকেল তার মন বুঝত। পুরনো প্রেমিকার মতোই যেন আগলে রাখত। মৃণাল সেনের 22শে শ্রাবণ ছবির মধ্যবয়স্ক কেন্দ্রীয় চরিত্রের ভূমিকা অভিনেতা হিসেবে জ্ঞানেশ মুখোপাধ্যায় যখন প্রিয়নাথের মনের এই নানান পরতগুলো তার আশ্চর্য অভিব্যক্তিতে ছুঁয়ে যাচ্ছেন, তখন তিনি সবে 33 পেরিয়েছেন। ট্রেন দুর্ঘটনায় যখন পা নিয়ে বিছানায় অক্ষম পড়ে থাকা প্রিয়নাথ যখন ঘরের কোণায় অবহেলায় রেখে দেওয়া সাইকেলটার দিকে তাকায়, তখন সেই দৃষ্টিতে একই সঙ্গে এক অসহায় মমতা, আকুল শূন্যতা আর নিঃশব্দ হাহাকারের অনুভব ফ্রেম জুড়ে ছড়িয়ে দিতে পেরেছিলেন গণনাট্য সংঘের উত্তরাধিকার সঙ্গে নিয়ে সিনেমায় আসা জ্ঞানেশ। কলকাতা শহরেই একেবারে সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম, ওরকমই একটা পাড়ায় বড় হয়ে ওঠা। বাবা স্কুল শিক্ষক, রোজগার কম, বেশ কয়েকজন ভাই বোন, তবু আর্থিক অনটনের সঙ্গে লড়াই করেই জ্ঞানেশের লেখাপড়া শিল্পচর্চা চলেছে। কৈশোরের শেষ, যৌবনের শুরুর বছর কয়েকের মধ্যেই তার চেনা প্রিয় শহরটাকে দ্রুত পাল্টে যেতে দেখেছেন। বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, কলকাতার ফুটপাথে নিরন্ন মানুষের লাশ, সাম্প্রদায়িক দাঙ্গায় ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত, দেশভাগের ধাক্কায় উদ্বাস্তু মিছিল, শহরের প্রান্তে বাস্তুহারা মানুষের কলোনি গড়ে ওঠা, সব কিছু তাঁর চোখের সামনে ঘটেছে। এই সব শাসন, শোষণ, অন্যায়, অবিচারের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধের অনিবার্য মঞ্চ হিসেবেই তিনি গণনাট্য সংঘকে বেছে নেন। গণনাট্য তাকে শিখিয়েছিল রোজকার জীবনের অভিজ্ঞতাকে রাজনৈতিক সচেতনতায় কিভাবে আরও সম্পূর্ণ ও সম্পন্ন করে তুলতে হয়, আর মঞ্চের শিল্পে সেই অভিজ্ঞতার স্বাভাবিক বাস্তব নির্মাণ ঘটাতে হয়। জ্ঞানেশ সেই শিক্ষা সারা জীবন মনে রেখেছেন। মঞ্চে বা পর্দায় নিম্নবর্গ, শ্রমজীবী, নিম্নবিত্ত মানুষের যাপনের, লড়াইয়ের, এগিয়ে বা পিছিয়ে আসার বাস্তবতার ছবি তাঁর অভিনয় ফুটিয়ে তুলেছেন যথাসাধ্য। আমৃত্যু নিজেকে থিয়েটারের কর্মী বলতেই পছন্দ করতেন। গণনাট্যের পাশাপাশি 1960-এর দশকেই জ্ঞানেশ তৈরি করেছিলেন তাঁর নিজস্ব নাট্যগোষ্ঠী মাস থিয়েটার। তাঁর নির্দেশনায় 1960-70-এর দশকে বেশ কিছু প্রযোজনা বাংলার থিয়েটার দর্শকদের মুগ্ধ করেছিল। একই সঙ্গে তিনি নিয়মিত অভিনয় করেছেন পেশাদার রঙ্গমঞ্চেও। এই আপাদমস্তক থিয়েটারের মানুষটিই যখন বড় বা ছোট পর্দায় কাজ করছেন, তখন দুটি মাধ্যমে অভিনয়ের সুর, লয়, মাত্রার তফাৎ সম্পর্কে প্রখরভাবেই সচেতন থাকতেন। তিনি বিশ্বাস করতেন সিনেমা পুরোদস্তুর ডিরেক্টার্স মিডিয়াম, আর এক্ষেত্রে সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল

0: আলবা রাজেন তরফদারের পাশাপাশি কোনো টেলিফিল্মের নবীন পরিচালককেও সমান গুরুত্ব দিতেন। এটাই তার পেশাদারিত্ব অথবা শিল্পের প্রতি দায়বদ্ধতা। সেজন্যই আমরা দর্শকরা যেমন গঙ্গায় জেলেপাড়ার পঞ্চু সর্দার বা যুক্তিতক্ক আর গপ্পের বৃদ্ধ ছৌ শিল্পীর মহাকাব্যিক প্রগাঢ় বিস্তার মনে রেখেছি, তেমনি মেঘে ঢাকা তারার ছোট দোকানি বা কোমল গান্ধারের রাজনৈতিক কর্মীর সামান্য উপস্থিতিও ভুলতে পারিনি। আসলে এই জন্ম শতবর্ষের দিনে গণেশ মুখোপাধ্যায় যেন অভিযান ছবির শেষ দৃশ্যে জোসেফের মতোই আমাদের অনুভব জুড়ে দাঁড়িয়ে আছেন। অনেক বিস্ফোরণের পর্দা জোড়া অন্ধকারে হঠাৎ জ্বলে ওঠা লাইটারের আলোয় উদ্ভাসিত তাঁর মুখের মতোই সৎ, নির্ভীক, আপোষহীন। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন শান্তনু চক্রবর্তী।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিবিজি রামজির আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। কেন্দ্র প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। ভারত ও কাতার আজ জ্বালানি বাণিজ্য বিনিয়োগ সহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। ভারতের আবহাওয়া দপ্তর আজ গুজরাট, কচ্ছ, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। মহারাষ্ট্রে আজও ভারী বৃষ্টিতে সাধারণ জনজীবন ব্যাহত, গাছ পড়ে একজনের মৃত্যু। লর্ডসে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 চলতি মাসের 1 তারিখ থেকে সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। শ্রী চৌহান জানান, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প এমজি এনআরইজি এর উত্তরসূরি হিসেবে ভিবিজি রামজি প্রকল্প সফলভাবে যাত্রা শুরু করেছে। তিনি উল্লেখ করেন, এমজি এনআরইজি এর বাস্তবায়নে 3 বছরেরও বেশি সময় লেগেছিল, অথচ ভিবিজি রামজি সারা দেশে মাত্র একদিনেই কার্যকর হয়েছে।
1: मनरेगा को पूरे देश में लागू करने में 3 साल लगे थे, लेकिन मुझे आप सब पर गर्व है, 1 साल 2 साल नहीं, पहले दिन ही विकसित भारत जी राम जी योजना एक साथ पूरे देश में लागू हो गई। 100 दिन नहीं, अब 125 दिन रोजगार, 5 साल में 7.5 लाख करोड़ से ज्यादा की राशि 2,86,000 पंचायतों में ठीक से लग गई, तो गांव संपूर्ण विकसित हो जाएंगे, समृद्ध और विकसित गांव का निर्माण हो जाएगा।
0: কেন্দ্র প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহন পুনরায় শুরু হয়, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ন্যাচারাল গ্যাস সাপ্লাই রেগুলেশন অর্ডার 2026 সংশোধন করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে হরমুজ প্রণালী দিয়ে এলএনজি পরিবহনে বিঘ্ন ঘটায় এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট বা অত্যাবশ্যকীয় পণ্য আইনের অধীনে এই জরুরি আদেশ জারি করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক, বিশেষ করে জ্বালানি বাণিজ্য বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিষয়গুলো পর্যালোচনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন যে দুই নেতা কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার নতুন সুযোগ সুবিধাগুলো নিয়ে আলোচনা করেছেন। ডক্টর জয়শঙ্কর সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য তাকে ধন্যবাদ জানান। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে আগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্বসম্পন্ন বিষয়গুলোর ওপর অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিলও এবার অধিবেশনে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ ভারতীয় মজদুর সংঘ এবং এর সহযোগী কর্মচারী সংগঠনগুলোর একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং প্রশাসনিক সংস্কার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রাতিষ্ঠানিক আলোচনার মাধ্যমে সরকারি কর্মচারীদের পরিষেবা সংক্রান্ত বিষয়গুলো সরকারের নজরে আনার ক্ষেত্রে কর্মচারী সংগঠনগুলোর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন ডক্টর সিং। মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে নিয়মিত মতবিনিময় সুশাসনকে শক্তিশালী করে এবং সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন সমস্যার সময় উপযোগী সমাধানে সহায়তা করে। সরকারি কর্মচারী কেন্দ্রিক উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য প্রতিনিধি দলটি মন্ত্রীর প্রশংসা করেন। বিশেষ করে অর্ডিন্যান্স ফ্যাক্টরির প্রায় 65,000 প্রাক্তন কর্মীকে নিয়মিত সরকারি চাকরিতে পুনর্বহাল করার সিদ্ধান্তের বিষয়টি তারা বিশেষভাবে উল্লেখ করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। জাকার্তায় আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেন, 6 থেকে 8 জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর এই সফরে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতার বেশ কিছু নতুন ক্ষেত্র তৈরি হবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে। এই সফরের ফলে দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা, বিনিয়োগ, অর্থনৈতিক সম্পৃক্ততা, পরিকাঠামো উন্নয়ন, বন্দর উন্নত যোগাযোগ ব্যবস্থা, ওষুধ শিল্প, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা বিষয়ক আদান প্রদানের ক্ষেত্রে নিশ্চিতভাবেই ইতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত। তিনি আরও জানান, এই সফরকালে সামুদ্রিক নিরাপত্তা থেকে শুরু করে মহাকাশ সহযোগিতা এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে চুক্তি ও সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাকার্তায় আকাশবাণী সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী এ বিষয়ে জানান,
2: যখন প্রাইম মিনিস্টার আসবেন আমরা রবীন্দ্রনাথ ঠাকুর দেবান্তারা ইয়ার অফ এডুকেশনাল এক্সচেঞ্জেস ইনগ্রেট করবো। 1927 সালে রবীন্দ্রনাথ ইন্দোনেশিয়া সফরে এসেছিলেন আর উনি খুব প্রভাবিত হয়েছিলেন, ইন্দোনেশিয়ার থেকে অনেক ইনফ্লুয়েন্স শান্তিনিকেতনে নিয়ে গেছিলেন। আর্ট, আর্কিটেকচার, জাভানিজ বালিনিজ ডান্সটা, মণিপুরি ডান্স যেটা ডেভেলপ হয়েছিল শান্তিনিকেতন, ওটাকে ইনফ্লুয়েন্স করে থাকে। উনি বাটিক নিয়ে যান এখান থেকে। এই উপলক্ষে 2026 থেকে 2027 আমরা সেলিব্রেট করব বিভিন্ন মাধ্যমে।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল কলকাতায় আসছেন। তবে তার সফরসূচিতে একটু পরিবর্তন হয়েছে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় এসে পৌঁছানোর পর তিনি নিউ টাউনে ইকো পার্কের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপূজন অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেলে ভবানীপুরের শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবনে এক অনুষ্ঠানে শ্রী শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন। সবশেষে সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ গুজরাট, কচ্ছ, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। IMD জানিয়েছে, আগামী 4 দিনের মধ্যে উত্তর আরব সাগরের আরও কিছু অংশ, গুজরাট, হরিয়ানা ও পাঞ্জাবের অবশিষ্ট অংশ এবং রাজস্থানের আরও কিছু এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আর ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক ও উত্তরাখণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। IMD জানিয়েছে, আগামী 2-3 দিন দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও চণ্ডীগড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, মারাঠাওয়াড়া, দেশের উত্তর পূর্বাঞ্চল, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক এবং তেলেঙ্গানায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্রে আজও ভারী বৃষ্টি চলতে থাকায় সাধারণ জনজীবন ব্যাহত। রায়গড় জেলায় খেলোলির কাছে আদর্শ জলপ্রপাতে হঠাৎ জলস্তর বেড়ে যায়। পুলিশ 10 থেকে 12 জন পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে। বর্ষাকালে নদী, জলপ্রপাত ও অন্যান্য জলাশয় থেকে দূরে থাকার জন্য কর্তৃপক্ষ জনসাধারণকে পরামর্শ দিয়েছে। মুম্বাই আজ বিকেলে ভারী বৃষ্টির সময় কুরলায় একটি দোকানের ওপর গাছ পড়ে 63 বছর এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। BMC জানিয়েছে, শহর জুড়ে গাছ পড়ে যাওয়ার 64টি এবং দেওয়াল বা আংশিক বাড়ি ধসে পড়ার 8টি ঘটনা ঘটেছে। ভারী বৃষ্টি ও তীব্র দমকা বাতাসের কারণে বিমান চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ভারী বৃষ্টি ও দমকা বাতাসের কারণে আজ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়। দৃশ্যমানতা কমে যাওয়া প্রায় 1 ঘন্টার জন্য রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি আজ চম্পাওয়াত জেলার তানাকপুর থেকে চলতি বছরে কৈলাস মানসরোবর যাত্রার সূচনা করেন। 49 জন তীর্থযাত্রীর প্রথম দলে 34 জন পুরুষ ও 15 জন মহিলা রয়েছেন এবং তাদের সঙ্গে একজন চিকিৎসকও আছেন। ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ ভয়াবহ ভূমিকম্পে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। রড্রিগেজ বলেন, ভেনিজুয়েলা আবার নতুন করে তৈরি হবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি উল্লেখ করেন, ব্রিটেন, কাতার, ফ্রান্স, ভারত, বার্বাডোস, ব্রাজিল ও আর্জেন্টিনার উদ্ধারকর্মীদের অমূল্য অবদান এই দুঃসময়ে ভেনিজুয়েলার প্রতি তাদের সংহতির প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ দেশটি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। লর্ডসে মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। এবার বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউজার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। অন্যদিকে গতকালের রাতের খেলায় ফ্রান্স ও মরক্কো কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16 খেলায় গত রাতে ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে দেয়। অন্য ম্যাচে মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিবিজি রামজের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকা সহায়তা অনুমোদন করেছেন। কেন্দ্র প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে। জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8টায় সবিনয় নিবেদন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 8:30 পত্রপাঠ রোগ বিদায়, প্রযোজনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। এ মাসের গান 8:55 শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, কথা ও সুর আর্য চৌধুরী। রাত 9টায় শিক্ষাঙ্গন থেকে, ফুলিয়া শিক্ষানিকেতন থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। সুদেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে শ্যামা সঙ্গীত থাকছে 9:30। নটা বেজে 50 মিনিটে গিটার শিল্পী গীতা দেব। রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা রাত 10টায়। আজ শুনবেন বাঁশি শিল্পী পণ্ডিত কৈলাশ চন্দ্র শর্মা। এটি আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিবেদন। দেবাশিস রায়ের পরিবেশনায় লোকগীতি রাত 11টায়। 11:10 বাংলা ছায়াছবির গান ও আধুনিক গানের অনুষ্ঠান।

সঞ্জয়দা প্রচার তরঙ্গে রাত আটটায় হিন্দি ছায়াছবির গান, নানা রঙের গান আটটা বেজে পনেরো মিনিটে, আটটা বেজে তিরিশ মিনিটে স্পটলাইটের বাংলা রূপান্তর। স্পটলাইট নটা বেজে ষোলো মিনিটে, নটা বেজে তিরিশ মিনিটে হিন্দিতে জাতীয় রূপক অনুষ্ঠান, দশটা বেজে তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন উইশ আ সং, হিন্দি ছায়াছবির গান এগারোটা বেজে দশ মিনিটে। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। স্থানীয় সংবাদ একটু পরেই।
1: কমপ্রিমিয়াম জ্যাদা বোনাস আপনো কে লিয়ে সবসে সহি আরপিএলআই इससे बेहतर कुछ नहीं।
2: अपने परिवार को दीजिए सुरक्षित जीवन रूरल पोस्ट लाइफ इंश्योरेंस RPLI की लाइफ इंश्योरेंस पॉलिसीज के साथ। अपने नजदीकी डाकघर से आज ही संपर्क करें या indiapost.gov.in पर लॉग ऑन करें।
3: प्लेटफॉर्म नंबर 2 से चलने वाली सुपरफास्ट एक्सप्रेस के यात्रियों,
4: अमी इखाने
5: दीदी तो के नो एटा के मोबाइल ता चार्ज करतम
4: বুদ্ধিতে চার্জ দে।
6: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে।
4: দেখলি
5: বাবা, দাঁড়াও আমি পে করছি, সিগন্যালই নেই।
6: এবার কি করবে?
5: আছে তো ফ্রি ওয়াইফাই।
4: বোকা, শুধরে যা।
6: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই,
5: মানে জালিয়াতকে বলো বাই বাই।
6: RBI এ কথা বলে,
7: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
8: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, একমাত্র যোগ্যরাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন বলে রাজ্য সরকার আবারও জানিয়েছে। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য আগামীকাল রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসছেন। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুর হাট এলাকায় এক নাবালিকার রহস্যজনক মৃত্যুর পর গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। চার দুষ্কৃতী মেয়েটিকে অপহরণ করে গণধর্ষণের পর খুন করেছে বলে পরিবারের অভিযোগ। রবীন্দ্রনাথের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাস ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জাকার্তায় ভারতীয় রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী জানিয়েছেন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ায় আগামী 24 ঘণ্টা উপকূলীয় ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মালতী রাভারায় আবারও জানিয়েছেন যে যারা যোগ্য একমাত্র তারাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। কোচবিহারে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, যাদের নাম বাতিল করা হয়েছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে করা হবে, সার্ভের পরে যোগ্য প্রাপক ঠিক করা হবে। তিনি বলেন, রাজ্যের সরকার ক্ষমতায় আসার মাত্র কয়েকদিনের মধ্যেই প্রায় 1,37,000 মহিলাকে অন্নপূর্ণা যোজনায় অর্থ দেওয়া হয়েছে, আরও অনেকেই এই যোজনায় অর্থ পাবেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যথোচিত মর্যাদায় আগামীকাল রাজনীতিবিদ শিক্ষাবিদ শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হবে। স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী ও জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে রাজ্য সরকার আগামীকাল ছুটি ঘোষণা করেছে। এই উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা, সংগঠন ও বিজেপির পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরভবনে কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বিশিষ্ট জনেরা। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে আগামীকাল রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগ দেবেন বিভিন্ন অনুষ্ঠানে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে অমিত শাহ যোগ দেওয়ার কথা। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে আগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিষয়গুলি নিয়ে অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিলও এবারের অধিবেশনে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ধপধপি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় বছর 12 এক নাবালিকার মৃত্যুর ঘটনায় স্থানীয়দের বিক্ষোভের জেরে গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গেছে, গতকাল বিকেলে খাবার কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায়। একটি পুকুর থেকে আজ সকালে তার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, চার ব্যক্তি ওই নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের পর খুন করেছে। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবারের সদস্যরা দেহ আটকে রেখে রাস্তা অবরোধ করেন এবং

0: অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। কলকাতার আনন্দপুর এলাকার ত্রাস গুলশান কলোনির মোহাম্মদ ফিরোজ খান ওরফে মিনি ফিরোজকে তার সঙ্গী সহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইন সহ 37টি মামলা রুজু হয়েছিল, সেই মামলাতেই এই গ্রেপ্তারি। প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের হত্যার সঠিক তদন্ত অবশ্যই প্রয়োজন এবং রাজ্য সরকারের সঠিক বিচার করবেই বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছেন। মূল অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য দলে যোগ দিলেও সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেই বলে শ্রী মজুমদার জানিয়েছেন। আজ সকালে কামারহাটিতে এক রক্তদান শিবিরে তিনি একথা বলেন। কোচবিহারের মধ্য শীতলকুচির দাসপাড়া এলাকায় আবাস যোজনার কাটমানির টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য বাবলু বর্মনের বাড়িতে কয়েকজন গ্রামবাসী টাকা ফেরতের দাবি নিয়ে যান বলে অভিযোগ। প্রথমে বচসা, পরে তা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। ঘটনায় বাবলু বর্মনের ছেলে জখম হলে তাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। বাগিচা শ্রমিকদের কল্যাণে রাজ্য সরকার প্রধানমন্ত্রী চা শ্রম উৎসাহ প্রকল্প চালু করতে চলেছে। মুখ্যসচিব মনোজ আগরওয়ালের সভাপতিত্বে গতকাল বাগিচা শ্রমিকদের উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, এই প্রকল্পে 313 কোটি 30 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে শ্রমিকদের শিক্ষা খাতে 177 কোটি, স্বাস্থ্য সুরক্ষায় 72 কোটি এবং শ্রমিকদের আশ্রয় যোজনায় 63 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর অন্যান্য দপ্তরের সঙ্গে সমন্বয়ে সৌর বিদ্যুৎ, বিশুদ্ধ পানীয় জল, শৌচাগার সহ পাহাড়ি এলাকায় 88টি প্রকল্প এবং সমতলে 233টি বিশ্রামাগার তৈরি করবে বলে মুখ্যমন্ত্রী জানান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রবীন্দ্রনাথের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাস ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। 1927 সালের 12ই জুলাই কলকাতা থেকে রওনা দিয়ে আগস্ট মাসে কবি জাকার্তায় পৌঁছন। প্রায় 3 মাস তিনি ইন্দোনেশিয়ার বিভিন্ন শহর ভ্রমণ করেন। এই অঞ্চলে প্রাচীন ভারতীয় শিল্প সংস্কৃতির যোগসূত্র খুঁজে দেখা এবং বিশ্বভারতীর জন্য তহবিল সংগ্রহ ছিল তার এই সফরের মূল উদ্দেশ্য। রবীন্দ্রনাথের এই ইন্দোনেশিয়া সফরের সফরকে স্মরণীয় রাখতে ভারত ও ইন্দোনেশিয়া একাধিক উদ্যোগ নিয়েছে বলে জাকার্তায় ভারতীয় রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী আকাশবাণীর সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তকে জানিয়েছেন।
1: যখন প্রাইম মিনিস্টার আসবেন, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর দেবান্তারা ইয়ার অফ এডুকেশন এক্সচেঞ্জেস ইনগ্রেট করব। 1927 সালে রবীন্দ্রনাথ ইন্দোনেশিয়া সফরে এসেছিলেন আর উনি খুব প্রভাবিত হয়েছিলেন। ইন্দোনেশিয়া থেকে অনেক ইনফ্লুয়েন্স শান্তিনিকেতনে নিয়ে গেছিলেন। আর্ট, আর্কিটেকচার, জাভানিজ বালিনিজ ডান্সটা, মণিপুরি ডান্স যেটা ডেভেলপ হয়েছিল শান্তিনিকেতনটাকে ইনফ্লুয়েন্স করে থাকে। উনি বাটিক নিয়ে যান এখান থেকে। এই উপলক্ষে 2026 থেকে 2027 আমরা সেলিব্রেট করব বিভিন্ন মাধ্যমে।
0: কোন জাতি ও দেশের সামগ্রিক উন্নতিতে সাহায্য করবে এমন সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়াই সাংবাদিকদের প্রধান শর্ত বলে রাজ্যপাল আর এন রবি মন্তব্য করেছেন। সাংবাদিকতায় বিশেষ কৃতিত্বের জন্য নারদ সম্মান প্রদান অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, প্রাচীন ভারতে দেবর্ষী নারদ জনসংযোগের প্রথম পথের সূচনা করেছিলেন।
2: Truth is not something that you can say absolute. I mean, absolutely a spiritual, when you're talking about truth is Sanatana Satya. That's not that. When you are reporting something, you are not talking about Sanatana Satya. You are reporting about certain development which might not have happened or which could have happened in a manner that is not being reported. A litmus test or acid test, I think, should be whether what I am reporting, is it in the interest of my nation or not.
0: রাজ্যের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী নারদমুনিকে বিশ্ব বার্তাবাহক হিসেবে বর্ণনা করে বলেন, আগামী দিনের সাংবাদিকরা এরকমই নির্ভীক ও সত্যদৃষ্ট সংবাদ পরিবেশন করবেন বলে তিনি আশাবাদী। বিশ্ব সংবাদ কেন্দ্র দক্ষিণবঙ্গের তরফে 5 জন সাংবাদিক রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়, বিজয় আঢ্য, ভজনলাল গঙ্গোপাধ্যায়, রথীন্দ্রনাথ দত্ত এবং রঞ্জিত রায়কে জীবনকৃতি পুরস্কার এবং এছাড়া আকাশবাণীর সংবাদ পাঠক প্রবীর ভট্টাচার্য সহ আরও 12 জন সাংবাদিককে নারদ সম্মানে ভূষিত করা হয়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এখন তা ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছে অবস্থান করছে। আগামী 24 ঘণ্টায় এটি ওড়িশার বালাসোরের কাছাকাছি এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিকে উত্তর ওড়িশা ও উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
3: আমাদের রাজ্যে কিছুটা প্রভাব থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং পার্শ্ববর্তী পশ্চিমের কয়েকটা জেলায়। দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর কয়েকটা জেলা, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এবং

0: কিছুটা কলকাতা, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে শুরু করবে 6 তারিখ থেকে।
1: মৎস্যজীবীদের 7 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পুরুলিয়ার ঝালদা 1 নম্বর ব্লকের হেঁসাহাতু অঞ্চলের তানাশি গ্রামে আজ প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে বাজ পড়ে মৃত্যু হল একজনের। বৃষ্টির সময় আজ বাজ পড়লে গুরুতর আহত হন মোহিত মাঝি নামে ওই ব্যক্তি। ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মোহিতকে মৃত ঘোষণা করেন। দীপিকা মাঝি নামে জখম আরেকজন চিকিৎসাধীন। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে পুলিশ কমিশনারেট এলাকায় আজ আনুষ্ঠানিকভাবে চালু হল অত্যাধুনিক ট্রাফিক মার্শাল পরিষেবা। একই সঙ্গে রাজ্যে আগত দেশি বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে চালু করা হয়েছে 24 ঘন্টার ট্যুরিস্ট হেল্পলাইন নম্বর। শিলিগুড়ির মাল্লাগুড়িতে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। একমাত্র যোগ্যরাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন বলে রাজ্য সরকার আবারও জানিয়েছে। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য আগামীকাল রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসছেন। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর শুনবেন খেলার খবর 8:10।
2: দাদু, এই গাছটার নাম কি?
3: ট্যাঞ্জেরিন। খুব মিষ্টি হয় এটা, ভাঙিস না যেন।
4: ফ্রি ফরেন ট্রিপ, ক্লিক অন দা লিংক, এক্ষুনি করছি।
2: দাদু দাঁড়াও, লিংকে একদম ক্লিক করো না।
4: কেন?
2: এই SMS-টা একটা স্ক্যাম, ক্লিক করলে তোমার সব ব্যাংক ডিটেইলস চুরি হয়ে যাবে।
4: ওহো, সাবাস গপ্পু, জোর বাঁচিয়ে দিলি। এই নে তোর বুদ্ধি খাটানোর ফল।
5: RBI কথা বলে স্মার্ট হোন পুল ঠাকুর।
6: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: শুরু হচ্ছে সবিনয় নিবেদন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার।
1: আসার পথে নানান বাধা প্রতিবন্ধকতা সব কিছু ছিল বটে, কিন্তু সেসব পেরিয়ে সে এসেছে আমাদের জন্যই। সে এসেছে আশা, যে তার আসার পর এবারে আষাঢ়ের হাত ধরে ক্রমশ ফলে ফুলে ভরে উঠুক এই বঙ্গ, শস্য শ্যামলা হয়ে উঠুক। হ্যাঁ, বর্ষা অবশেষে আগমন ঘটল, বৃষ্টি পাচ্ছে উত্তরবঙ্গ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ প্রায় সমগ্র বঙ্গই। স্বাগত জানাই বর্ষাকে তো বটেই, একই সঙ্গে আমাদের সকল শ্রোতা বন্ধুদের যারা এই মুহূর্তে রেডিও সেটের অপর প্রান্তে রয়েছেন, শুনছেন সবিনয় নিবেদন। স্বাগত জানাই সবিনয় নিবেদনের দরবারে। আমাদের এই দপ্তরে আপনাদের নানান বক্তব্য অনুষ্ঠান সম্পর্কিত অবশ্যই আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গ সম্পর্কিত আপনাদের অনুষ্ঠানের গুণগত মান, ভালো লাগা ভালো না লাগা কিছু প্রস্তাব সবটা আমাদের কাছে এসে পৌঁছেছে, যে ঠিকানায় এসে পৌঁছেছে এবং যে ঠিকানায় চাইলে আপনারা চিঠি পাঠাতে পারেন বলে দিই। সবিনয় নিবেদন প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর আমাদের মেল করতে পারেন এই ঠিকানায় সবিনয় নিবেদন sabinaynibedan@gmail.com, এই আমাদের মেল আইডি। আসা যাক এবারে চিঠির পাতায়। শুরুতে যে চিঠিখানি হাতে নিলাম, উত্তম কুমার ভঞ্জ গোবিন্দপুর গোঘাট আরাম্বা ঘুগলি থেকে লিখছেন, প্রিয় সবিনয় নিবেদন, আমার বয়স 70, রেডিও আমার প্রাণ। গত 25 এবং 26 মে 48 ঘন্টা গীতাঞ্জলি সেন্টার বন্ধ, আর মৈত্রী তো প্রায় 3:30 অনুরোধের আসর শুনতে পাচ্ছি না। দুঃখ যে কি হয় তা বলার ভাষা নেই। একজন সঞ্চালক হিসেবে আপনার দায়িত্ব অস্বীকার করতে পারেন না, চিন্তার মন নিয়ে উত্তর দেবেন আশা করি।

উত্তম কুমার ভঞ্জ, গোঘাট আরামবাগ, হুগলি থেকে। অনেক ধন্যবাদ উত্তমবাবু আপনার চিঠির জন্য। একজন সঞ্চালক হিসেবে আপনি দায়িত্ব অস্বীকার করতে পারেন না, এ কথা জানিয়েছেন আপনি আমাদের। নিশ্চয়ই সঞ্চালক হিসেবে, উপস্থাপক হিসেবে তো বটেই, এবং আকাশবাণীর একজন কর্মী হিসেবেও কোনোভাবেই আমাদের দায়িত্ব আমরা কেউই অস্বীকার করতে পারি না, এবং সেই জন্যই দায়িত্ব নিয়েই বলছি। তারিখটা একটু ভুল হয়ে গিয়েছে আপনার, 25 এবং 26 মে নয়। আমাদের কন্ট্রোল রুম থেকে জানিয়েছেন 27 এবং 28 মে। 27 মে সকাল 5:51 থেকে 28 মে সকাল 9:14 পর্যন্ত ট্রান্সমিটারে বেশ কিছু সমস্যা চলার কারণে কোনোভাবেই এই সময়ের আগে আপনাদের কাছে অনুষ্ঠান পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। ওই সময়টুকু সত্যিই আমরা অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিতে পারিনি। কারণটা হলো ট্রান্সমিটারে কিছু যান্ত্রিক ত্রুটি, যাকে মেরামত করতে বেশ খানিকটা সময় লেগেছিল। আশা করি আপনাকে বুঝিয়ে বলতে পারলাম। আকাশবাণী মৈত্রীর ক্ষেত্রে যে কথাটি আপনি বলছেন, এখান থেকে উত্তর দিতে পারবো না, কারণ সবিনয় নিবেদনে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের কথাই বলা হয়। মৈত্রীর কথা লিখতে গেলে আপনাকে লিখতে হবে বন্ধু তোমারই জন্য আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, এই ঠিকানায়। আসা যাক পরবর্তী চিঠিতে। প্রদীপ কুমার চক্রবর্তী, ভুবনেশ্বর ধাম, কাঁসড়া, সুরেকালনা, পূর্ব বর্ধমান থেকে লিখছেন। সকালের 10:00 থেকে 11:00 গানের ভেলা শৈলেন চক্রবর্তীর উপস্থাপনায় বিশেষ আকর্ষণ লাভ করেছে। রসালো আমের ঝুড়ি কাছে নিয়ে সরস বাক বৈচিত্র্যে রেডিও প্রেমীদের বুঁদ করে রাখার জন্য ধন্যবাদ শৈলেন চক্রবর্তীকে, বেশ লাগে। এবার একটু অনুযোগ করি, পূর্বেও করেছে, বাণী ঘোষাল, ভবানী চরণ দাস, হীরালাল সরখেল, কমলা ঝরিয়া, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, বেচু দত্ত, গীতা দত্ত, এমন সব শিল্পীদের নিয়ে 1 ঘন্টার উপহার দিয়ে এবার দীর্ঘদিনের মনোবাসনা পূরণ করুন। লিখলেন প্রদীপ কুমার চক্রবর্তী, সুরেকালনা, পূর্ব বর্ধমান থেকে। ধন্যবাদ প্রদীপবাবু আপনার চিঠির জন্য, নিয়মিত পত্র লেখক আপনি আমাদের অনুষ্ঠানের। শৈলেন্দার গানের ভেলা আপনার ভালো লাগছে, নিশ্চয়ই জানিয়ে দেবো শৈলেন্দাকে, আমাদেরও ভালো লাগে। এর পরের কথায় আসি, যাদের সম্পর্কে আপনি 1 ঘন্টার গানের ভেলার উপহার চেয়েছেন, শুধু এটুকু বুঝতে পারলাম না, এদের সকলকে নিয়ে 1 ঘন্টার একটি গানের ভেলা, নাকি এদের প্রত্যেককে নিয়ে আলাদা আলাদা 1 ঘন্টার? যদি সকলকে নিয়ে বলেন করা যেতেই পারে। চিঠিখানি রেখে দিচ্ছি, সকলকে নিয়ে আপনি যাদের কথা বলেছেন, সঙ্গে অন্য আরও শিল্পীদের নিয়ে। আমরা গানের ভেলায় প্রায়শই কিন্তু এনাদের গান শুনিয়ে থাকি, এবং কেবলমাত্র গীতা দত্তকে নিয়ে 1 ঘন্টার অনুষ্ঠান বা প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে 1 ঘন্টার অনুষ্ঠান, এ তো আমিই করেছি বেশ কয়েকবার, অন্যেরাও করেছেন, সুতরাং মাঝে মধ্যেই হয়। হ্যাঁ, বাণী ঘোষাল, ভবানীচরণ দাস বা হীরালাল সরখেলকে নিয়ে হয়তো তাদের এক একজনকে নিয়ে 1 ঘন্টার অনুষ্ঠান হয়নি। গানের সংখ্যা এবং অনুষ্ঠানের ধরন সব কিছুই এক্ষেত্রে বিচার্য, সেক্ষেত্রেই সম্ভব হয় না। আপনি ঠিক কেমনটা চাইছেন আরও একটু বুঝিয়ে বললে ভালো হয়, তবে এই শিল্পীদের কণ্ঠে গান শোনানো হয়ই, তবুও আমরা আলাদা করে লিখে রাখলাম, কান রাখুন গানের ভেলায়, নিশ্চয়ই এই শিল্পীদের কণ্ঠে গান আপনারা শুনতে পাবেন অতি সত্বর। কেমন ভালো থাকবেন প্রদীপবাবু। কানাই বন্দ্যোপাধ্যায়, দমদম ক্যান্টনমেন্ট, কলকাতা 92 থেকে আপনি লিখছেন, প্রাত্যহিকী আকাশবাণীর সোনার ডিমপাড়া হাঁস, কিন্তু বর্তমানে লক্ষণের গণ্ডির মতো প্রতি মাসে চেনা নাম ঘোরাফেরা করে। 2024-25-26 এই 3 বছরেই তা দেখা যাচ্ছে। নাম নয়, মান বিচার হোক। পুরনো বন্ধুরা অর্থাৎ 2022 বা 2023-এ যারা লিখতেন, তারা কি তামাদি হয়ে গিয়েছেন? একই সঙ্গে যাদের লেখা প্রতি মাসে পড়া হয়, এরকম আপনি প্রায় 11 জনের নাম লিখে পাঠিয়েছেন এবং বলেছেন যে প্রতিপক্ষে এনাদের চিঠি তো পড়া হয়েই থাকে। কানাই বন্দ্যোপাধ্যায়, দমদম ক্যান্টনমেন্ট, কলকাতা 92 থেকে লিখলেন। আপনি বিশেষ দ্রষ্টব্য করে স্টার মার্ক দিয়ে এটাও লিখেছেন, এ চিঠি পড়া না হোক, দপ্তরে জানাবেন। কানাইবাবু, আপনার চিঠিখানি দপ্তরে শুধু জানালাম তা তো নয়, দপ্তরেই পড়া হয়েছে এবং তারপর সে চিঠিকে পাঠানো হয়েছে সবিনয় নিবেদনের দরবারে, যাতে সে চিঠি পড়া হয়। সুতরাং বুঝতেই পারছেন, যদি আমাদের গোপন করবার মতন কোনো কিছু থাকতো, তাহলে এই চিঠিখানি আমরা হয়তো সর্বসমক্ষে আনতাম না বা সবিনয় নিবেদনে

করতাম না, কিন্তু সত্যি আমাদের তরফ থেকে লুকোনোর মতন কিছু নেই। আপনি যে নামগুলি বলেছেন পড়াই যায়, কিন্তু শুধু শুধু তাদের নাম আপনার অভিযোগের ভিত্তিতে কেন সবার সামনে আমরা নিয়ে আসব? আপনি মাত্র 11 জনের নাম করেছেন, ভেবে দেখুন তো প্রতিটি পক্ষে এবং এক মাসের দুটি পক্ষ মিলিয়ে কত চিঠি পড়া হয়। সেখানে 11 জন হোক বা 22 জনই হোক, তাদের নাম, কিছু কিছু নাম তো ঘুরে ফিরে আসবেই, তাই না? আপনিই বলছেন মান বিচার হোক, নাম নয়। আকাশবাণীও তাই করে, মানের বিচারই করে, নামের নয়। অনেকবার বলেছি, একই উত্তর আবারও দেব, আমরা পুরুষ না মহিলা শহর থেকে লিখছেন না গ্রাম থেকে, নতুন না পুরনো, বয়স কম নাকি আমাদের প্রবীণ কোনো শ্রোতা বন্ধু, এমন কোনোটাই কিন্তু দেখি না, দেখা হয় না। কেমন পত্র নির্ভর সাহিত্য নির্ভর যে অনুষ্ঠানগুলি, সে সবেরই ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র চিঠিতে কি আছে সেটাই বিচার করি। এমনটাই বক্তব্য আমাদের প্রাত্যহিকী বিভাগের তরফ থেকে। এবারে চিঠিতেও খানিক একই রকম অভিযোগ কাছাকাছি। দেবাশিস সাহা, মল্লিকপুর, গণিমা রোড, পোস্টগ্রাম মল্লিকপুর, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখছেন, প্রাত্যহিকের জুন মাসের প্রথম পক্ষের বিষয় আম সত্য কথা বিষয়ের উপরে লিখেছিলাম, মনোনীত না হওয়ায় সেটা পঠিত হল না। অথচ গত 13 জুন 2026 তারিখে একই ধাঁচের চিঠি পড়া হলো। এভাবেই একই ধাঁচের চিঠি বা গল্প যা প্রাত্যহিকী বা অনুগল্পে লিখেছিলাম তা অপঠিত হয়ে গেল, এবং যেসব নামগুলো আপনাদের চেনা শুধুমাত্র তাদেরই গল্প এবং চিঠি পঠিত হয়। আমরা যাই লিখি না কেন, সেটা পড়ার উপযুক্ত হলেও পড়বেন না, এবং এই যে সবিনয়ে নিবেদনে অভিযোগটা লিখলাম সেইটাও পড়া হবে না। দেবাশিস সাহা, আপনি মল্লিকপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখলেন, দেবাশিসবাবু শুধু একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি, দমদম ক্যান্টনমেন্ট থেকে মল্লিকপুর দক্ষিণ চব্বিশ পরগনা দূরত্ব কতখানি? অনেকটা। একটি চিঠি এসেছে হাতের লেখা আর আপনার চিঠিখানি মেলে, সুতরাং সেক্ষেত্রেও ফারাক, নাম দুটিও আলাদা, কিন্তু দেখুন বিষয়খানি প্রায় কাছাকাছি এবং অভিযোগখানিও প্রায় চেনা চেনা। অর্থাৎ চেনা মানুষদের চিঠি পড়া হচ্ছে, অচেনা মানুষদের, অর্থাৎ কিছু চেনা মুখ চেনা নাম তাদের চিঠিই আমরা পাঠ করছি, অন্যদের নয়। আবার যারা পুরনো তারা বলেন যে পুরনোরা ব্রাত্য হয়ে গেছে, নতুনদের চিঠি বেশি পাঠ হচ্ছে। যারা নতুন তারা বলেন পুরনোদেরকেই কি আপনাদের এত পছন্দ, তাঁদেরই চিঠি পড়বেন, নতুনদের কি জায়গা করে দেবেন না, আমরা তাহলে কি করে ক্রমশ জায়গা করব। সমস্যাটা হচ্ছে আমাদের কিন্তু জায়গার বা অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। প্রাত্যহিকীতে আগেও ঠিক যে মানদণ্ডের উপর ভিত্তি করে প্রাত্যহিকীতে চিঠি কি পড়া হবে কি পড়া হবে না এর মনোনয়ন হতো, এখনও তাই হয়। সুতরাং শহর হোক বা গ্রাম, সেক্ষেত্রে চিঠি আসুক বা মেল, শ্রোতাবন্ধু যিনি লিখছেন তিনি নতুন বা পুরনো, এমন কোনোটাই কিন্তু বিচার্য নয়। তা না হলে এমন ভিন্ন ভিন্ন জায়গা থেকে অভিযোগ আসত না। নতুনেরা বলছেন পুরনোদের চিঠি পড়ছি, পুরনোরা বলছেন নতুনদের চিঠি পড়ছি, এ ভারী মুশকিলের কথা। কিন্তু আদপে সত্যি আমরা নতুন পুরনো দেখি না। ঠিক যে উত্তরখানি আগে দিলাম একই উত্তর আপনার জন্যও প্রযোজ্য, চিঠি পাঠ হচ্ছে না জানি, এতে মন খারাপ লাগে, লিখুন না, এত চিঠি আসে, সবার চিঠি তো সত্যিই আমরা স্থান সংকুলন করতে পারি না, কিছু করার নেই এক্ষেত্রে। আমাদের সময়ের সঙ্গে ছুটতে গেলে কোথাও একটা আমাদেরকে থেমে যেতেই হয়, এগিয়ে যায় সময়, তার কাছে হার মানতেই হয়। অসীম কুমার মণ্ডল বেতালন মঙ্গলপুর বাঁকুড়া থেকে লিখছেন এবারের চিঠি, গত 18 জুন বৃহস্পতিবার সকালে গীতাঞ্জলিকে সময় যাপনের সঙ্গী করে বেশ কিছুটা সময় অবগাহন করার সৌভাগ্য হয়েছিল। অনুপ্রাণিত হয়েছিলাম কিভাবে অদম্য ইচ্ছে শক্তি এবং মনের জোরকে কাজে লাগিয়ে ঝুলন মুখোপাধ্যায় প্রতিবন্ধকতার পাহাড় লঙ্ঘন করেছিলেন, তার সেই অসম্ভবকে সহজেই সম্ভব সাধন করার নানান ঘটনার ছবি। ধন্যবাদ না জানিয়ে পারলাম না আকাশবাণীর কথিকা বিভাগকে এমন সুন্দর মানের অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য, সঙ্গে ঝুলন দেবীকেও ধন্যবাদ জানাই আকাশবাণীকেও। পরবর্তীতে এমন ঝুলন দেবীদের কথা শুনে মনের খোরাক মেটাবো, তেমন আশায় থেকেই লিপিকার জবনিকা টানলাম অসীম কুমার মণ্ডল বেতালন মঙ্গলপুর বাঁকুড়া থেকে।
ধন্যবাদ অসীমবাবু আপনার মেইলের।

জন্য। হ্যাঁ, ঝুলন দেবীর সেই প্রতিবন্ধকতার পাহাড় লঙ্ঘন করার যে অনুষ্ঠান, আপনার ভালো লেগেছে। আসলে সত্যি এমন মানুষেরা আমাদেরকে প্রাণিত করেন বারবার, মনে আমাদের সাহস আসে। সে কারণেই আকাশবাণীও চেষ্টা করে এমন সাফল্যের কাহিনী, লড়াইয়ের কাহিনী, লড়াই করে জিতে যাওয়ার কাহিনী বারবার আপনাদের কাছে নিয়ে আসার। আপনিও আশা রেখেছেন এমন অনুষ্ঠান আরও শুনবেন, আমরাও আশা রাখছি নিশ্চয়ই শোনাতে পারব। ভালো থাকবেন। শান্তনু রায় বর্ধমান থেকে। আপনাদের সংগ্রহে যখন নটবরের শেষ সংলাপের মতো অর্থবহ নাটক রয়েছে, তখন কেন আপনারা এমন সব নাটক প্রচার করেন যা অত্যধিক আবেগ সর্বস্ব, অনেকটা যাত্রাপালার ধাঁচের, নারী সুলভ অতি আবেগ প্রবণতা ও অহেতুক বিদেশি গল্পের অনুকরণে ভরা, কিংবা কমেডির নামে স্রেফ ভাঁড়ামিতে পর্যবসিত? অথচ আপনাদের ভাণ্ডারে তো কত না বিচিত্র রত্ন রয়েছে। অবশ্য এর মানে এই নয় যে আমি বিদেশি নাট্যকারদের বিরোধী। মোপাসাঁ, বালজাক, হুগো, ডিকেন্স, এদের অনেকের রচনাই আমি উপভোগ করি। মাস কয়েক আগে এক ইংরেজ নোবেলজয়ী লেখকের হাতে এক নিষ্পাপ তরুণীর প্রতারিত হওয়ার কাহিনী নিয়ে একটি নাটক শুনেছিলাম যা আমার দারুণ লেগেছিল। আপনাদের এই ভালো কাজ চালিয়ে যান এবং কখনোই শ্রোতাদের বিচার বুদ্ধিকে খাটো করে দেখবেন না। শান্তনু রায় বর্ধমান থেকে। ধন্যবাদ শান্তনুবাবু আপনার মেইলের জন্য। সত্যি আমাদের ভাণ্ডার বিচিত্র রত্নে ভরা, বিভিন্ন সময়ে নানান ধরনের নাটক তৈরি হয়েছে আকাশবাণীতে এবং সে সকল নাটককে খুব যত্ন করে সংরক্ষণ করা হয়। কিছু নাটক আমরা হারিয়ে ফেলেছি অনেক আগে, যখন টেপে রেকর্ড করা হতো, অনেক সময় টেপের ফিতে ছিঁড়ে গিয়েছে বা এমন কিছু ঘটেছে অনভিপ্রেত, কিন্তু ঘটেছে, কিন্তু সংখ্যাটা খুব কম। বেশিরভাগ, একটা বড় অংশই আমাদের কাছে রয়েছে এবং সে কারণেই সেসব নাটক ঘুরিয়ে ফিরিয়ে শোনানো হয় নতুন নাটকের সঙ্গে। এবারে আসি আপনার অভিযোগের জায়গায়। অত্যধিক আবেগ সর্বস্ব নাটক অনেকটা যাত্রাপালার ধাঁচের আপনি লিখেছেন। যাত্রাপালা ধাঁচের বলতে জানি না কোন ধরনের নাটকের কথা আপনি বলছেন, সেক্ষেত্রে অভিযোগের সঙ্গে যদি নাটকের নাম লিখে দিতেন তাহলে বুঝতে সুবিধে হতো। যেহেতু আপনি নাটকগুলির নাম লিখছেন না, লেখেননি যে ঠিক কোন নাটকগুলি আপনার পছন্দ হচ্ছে না, তাই যাত্রাপালা ধাঁচের বলে দাগিয়ে দিলে আমাদের পক্ষে কিন্তু বোঝার কোনো উপায় থাকে না। কারণ এক এক নাটকের ট্রিটমেন্ট এক এক রকম হয়, এক এক নাটকের চলার ধরন ভিন্ন ভিন্ন হয়, এবং আপনি যেহেতু বিদেশি নাট্যকারদের বা গল্পকারদের লেখা থেকে নাটক তাও ভালোবাসেন, তাই নিশ্চয়ই খেয়াল করে দেখবেন বিদেশি নাট্যকারদের লেখা নাটক যখন আমরা বাংলায় রূপান্তরিত করে বেতার নাট্যরূপ করে পরিবেশন করি, তার চলনটা একটু অন্য রকমেরই হয়। কারণ বিদেশি প্রেক্ষাপট, সময়টা ভিন্ন, ইতিহাস তার প্রেক্ষাপট ভিন্ন, মানুষগুলির অর্থাৎ ওই চরিত্রগুলি, তারা আমাদের বাঙালি আনার সঙ্গে তাদের চরিত্রের ধরন মেলে না, আদব কায়দা মেলে না, অনেকটাই আলাদা। এবং সেই কারণে পাশ্চাত্য জীবনকে যখন আমাদের দেখাতে হয় তখন কিন্তু সেই নাটকের ট্রিটমেন্ট একটু বদলে যায়, যেতে বাধ্য। আশা করি আপনাকে বোঝাতে পারলাম। এবং তাকে যদি আপনি যাত্রাপালার ধাঁচের বলে দাগিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু ওই নাটকগুলির প্রতিও অবিচার করা হবে। হ্যাঁ, আপনার যদি মনে হয় নাটকের নাম একটু পরের বারের মেলে একটু উল্লেখ করে দেবেন যে ঠিক কোন নাটকগুলি আপনার কেন পছন্দ হচ্ছে না, আবারও নিশ্চয়ই তখন নাটক বিভাগ উত্তর দেবে। আরও একটি শব্দবন্ধতে আমাদের কোথাও খটকা লেগেছে, নারী সুলভ অতি আবেগ প্রবণতা। নারীরাই শুধু অতি আবেগপ্রবণ হয়, পুরুষরা নয়। নারী মানেই অতি আবেগ আর পুরুষ মানেই প্রস্তর কাঠিন্য, এমনটাই কি সব সময়? নিশ্চয় না। তাহলে কেন আবেগের সঙ্গে, অতি আবেগের সঙ্গে নারী কথাটিকে, নারী সুলভ কথাটিকে বারেবার জড়িয়ে দেওয়া হয়? এমনটা বোধ হয় কাম্য নয়। আমাদের কাছে অনেক নাটক রয়েছে, তার ভিন্ন চলন তাদেরকে শুনিয়ে থাকি, প্রতিটা মানুষের পছন্দ রুচি ভিন্ন ভিন্ন হয় কি না? যে নাটকখানি আপনার ভালো লাগছে না, ঠিক সেই নাটকই অন্য এক শ্রোতাবন্ধুর হয়তো ভারী মন ছুঁয়ে গেল,
তাই সকলের কথা মাথায় রেখে নানান ধরনের নানান স্বাদের নাটক আমরা সম্প্রচার করে থাকি। এখন কোন নাটক আপনার একান্তই ভালো লাগছে না, কোন কোন নাটকগুলি, খুব অল্প করে কারণ সহ যদি সেই নাটকের নাম আপনি লিখে পাঠান, নাটক বিভাগ তাহলে তারও উত্তর যথাযথভাবে দিতে পারবেন। আশা করি আপনাকে বুঝিয়ে বলতে পারলাম। ও হ্যাঁ, আরও একটি কথা, শ্রোতাদের বিচার বুদ্ধিকে কখনোই খাটো করে দেখবেন না আপনি বলছেন। আমরা কিন্তু দেখি না শান্তনুবাবু, শ্রোতারা আছেন বলেই এত বড় একটি প্রতিষ্ঠান সে চলছে আজ এত বছর ধরে, প্রায় 100 পা দিতে চলল এই কলকাতা বেতার। এই এত বড় যে যাত্রা, 1927 শুরু হওয়া সে যাত্রা, তা কিন্তু শ্রোতা বন্ধুরা আছেন বলেই, আপনারা আছেন, আপনারা শোনেন, আপনারা ভালোবাসেন, সেই জন্যই আমাদের প্রাসঙ্গিকতা। শ্রোতা বন্ধুরা না থাকলে রেডিওর, আকাশবাণীর আলাদা করে কিন্তু কোনো অস্তিত্ব বা প্রাসঙ্গিকতা থাকে না। সুতরাং শ্রোতা বন্ধুদের জায়গা আমাদের কাছে অনেকখানি অনেকখানি, আশা করি আপনি বুঝতে পারলেন। আশা যাকেবারে পরবর্তী মেলে। সৌমিত্র মজুমদার, পূর্বাচল পল্লী, রহরা, উত্তর চব্বিশ পরগনা থেকে। আমি আকাশবাণী কলকাতার একজন প্রবীণ শ্রোতা এবং লেখক, নানান ধরনের অনুষ্ঠান শুনে এবং অংশ নিয়ে সমৃদ্ধ হই। আমার একটা জিজ্ঞাসা, প্রতি মঙ্গলবার দুপুরে মাননীয় সুনামে যে অনুষ্ঠানটি হয় তাতে কেবলমাত্র সঞ্চালক বা সঞ্চালিকার নামটিই জানতে পারি, অনুষ্ঠানটির প্রযোজক কে তা উল্লেখ করা হয় না, অনুগ্রহ করে প্রযোজকের নামটি জানালে বাধ্যত হব। সৌমিত্র মজুমদার, পূর্বাচল পল্লী, উত্তর চব্বিশ পরগনা। ধন্যবাদ সৌমিত্রবাবু আপনার মেইলের জন্য। মাননীয় সু অনুষ্ঠানে সঞ্চালক বা সঞ্চালিকার নামই দীর্ঘকাল ধরে বলা হয়ে আসছে, ঠিক যেমনটা প্রাত্যহিকেতে আমরা বলে থাকি। কখনো কখনো হয়তো কোনো কোনো উপস্থাপক বা উপস্থাপিকা বলেন প্রযোজকের নাম, কিন্তু সাধারণত তা বলা হয় না, এমনটা রীতি নয় সাধারণভাবে। কিন্তু বললেও যে নেহাতি খুব একখানা বড় কিছু ভ্রান্তি ঘটে যাবে তেমনটাও নয়, করাটা যেতেই পারে। আমরা একটু কথা বলে দেখি যে একে রীতি হিসেবে আনা যায় কি না, নাকি নেহাতি কখনো সঞ্চালক যদি মনে করেন তিনি উল্লেখ করবেন এমনটা, দেখা যাক। এই প্রস্তাবটি আপনার আমরা নিলাম। শক্তি চট্টোপাধ্যায় একতেশ্বর বাঁকুড়া থেকে লিখেছেন, বেশ দীর্ঘ চিঠি, একটু ছোট করেই পড়ছি কারণ বারে বারেই বলি আপনাদের চিঠির বহর একটু ছোট হলে ভালো হয়। কেমন বিনীতভাবে নিবেদন করি, আজ 22 জুন সোমবার সকাল 10:00 থেকে সকাল 11:00 পর্যন্ত সম্মাননীয় উপস্থাপক সৌগত চট্টোপাধ্যায়ের উপস্থাপনায় শ্রী শ্রী দুর্গা ও নবপত্রিকা বিষয়ক গানে কথায় গানের ভেলা মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম। এমন অপূর্ব বিশুদ্ধ কীর্তি গাঁথা শুনে চুপ করে থাকা যায় না। আর মাঝে একদিন পরশু পবিত্র দশহরা, মা গঙ্গা স্বর্গ হতে মর্তে নেমে আসেন, স্নানে দানে পাপক্ষয় হয়, দশবিধ পাপ ও দশজন্ম অর্জিত পাপ হরণ করেন বলেই এর নাম দশহরা। ঠিক তার আগে দেবী দুর্গাকে ধরাধামে নামিয়ে আনলেন গানের ভেলা। দশহরার প্রাক বৃষ্টি শুরু হয়েছে, ধরিত্রী এখন ঋতুমতি, চাষবাস চলে না। দশহরার বৃষ্টিতে জাগবেন মা দুর্গা, জাগবেন নবপত্রিকা, কলা গাছ, হলুদ গাছ, জয়ন্তী গাছ ইত্যাদি, সঙ্গে শ্বেত অপরাজিতারাও। আজ গানের ভেলার অসাধারণ উপস্থাপনাতে মাতৃবন্দনার সূচনা যেন সেই জাগরণের কথাই শোনাল। গবেষণাধর্মী তথ্যবহুল অনুষ্ঠান, এক ঘন্টার কাজটি করতে গিয়ে সম্মাননীয় সৌগতবাবুকে বহু পুস্তক ও গুগল ঘাঁটতে হয়েছে, গানগুলি অপূর্ব বাজিয়েছেন। শক্তি চট্টোপাধ্যায় একতেশ্বর বাঁকুড়া থেকে। অনেক ধন্যবাদ শক্তিবাবু, ভারী সুন্দর করে আপনি লিখেছেন, কতটা মন দিয়ে শুনলে এতটা সুন্দর একখানি সেই শ্রবণ প্রতিক্রিয়া জানানো যায় মেইলের মাধ্যমে। সৌগতদাকে নিশ্চয়ই আমরা জানিয়ে দেব, সৌগতদা সত্যি আপনি লিখেছেন বটে, ভীষণ পরিশ্রম করতে হয়েছে, সৌগতদার অনুষ্ঠান থেকে আমরা এগুলি পেয়েই থাকি, এবারেও ঠিক তেমনই পেয়েছি অনুষ্ঠানখানি, আমরা তাঁকে জানিয়ে দেব আপনার ভালো লাগার কথা। সত্যি এক একটি গানের ভেলা করার পর যদি আপনাদের এমন শ্রবণ প্রতিক্রিয়া পাওয়া যায় মনে হয় যে পরিশ্রম সার্থক হলো, ভালো লেগেছে আপনাদের, ওটুকুই তো আমাদের আসল পাওয়া, তাই না? ভালো থাকবেন। অরিজিৎ দাস অধিকারী, তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে। বেতার আমাদের বিনোদনের বাতিঘর, চেতনার চালচিত্র।
ছোটদের অনুষ্ঠান ছোট থেকে আজ পর্যন্ত আমাকে বেশ আকর্ষিত করে। হয়তো ছোটদের নিয়ে কাজ করার তাগিদেই সে আকর্ষণ ক্রমবর্ধমান। গত 14ই জুন গল্পদাদুর আসরে পরপর দুই শিশু শিল্পী, স্টুডিওর বন্ধুর কবিতা সম্পর্কে ত্রুটি সবার নজরে পড়ল। সঙ্গত কারণেই সঞ্চালক মহাশয়ও তা উল্লেখ করলেন। আমি সঙ্গত কারণেই ওদের নাম প্রকাশ না করেই বলি, নকলগড় কবিতায় আটকে যাওয়া, সোনার তরি কবিতায় কিছুটা বাদ দিয়ে শেষ করা, কেবল শ্রুতি কটুই নয়, তা স্টুডিওর থেকে রেকর্ডিং করে সম্প্রচারিত হওয়া অবাক করল। টেলিফোনের বন্ধুরা এমন ভুল করলে

কিন্তু স্টুডিওর বন্ধুদের এই ত্রুটি পুনরায় রেকর্ডিং করে শুধরে নিলে এই সমস্যা এড়ানো যেত বলেই মনে করি। স্টুডিওর বন্ধুরা অডিশনে পাশ করে অনেক কষ্টে ওই যোগ্যতা লাভ করে, তারা অন্যদের কাছে আদর্শ। তাদের পরিবেশনে বিশেষত কবিতা ছেড়ে শেষ করা, আটকে যাওয়া অবাক করে। আমার বিনীত নিবেদন, ছোটদের রেকর্ডিং বিভাগের কর্মকর্তারা আরও যত্নবান হন, আমাদের প্রাণের বেতার আরও বেশি ত্রুটিমুক্ত অনুষ্ঠান উপহার দিক। অরিজিৎ দাস অধিকারী, বিবেকনগর সবং পশ্চিম মেদিনীপুর থেকে। ধন্যবাদ অরিজিৎবাবু আপনার মেইলের জন্য। আপনি আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু এবং পত্রবন্ধুও বটে, এবং আপনি যে দিনের কথা যা উল্লেখ করেছেন, শিশু বিভাগ থেকে সম্পূর্ণটা স্বীকার করা হয়েছে। তারা বলেছেন হ্যাঁ, সেদিনের এই সমস্যা ঘটেছিল, এবং এই প্রসঙ্গে আরও কয়েকটি কথা তারা অনুরোধ করেছেন আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। সেটা হলো, অডিশনে পাশ করে ছোট বন্ধুরা সুযোগ পায় আমাদের শিশু মহলে এবং গল্পদাদুর আসরে অনুষ্ঠান করার, কিন্তু অডিশনে যখন তারা আসে তখন যতটা প্রস্তুতি নিয়ে আসে, অনেক সময়ই দেখা যায় যে রেকর্ডিংয়ের ক্ষেত্রে যখন তারা আসে তখন কারো কারো ক্ষেত্রে সেই প্রস্তুতি থাকে না, খানিকটা যেন গা ছাড়া ভাব, যেটা মাঝে মাঝেই আমাদেরকে যে সমস্যার সম্মুখীন হতে হয়। এখন যেহেতু ওরা ছোট, ওদের সামনে হাতে ধরিয়ে দিলেও ওরা সেই নতুন জিনিসটিকে আর ঠিকঠাকভাবে প্রেজেন্ট করে উঠতে পারে না, ঠিক যেমনটা করা উচিত ছিল বা যতটা করে তারা অডিশনে পাস করেছিল। মাঝে মাঝেই এমনটা ঘটে, সেক্ষেত্রে রেকর্ডেড অনুষ্ঠান বলে তাদেরকে আবার থামিয়ে সেই জায়গাটা ঠিক করে নেওয়া যায়। এই দুই শিশু শিল্পীর ক্ষেত্রে কিন্তু সেটাও সম্ভব হয়নি, অর্থাৎ যেটুকু আপনারা শুনেছেন সেটুকুও বেশ খানিকটা এডিট করে নানানভাবে এইটুকু অন্তত সম্প্রচারযোগ্য করে শোনানো হয়েছে। যেহেতু ওরাও ছোট, ভুল করতেই পারে, সুতরাং অত দূর থেকে আসার পর তাদের অনুষ্ঠান আমরা রেকর্ড করব না, ফেরত পাঠিয়ে দিলাম, এমনটাও আমরা করতে পারি না। তাই তারা আসার পর তাদের খানিকটা করে অন্তত আমাদের রাখতেই হয় অনুষ্ঠান, সেই কারণেই আমাদের তরফ থেকে এই সমস্যাটা হয়ে যায়। ছোট বন্ধুদের ক্ষেত্রে আমরা তাদের বাবা মায়েদেরও অভিভাবকদের বারে বারে বলি যে একেবারে তৈরি করে নিয়ে আসবেন, কি তৈরি করতে হবে, কতটা তৈরি করতে হবে সবটা জানিয়ে দেওয়া হয়। তারপরেও এই ভুলটা তারা করে ফেলেন, যে কারণে ওই ছোট্ট বন্ধুরা ঠিক দিনে এসে ঠিকঠাকভাবে আমরা যাকে ডেলিভার করা বলি সেটা করতে পারে না। কিন্তু ছোট বলে তাদেরকে খালি হাতে তো ফেরতও পাঠাতে পারি না, এই জায়গা থেকে এই সমস্যাটুকু এসে যায়। তবু আমরা নিশ্চয়ই যত্নবান হব, চেষ্টা করব পরবর্তীতে যাতে এমনটা না হয়, শিশু শিল্পীদেরকে আরও বুঝিয়ে বলার, অভিভাবকদের বুঝিয়ে বলার চেষ্টা নিশ্চয়ই থাকবে আমাদের তরফ থেকে। শেষ করা যাক আজকের মতন সবিনয় নিবেদন এখানেই, কারণ সময় ঘড়ির কাঁটা জানান দিচ্ছে টিক টিক টিক টিক টিক টিক উঠতে হবে এবারে। কিন্তু আপনারা আমাদের সঙ্গে থাকুন ঠিক যেমনটা ছিলেন, এতদিন আছেন এভাবেই, আর একই সঙ্গে আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো রকমের আপনার মতামত জানান। সবিনয় নিবেদন, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। সবিনয় নিবেদন, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001 এই ঠিকানায়। আর আমাদেরকে মেইল করতে পারেন আপনারা সবিনয় নিবেদন, SABINYNIBEDAN, সবিনয় নিবেদন @gmail.com, এই আমাদের মেল আইডি। শেষ করি, ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন, নমস্কার, শুভরাত্রি।

শেষ হল সবিনয় নিবেদন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন পত্রপাঠ রোগ বিদায়।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অনুষ্ঠান পত্রপাঠ রোগ বিদায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন? গ্রীষ্মের দহনের পর অবশেষে খাতায় কলমে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হয়েছে। এর মধ্যেই কোথাও কোথাও সাময়িকভাবে প্রবল বৃষ্টি, বজ্রপাতের সম্মুখীন হয়েছে আমরা, তবে ভ্যাপসা গরম কিন্তু আমাদের পিছু ছাড়েনি। আপনারা বর্ষার আগামী দিনগুলোতে সুস্থ থাকুন, এই শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। গত পয়লা জুলাই ছিল চিকিৎসক দিবস। আপনারা জানেন, কিংবদন্তি চিকিৎসক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিন উদযাপিত হয় চিকিৎসক দিবস রূপে। চিকিৎসকদের সঙ্গে রোগী ও তার পরিজনদের সুসম্পর্কই পারে চিকিৎসার একটি সুস্থ আদর্শ পরিবেশ গড়ে তুলতে। সেই লক্ষ্যেই তো এগিয়ে যেতে হবে আমাদের। বন্ধুরা, আপনারা তো জানেন, পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো স্বাস্থ্য সংক্রান্ত জিজ্ঞাসা নিয়ে পৌঁছে যাই বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের কাছে, আর তাদের দেওয়া উত্তর জানিয়ে দিই আপনাদের। চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য বিষয়ক সমস্যার যথাসম্ভব সমাধান করতে। আমাদের কাছে আপনারা আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন ইমেলে healthsection.akashbanikolkata@gmail.com-এ, অথবা ডাকযোগে হেলথ সেকশন HELTHSECTION হেলথ সেকশন @AKASHVANIKOLKATA আকাশবাণী কলকাতা @gmail.com। আর ডাকযোগে চিঠি লিখুন এই ঠিকানায়, পত্রপাঠ রোগ বিদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। তাহলে শুরু করা যাক আজকের প্রশ্ন ও উত্তরের পর্ব। আজ শুরু করব ইমেলে পাঠানো একটি প্রশ্ন দিয়ে। এটি পাঠিয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। সোমনাথবাবু জানতে চেয়েছেন, প্রায় 5 বছর আগে একটি অ্যাক্সিডেন্টে আমার বাঁ হাতের আখাই অর্থাৎ হাতের উপরের অংশটিতে খুব আঘাত লেগেছিল। ডাক্তারবাবুর পরামর্শে ব্যাগ ঝুলিয়ে রাখতে হয়েছিল প্রায় 1 মাসের মতো। আমাকে এক অর্থোপেডিক ডাক্তারবাবু আমার হাতটিকে অপারেশন করতে বলেছিলেন, কিন্তু সেই সময় লকডাউন পড়ে যাওয়ায় হাতের অপারেশন আর করা হয়নি। আমি প্রায় 3 মাসের মতো ফিজিওথেরাপি করি, তারপরে আমার ওই হাতটি অনেকটাই ঠিক হয়ে যায়। পরবর্তীকালে কলকাতা মেডিকেল কলেজের 4-5 জন অর্থোপেডিক ডাক্তারবাবুকে আমি দেখিয়েছিলাম সেই অ্যাক্সিডেন্টের প্রায় 1 বছর বাদে। ওই ডাক্তারবাবুরা এক্স রে প্লেট দেখে আমায় বলেছিলেন অনেকটাই দেরি হয়ে গেছে, এখন অপারেশন করলে কতটা ঠিক হবে তা যথেষ্ট সন্দেহজনক। তবে আপনার হাত আপনি নর্মালভাবে যে কোনো কাজ করবেন, তবে ভারী জিনিস যতটা পারেন কম তুলবেন, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। এখন বর্তমানে আমার হাতটি ভালোই আছে, কিন্তু ওই ডান হাতের মতন 100% ঠিক হয়নি। এই বিষয়ে ডাক্তারবাবু যদি কিছু পরামর্শ দেন তাহলে খুব ভালো হয়, কারণ

0: ভবিষ্যতে যদি কিছু আমার ওই হাতটির প্রবলেম হয় সেই জন্যই এই চিঠি লেখা। এই প্রশ্নের উত্তর দিচ্ছেন অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার অর্ণব কর্মকার।
1: নমস্কার সোমনাথবাবু, আপনি যে সমস্যার কথা লিখেছেন, একটা জিনিস বুঝুন যে কোনো একটা হাড় যখন ভাঙে তখন সেটা ভেঙে গিয়ে সেটা সরে যায়, মানে তার অবস্থানটা পরিবর্তন হয়ে যায়, তখনই কিন্তু সেটা অপারেশন করার জন্য সাজেশন দেওয়া হয়। তার মানে এরকম অবস্থায় বুঝতে হবে যে আপনার হাতটা যেটা ভেঙেছিল সেটা অপারেশন করার প্রয়োজন ছিল, মানে সেই হাড়টা সঠিক জায়গায় ছিল না, তার ফলে অপারেশন না করার ফলে ওই হাড়টা বাঁকাভাবে বা অন্য কোনোভাবে জুড়েছে। এবং এই শোল্ডার জয়েন্টের ফ্র্যাকচারে আমি যদি ধরে নিই যে এটা শোল্ডার জয়েন্টের ভেতর দিকে ফ্র্যাকচার ছিল, তাহলে কিন্তু ওটা আঁকা বাঁকাভাবে জোড়ার জন্যে শোল্ডার জয়েন্টের ফাংশন কিন্তু পুরোটা কখনোই হবে না, কারণ এটা একটা স্ট্রাকচারাল প্রবলেম হয়ে গেছে। ব্যায়ামের দ্বারা হাতের মাংসপেশি শক্ত রাখলে কিছুটা হয়তো আপনি উপশম পাবেন, কিন্তু হাতটা কখনোই নর্মাল হাতের মতো হবে না, এবং এক্সারসাইজ আপনাকে করে যেতে হবে। ওই হাতটাতে ভারী জিনিস তুললে কিন্তু হাড়ের উপর চাপ পড়তে পারে এবং জয়েন্টটা ঘষা লেগে জয়েন্টটা আর্থরাইটিস বা জয়েন্টের মধ্যে বাত হয়ে যেতে পারে। তাই ওই হাতটা হালকা কাজের মধ্যেই রাখুন, নিয়মিত এক্সারসাইজ করুন, কিন্তু তারপরেও যদি এটা আপনি সমাধান করতে চান, এখন চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, বিভিন্ন রকম জয়েন্টের অপারেশন হচ্ছে বা কারেক্টিভ অস্টিওটমি, মানে হাড় কেটে হাড়কে পুনরায় আগের জায়গায় নিয়ে গিয়ে আবার প্লেট লাগিয়ে জোড়ার মতোও অপারেশন করা সম্ভব হয়, কিন্তু তার আগে নির্দিষ্ট কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে, সিটি স্ক্যান, এমআরআই, এক্সরে, এবং ক্লিনিক্যালি আপনাকে দেখতে হবে। তাই আপনি যদি সমাধান চান তাহলে আপনাকে আমাদের কাছে আসতে হবে, আর আপনি যদি সেরকম কিছু না করে হাতটাকে ভালো রাখতে চান তাহলে হাতে রেগুলার ব্যায়াম করুন, এবং ওই হাতে ভারী কাজ কিছু যাতে করে অত্যধিক প্রেশার পড়ে এরকম কিছু করবেন না, অ্যাভয়েড করবেন।
0: শুনলাম গ্রামডিহা থানা জয়পুর জেলা বাঁকুড়া থেকে সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রশ্নের উত্তর অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার অর্ণব কর্মকারের কাছ থেকে। পরের ইমেল পাঠিয়েছেন সব্যসাচী কর্মকার গ্রাম পোস্ট জগদল্লা থানা ও জেলা বাঁকুড়া থেকে। তিনি লিখছেন, মাসের এই একটি দিনের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। স্বাস্থ্য বিষয়ক নানাবিধ সমস্যার এত সুন্দর এবং নির্ভুল সমাধান আপনাদের এই অনুষ্ঠানে পাওয়া যায় যা সত্যি প্রশংসনীয়। আজকের অনুষ্ঠানে একজন বিশেষজ্ঞ ডাক্তারবাবুর কাছে আমার কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। ইনসুলিন কি আজীবন নিতে হবে? কোনো গর্ভবতী মায়ের যদি সুগারের জন্য ইনসুলিন চালু করা হয়, গর্ভকালীন ডায়াবেটিস, এই বিষয়ে তিনি জানতে চেয়েছেন। তবে সন্তান প্রসবের পরেও কি তাকে সারা জীবন এই ইনসুলিন নিয়ে যেতে হবে, নাকি ডেলিভারির পর সুগার স্বাভাবিক হলে এটি বন্ধ করা সম্ভব? সুগার নিয়ন্ত্রণে না এলে কি আজীবন ইনসুলিন বাধ্যতামূলক? গর্ভাবস্থায় ডায়েট বা অন্যান্য নিয়মে যদি সুগার কোনোভাবেই নিয়ন্ত্রণে না আসে এবং বাধ্য হয়ে ইনসুলিন নিতে হয়, তবে কি শরীর ইনসুলিনের উপর নির্ভরশীল হয়ে পড়ে? এর ফলে কি পরবর্তীতেও আজীবন ইনসুলিনই একমাত্র ভরসা হয়ে দাঁড়ায়? গর্ভাবস্থায় ইনসুলিন কখন এবং কেন দেওয়া হয়? একজন গর্ভবতী মা ঠিক কখন বা সুগারের মাত্রা কতটা বাড়লে ইনসুলিন নিতে বাধ্য হন? গর্ভস্থ শিশু ও মায়ের সুরক্ষায় ইনসুলিন নেওয়ার সঠিক সময় খাওয়ার আগে নাকি পরে, সেটি কিভাবে নির্ধারিত হয়? লিখেছেন সব্যসাচী কর্মকার। আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছেন হরমোন রোগ বিশেষজ্ঞ ডাক্তার রানা ভট্টাচার্য।
2: আপনার প্রথম প্রশ্ন যে ইনসুলিন একবার শুরু হলে এটা কি আজীবন নিতে হবে, এর উত্তর আমি বলতে পারি যে ইনসুলিন কতদিন চলবে একজনের সেটা নির্ভর করবে কেন ইনসুলিন দেওয়া হচ্ছে তার উপর। অনেক সময় মনে করুন একজনের সুগার একটা বা দুটো ট্যাবলেট খেয়ে খুব ভালো কন্ট্রোলে আছে, কিন্তু তার একটা বড় অপারেশন হবে, তাহলে সেক্ষেত্রে অনেক সময় অপারেশনের জন্য সাময়িক ইনসুলিন দেওয়া হয়, তারপরে অপারেশন হয়ে গেলে আবার ট্যাবলেটে ব্যাক করা যায়। অথবা আরেকজন, তারও সুগার খুব ভালো কন্ট্রোলে আছে ট্যাবলেট খেয়ে, কিন্তু তার খুব সিরিয়াস একটা অসুখ হয়েছে, মনে করুন নিউমোনিয়া, যার জন্য তাকে হাসপাতালে ভর্তি হতে হলো, তখনও তার সাময়িক ইনসুলিন চলতে পারে। একইভাবে গর্ভাবস্থার ডায়াবেটিস বা জিডিএম, যেখানে আমাদের অনেক সময় ইনসুলিন ব্যবহার করতে হয়, তার ডেলিভারির পরে অনেক ক্ষেত্রেই আর ইনসুলিন প্রয়োজন হয় না, প্রায় সমস্ত ক্ষেত্রেই ইনসুলিন প্রয়োজন হয় না। আপনার দ্বিতীয় প্রশ্ন, সুগার নিয়ন্ত্রণে না এলে কি আজীবন

0: ওয়ান ইনসুলিন বাধ্যতামূলক? এখানে আমি বলি যে ইনসুলিন সুগারের কোনো বিশেষ বা স্পেশাল কোনো জিনিস নয়, এটা সুগারের চিকিৎসায় বা ডায়াবেটিসের চিকিৎসায় একটি ওষুধ। তো সুগার কন্ট্রোল করার জন্য ডায়াবেটিসে আমাদের যেরকম বিভিন্ন ধরনের ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে, ইনসুলিন ব্যবহার করা যেতে পারে, অথবা এখন যে নতুন ধরনের ইঞ্জেকশন এসছে যাকে আমরা বলি GLP-1 অ্যাগানিস্ট বা ডুয়াল GLP-1 GIP অ্যাগানিস্ট, সেই ধরনের ওষুধও ব্যবহার করা যেতে পারে। এটা নির্ভর করছে আপনার পরিস্থিতির ওপর, অর্থাৎ কী ধরনের ডায়াবেটিস হয়েছে এবং তার চিকিৎসাটি কীভাবে প্ল্যান করা হচ্ছে তার ওপর। কিছু ডায়াবেটিস যেরকম টাইপ 1 ডায়াবেটিস, তাতে কিন্তু ইনসুলিন বাধ্যতামূলক এবং সেখানে সাধারণত দিনে 4 বার করে ইনসুলিন দেওয়া হয়ে থাকে। সুতরাং আবারও বলি যে আজীবন ইনসুলিন লাগবে কিনা সেটা নির্ভর করে যে কি কারণে ইনসুলিন দেওয়া হচ্ছে তার উপর। আপনার তৃতীয় প্রশ্ন, গর্ভাবস্থায় ইনসুলিন কখন এবং কেন দেওয়া হয় এবং আপনার সুগারের মাত্রা সেখানে কীরকম রাখা উচিত। তো এখানে আমরা বলি যে গর্ভাবস্থায় যে সুগার হয় সেটা দু ধরনের হয়। এক হচ্ছে যে প্রেগনেন্সি আসার আগে থেকেই কারোর সুগার ছিল, আর দুই যার গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়েছে, অর্থাৎ জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, যার আগে সুগার জানা ছিল না। তো প্রথম ক্ষেত্রে আমরা যখন প্রেগনেন্সি প্ল্যান করি তখন অনেক ক্ষেত্রেই শুরুতে আমরা দেখি যে মেটফরমিন ট্যাবলেট দিয়ে যে তাতে কন্ট্রোল হচ্ছে কি না, যদি দেখা যায় যে তাতে যথেষ্ট কন্ট্রোল হচ্ছে না তাহলে আমরা ইনসুলিন শুরু করি। আর গর্ভাবস্থার মধ্যে যে ডায়াবেটিস হয় তাতেও আমাদের যদি যে খাওয়া দাওয়ার কন্ট্রোল এবং এক্সারসাইজ এগুলো করার পরেও আমরা দেখি 2 সপ্তাহ পরে সুগার কন্ট্রোল হচ্ছে না এবং সুগার অনেকটাই বেশি, তাহলে আমরা প্রথমে ইনসুলিন দিতে পারি। কিছু কিছু ক্ষেত্রে আমরা ইনসুলিনের বদলে মেটফরমিনও ব্যবহার করি। মোটামুটিভাবে বলতে গেলে আমরা মেটফরমিন ব্যবহার করি, ইনসুলিন ব্যবহার করি বা শুধু জীবনযাত্রার পরিবর্তন আমরা করতে বলি, আমাদের মোটামুটি গর্ভাবস্থায় খালি পেটে যে সুগার সেটা রাখতে হয় 70-95 মধ্যে, আর খাওয়ার 1 ঘন্টা পরে সেটা রাখতে হয় 140 মিলিগ্রাম প্রতি ডেসিলিটারের নিচে, বা খাওয়া শুরু করার 2 ঘন্টা বাদে যে সুগার দেখা হয় সেটা 140 মিলিগ্রাম বা ডেসিলিটারের নিচে। এবার এই কন্ট্রোল করার জন্য আমাদের যদি ইনসুলিন লাগে তাহলে ইনসুলিন দিতে হবে। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ধন্যবাদ, নমস্কার।
1: শুনলেন জগদল্লা বাঁকুড়া থেকে পাঠানো সব্যসাচী কর্মকারের চিঠির উত্তর, হরমোন রোগ বিশেষজ্ঞ ডাক্তার রানা ভট্টাচার্যের কাছ থেকে। এর পরের চিঠি পাঠিয়েছেন ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে অমিয় জানা। অমিয় জানা লিখছেন, বর্ষাকাল এলেই আমাদের অঞ্চলে নানা বর্ষাজনিত অসুখ বিসুখ দেখা যায়, এই অসুখগুলি কিভাবে মোকাবিলা করব। আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার গৌতম জোয়ারদার।
2: বর্ষাকাল বললেই মনে পড়ে মেঘে ঢাকা আকাশ, অঝোরধারায় বৃষ্টি, ডুবে থাকা পথঘাট, সপসপে ভিজে বাড়ি ফেরা, আর তারপর হ্যাঁচো হ্যাঁচো গলা ব্যথা, জ্বর জ্বর ভাব। আমাদের অনেক অসুখ বিসুখ ঋতু পরিবর্তনের সঙ্গে সম্পর্কযুক্ত। এই বর্ষাকালে যেসব অসুখ বেশি হয় বা হবার সম্ভাবনা বেশি থাকে সেগুলিকে কয়েকটি ভাগে ভাগ করলে আমাদের বুঝতে সুবিধা হয়। যেমন জলবাহিত অসুখ, জমা জলে পতঙ্গকুলের বংশবৃদ্ধি এবং মশা মাছি ও অন্যান্য পতঙ্গবাহিত অসুখ, আর্দ্র আবহাওয়ায় সর্দি কাশি জ্বর বা ত্বকের কিছু অসুখ, এছাড়া দুর্ঘটনাজনিত অসুস্থতা। জলবাহিত অসুখের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় ডায়রিয়া বা পাতলা পায়খানার কথা। এছাড়া আরও কিছু জীবাণুঘটিত নির্দিষ্ট রোগ এই সময় বেশি করে হয়। জীবাণুগুলির মধ্যে উল্লেখযোগ্য হল হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, পোলিও ভাইরাস, রোটা ভাইরাস, টাইফয়েড, প্যারাটাইফয়েড, শিগেলা, সালমোনেলা, কলেরা, ইকোলাই সংক্রমণ। এছাড়া জিয়ার্ডিয়া, অ্যামিবার কথা আমরা জানি। এর বাইরেও লেপ্টোস্পাইরা এবং বিভিন্ন প্রকারের কৃমিজনিত অসুখও এই সময় বেশি হয়। এই অসুখগুলি এই সময় বেশি হবার কারণ জল ও খাদ্য দূষিত হয়ে পড়া। অতিরিক্ত বর্ষণের ফলে নিরাপদ পানীয় জলের উৎসগুলি অনেক সময় ডুবে যায়। গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষ ঘরের বিভিন্ন কাজ পুকুরের জল ব্যবহার করে করেন, যেমন বাসন পরিষ্কার, মুখ ধোয়া, স্নান করা। বর্ষাকালে মাঠঘাট, রাস্তা যখন জলে ডুবে যায় তখন নানা রকম আবর্জনা, মলমূত্র, দূষিত ক্ষতিকারক পদার্থ যেমন কীটনাশক, রাসায়নিক সার ইত্যাদি পুকুরের জলে মিশে যায় ও জল দূষিত হয়। আর এই জল ব্যবহারের ফলেই নানা রকম অসুখ বেড়ে যায়। ডায়রিয়া বা পেটের অসুখ বলতে আমরা বুঝি পাতলা বা পাতলা জলের মতো পায়খানা হওয়া। কতবার পায়খানা হচ্ছে তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পায়খানার হঠাৎ চরিত্র বদল। এমনকি অনেকটা পরিমাণ পাতলা পায়খানা মাত্র একবার হলেও আমরা ডায়রিয়া হয়েছে বলবো। রোগলক্ষণ দেখে ডায়রিয়া যে শ্রেণীবিভাগ করা হয় সেগুলি হল অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া, অর্থাৎ হঠাৎ করে পাতলা জলের মতো পায়খানা হওয়া, সাধারণত এগুলি 14 দিনের মধ্যেই ভালো হয়ে যায়। ডিসেন্ট্রি, পাতলা পায়খানার সঙ্গে মলে রক্ত বার হওয়া, সঙ্গে পেট ব্যথা ও জ্বর হওয়া। আর পারসিস্টেন্ট ডায়রিয়া, প্রথমে অ্যাকিউট ডায়রিয়া নিয়ে শুরু হয়, তারপর 14 দিনের বেশি সময় ধরে এটি স্থায়ী হয়। আমাদের দেশে শতকরা 75% ডায়রিয়াই অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া। শিশুদের ক্ষেত্রে ডায়রিয়া একটি মারাত্মক রোগ এবং 5 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম কারণ। ডায়রিয়ার ফলে শরীর থেকে জল ও লবণ জাতীয় যৌগ বেরিয়ে যায়। এই জল ও লবণ সঠিক সময়ে সঠিক পরিমাণে শরীরে ফিরিয়ে দিতে না পারলে জলশূন্যতা বা ডিহাইড্রেশনের সৃষ্টি হয়। জলশূন্যতার চিকিৎসা সঠিক সময়ে না করতে পারলে রোগীর মৃত্যুও হতে পারে। ডায়রিয়া হলে কি করব? চিকিৎসার 3টি মূল মন্ত্র হল ফ্লুইড থেরাপি, অর্থাৎ সঠিক পরিমাণ লবণযুক্ত জল দিয়ে চিকিৎসা, খাদ্য চালিয়ে যাওয়া, অ্যান্টিবায়োটিক ও অন্য ওষুধের যথাযথ ব্যবহার। ডায়রিয়া শুরুর দিকে সবচেয়ে ভালো ফ্লুইড থেরাপি হল ওআরএসের দ্রবণ পান করা। ওআরএস তৎক্ষণাৎ না পাওয়া গেলে বাড়িতে পাওয়া যায় এমন যে কোনো খাদ্যনির্ভর পানীয়, যেমন বুকের দুধ, ভাতের ফ্যান, ঘোলের শরবত, লেবুর শরবত, ডালের জল, ডাবের জল, সবজির স্যুপ, এমনকি সাধারণ পানীয় জলও বারে বারে পান করাতে হবে। বাজার চলতি নরম পানীয়, প্যাকেটে পাওয়া যায় এমন মিষ্টিযুক্ত ফলের রস, এগুলি দেওয়া চলবে না। অসুস্থ হলে শিশুর খিদে কমে যায়, কম খায়, তাই ডায়রিয়া চলাকালীন সহজপাচ্য খাবার বারে বারে খাইয়ে যেতে হবে। আর ডায়রিয়া সেরে যাবার পর একটু বেশি করে কিছুদিন খাওয়াতে হবে, নাহলে শিশু অপুষ্টিতে ভুগতে পারে। অপুষ্টি থাকলে প্রতিরোধী ক্ষমতা কমে যায়, তাই বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হয়, আর তার ফলে অপুষ্টি আরও ভয়ঙ্কর হতে পারে। জলশূন্যতা মারাত্মক পর্যায়ে গেলে রোগীকে স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে ভর্তি করতে হবে এবং দ্রুত রিহাইড্রেট করতে হবে, এবং অবশ্যই সঠিক নিয়ম ও প্রোটোকল অনুযায়ী। বেশিরভাগ অ্যাকিউট ডায়রিয়াতে অ্যান্টিবায়োটিকের দরকার হয় না, কিন্তু কিছু ক্ষেত্রে অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে, যেমন ডিসেন্ট্রি বা কলেরা। কোনো রকম অ্যান্টি ডায়রিয়াল বা অ্যান্টিমোটিলিটি ওষুধ কখনও ব্যবহার করা যাবে না। এরপর বলবো জিঙ্কের কথা। ডায়রিয়া হলে অবশ্যই সঠিক মাত্রায় জিঙ্ক দিতে হবে। ডায়রিয়ার প্রথম দিন থেকে 14 দিন পর্যন্ত জিঙ্ক দিলে ডায়রিয়ার তীব্রতা কমে, রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং পরবর্তী 2-3 মাস পর্যন্ত ডায়রিয়ার আশঙ্কা কমে যায়।
1: শুনলেন ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে পাঠানো অমিয় জানার প্রশ্নের উত্তর, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার গৌতম জোয়ারদারের কাছ থেকে। আজকের শেষ প্রশ্নটি পাঠিয়েছেন পুলিন দে, বড়জাগুলি নদিয়া থেকে। তিনি লিখছেন, আমার শ্বশুর মশাই দীর্ঘদিন ধরে বোন ক্যান্সারে আক্রান্ত, তার চিকিৎসা চলছে। আমার প্রশ্ন হল, এই হাড়ের ক্যান্সার হয় কিভাবে, এর লক্ষণ কি কি, এবং এর চিকিৎসাই বা কি আছে? আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছেন অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রবীর মুখোপাধ্যায়।
3: ক্যান্সার মানে আপনারা সকলে জানেন কর্কট রোগ, সব জায়গার মতো হাড়েও হয়, তবে হাড়ে খুব ডিপে থাকে বলে এই ধরনের ক্যান্সার কিন্তু সাধারণভাবে আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাই না, মানে প্রকাশিত হতে সময় লাগে। তো আমরা যখন হাড়ের ক্যান্সার হিসেবে বলবো, কোনো রকমের রোগী যখন আসে তার ব্যথার ভাবটা দেখে, ব্যথাটা কেমন আছে, কিভাবে আছে, এই দেখে কিন্তু প্রাথমিকভাবে একটা আন্দাজ করা যায়। কোনো রোগী যদি পারসিস্টেন্ট পেন বলে, সব সময় তার ব্যথা হচ্ছে, ব্যথাটা যদি থ্রবিং পেন হয়, মানে দপদপ করছে সব সময়, কিন্তু কোনো ইনফ্লামেশন ইনফেকশন তাতে খুঁজে না পাওয়া যায়, কোনো রোগীর হঠাৎ করে হাত পা যদি পড়ে যায়, পিঠে পারসিস্টেন্ট পেন, তারপরে হাত পায়ের হঠাৎ করে দুর্বলতা, তারপরে বিভিন্ন জায়গায় হঠাৎ করে একটা সোয়েলিং অ্যাপিয়ার করে যাওয়া, এইগুলো কিন্তু এই বোন ক্যান্সারের কতগুলো লক্ষণ। এছাড়াও আরও নানা রকম লক্ষণ আছে। তো বোন ক্যান্সার এত বড় একটা বিষয়, তবে ছোট করে বলতে গেলে আমরা যদি

0: দেখি যে কোনো ব্যথা রাত্রিবেলাও মানুষকে জাগিয়ে রাখে, তাহলে অবশ্যই তাকে ইনভেস্টিগেশনসের আওতায় ফেলতে হবে। রাত্রিবেলা যদি ব্যথা হয়, ব্যথা যদি আনবিয়ারেবল হয়, কোনো ব্যথা যদি কোনো ওষুধে না এ করে, তাহলে কিন্তু তাকে একটুখানি দেখা উচিত। কী কী জিনিস আমরা বোন ক্যান্সারে সাধারণভাবে দেখতে পারি? আমরা বোন ক্যান্সারে প্রথমে একটা এক্স রে করতে পারি। এক্স রে করার পরে আমরা যদি জায়গাটা, ধরুন একটা একটা সোয়েলিং হয়েছে বা মেরুদণ্ডে হঠাৎ করে ব্যথা হয়েছে, সেটাকে কিন্তু নেগলেক্ট করা উচিত নয়। নেগলেক্ট করা মানে আমরা মেরুদণ্ডের ব্যথা, আমরা অনেক সময় বলি বাতের ব্যথা, ব্যথের ব্যথা বলে মানতে পারি। হয়তো সব ব্যথার মধ্যে 60% এই ধরনের ব্যথা, কিন্তু 40% ব্যথার মধ্যে কিছু ব্যথা এমন থাকে সেটা ভেতরে বোন ক্যান্সারও থাকতে পারে। এরকমই একটা ক্যান্সারের নাম হচ্ছে মাল্টিপল মায়েলোমা, বয়স্ক লোকেদের হয়, সাধারণভাবে প্রেজেন্ট করে অল্প অল্প পিঠে ব্যথা দিয়ে, কিন্তু পরবর্তীকালে নানারকম ফিজিওথেরাপি করার পরেও দেখা যায় যে ব্যথা যায় না, হঠাৎ করে পা দুটো অসাড় হয়ে গিয়ে প্রেজেন্ট করে প্যারালিসিস নিয়ে, তখন দেখা যায় এক্স রে করে যে সেখানে হাড়টা একদম চেপটে গেছে। এরকম আরেকটা ক্যান্সার হচ্ছে ইউইং সার্কোমা। ইউইং সার্কোমা আমাদের হাত পায়ের যে লম্বা অস্থি আছে সেখানে হয়, মাঝখানে হয়, প্রথমে অল্প ফোলা থাকে, লোকে মনে করে যে ওইখানে কিছু লেগে গিয়ে ফুলেছে বা খেলতে গিয়ে ফুলেছে, আস্তে আস্তে ফোলাটা বৃদ্ধি পায়, লাল হয়, লোকে মনে করে বোধহয় কোনো ইনফেকশন হয়েছে, অনেক অ্যান্টিবায়োটিক খায়। আলটিমেটলি যখন সেটা আমরা ধরতে পারি ক্যান্সার, তখন অনেকটা সেটা বৃদ্ধি পেয়ে যায়। একবার এই হাড়ের ক্যান্সার যদি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু এটাকে তখন আর দমিয়ে রাখা কিন্তু মুশকিল, তখন ওষুধপত্র কাজ করে না খুব বেশি। তাহলে প্রথমে যদি আর্লি ডিটেকশন করতে হয়, আমাদের অন্তত একটা রেগুলার চেক আপ প্রত্যেকের করা উচিত। অস্টিওসার্কোমা এমনই একটা ক্যান্সার যেটাও অল্প স্বল্প জিনিস দিয়ে হয়, একটা ছোট্ট সোয়েলিং, একটু পায়ে অল্প ব্যথা, একটু হাঁটু ফোলা, একটু হাঁটুতে জল জমে যাওয়া, এইগুলোর কিন্তু একটা রেগুলার ইনভেস্টিগেশন দরকার। কারোর যদি হাঁটু ফুলে যায়, হাঁটুতে জল হয়, তাকে বাতের ব্যথা বা সামান্য চিকিৎসা এরকম চলতে থাকুক, কিন্তু অন্তত একটা এক্স রে করে নেওয়া, অন্তত একটা রক্তের পরীক্ষা, এইগুলো করার দরকার। যদি ক্যান্সার যদি মনে হয় যে এক্স রে দেখে আমাদের ক্যান্সার, তখন আমরা এটাকে দুভাগে ভাগ করে দিই। একটা হচ্ছে এই ক্যান্সার ওইখানে লোকালাইজড আছে কি ক্যান্সার ছড়িয়ে পড়েছে। যদি ক্যান্সার ছড়িয়ে পড়ে, তাহলে আমাদের সমস্ত বডির একটা স্ক্যান করতে হয়। এইগুলো একটা রেডিও নিউক্লিওটাইড বা রেডিও অ্যাক্টিভ এজেন্টস দিয়ে, আইসোটোপ দিয়ে স্ক্যান করতে হয়। বোঝা যায় যে বডির কোন কোন জায়গায় ক্যান্সারটা ছড়িয়ে গেছে। যদি লোকালাইজড ক্যান্সার হয়, তাতে আমাদের রেডিও অ্যাক্টিভ রেজ, যেগুলো আমাদের আজকাল দেওয়া হয় রেডিওথেরাপি বলি আমরা যেটা, সেটা কিন্তু ভালো কাজ করে। যেমন ইউইং সার্কোমার কথা বলছিলাম, ইউইং সার্কোমায় রেডিওথেরাপিতে খুব ভালো কাজ হয়, একদম সেরে যায়, কিছু বোঝা যায় না, তারপরে সেটা যদি মেনটেন করা হয় তাহলে তার প্রগনোসিস অনেক ভালো থাকে। কিন্তু অস্টিওসার্কোমা বা অন্য ধরনের যে ক্যান্সারগুলো আছে, সেগুলো অপারেট করতে হয়, অপারেশন ছাড়া কোনো গতি থাকে না সেগুলো, কিন্তু রেগুলার চেক আপ সার্ভিলেন্স আমাদের দরকার। ক্যান্সার সম্বন্ধে সচেতনতা এবং ক্যান্সারকে নিয়ে একটু ক্যান্সার মনস্কতার দরকার আছে। ক্যান্সার কোনো দুরারোগ্য ব্যাধি এমন নয়, আর্লি ডিটেকশন হলে নিশ্চয়ই সারে।
1: শুনলেন বড়জাগুলি নদিয়া থেকে পাঠানো পুলিনদের চিঠির উত্তর। উত্তর দিলেন অস্থি রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রবীর মুখোপাধ্যায়। তাহলে এর সঙ্গেই শেষ করছি আজকের পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠান। সকলে বর্ষায় খুব ভালো থাকুন, প্রাথমিক স্বাস্থ্যবিধিগুলি মেনে চলুন, নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। আপনাদের সঙ্গে ছিলাম আমি সুচিস্মিতা গুপ্ত, কথা হবে আবারও পত্রপাঠ রোগ বিদায়ের আগামী পর্বে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শুনলেন অনুষ্ঠান পত্রপাঠ রোগ বিদায়, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা দেবশ্রী ঘোষ, পরিবেশনায় আকাশবাণী কলকাতার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: আমি ডক্টর অভিজিৎ তরফদার, কিডনি রোগের বিশেষজ্ঞ। আজকাল প্রায়ই শোনা যায় প্রত্যেক ঘরেই আত্মীয় স্বজনের মধ্যে কারুর না কারুর কিডনির অসুখ আছে, কারুর না কারুর ডায়ালিসিস চলছে, এমনকি কারো কারোর কিডনি।

0: ট্রান্সপ্লান্টেশন হচ্ছে। তাহলে ঘটনাটা কি এই যে কিডনির অসুখ ক্রমশ মানুষকে বেশি বেশি আক্রমণ করছে? এর উত্তরটা এরকম, যে যে কারণে কিডনির অসুখ বাড়ে সেই সেই কারণগুলি বেড়ে গেছে। তার মধ্যে প্রধান হচ্ছে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, অনিয়ন্ত্রিত ব্লাড সুগার এবং যথেচ্ছ নিজের ইচ্ছে মতন ব্যথার ওষুধ খাওয়া। শুধু ব্যথার নয়, আরো অনেক ওষুধেই আজকাল জানা যাচ্ছে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য সুগার নিয়ন্ত্রণে রাখুন, প্রেশার নিয়ন্ত্রণে রাখুন এবং নিজের ইচ্ছে মতন ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়ার প্রবণতা ত্যাগ করুন। তাহলেই কিডনির অসুখ কম থাকবে, কিডনি খারাপ কম হবে, ডায়ালিসিস ট্রান্সপ্লান্টেশনকে ঠেকিয়ে রাখতে পারবেন।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন এ মাসের গান, শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, গানের কথা ও সুর আর্য চৌধুরী।

0: শুনলেন এ মাসের গান আর্য চৌধুরীর কথায় ও সুরে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন শিক্ষাঙ্গন থেকে।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, এখন শুনবেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। শিক্ষাঙ্গন থেকে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের সফর এমন এক বিদ্যাপীঠে যার নামের সঙ্গে জড়িয়ে রয়েছে শিক্ষা, সংস্কৃতি আর এক দীর্ঘ গৌরবময় ঐতিহ্য। হ্যাঁ, আজ আমরা পৌঁছে গিয়েছি নদিয়া জেলার অত্যন্ত পরিচিত এবং ঐতিহ্যবাহী এক শিক্ষা প্রতিষ্ঠান ফুলিয়া শিক্ষা নিকেতনে। আমার মতো আপনারাও যদি এই বিদ্যালয়ে আসতে চান তাহলে কিভাবে আসবেন জানিয়ে দিই। শিয়ালদহ স্টেশন থেকে শান্তিপুরগামী যে কোনো ট্রেনে চেপে বসলেই হলো। শান্তিপুরের আগের স্টেশনই ফুলিয়া। স্টেশন থেকে মাত্র 7 মিনিটের হাঁটা পথ বেরোলেই আপনারা পৌঁছে যাবেন এই সুন্দর ও প্রাণবন্ত শিক্ষা প্রাঙ্গণে। 1952 সাল, সে বছরেই প্রতিষ্ঠা হয়েছিল ফুলিয়া শিক্ষা নিকেতনের। তারপর থেকে আজ পর্যন্ত দীর্ঘ পথ চলাই এই বিদ্যালয় তৈরি করেছে একের পর এক সাফল্যের ইতিহাস। সেই সাফল্যের খতিয়ান বলে হয়তো শেষ করা যাবে না। আর এই দীর্ঘ যাত্রাপথের গল্প, স্কুলের সোনালী ইতিহাসের কথা আমরা শুনলাম স্বয়ং এই বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়ের মুখে।
2: আমি সুরেশ বাগচি, ফুলিয়া শিক্ষা নিকেতনের বর্তমানে টিচার ইনচার্জ। উদ্বাস্তু কলোনি ফুলিয়াতে 1952 সালে মাত্র 3 জন ছাত্র নিয়ে বিপ্লবী রসময় সুর লোকালয়ের সহযোগিতায় এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যিনি রাইটার্স বিল্ডিংয়ে বিনয় বাদল দীনেশের সফর সঙ্গী ছিলেন। এরপর জ্ঞানতাপস রাজেন ভৌমিক এবং বিপ্লবী গোপালচন্দ্র চক্রবর্তীর হাত ধরে বিদ্যালয় দিন দিন জ্ঞান গরিমায় কলেবরে তার শাখা প্রশাখা বৃদ্ধি করেছে। বিদ্যালয় থেকে প্রতিবছর প্রচুর কৃতি সন্তান বেরিয়ে দেশ বিদেশে নিজেদের যেমন প্রতিষ্ঠিত করেছে, তেমনি বিদ্যালয়ের মান বাড়াচ্ছে। মাধ্যমিক রাজ্যে পঞ্চম, উচ্চ মাধ্যমিকে জেলায় প্রথম সারির রেজাল্ট এই বিদ্যালয়ের ছাত্ররা করে থাকে। শুধু প্রাতিষ্ঠানিক পড়াশোনা নয়, সায়েন্স এক্সিবিশন, কলা উৎসব, জাতীয় স্তরে পুরস্কার, ক্যারাটে, কুস্তিতে, এনসিসি, খেলাধুলা, প্রত্যেকটি ইভেন্টে এই বিদ্যালয় খ্যাতির শিখরে পৌঁছেছে, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্রদের অদম্য ইচ্ছেতে।
1: স্যারকে অনেক ধন্যবাদ জানাই। বিদ্যালয়ের এত সুন্দর এক ইতিহাস সংক্ষিপ্তভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য। ইতিহাসের পাতা উল্টানোর পর এবার আমরা নজর দেব এই বিদ্যালয়ের দৈনন্দিন সংস্কৃতি ও বিভিন্ন কর্মকাণ্ডের দিকে। সারা বছর জুড়ে এই বিদ্যালয়ে নানা বিশেষ দিন এবং উৎসব কিভাবে উদযাপিত হয় তা জানতে আমরা কথা বলে নিয়েছি এই বিদ্যালয়ের আরও একজন শিক্ষক মহাশয়ের সঙ্গে।
3: আমি নবীন শর্মা, ফুলিয়া শিক্ষা নিকেতনের ভূগোল বিভাগের সহকারী শিক্ষক। আমরা আমাদের বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন দিবসগুলো অতি যত্ন সহকারে পালন করে থাকি। আমাদের এটা পালন শুরু হয় বিভিন্ন জাতীয় বা আন্তর্জাতিক ঐতিহাসিক দিবসগুলো যেমন রয়েছে বিভিন্ন মনীষী স্মরণ ও জয়ন্তী দিবস, সচেতনতামূলক দিবস, বিদ্যালয়

0: কেন্দ্রিক দিবস এবং বিভিন্ন সাংস্কৃতিক দিবস। বছরের শুরুতেই আমরা 2রা জানুয়ারি বই দিবস পালন করি, ওই দিন ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেই। 23শে জানুয়ারি আমাদের যেমন নেতাজির জন্মজয়ন্তী পালন করা হয়, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসে আমাদের স্কুলে বিশেষ অনুষ্ঠান হয়। আমাদের বিদ্যালয়ের NCC গ্রুপ তারা কুচকাওয়াজের মাধ্যমে অতি সুন্দরভাবে ওই দিনটি উদযাপন করে থাকে। 15ই আগস্ট স্বাধীনতা দিবস বিদ্যালয়ের NCC বাহিনীর কুচকাওয়াজের মাধ্যমে অতি সুন্দরভাবে পালন করা হয়। আর রয়েছে বিভিন্ন মনীষী স্মরণ ও জয়ন্তী দিবস, যেমন স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, বিদ্যাসাগর জয়ন্তী। এই দিবসগুলোতে আমরা যেমন বিভিন্ন মনীষীদের কাজকর্ম ছাত্রদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি, তেমনি আমরা বিশেষভাবে চেষ্টা করি আমাদের নদিয়া জেলায় এই সমস্ত মনীষীদের আগমন এবং তাদের কাজ কার্যাবলী কীরূপ ছিল সেটা ছাত্রদের সামনে তুলে ধরতে, যাতে ছাত্রদের বুঝতে সুবিধা হয় এই সমস্ত মনীষীদের কার্যক্রম এবং তারা তাদের আপন ভাবতে পারে। এছাড়া রয়েছে আমাদের বিদ্যালয়ের কিছু বিদ্যালয় কেন্দ্রিক দিবস, যেমন শিক্ষক দিবস। শিক্ষক দিবসটি আমরা ছাত্রদের সঙ্গে অতি আড়ম্বরের সঙ্গে পালন করে থাকি। অনুষ্ঠানের শেষে ছাত্রদের মিষ্টিমুখেরও ব্যবস্থা থাকে। এরপর রয়েছে ক্রিয়া দিবস। আমরা শুধু লেখাপড়াই নয়, ছাত্রদের খেলাধুলাতেও বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। আমরা 2 দিন ক্রিয়া দিবস পালন করে থাকি। আমাদের বিদ্যালয়ের 5ম থেকে 12ম শ্রেণী পর্যন্ত ছাত্রদের বিভিন্ন ভবনে ভাগ করে ফুটবল খেলার ব্যবস্থা করা হয়। 2 দিন ব্যাপী এর খেলার শেষে ছাত্রদের হাতে প্রাইজ তুলে দেওয়া হয়। এছাড়াও থাকে আমাদের ক্রিকেট বিভাগেরও খেলা থাকে। আর রয়েছে আমাদের বিভিন্ন সচেতনতামূলক দিবস, যেগুলো আমরা খুব যত্ন সহকারে পালন করে থাকি। এর মধ্যে রয়েছে বিশ্ব পরিবেশ দিবস, আন্তর্জাতিক যুবা দিবস। বিশ্ব পরিবেশ দিবসে আমাদের বিদ্যালয় ক্রিয়া বিদ্যালয় প্রাঙ্গণ এবং তার পার্শ্ববর্তী স্থানে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করা হয়। আর যোগা দিবসে তো কয়েকদিন ধরেই চলে তার প্রস্তুতি পর্ব। যোগা দিবসের দিন সকালে বিদ্যালয়ের ক্রিয়াঙ্গনে যোগা দিবস উদযাপন করা হয়। এছাড়াও আমাদের যেটা বিশেষ রয়েছে সরস্বতী পুজো। আমাদের সরস্বতী পূজার একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, আমরা আমাদের সরস্বতী পূজার মণ্ডপটা সাজাই ছাত্রদের হাতের কাজ দিয়ে। এর জন্য আমরা বিভিন্ন অ্যাওয়ার্ডও পেয়েছি, এটা আমরা খুব গুরুত্ব দিয়ে দেখি। ছাত্ররা খুবই আনন্দিত পায়। ফুলিয়ার সমস্ত আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ ফুলিয়ার সমস্ত ফুলিয়াবাসীরা এই সরস্বতী পূজাতে অংশগ্রহণ করে থাকেন। সবার মধ্যে আমরা ওই দিন প্রসাদ বিতরণও করে থাকি। নমস্কার।
1: অসংখ্য ধন্যবাদ স্যার। এই পালনীয় দিনগুলোতে বিদ্যালয়ের ছাত্ররা কিন্তু নিজেদের সৃজনশীলতার দারুণ প্রকাশ ঘটায়, সে কথাও আমরা জেনেছি। আর তাই আজকের এই অনুষ্ঠানে তারা আপনাদের জন্য তুলে ধরবে তাদের কিছু সুন্দর উপস্থাপনা। তেমনি রইল একটি গান বিদ্যালয়ের এক ছাত্রের কণ্ঠে, আসুন শুনি।
2: নমস্কার, আমি সম্বিত বসাক গানে এবং আমার সাথে তবলায় দেবরাজ ভাস্কর।

0: বাহ, সত্যি অসাধারণ গান আমরা শুনলাম এই বিদ্যালয়ের ছাত্রীর কণ্ঠে। এই বিদ্যালয়ের ছাত্ররা যে অত্যন্ত গুণী সে কথা শুধু আমি একা বলছি তা নয়, এই বিদ্যালয়ের ছাত্ররা নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছে জেলা স্তর থেকে রাজ্য স্তর, এমনকি আন্তর্জাতিক স্তর পর্যন্ত। প্রত্যেকেই এক বাক্যে তা স্বীকার করে নেবেন। আর ছাত্রদের এই সাফল্যের বিভিন্ন কাহিনী আমাদের জানালেন এই বিদ্যালয়ের একজন শিক্ষক মহাশয়।
1: নমস্কার, আমি কলিমুল্লাহ, ফুলিয়া শিক্ষানিকেতনের সহশিক্ষক, আমি বাংলা বিভাগের শিক্ষক। বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ বিষয়ে অসামান্য অবদানের জন্য ফুলিয়া শিক্ষানিকেতন এবছর পর্যাবরণ চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড 2026 লাভ করেছে। দেরাদুন থেকে WII NMCG এই পুরস্কার প্রদান করে থাকে। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার মূল প্রেক্ষাগৃহে আমাদের বিদ্যালয়কে বিশেষভাবে সম্মানিত করা হয়। যে অ্যাওয়ার্ড সেটি কিন্তু ভারতবর্ষের 5টি বিদ্যালয় পেয়েছে, ফুলিয়া শিক্ষানিকেতন তার মধ্যে একটি, আর পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র ফুলিয়া শিক্ষানিকেতন এই অ্যাওয়ার্ডের অধিকারী। জাতীয় কলা উৎসবে 2023 সালে আমাদের বিদ্যালয়ের ছাত্র তন্ময় চৌধুরী ভারতবর্ষে সেরার সেরা হয়ে স্বর্ণপদক লাভ করেছিল ভাস্কর্য বিভাগে, অনুষ্ঠান হয়েছিল নিউ দিল্লিতে। তাছাড়া পরবর্তীতে প্রধানমন্ত্রী সঙ্গে পরীক্ষা পে চর্চায় মিলিত হওয়ার সুযোগ পেয়েছিল, প্রজাতন্ত্র দিবসে দর্শক হিসাবে আমন্ত্রিত ছিল। ভারতবর্ষের সম্মানীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে নৈশভোজে মিলিত হওয়ার সুযোগও পেয়েছিল। আরেকটি বিশেষ ঘটনা আপনাদেরকে বলছি, দিল্লিতে প্রতিভা সংবর্ধন অনুষ্ঠানে যাওয়ার পর, প্রতিভা সংবর্ধন হচ্ছে সেই জাতীয় অনুষ্ঠান যে ট্যালেন্টেড যে স্টুডেন্ট আছে ভারতবর্ষের মধ্যে তাদেরকে সেই বিষয়টাতে আরও পারদর্শী করে তোলার জন্য প্রতিভা সংবর্ধন অনুষ্ঠান হয় দিল্লিতে। যখন অনুষ্ঠান হচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠান, তন্ময় যখন বলছে যে স্যার আমি এবার কিন্তু গান করব, আমি বললাম আরে বাবা তুই গান কি করে পারবি, তুই তো গান কোনোদিন শিখিস নি, তুই ড্রয়িংটা পারিস, ড্রয়িংটা কর। বন্দে মাতরম সঙ্গীত বাজছিল, সঙ্গে সঙ্গে 4 মিনিটের মধ্যে ও কিন্তু একটা ড্রয়িং রেডি করে দিয়েছিল এবং সম্মানীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী, কেন্দ্রীয় মন্ত্রী, তার হাতে কিন্তু সেটা সে তুলে দিতে পেরেছিল। প্রজাতন্ত্র দিবসে আমাদের ছাত্ররা শুধু দর্শক হিসাবে আমন্ত্রিতই থাকে না, আমাদের ছাত্ররা প্যারেডে অংশগ্রহণও করে। সুরাজ চক্রবর্তী 2018 সালে অংশগ্রহণ করেছিল, 2020 সালে সৌম্যদীপ ঘোষ, 2023 সালে গৌরব মণ্ডল। আর একটা বিশেষ ব্যাপার, এই অংশগ্রহণের মধ্য দিয়ে এরা কিন্তু আমাদের 3 বাহিনীর প্রধানের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেয়েছিল। একটা ঘটনা বলি শুনুন, আমাদের সুরাজের প্যারেডে এত খুশি হয়েছিলেন একজন কর্নেল, তো তার টুপিটাই সুরাজের মাথায় পরিয়ে দেন। এটা সুরাজের মাথায় পরিয়ে দেওয়ার সাথে সাথে যেন আমাদের ফুলিয়া শিক্ষানিকেতনের মাথায় পরিয়ে দেওয়া। JKAWF যে ক্যারাটে যে অ্যাসোসিয়েশন আছে, 2024 সালে গোল্ড পেয়ে আমাদের ছাত্র অনিক ঘোষ বিদ্যালয়কে সম্মানিত করেছিল, আর এবছর রাজা ঘোষ সেও গোল্ড পেয়েছে, প্রোগ্রাম হয়েছিল উড়িষ্যাতে। আর একটা দুঃখের কথা সুখের কথা মিলিয়ে মিশিয়ে বলাই যেতে পারে, দীপায়ন বসাক 2024 সালে দেশীয় খেলনা বিষয়ে সে দৃশ্যকলা বিভাগে রাজ্যের সেরার সেরা হয়েছিল সে বছর। এটা গেল সুখের কথা। দুঃখের কথা হলো সে বছর ন্যাশনালে কিন্তু টিম নিয়ে যাওয়া হয়নি। সে যে খেলনাটা বানিয়েছিল সেই খেলনাতে আজকের ভারতবর্ষ যে কথাটি ভাবছে, যে ভাবনা ভাবছে, সেটি কিন্তু খেলনার মধ্যে ফুটিয়ে তুলেছিল। পরবর্তীকালে আমি যখন দিল্লিতে গিয়ে NCERT-র সঙ্গে কথা বলেছিলাম, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সাথে কথা বলেছিলাম এবং তার কাজ আমরা দেখিয়েছিলাম, তারা শুধু এটুকুই বলেছিল আমাদের আফসোস, আমরা দুঃখিত যে আমরা ওর খেলনাটা NCERT-তে শোকেস করতে পারিনি। ইউথ পার্লামেন্টে 2016 সালে গোল্ড পেয়েছিল অর্ঘ্য ব্যানার্জি, আর বিদ্যাসাগর যে সায়েন্স অলিম্পিয়াড, এই অলিম্পিয়াডটা কিন্তু খুব প্রেস্টিজিয়াস অলিম্পিয়াড, এখান থেকে র্যাঙ্ক করা বেশ কঠিন ব্যাপার। 2025 আমাদের ছাত্র রিজু হালদার সে 17তম র্যাঙ্ক করেছে, এছাড়াও এর আগে প্রণয় মণ্ডল সেও র্যাঙ্ক করেছিল। NNMSC-তে এবছর আমাদের 7 জন পেয়েছে, 7 জন স্টুডেন্ট পেয়েছে। জেলায় 2019-22-23 আমাদের বিভিন্ন সময় আমাদের ছাত্ররা র্যাঙ্ক করেছে বিজ্ঞান মডেলে। 2013 সালে রাজ্যের সেরা হয়েছিল রুদ্ররূপ দাস, এছাড়াও আরও অনেক ছাত্র 2009, 2015, 2016, 2024 তারা কিন্তু বিজ্ঞান মডেলে ভালো জায়গা করে নিয়েছিল। একটি কথা আপনাদেরকে বলি, জাতীয় ভোটার দিবসে কিন্তু আমরা যে জাতীয় ভোটার দিবস মানে যে ভোটের বিভিন্ন কিছু জানি, সেখানে কিন্তু জেলা পর্যায়ে অনুষ্ঠান হয়, সেখানে ডিবেট কম্পিটিশন হয়। ডিবেট কম্পিটিশনে অঙ্কিত, আমাদের ছাত্র অঙ্কিত, জেলায় সেকেন্ড হয়েছিল এবং স্টেটে সে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল। এছাড়াও আমাদের আরও ছাত্ররা তারা ভোটার দিবসে অ্যাওয়ার্ড পেয়েছে। এছাড়াও আমাদের খেলাধুলাতে আশিস রৌনক, এরা অ্যাওয়ার্ড পেয়েছে। যোগা প্রতিযোগিতাতে আমাদের ছেলেরা অ্যাওয়ার্ড পেয়েছে। সৃজন, ও তো ইস্টবেঙ্গলে খেলার সুযোগ পেয়েছিল, আরও ছেলেরা তারা জেলা টিমে খেলেছে। এছাড়াও আমাদের সমু, সেও ফুটবলে ভালো নাম করেছে। ক্যারাটেতেও ছেলেরা আমাদের অংশগ্রহণ করেছে। আয়ুষ ঘোষ বলে একটি ছেলে 2024 সালে সে টাটা ফুটবল একাডেমিতে খেলার সুযোগ পেয়েছিল, সে এখন ওখানেই আছে।
0: সত্যি কত না সাফল্যের ইতিহাস রয়েছে এই বিদ্যালয়কে কেন্দ্র করে। এই বিদ্যালয়ের আরো একজন ছাত্র আমাদের এবারে একটি আবৃত্তি করে শোনালেন।
2: নমস্কার, আমি ফুলিয়া শিক্ষানিকেতনের ষষ্ঠ শ্রেণীর ছাত্র প্রিয়াংশু চৌধুরী। আজকে আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নৌকা যাত্রা। মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে এক সুতে দাঁড়াটি, পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা, মিথ্যে ঘুরে বেড়াই না কোহাটে। আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র তেরো নদীর পার, তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে, আমি তোমা যাচ্ছি না কচুলে, রামের মতো 14 বছর বনে, আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনা মানিক বয়ে, আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা তিনজনে, আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র তেরো নদীর পার, ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে, দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে, পেরিয়ে যাব তীর পূর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে, আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র তেরো নদীর পার।
0: শুনলেন তো কি অপূর্ব।

0: পরিবেশনা। আপনাদের জানিয়ে রাখি, ফুলিয়া শিক্ষানিকেতন কিন্তু এখন তার 75 বছরে পদার্পণ করেছে। প্ল্যাটিনাম জুবিলি বা 75 বছর পূর্তির এই মহা উদযাপন তারা কিভাবে করছেন, কতখানি উদ্দীপনা রয়েছে সকলের মধ্যে, কোন কোন অতিথি এসেছেন এই উদযাপনের সাক্ষী হতে, আমরা সেই বিষয়েই এবারে বিস্তারিত জানব বিদ্যালয়ের একজন শিক্ষকের থেকে।
1: নমস্কার, আমি মিঠুন বসাক, ফুলিয়া শিক্ষানিকেতনের প্রাক্তন ছাত্র এবং বর্তমান শিক্ষক। এবছর আমাদের বিদ্যালয়ের গৌরবময় 75 বৎসর পালিত হচ্ছে। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়েছে। আমাদের বিদ্যালয়ের এই গৌরবময় মুহূর্তে অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদের বিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করেছিলেন পূর্বতন পরিবহন মন্ত্রী সম্মানীয় স্নেহাশিস চক্রবর্তী মহাশয়, উপস্থিত ছিলেন সম্মানীয় সাংসদ জগন্নাথ সরকার মহাশয়, সম্মানীয় বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় মহাশয়, এছাড়াও শিক্ষা জগতের সঙ্গে যুক্ত সম্মানীয় গুণী মানুষজন ও আমাদের এলাকার বিশিষ্ট মানুষজন। অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে 2027-এর জানুয়ারি মাসে বর্ণাঢ্য সমাপ্ত অনুষ্ঠানের মাধ্যমে।
0: ধন্যবাদ জানাই স্যারকে। 75 বছরের এই আনন্দের জোয়ারে আরও একটি মস্ত বড় পালক যুক্ত হয়েছে এই বিদ্যালয়ের মুকুটে। আপনারা ইতিমধ্যেই হয়তো শুনতে পেয়েছেন, এই বিদ্যালয়েরই একজন ছাত্র সম্প্রতি আন্তর্জাতিক স্তরে সোনা জিতে দেশের তথা এই স্কুলের নাম উজ্জ্বল করেছে। আমাদের ভীষণ সৌভাগ্য যে সেই আন্তর্জাতিক সোনা জয়ী ছাত্রের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল।
2: নমস্কার, আমার নাম রাজা ঘোষ, ক্লাস 10-এ পড়ি। সেকেন্ড অল ইন্ডিয়া জেকে ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2026 6 এবং 7 জুন কিট ইউনিভার্সিটি ভুবনেশ্বর স্টেট জেকে WF ইন্ডিয়া উড়িষ্যা। ইভেন্ট নাম সে আন্ডার 16 ইয়ার্স ব্রাউন বেল্ট বয়েজ জুকুমিতে ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট আজাদিন হিন্দু JKA প্রশিক্ষণ লাভ করি। কোচ নেম সাধন মণ্ডল, JKA WF ইন্ডিয়া চেয়ারম্যান সোমনাথ পাল চৌধুরী, চ্যাম্পিয়নশিপ প্রধান বিচারপতি 87 তাকাহাসি। আমার নেক্সট সাফল্য নেক্সট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জাপান। আমি ফুলিয়া শিক্ষানিকেতনের থেকে অনেক সুযোগ সুবিধা পেয়েছি। ফুলিয়া শিক্ষানিকেতন থেকে শিক্ষক ও শিক্ষিকাদের ভালোবাসার জন্যই আমি এই জায়গাটায় এখন যেতে পেরেছি। আমার প্রণাম ও ভালোবাসা JKWF ইন্ডিয়া।
0: ছাত্ররাই বিদ্যালয়ের গর্ব, এই ছাত্ররাই আমাদের ভবিষ্যৎ। ফুলিয়া শিক্ষানিকেতনের মতো এক আদর্শ বিদ্যাপীঠে এসে মনটা সত্যি এক অদ্ভুত ভালো লাগায় ভরে গেল। তবে আজকের মতো শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। যাওয়ার আগে এই বিদ্যালয়েরই আরেকজন ছাত্রের মিষ্টি গানের সুর আমরা সঙ্গে করে নিয়ে যাব। সেই গানের সুরে সুর মিলিয়েই আজকের মতো বিদায় জানাচ্ছি। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন নমস্কার।

0: নমস্কার, আমি দিশান বসাক গানে, আমার সাথে তবলায় সৌম্যদীপ দত্ত।
1: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে, যে শুধু ক্রিকেটটাই বোঝে? তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়। শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education EDUCATION AKASHBANIKOLKATA@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: এতক্ষণ শ্যামাসঙ্গীত শুনলেন সুদেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

এতক্ষণ গিটারে লঘু সঙ্গীতের সুর শুনলেন শিল্পী গীতা দেব, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন, একটু পরেই রবিবাসরীয়।

কাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন লোকগীতি, শিল্পী দেবাশিস রায়।

গীতাঞ্জলি প্রজার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন ছায়াছবি ও আধুনিক গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রথম পর্যায়ে বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছবির গান শুনবেন। প্রথমে দ্বীপের নাম টিয়ারং, এই ছবির দুখানি গান শ্যামল মিত্রর কণ্ঠে।

দ্বীপের নাম টিয়া রং ছবির গান শুনছিলেন শ্যামল মিত্রর কণ্ঠে। এবারে অ্যান্টনি ফিরিঙ্গি ছবির দুখানি গান শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

অ্যান্টনি ফিরিঙ্গি ছবির গান শুনছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। ছায়াছবির গানে এবারে শেষ পর্যন্ত ছবির গান শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

শেষ পর্যন্ত ছবির গান শুনছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, এবারে লতা মঙ্গেশকরের কণ্ঠে সোনার খাঁচা ছবির দুখানি গান।

সোনার খাঁচা ছবির গান শুনছিলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন ছায়াছবি ও আধুনিক গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। প্রথমে অজয় চক্রবর্তীর কণ্ঠে দুখানি গান।

আশা ভোঁসলের কণ্ঠে দুখানি গান শুনলেন। ছায়াছবি আধুনিক গানের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে মান্নাদের গাওয়া দুখানি গান আপনাদের জন্য রাখছি।

গানটি শুনছিলেন মান্না দেহির কণ্ঠে। মান্নাদের গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হল ছায়াছবি এবং আধুনিক গানের অনুষ্ঠানটি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

সকাল নটায় গানে গানে ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম অংশ, 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় সুদীপ চট্টোপাধ্যায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান বেপরোয়া সময় উপস্থাপনায় শ্রাবণী ভট্টাচার্য ও ব্রতদীপ মুখোপাধ্যায়, বেলা 12:00 গজল শিল্পী সানন্দা ঘোষ মজুমদার, 12:15 লোকগীতি অনির্বাণ দাশগুপ্তর কণ্ঠে, 12:35 উনজমির দুন ফসল উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক, 1:45 মহিলা মহল সাহিত্য কথা লেখিকা অমৃতা কোনারের সাক্ষাৎকার উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক, 2:30 ছায়াছবির গান দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন, অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন ফুটবলার মোহাম্মদ রফিক, উপস্থাপনায় শুভজিৎ সরকার, 5:30 বিদ্যার্থীদের জন্য অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে পাঠদান করবেন রিসরা গার্লস হাই স্কুলের শিক্ষিকা সুজাতা নন্দী সরকার ও দুই শিক্ষার্থী, সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানের লোকগীতি পরিবেশনায় গোলাপি হাঁসদা ও সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে বর্ষা ঋতুতে স্বাস্থ্যের যত্ন এ বিষয়ে ডক্টর গৌরাঙ্গ মান্ডির সাক্ষাৎকার শুনবেন প্রথম পর্ব, এরপর লোকগীতি, 6:40 কৃষি কথার আসর প্রথমে প্রাণীবাহিত মনুষ্য রোগ ও তার প্রতিকার এ বিষয়ে ডক্টর সৌরভ চন্দ্র সাক্ষাৎকার, এরপর শুনবেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কর্মময় জীবন সম্পর্কে বলবেন অনন্ত কুমার রায়, সবশেষে রূপক অনুষ্ঠান আমরা যত বন্য, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়, 7:30 সমীক্ষা, 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা পশু থেকে মানুষে রোগ সংক্রমণ ঠেকাব কেমন করে এ বিষয়ে ডাক্তার সন্দীপন গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী শুভ ঘোষ, 9:30 আবৃত্তির আসর উপস্থাপনায় সৌমিত্র বসু, 9:45 জেলায় আকাশবাণী, 10:00 ভজন শিল্পী সানন্দা ঘোষ মজুমদার, 10:40 ম্যান্ডোলিন অভিজিৎ পালের পরিবেশনায়, 11:00 লোকগীতি শিল্পী অনির্বাণ দাশগুপ্ত, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী পণ্ডিত পরিমল চক্রবর্তী, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, 6:25 রবীন্দ্রসঙ্গীত অয়ন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, 6:35 রামচরিত মানস, 6:45 ভজন শিল্পী সানন্দা ঘোষ মজুমদার, 7:10 যুববনের অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অর্পিতা পাল, 8:30 ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবেন অভিজিৎ পাল, 8:50 লোকগীতি অনির্বাণ দাশগুপ্তর পরিবেশনায়, 9:10 রসধারা উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 10:15 অঞ্জুমান উপস্থাপনায় সাহেস্তা নাজ, 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী পরিমল চক্রবর্তী, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 শুনবেন শ্যামাসঙ্গীত অয়ন ভট্টাচার্যর কণ্ঠে, 5:20 উর্বশী উপস্থাপনায় রোশন মুরারকা, 6:10 হিন্দি বার্তা, 6:30 গুল গুলশান উপস্থাপনায় রোশন মুরারকা, 7:10 শিল্প সংলাপ পেমেন্ট অব গ্র্যাচুইটি আইন এ বিষয়ে সঙ্গীতা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটব্যাল, 6:30 দর্পণ, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অঙ্কিতা সেন, 11:10 হিন্দি ছবির গান শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন, এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী 24 ঘন্টার পূর্বাভাস, প্রধানত মেঘলা আকাশ, কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা, গত 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.5 ডিগ্রি কম, সর্বনিম্ন তাপমাত্রা 27.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি বেশি, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 95%, সবচেয়ে কম 82%, গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 6.7 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তায় জানানো হয়েছে যে 6 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে ঝোড়ো আবহাওয়ার কারণে বাতাসের গতিবেগ ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার এবং সর্বোচ্চ 65 কিলোমিটার পর্যন্ত হতে পারে, 7 জুলাই বাতাসের এই গতিবেগ ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার এবং কখনও কখনও বৃদ্ধি

এ 55 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের আগামী 7ই জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন রাত 12টা বেজে 16 মিনিট হয়ে 35 সেকেন্ড। জয় হিন্দ।